বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার 25 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 23 মহরম 1448 হিজরি, 9 জুলাই 2026 খ্রিস্টাব্দ। বৃষ্টি স্নাত সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। প্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই সকাল 8:00 ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলি করে শোনানো হচ্ছে। এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Thursday, the 25th of Ashar, the 23rd of Muharram, and July the 9th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister Tariq Rahman will inaugurate National Tree Plantation Campaign and Tree Fair today. Government takes multi-dimensional steps to transform agriculture into sustainable sector, Prime Minister informs the Jatiya Sangsad. Landslide triggered by heavy rain leave 8 people dead in Ukhi of Cox's Bazar. Prime Minister is monitoring the situation in Chattogram and hilly regions. Court delivers verdict on appeal against repeal of 15th Amendment to the Constitution today. Dutch ambassador meets Information and Broadcasting Minister, emphasizes on formulating new framework to address digital challenge. US launches more strikes in Iran. In FIFA World Cup, France and Morocco will face off in the first quarter-final tonight, and Bangladesh will take on host Zimbabwe in the second ODI cricket match in Harare today. Now the details. Prime Minister Tariq Rahman will inaugurate the World Environment Day and Environment Fair 2026 alongside National Tree Plantation Campaign and Tree Fair 2026 today. He will inaugurate the program at Bangladesh-China Friendship Conference Center in the capital today. Tree Fairs will also be organized for 15 days at all 7 divisional headquarters, 7 days in 56 district headquarters and 3 days in 29 upazilas across the country. Prime Minister Tariq Rahman said the government has undertaken multi-dimensional initiatives to transform agriculture into a technology-driven sustainable sector. He said this while replying to a question at the Jatiya Sangsad yesterday. Earlier, the House resumed its sitting with Speaker Hafizuddin Ahmed Bir Bikram in the chair. Highlighting various government measures to improve the country's agricultural system, Prime Minister said efforts underway to digitalize and modernize agriculture by expanding the use of digital technologies in agricultural management. Tariq Rahman said initiatives have been taken to introduce farmer registration, farmers database, digital agricultural services, mobile-based weather information, market information, agricultural advisory services, expanded e-extension services and online platforms for agricultural services. The Prime Minister said the government launched distribution of farmers' card to ensure direct delivery of government services to the farmers. He said around 2.75 crore farmers across the country are being brought under digital platform through the program. In reply to another question, the Prime Minister said his government is committed to restoring stability and regaining confidence of investors in the country's capital market. He said the government has already undertaken initiatives to build a developed and sustainable capital market by ensuring good governance, transparency and accountability, increasing market depth through product diversification and expanding investment education to increase confidence of investors. The House will resume its sitting at 3 p.m. today. 8 people have been killed and several others injured when a landslide triggered by incessant rainfall struck a madrasa in a Rohingya camp in Ukhi Upazila of Cox's Bazar. Ukhi Upazila Nirbahi officer said the incident took place at sub-block A3 of Kutupalong Rohingya camp yesterday afternoon when a large chunk of mud collapsed onto the roof of a madrasa amid incessant rain. Locals recovered the bodies of 5 deceased from the scene and rescued several others trapped under the debris. Of those rescued alive, 5 were admitted to a local hospital in a critical condition, where 3 of them succumbed to the injuries, the UNO said. The Appellate Division of the Supreme Court will pronounce its judgment today on the appeals filed against High Court verdict that declared parts of the 15th Amendment to the Constitution unconstitutional and void. After hearing the arguments of all parties in the appeal hearing of the case, Appellate Division bench headed by Chief Justice Zubair Rahman Chaudhary fixed a date for the verdict yesterday. Information and Broadcasting Minister Zahiruddin Shopun expressed that Bangladesh is interested in working with the Netherlands in the field of media and communication. He made the remarks when Dutch Ambassador to Bangladesh Joris van Bommel met him at the Secretariat yesterday. During the meeting, Information and Broadcasting Minister said the government has been trying to bring about qualitative changes in its work. In the current information technology world, he said, new challenges are being emerged due to new media, artificial intelligence and digital ecosystem. Zahiruddin Shapoon stressed formulating a specific strategy in this regard. Dutch envoy put emphasis on formulation of a new framework to address digital challenges. This is Bangladesh Betar giving you the news. U.S. said its forces have started conducting more strikes against Iran. Iranian media's reporting air defense has been activated after explosions were reported in two locations in southern Iran. This is now the second consecutive night of U.S. airstrikes in southern Iran. Earlier, U.S. President Donald Trump yesterday threatened another night of strikes in Iran. World Cup football and France will take on Morocco in the first quarter-final at Boston, US at 2 a.m. tonight. Moreover, Spain and Belgium will face off in the second quarter-finals tomorrow night. Besides, England will face Norway in the third on Saturday night, while Switzerland will encounter defending champion Argentina in the fourth and last quarter-final on Sunday morning. Cricket in Bangladesh will take on host Zimbabwe in the second ODI of the three-match series in Harare today. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Bangladesh Beta will air the running commentary of the match. Zimbabwe are leading the series by 1-0. Dhaka Meteorological Office says, under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Rajshahi, Mamunsingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions during the next 48 hours commencing from 3 p.m. yesterday. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Chattogram metropolitan areas and landslides may occur at places over the hilly regions of Chattogram division. Dhaka Meteorological Office further says the well-marked low over East Madhya Pradesh and adjoining areas moved northwestwards and now lies over northwest Madhya Pradesh and adjoining areas. It is likely to move west-northwestwards further and weaken gradually. Under its influence, steep pressure gradient persists over North Bay and adjoining areas. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of the country. Maritime ports of Chattogram, Kokshetar, Mongla and Paira have been advised to keep hoisted local caution signal number 3. Repeat, local caution signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast volatile one this afternoon says the chances of rain and thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogra, Tangal, Mamunsingh, Dhaka, Faridpur, Madaripur, Kushtia, Jashore, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Kokshetar and Sylhet. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman will inaugurate National Tree Plantation Campaign and Tree Fair today. Government takes multidimensional steps to transform agriculture into sustainable sector. Prime Minister informs the Jatiya Sangsad. Landslide triggered by heavy rain leave 8 people dead in Ukhia of Kokshetar. Prime Minister is monitoring the situation in Chattogram and hilly regions. Court delivers verdict on appeal against repeal of 15th Amendment to the Constitution today. Dutch Ambassador meets Information and Broadcasting Minister. Emphasizes on formulating new framework to address digital challenges. U.S. launches more strikes in Iran. In FIFA World Cup, France and Morocco will face off in the first quarter-final tonight. And Bangladesh will take on host Zimbabwe in the second ODI cricket match in Harare today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বৃষ্টি আক্তার। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 3 নম্বর কোলা ইউনিয়নের নতুন বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেন। এ সময় তিনি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেনা সদস্যদের রণকৌশল ও অপারেশনাল প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি সেনা কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এ সময় সেনাবাহিনী প্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার পাশাপাশি দুর্যোগ ও যে কোনো সংকটে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জেলা প্রশাসক আবদুল্লাহ আল নোমান, পুলিশ সুপার আশিস বিন হাসান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। রূপসা উপজেলার জনসাধারণের সাথে কেডিএর সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে এক মত বিনিময় সভা গতকাল খুলনার রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, যশোরের নোয়াপাড়া থেকে শুরু করে বাগেরহাটের মোংলা বন্দর পর্যন্ত কেডিএর আওতাধীন এলাকাসমূহে গৃহীত প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক খুলনা অঞ্চল বিনির্মাণের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে রূপসা উপজেলার 34টি মৌজা নিয়ে কেডিএ একটি নান্দনিক পরিকল্পনা হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে অত্যাধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এতে প্রধান অতিথি এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি বিশেষ অতিথি ছিলেন। উপজেলা সহকারী কমিশনার ভূমির সভাপতিত্বে কেডিএর প্রধান প্রকৌশলী, নগর পরিকল্পনা কর্মকর্তা, সহকারী নগর পরিকল্পনাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক সহ স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে স্নাতক পর্যায়ে মিড টার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে একটি কার্যকর, স্বচ্ছ ও শিক্ষার্থী বান্ধব মূল্যায়ন ব্যবস্থা অপরিহার্য, যা শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নকে ফলপ্রসূ করবে। আইকিউএসির পরিচালক প্রফেসর এ বি এম আওলাদ হোসেনের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন, মিড টার্ম পরীক্ষা সংক্রান্ত কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত, সুস্থ ও কর্মক্ষম রাখার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে এক আলোচনা সভা গতকাল সাতক্ষীরা সদর উপজেলার মঞ্জিতপুর একটি বেসরকারি সংস্থার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সামাজিক কুসংস্কারের কারণে নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্যের উপর পড়া নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয় এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার এতে প্রধান অতিথি ছিলেন। সদর হাসপাতালের মেডিকেল অফিসার, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য, ওসিসি প্রোগ্রাম অফিসার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার অসুস্থ, অসচ্ছল ও মৃতজনিত 70 জন সাংবাদিকের মধ্যে মোট 20,65,000 টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসান প্রধান অতিথি হিসেবে এই অনুদানের চেক বিতরণ করেন। সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এ বি এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কমলেশ মজুমদার, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এল এন সাইদুর রহমান, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসন, তথ্য অফিস এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে গতকাল ট্রাফিক বিভাগের কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সন্দেহজনক মিছিল, অপরাধমূলক কার্যক্রম বা যে কোনো জরুরি ঘটনা চোখে পড়লে দ্রুত কন্ট্রোল রুমে বা বেতার যোগাযোগের মাধ্যমে জানাতে নির্দেশ দেন। পুলিশ কমিশনার পরিবেশ রক্ষায় সকল পুলিশ সদস্যকে নিজ নিজ বাড়ি, অফিস ও কর্মস্থলে গাছ লাগানোর আহ্বান জানান। পরে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য 1 জন পুলিশ পরিদর্শক, 5 জন সার্জেন্ট, 5 জন এটিএসআই এবং 20 জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ খালেদ ও ডেপুটি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। শুরুতেই সুবিনন্দ গিয়েছেন মাহফুজুর রহমান মাহফুজের লেখা কথায়।

এই গানটির সাথে শেষ হল দেশের গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন দেবপ্রসাদ রায়, গানের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ পিয়ার আর সুর করেছেন শাহ আলম বাদল।

শুনছেন বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা রয়েছে। আজ সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পশ্চিম পাশের মাঠে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি সরাসরি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন। বর্ণালীতে এবারে আপনাদের জন্য রয়েছে মানিক দেবনাথের সুরে গান, কণ্ঠ দিয়েছেন গাজী সালাউদ্দিন বাপ্পি, কথা সাজিয়েছেন জি এম কোহিনুর আলম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব। সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। ২৫ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয়শ্রোতা, বর্ণালীতে আবারও ফিরে এলাম। শোনাবো এবারে আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে গান। গানের কথা লিখেছেন নারায়ণ চন্দ্র রায়, সুর করেছেন অপূর্ব রায়।

প্রিয় শ্রোতা, গানটির সাথে শিশুর স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন, কৃষক ডেটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, ই এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত সরকারের সময় শেয়ার বাজার ধ্বংসে যারা দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান বাজেটে শিক্ষাখাতে জিডিপির 2% বরাদ্দ রাখা হয়েছে, যা আগামী 5 বছরের মধ্যে 5% উন্নীত করার পরিকল্পনা আছে সরকারের। আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত 5ম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ইউএন কপস 2026 যোগ দিয়ে এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পদ্ধতিগত জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন। টানা বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে গতকাল 8 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংবিধানের 5ম সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আজ। গতকাল প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের এই দিন ধার্য করে আদেশ দেন। বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত 2টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিপক্ষে খেলবে। ক্রিকেট, আজ হারারেতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, ভারতের পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা।

আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে সাইফ উদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন করবেন আজ। তিনি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি

পৃষ্ঠতা চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি, কখনো বা দমকা হাওয়া, কখনো বা আর এক পশলা দমকা বৃষ্টি আমাদেরকে ভিজিয়ে দিয়ে যায়, আমাদেরকে মনে করিয়ে দিয়ে যায় যে চলছে আষাঢ় মাস, চলছে বর্ষা মরশুম। আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে সবুজ বনায়ন তৈরি করতে হবে, সব দিকেই আমাদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে শারীরিকভাবে। আপনার ঘরে যে বৃদ্ধ মানুষটি আছে, যে ছোট্ট শিশুটি আছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কম স্বাভাবিক মানুষের তুলনায় বা স্বাভাবিক বয়সের তুলনায়। তাই তাদেরকে একটু অতিরিক্ত যত্ন নিতে হবে যেন ঠান্ডা জ্বর কাশি এসব না হয়। আর বৃষ্টির কথা বলছিলাম তো, বৃষ্টির সময় কিন্তু ভীষণ ভালো লাগার একটা সময়। এই সময় আমরা মনের মাধুরী মিশিয়ে গাছ লাগাতে পারি, আর গাছে লাগালে সবুজ বনায়ন আগামী প্রজন্মের জন্য আমরা সুন্দর করে উপহার দিতে পারি, পরিবেশের ভারসাম্য এতে রক্ষা হবে, আর পাশাপাশি আপনার বাণিজ্যিকভাবেও অনেক আর্থিক সহায়তা বাড়বে। তো যাই হোক, আমরা আমাদের জীবনের জন্য বিভিন্ন সতর্কতার পাশাপাশি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি জীবনটাকে সুন্দর করে গড়বার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর ভবিষ্যতের কামনায় বিভিন্ন ছায়াছবি গানের অনুষ্ঠান রূপালীর ভুবনে। আজ একটু মনটা বেশি ভালো আছে, কেননা চিঠি এসেছে ভালো লাগার ভালোবাসার, অনেক সুন্দর চিঠি, বিভিন্ন রঙে রাঙিয়ে লেখা চিঠি। তো যাই হোক, সে চিঠিতে যেতে গেলে আপনাদেরকে আগেই মনে করিয়ে রাখি যে আমাদের কাছে কিন্তু যারা যা লেখেননি এখনো তাদেরকে অবশ্যই লিখতে হবে, আর যদি লিখতে হয় তাহলে লিখতে হবে রূপালী প্রযোজনা আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। আর ফোন করতে হবে আমাদেরকে 01974121970 এই নম্বরে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, আর এছাড়াও প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান ও মোহাম্মদ আতাউর রহমান গাজিয়া। সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে সাথে আছেন আপনারা প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, কথা নাই, ফেরাচ্ছি মূল আয়োজনে চোখ। শুরুতে যে চিঠিটি হাতে নিয়েছি, লিখেছেন আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ লুৎফর জর্দার বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে, আর আপনার সাথে রয়েছেন পলাশ কুমার সরকার চিউলি, রেজাউল আলম ঝন্টু, কাশিম সর্দার, আফজাল মোল্লা এবং সীমা। আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন বিষাক্ত নাগিন ছবির গান। তো চলুন বন্ধুরা, আপনার পছন্দের গানটি দিয়ে শুরু করি আমাদের আজকের রূপালীর আয়োজন। শিল্পী ইন্দ্র কিশোর এবং সুলতানা চৌধুরী।

এবারে চিঠিটি হাতে নিয়েছি, লিখেছেন অনেকজন বন্ধু আমাদের সাথে একসাথে, বিভিন্ন রঙে রাঙিয়ে লিখেছেন। অবশ্য নামগুলো পড়তে গেলে একটু বিশ্রাম আমাকে নিতে হবে, কেননা অনেক বন্ধু তো একসাথে। তো লিখেছেন আমাদের কি পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকার কাছে মাঝপাড়া পুঠিয়া রাজশাহী থেকে আমাদের বন্ধু সালাউদ্দিন আলুন, আর আপনার সাথে রয়েছেন শামিমা, ঝন্টু, মরিয়াম, পরাগ, পরাগমন, অনুবিশ্বাস, সুফল বিশ্বাস, টোকন, উসমান খান, জ্ঞানেন্দ্র পাল, কাকলি, কাশেম সর্দার, আলিম, আরও আছেন আফজাল মোল্লা, সেতু হালদার, টেউলি, জাফর পালোয়ান, বিজন গোমস্তা, মধুমেলা, সালেহা, ফাতেহা এবং কথা, সবাই মিলে একসাথে আমাদের অবশ্য অপশনস দিয়েছেন। আম্মাজান অথবা অন্য আরেকটা ছবির গান শোনালে ভালো হয়। তো চলুন আম্মাজান ছবির গানটি এই মুহূর্তে আপনাদেরকে আমরা শুনিয়ে দিচ্ছি, যেটিতে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু এবং শাকিলা জাফর।

0: প্রেস্টুত এই মুহূর্তে আপনাদের সবাইকে রূপালীর আয়োজনে জানাচ্ছি ফোন ইন পর্বে আমন্ত্রণ। 01974121970 এই নম্বরের সাথে রয়েছি। তো বন্ধুরা, আমরা ঝটপট আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম, শুভ সকাল।
1: দিদি কথা বলছি, পলাশ কুমার সরকার।
0: পলাশ দা বলুন।
1: ঠিকানা খান্তনগর। দিদি আপনি ভালো আছেন?
0: এই তো বলুন।
1: হ্যাঁ দিদি, আপনি কেমন আছেন এই কথাটা আমি বলতে পারি না। হ্যাঁ আজকে তো বললাম।
0: হ্যাঁ ভালো আছি, বলুন।
1: দিদি আমাকে গান শোনা মনে হচ্ছে ও সাথীরে,
0: ও সাথীরে।
1: এই কবিতা যে এন্ডুক্সের কণ্ঠে, পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবার প্রিয়।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। পৃথিবী জেনে নিয়ে আমি হতে চাই তোমার, সুন্দর একটি গানের কথা মালা দিয়ে আপনি গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে ফিরে যাচ্ছি। আমরা 01974121970 এই নম্বরটিতে আপনাদের সাথে কথা বলবো। আর বন্ধুরা, অনুরোধ করবো আমাদেরকে শুনতে শুনতে কিন্তু একদম রাস্তা পার হবেন না, কেননা এমনিতে বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল আছে। তারপর যদি আমাদের সাথে কথা বলতে বা আমাদের মানে আমাদের সাথে যুক্ত হয়ে ফোনে যুক্ত হয়ে গান শুনতে শুনতে যদি রাস্তা পার হন, তাহলে যে কোনো রকমের বিপত্তি ঘটতে পারে, হতে পারে যে কোনো রকমের দুর্ঘটনা। তো এবারে কে আছেন? হ্যালো।
1: হ্যালো
0: জি, আদাব।
1: আদাব দিদি, মিছিল দিদি।
0: হ্যাঁ দাদা বলুন।
1: আমি মিরন বাবু
0: বাইরাবাজার থেকে। বলুন
1: জি। আমাকে গান শোনাবেন বেতের মেয়ে দোস্তা কবি, শিল্পী রথীন্দ্রনাথ রায়।
0: আচ্ছা, তুই ডাকলি যারে আপন করে, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। তাহলে অবশ্যই আপনার পছন্দের গান আপনি শুনতে পাবেন। এবারে কে আছেন?
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সামাদ শেখ। হ্যাঁ
1: আপু, কথা বলতেছিলাম রাজমিস্ত্রি।
0: হুম, বুঝতে পেরেছি আব্দুল সামাদ শেখ, বলুন। ঠিক আছে, তাই তো। ভালোবাসে কি কোনো অপরাধ হয়? ভালোবাসা তো বিভিন্ন রকম হতে পারে, তাই না? ভালোবাসাকে যারা অপমান করে আসলে একদম ঠিক নয়। পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো, আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: জি
1: আপা মনে ভালো আছেন?
0: জি ভালো, বলুন। বুলবুল ভাই।
1: জি, বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে আপু।
0: জি বলুন।
1: ছায়াছবির নাম হারানো প্রেম।
0: হারানো
1: প্রেম ছায়াছবি থেকে এন্ডোকিশোরের কণ্ঠে সুখেরও নীরে আমি নীরহারা পাখি।
0: আচ্ছা
1: অবশ্যই শোনাবেন।
0: অবশ্যই আমরা চেষ্টা করবো বন্ধু। সুখের নীরে আমি নীরহারা পাখি, সুখটা কিন্তু পুরোটাই নিজের কাছে, তাই না? এবারে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, আমরা কিন্তু যুক্ত হয়েছি, কে বলছিলেন? সম্ভবত বন্ধু সংযোগ পেয়েও আমাদের কি শুনতে পাচ্ছে না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবারে কে আছেন?
2: হ্যালো, সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: কথা বলছি মোসাম্মদ বিউটি খাতুন বাদরপুর কুষ্টিয়া থেকে।
0: মোসাম্মদ বিউটি খাতুন, তাই তো?
2: বাদরপুর কুষ্টিয়া থেকে।
0: বিউটি তো?
2: জি জি।
0: আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া থেকে, মাধবপুর কুষ্টিয়া। বোঝা যায়নি, আরেকবার বলুন। প্রেম গীত। আচ্ছা আচ্ছা, আমার মনের ময়ূরী এসে যায়, কি একটা গান আছে যেন, প্রেম গীত ছবির অনেক সুন্দর জনপ্রিয় গান। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। কে বলছিলেন? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান, পাংশ রাজবাড়ি থেকে। হ্যাঁ, ঢাকা অ্যাটাক ছবি থেকে, তাই তো? মতিন চৌধুরীগঞ্জ টিকাটুলির মোড়ে নিশ্চয়ই গানটি শুনতে চেয়েছেন। ধন্যবাদ, নিশ্চয়ই সাথে থাকবেন আমাদেরকে। পরবর্তী বন্ধু। হ্যালো
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: জি পূর্ব চাম্বল, বলুন।
3: হ্যাঁ পূর্ব চাম্বল আপু। আপু পূর্ব চাম্বল, আজকাল চট্টগ্রাম থেকে বিয়ে শুটিং করছিলাম আপু। আমাদের এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে, অনেক দরকার তৈরি হয়েছে।
0: দ্রুত কথা বলি,
3: একটা গান শোনাবেন বাঙ্গাগড়া ছবি থেকে।
0: হ্যাঁ, ছবির নাম
3: বাঙ্গাগড়া, সাবিনী
0: বাঙ্গাগড়া। হ্যাঁ
3: বাঙ্গাগড়া ছবি থেকে সাবিনী এসমিনে কন্টে।
0: কোন গানটি?
3: যে কোনো একটি গান আছে।
0: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধু, আমরা আপনাদের পছন্দের গান অবশ্যই শুনিয়ে দেবো। কে বলছেন এবারে? হ্যালো ভালো তো আছি, একটু রেডিও সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন আফজাল ভাই। হ্যাঁ বুঝতে পারছি, বলুন।
1: গান শোনাবেন বেদের মেয়ে
0: খোকনচন্দ্র,
4: বলুন
0: কি গান শুনতে চান? আচ্ছা ঠিক আছে, আমরা প্রায় প্রান্তিকে চলে এসেছি, আর একটি কিংবা দুটি ফোন নিয়ে আবারও ফিরে যাব গানের কাছে, কেননা আজ কিন্তু অনুষ্ঠান পুরো 10টা পর্যন্ত আপনাদেরকে শোনাতে পারবো না। আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে বৃক্ষরোপণ অভিযান যে শুরু হয়েছে এবং বৃক্ষমেলা, সেই বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। তো প্রায় প্রান্তিকে চলে এসেছি, কে রয়েছেন আমরা অপেক্ষায় আছি, 01974121970 এই ফোন নম্বরে কথা বললেই আমরা যুক্ত হব। কে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম, শুভ সকাল।
4: দীপঙ্কর,
0: হ্যাঁ বলুন দাদা।
4: ঘাটের মাঝি থেকে একটু গান শোনাবেন।
0: ঘাটের মাঝি?
4: হ্যাঁ আপু।
0: ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে। তো সবশেষ বন্ধু কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
5: হ্যাঁ ভালো আছেন?
0: জি ভালো। কে বলছিলেন?
5: আরে রমান কুষ্টিয়া থেকে।
0: কুষ্টিয়া থেকে? শ্রেষ্ঠ
5: সন্তান।
0: আচ্ছা আপনার নামটা তো জানতে পারলাম না,
5: শ্রেষ্ঠ সন্তান।
0: আপনার নামটা কি?
5: আলী রহমান।
0: আল রহমান, তাই তো? আচ্ছা কুষ্টিয়া থেকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আল রহমান আমাদের সাথে থাকবেন, সম্ভবত আপনি ছোট বাচ্চা হবেন হয়তো বা, আপনার কথা শুনে সেটি মনে হলো। তো যাই হোক, আমাদের সাথে থাকুন, অবশ্যই আমরা শুনিয়ে দেব। আর কথা নেই, আমরা এই মুহূর্তে ফিরছি আবার রূপালীর আয়োজনে, অর্থাৎ রূপালীর সেই পছন্দ করা গানের ভুবনে। শোনাব এবারে ভেজা চোখ ছবির গান, অনেক সুন্দর একটি গান, জীবনের গল্প আছে বাকি অল্প, সত্যি তাই ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে আসা। তো চলুন ভেজা চোখ ছবির গানটি শুনে আসি এন্ড্রু কিশোরের কণ্ঠে। শুনতে চেয়ে আমাদের বন্ধু নিত্যানন্দ, যিনি নিত্যদিন আমাদেরকে ফোন করেন রায়মল খুলনা থেকে। চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি।

প্রিয় শ্রোতা, আমরা এবারে আপনাদেরকে শোনাবো বন্ধু আমার ছবির গান। যে গানটি শুনতেছি রেজাউল, আপনি বালিয়াতালা থেকে অনুরোধ করেছিলেন। চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি, বাপ্পি লাহিড়ী এবং আশা ভোঁসলের কণ্ঠে।

0: নাকি অন্তরে লুকিয়ে থাকা সুন্দর মন? উত্তর পাবেন সুন্দর মন।
1: শ্রোতা শুনছিলেন ভেজা বেড়াল ছবির গান, এন্ড্র কিশোর এবং ডলি শান্তনীর কণ্ঠে। এই গানটি শুনতে চেয়ে খোকন চন্দ্র আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন। আমরা খুবই দুঃখিত রিজল ভাই, বন্ধু আমার ছবির গান শুনতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু আমাদের সময়সীমা, নির্ধারিত সময়সীমা শেষ, আমরা আগামী আয়োজনে আপনার গান শুনিয়ে দেবো। সেই প্রত্যাশাই বিদায় নিচ্ছি আজকের রূপালীর আয়োজন থেকে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সেই প্রত্যাশাই শুভ সকাল।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পশ্চিম পাশের মাঠে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যা সরাসরি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এখন শুনুন দেশের গান, আর অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই বন্ধুরা আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, বৃক্ষ মানুষের জীবনের অপরিহার্য একটি অনুষঙ্গ। জন্ম থেকে মৃত্যু সব জায়গায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। অর্থনৈতিকভাবে জীবনযাপনে কিংবা স্বস্তির জন্য, পরিবেশ সুরক্ষায়, সবকিছুতে বৃক্ষের অবদান একেবারেই বলা যায় যে শীর্ষে অবস্থান রয়েছে। বিশেষ করে সারা বিশ্বের সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব মোকাবেলা করতে হচ্ছে সবাইকে, এর অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত কার্বন নিঃসরণ। এবং এই অতিরিক্ত কার্বন নিঃসরণের অর্থাৎ ছড়িয়ে পড়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে বৃক্ষের কমে যাওয়া, বৃক্ষ নিধন কিংবা অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধন করে ফেলা এবং বৃক্ষ হ্রাস পাওয়া। কেননা অধিক বৃক্ষ মানেই হচ্ছে অধিক অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে নিঃসরণ করবার মতো সক্ষমতা অর্জন। এইসব দিক বিবেচনা করেই বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। তিনি কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হবেন। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে এই বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা, পরিবেশ মেলা এগুলো যেমন উদ্বোধন করা হবে, একই সঙ্গে জাতীয় পরিবেশ পদক 2025, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 ও সামাজিক বনায়নে শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হবে। আজকের এই সরাসরি সম্প্রচারের প্রারম্ভে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি প্রথম দেশে বৃক্ষরোপণকে রাষ্ট্রীয় এবং সামাজিক আন্দোলনের রূপ দিয়েছিলেন এবং 1979 সালে জাতীয় বন নীতি প্রণয়ন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে 13ই আগস্ট গাজীপুরের সালনা গ্রামে নিজ হাতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণের এই অভিযান যেটি চলমান এটির সূচনা করেছিলেন এবং 1994 সালে জাতীয় বৃক্ষমেলার প্রবর্তন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অংশীদারিত্বমূলক সামাজিক বনায়ন কার্যক্রম চালু করেন এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রবর্তন করেন। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে নির্বাচনী ইশতেহার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে BNP প্রদান করেছিল, সেখানে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল এবং সেখানে 25 কোটি বৃক্ষরোপণের 5 বছরে বৃক্ষরোপণের কর্ম পরিকল্পনা ঘোষণা করেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ধারায় কিন্তু সরকার বিপুল জনরায় সরকার গঠন করার পরপরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের যে নানামুখী কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চালিয়ে যাচ্ছেন, সেখানে বৃক্ষরোপণকে অগ্রাধিকার দিয়েছেন। গত 13 জুন 2026 তারিখে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে 64 জেলায় জনগণকে সম্পৃক্ত করে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এই বৃক্ষরোপণ উপলক্ষে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই বিশ্ব পরিবেশ মেলা, বিশেষ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা 2026 উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের যে পাশের যে সাবেক বাণিজ্য মেলার মাঠটি রয়েছে সেখানে মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। এবং একই সঙ্গে ঢাকার বাইরেও 7টি বিভাগীয় সদরে 15 দিন ব্যাপী, 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। এবার জাতীয় বৃক্ষমেলায় মোট 120টি স্টল রয়েছে। সব মিলিয়ে বৃক্ষকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এর উপকার যে অপরিসীম সেই ধারণাটিকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতেই এই অভিযান এবং বৃক্ষমেলা। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আজকের এই বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বন জলবায়ু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপি, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মোহাম্মদ সাইমুম পারভেজ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠানটি শুরু হবে, তখন আমরা অনুষ্ঠান

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা তার সঙ্গে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তা দেখতে পাচ্ছি। আমরা এখন অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। সমবেত শ্রুতি মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশমেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাবেদ কারদার
2: এবং আমি নীলুফার জাহান।
1: ইশারা ভাষায় উপস্থাপক হিসেবে আছেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম এবং বেগম বদ্রুন্নাহার তমা। এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
2: সম্মানিত সুধীজন, আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মঞ্চে উপবিষ্ট আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি, সম্মানিত ভারপ্রাপ্ত সচিব ডক্টর ফাহমিদা খানম এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মানিত বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইমুম পারভেজ। মঞ্চে আরও উপস্থিত আছেন পরিবেশ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান এবং বন অধিদপ্তরের সম্মানিত প্রধান বন সংরক্ষক জনাব মোহাম্মদ আমির হোসেন চৌধুরী।
1: সম্মানিত সুধীমণ্ডলী, নগরায়ন, শিল্পায়ন ও মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিশ্বব্যাপী পরিবেশের দূষণ ও অবক্ষয় ঘটে চলেছে। 1968 সালে মানব পরিবেশের উপর জাতিসংঘে অনুষ্ঠিত সম্মেলনের আলোকে 1972 সালে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনেপ প্রতিষ্ঠিত হয়। ওই বছরই জাতিসংঘ সাধারণ পরিষদের 27তম অধিবেশনে প্ল্যানারি সেশনে বিশ্বের জনসাধারণকে পরিবেশ দূষণের ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সাথে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।
2: সম্মানিত সুধীবৃন্দ, গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষা, মাটি ও পানি সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নে সহায়তা করে। সমৃদ্ধ বন সবুজ অর্থনীতির ভিত্তি এবং দেশের টেকসই উন্নয়ন ও অর্থনীতি সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এ লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার আগামী 5 বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ সবুজায়ন অভিযান। দেশ জুড়ে বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ সহ টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ রূপায়ণে কার্যকরী ভূমিকা পালন করবে।
1: সম্মানিত সুধীমণ্ডলী, শিল্প বিপ্লবের পর জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হয়েছে। এই সংকট মোকাবেলায় 1992 সালে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, 1997 সালে কিয়োটো প্রোটোকল এবং 2015 সালে প্যারিস এগ্রিমেন্ট গৃহীত হয়। এইসব উদ্যোগের লক্ষ্য বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো। এই প্রেক্ষাপটে ইউরোপের এবছরে বিশ্ব পরিবেশ দিবসে প্রতিপাদ্য ক্লাইমেট অ্যাকশন, যার বাংলায় ভাবার্থ করা হয়েছে জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা। বৈশ্বিক উদ্যোগের পাশাপাশি বাংলাদেশও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের জন্য ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান ন্যাপ, প্রশমনের জন্য ন্যাশনালিটি ডিটারমাইন কন্ট্রিবিউশন এনডিসি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক প্রণয়ন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
2: সম্মানিত সুধীবৃন্দ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, পরিবেশ প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং উন্নয়নের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রকৃতি প্রতিবেশ এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে চাই অঙ্গীকার এবং পরিকল্পিত পরিকল্পনা। এবছর জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026। বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য উন্নত প্রজাতি ও আধুনিক প্রযুক্তি জনগণের মাঝে ছড়িয়ে দিতে জাতীয় বৃক্ষমেলা সহ সারা দেশে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে।
1: সম্মানিত সুধীজন, প্রতি বছরের মতো এবছরও বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশমেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা 2026 শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে জাতীয় পরিবেশ পদক 2025, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 এবং সামাজিক বনায়নে শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে চেক প্রদান করা হবে।
2: সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। তেলাওয়াত করবেন মাওলানা কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: সূরাতুল মুমিন আয়াত 18 এবং 19। আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি, অতপর আমি তা জমিনে সংরক্ষণ করি, আর আমি পানিকে সরিয়ে দিতে অবশ্যই সক্ষম, অতপর আমি তা দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি, এতে তোমাদের জন্য আছে পর্যাপ্ত ফল যা থেকে তোমরা খাও আর সুখ উপভোগ করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী সমীর কুমার বিশ্বাস।
2: সকলকে নমস্কার। ওম তৎসত। ওম গুরাবে গৌরচন্দ্রায় রাধিকাস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। ওম নমো ভগবতি বাসুদেবায় অথ শ্রীমদ্ভগবদ্গীতা দশমধ্যায় বিভূতিযোগ 26 সংখ্যক শ্লোক থেকে পাঠ করছি।

ও শ্রী ভগবান বললেন, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, এবং গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ হিসেবে, সিদ্ধদের মধ্যে আমি কপিল দেব। অর্থাৎ তাদের মাধ্যমে জ্ঞান কর্ম এবং ভক্তি জগৎকে ঋদ্ধ করে, তেমনি বৃক্ষ তার ছায়া বাতাস এবং ফুল ফলে জগৎকে সুশোভিত করে।

0: ভাবিত, সকলের মঙ্গল হোক, সকলের নিরাময় লাভ করুক, সকলেই সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সবাই শান্তি লাভ করুক। নমস্কার।
1: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দ মিত্র ভিক্ষু।

আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধকে বন্দনা করে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি। বুদ্ধ এসেছেন মানুষের জন্য, তাই মানুষের জীবন চর্চার প্রসঙ্গে বলেছেন, ঘরম ভোস নিবাত

0: সুতরাং গৌরবণীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারী উপকার স্বীকার করা ও সৎকর্মে নিজেকে নিবিষ্ট রাখা, ইহাই উত্তম মঙ্গল। ভালো কাজ, পুণ্যময় কাজ এবং কল্যাণ কর্ম যত তাড়াতাড়ি সম্ভব আরম্ভ করবেন। নিজের মনকে কলুষ মুক্ত রাখবেন। পরিশেষে নিজেদেরকে সেভাবেই গঠন করি দেশ জাতীয় বিশ্বের একটি সুন্দর পরিবেশ উপহার দিই। সভ্য সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক।
1: এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন জনাব রেভারেন্ড দানিয়েল দীপন সরকার।
2: সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানে পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করতে যাচ্ছি। আর তোমরা দেশে প্রবেশ করিলে যখন ভক্ষণার্থ সকল প্রকার বৃক্ষ রোপণ করিবে, তখন তাহার ফল নিষিদ্ধ বলিয়া গণ্য করিবে। 3 বৎসর কাল তাহা তোমাদের জ্ঞানে নিষিদ্ধ থাকিবে, তাহা ভোজন করিও না। 4th বৎসরে তোমরা তাহার ফল ভোজন করিবে, তাহাতে তোমাদের জন্য প্রচুর ফল উৎপন্ন হইবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। কথাগুলি লেখা আছে পবিত্র বাইবেলের লেবীয় পুস্তকের 19:23-25 পবিত্র বাইবেল বৃক্ষরোপণ ও তার ফলকে সদাপ্রভুর প্রশংসাত্মক উপহার হিসাবে বলে প্রকাশ করা হয়েছে। বৃক্ষের ফল কেবল খাদ্য নয়, কিন্তু বৃক্ষও মানবীয় জীবনের আশীর্বাদ যুক্ত করে। আসুন আমরা সকলে জাতীয় বৃক্ষরোপণ পদক্ষেপে সক্রিয় ভূমিকা পালন করে উৎসাহিত করি। স্রষ্টা তার এই বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন, এই প্রত্যাশা জানিয়ে পবিত্র বাইবেল পাঠ এখানেই সমাপ্ত করছি। আমেন।
3: সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদানের জন্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত সচিব ডক্টর ফাহমিদা খানুমকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী, উপস্থিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব এবং সচিববৃন্দ, কূটনৈতিক মিশনের মাননীয় হাই কমিশনার রাষ্ট্রদূতবৃন্দ, এক্সেলেন্সিস, রিপ্রেজেন্টেটিভস অফ ডেভেলপমেন্ট পার্টনার্স, মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, প্রধান বন সংরক্ষক, সরকারি আমাদের কর্মকর্তাবৃন্দ, সহকর্মীবৃন্দ, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কারপ্রাপ্ত, বৃক্ষরোপণের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে। পরিবেশ সংরক্ষণে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে আমরা প্রতি বছর এই বেশ জমকালো অনুষ্ঠান আমরা করে থাকি। এবছরের প্রতিপাদ্য আমাদের ক্লাইমেট অ্যাকশন, বাংলায় আমরা বলছি জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা। বাংলাদেশ আমরা জানি সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে 26 মিলিয়ন মানুষ স্যালিনিটি হাই রিস্কের মধ্যে আছে। 2050-এর মধ্যে আমাদের 40.8% থেকে মিঠা পানির পরিমাণ নামবে 17.1%, ধান উৎপাদন কমে যাবে 8%, গম উৎপাদন 32% কমবে। এই প্রেডিকশনগুলো আমাদের কিন্তু আতঙ্কিত করে। আমরা গত 10 বছরের যে তাপমাত্রা ট্রেন্ড দেখছি তাতে আমাদের জানান দিচ্ছে যে হিট ওয়েভের সাথে আমাদের অভিযোজন করতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। এজন্য আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকশনের পাশাপাশি আমাদের স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন দরকার, একেই গুরুত্ব দিতে হবে। পলিসি ও স্ট্র্যাটেজি পরিবর্তন এনে সিস্টেমিক চেঞ্জের মাধ্যমে আমাদের এর মোকাবেলা করতে হবে। এই স্ট্রাকচারাল ট্রান্সফরমেশনের অংশ হিসাবেই সুপেয় পানি তথা স্থল ও জল জীববৈচিত্র্যকে সংরক্ষণের জন্য আমরা খাল খনন কর্মসূচি এবং বৃক্ষরোপণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে মিথেনের নিঃসরণ কমানো, কার্বন মার্কেটের সম্প্রসারণ ইত্যাদিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় নীতি পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করেছে। এনডিসি এবং ন্যাপের পাশাপাশি সরকার মোট জ্বালানির 20% নবায়নযোগ্য জ্বালানি হতে সর্বহারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড রয়েছে আমাদের, তার আওতায় বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করছি। সে সাথে এবছর জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। তাপপ্রবাহ কমাতে পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণে আগামী 5 বছরে 2026-30 সময়কালে 25 কোটি বৃক্ষরোপণ তথা বৃক্ষ আচ্ছাদনে 25% উন্নীত করার বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকার। এর সাথে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা মোকাবেলা আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আমাদের অবক্ষয়িত বন ও জীববৈচিত্র্য পুনঃপ্রতিষ্ঠিত করা, উপকূলীয় বনায়ন, নগর বনায়ন, সামাজিক বনায়ন, স্থান উপযোগী দেশীয় প্রজাতির বনায়ন, এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করব বলে আমরা মনে করি। এক্ষেত্রে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এখানে আমাদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ইয়থ গ্রুপ, আমাদের সিএসও গ্রুপ, আমাদের প্রাইভেট সেক্টর, সকলকে সম্পৃক্ত করে হোল অফ গভর্নমেন্ট এবং হোল অফ সোসাইটি অ্যাপ্রোচে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা সকলে সফল হব। আমরা পরিবেশ দিবস প্রতি বছর সুধীজন আমরা মাসব্যাপী উদযাপন করে থাকি। এক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে এবং একই সাথে কার্যক্রম শুরু হয় সারা দেশে। আমরা দেশের সকল জেলা উপজেলায় এবং ঢাকা মহানগরীতে 100টি, সকল জেলায় 2টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস বর্তমানে উদযাপন করা হচ্ছে। এছাড়া প্রতি বছর মাসব্যাপী অনুষ্ঠানে আমরা বিতর্ক প্রতিযোগিতা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা করে ঢাকায় বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ ইয়েতে আমরা অনুষ্ঠানের আমরা পুরো প্রোগ্রাম করে আমরা ফাইনাল প্রতিযোগীদের পুরস্কার দিয়ে থাকি এক মাসব্যাপী পুরো আয়োজন শেষ করে। এই অবস্থায় আমাদের অনন্য ভূমিকা পালনকারী পুরস্কার গ্রহণকে আমরা সকলকে উৎসাহিত করার লক্ষ্যেই আমরা এই পুরো কার্যক্রমকে একসাথে এনে এই দিবসটি পালন করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী, এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আপনার হাত দিয়ে পরিবেশ সংরক্ষণে, বৃক্ষরোপণে, বন্যপ্রাণী সংরক্ষণে অনন্য ভূমিকা পালনকারীদের পুরস্কার গ্রহণ সকলকে এই কার্যক্রমে আরও উৎসাহিত হতে সহায়তা করবে। এক্সেলেন্সিস অ্যান্ড ডিস্টিংগুইশড গেস্ট, উই হাইলি অ্যাপ্রিসিয়েট ইয়োর কন্টিনিউড সাপোর্ট অ্যান্ড গ্রেটলি ইন্সপায়ার্ড বাই ইয়োর প্রেজেন্স হিয়ার। সে সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমাদের অনুপ্রাণিত করে। পরিশেষে এবছর যারা পদক ও পুরস্কার অর্জন করেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই। সামাজিক বনায়নের লভ্যাংশ প্রাপ্তদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই স্বীকৃতি অন্যদেরও প্রকৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। আমি বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই আয়োজন সফল করতে আমরা যারা নিরলস পরিশ্রম করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ সকলকে।
3: ধন্যবাদ সচিব মহোদয় আপনার স্বাগত বক্তব্যের জন্য।
1: সম্মানিত শ্রোতৃবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে সবুজ বিপ্লব ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। তিনি খাল খনন কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এ সময় গ্রামীণ দারিদ্র দূরীকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলের বাগান ও উপকূলীয় বনায়ন ব্যাপক গুরুত্ব পায়। তিনি 1977 সালে সৌদি আরব সফরকালে তৎকালীন বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজকে উপহার হিসেবে নিম গাছের চারা প্রদান করেন, যা সৌদি সরকার কর্তৃক আরাফাত ময়দান সহ বিভিন্ন এলাকায় রোপণ করা হয়। স্থানীয়ভাবে এই নিম গাছগুলো জিয়া ট্রি বা জিয়া গাছ হিসেবে পরিচিত। সম্মানিত শ্রোতৃবৃন্দ, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিবেশ সংরক্ষণে ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণ করেন। 1993 সালে তিনি উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প চালু করেন, যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখে। তাঁর সময় ব্যাপকভাবে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সূচনা করা হয়, যা আজও সফলভাবে পরিচালিত হচ্ছে।
3: সম্মানিত সুধীবৃন্দ, এখন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংশ্লিষ্ট কার্যক্রমে বর্তমান গণতান্ত্রিক সরকারের সাফল্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। উপস্থিত সুধীরবৃন্দকে প্রামাণ্যচিত্রটি দেখার জন্য অনুরোধ করছি।
5: প্রকৃতি শুধু আমাদের সম্পদ নয়, আমাদের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত চার মাসে নিয়েছে বেশ কিছু কার্যকর উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতেহার 2026 বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাঁচ বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে উৎপাদিত হয়েছে 1,50,00,000 চারা, রোপণ করা হয়েছে 83,00,000-এরও বেশি চারা। বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গত চার মাসে জবরদখল মুক্ত করা হয়েছে 581 একরের বেশি বনভূমি। সুন্দরবনে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত কমাতে স্থাপন করা হয়েছে 34 কিলোমিটার রশির বেষ্টনী। বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে পরিচালিত হয়েছে 28টি অভিযান। উদ্ধার করা হয়েছে 557টি বন্যপ্রাণী, যাদের সুস্থ করে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিন নিয়ন্ত্রণে সচিবালয়ে গঠন করা হয়েছে মনিটরিং টিম। চালু হয়েছে প্লাস্টিক পাস ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। প্রস্তুত করা হয়েছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব বা ইপিআর নির্দেশিকার খসড়া। পরিবেশ দূষণ রোধে সারা দেশে পরিচালিত হয়েছে 220টি মোবাইল কোর্ট। আদায় হয়েছে 4,31,00,000 টাকার বেশি জরিমানা। ভেঙে দেওয়া হয়েছে 73টি ইট ভাটার চিমনি এবং বিচ্ছিন্ন করা হয়েছে 49টি অবৈধ ইট ভাটার বিদ্যুৎ সংযোগ। কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমেও বাংলাদেশ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড আইডিকলের সোলার হোম সিস্টেম কর্মসূচির মাধ্যমে 10,00,000-এর বেশি কার্বন ক্রেডিটের বিপরীতে বিশ্বব্যাংকের কার্বন ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট কর্মসূচি থেকে অর্জিত হয়েছে প্রায় 1,53,00,000 মার্কিন ডলার। বায়ুদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করতে সংশোধন করা হয়েছে সংশ্লিষ্ট বিধিমালা। প্রতিষ্ঠা করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। পরিকল্পিত উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন এবং সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে আরও সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু সহনশীল বাংলাদেশ।
1: উপস্থিত সুধীজন, এবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের উপরে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে, যা দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি।
6: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, লবণাক্ততা, অতিবৃষ্টি, খরা এবং নগর দূষণ সব মিলিয়ে পরিবেশ সুরক্ষা এখন মানুষের জীবন, জীবিকা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং আগামী প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন, কৃষি, পরিবেশ, গ্রামীণ উন্নয়ন ও জনসম্পৃক্ত রাষ্ট্রচিন্তার যে ভিত্তি স্থাপন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সামাজিক বনায়ন, উপকূলীয় সবুজায়ন ও পরিবেশ বান্ধব উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সেই ধারাকে এগিয়ে নিয়েছিল। আজ সেই ধারাবাহিকতা নতুন সময়ের চাহিদা অনুযায়ী নতুন মাত্রা পাচ্ছে। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাগুলো। পরিবেশ অধিদপ্তর বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষায়িত সংস্থা হিসেবে কাজ করছে। নদ নদীর পানির গুণগত মান পর্যবেক্ষণ, বায়ু ও পানি পরীক্ষা, হেভি মেটাল, পেস্টিসাইড ও জিএমও শনাক্তকরণে আন্তর্জাতিক মানের গবেষণাগার ব্যবহার করা হচ্ছে। রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশের মাধ্যমে বায়ু দূষণের তথ্য তুলে ধরা হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণে শিল্প প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন, জিরো ডিসচার্জ ব্যবস্থা, পলিথিন নিয়ন্ত্রণ, নদী দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ ও কালো ধোঁয়া নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ বান্ধব টানেল প্রযুক্তির ইট ভাটার পাশাপাশি ব্লক ইটের ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। হাকালুকি, টাঙ্গুয়ার হাওর, হালদা নদী, বরেন্দ্র অঞ্চল এবং সেন্ট মার্টিনে প্রতিবেশ ভিত্তিক ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে। বন অধিদপ্তর কাজ করছে বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণ এবং বন নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে। সাইট স্পেসিফিক প্ল্যানিং এর মাধ্যমে স্থান উপযোগী বনায়ন, স্মার্ট পেট্রোলিং, ড্রোন ব্যবহার এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বন অপরাধ দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূল জুড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টনী। সামাজিক বনায়ন কর্মসূচিতে লাখো নারী পুরুষকে উপকারভোগী হিসেবে যুক্ত করা হয়েছে। মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্ব কমাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। 2035 সালের মধ্যে দেশের বৃক্ষাচ্ছাদন 27% উন্নীত করার লক্ষ্য নিয়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট দেশের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কাজ করছে। এ পর্যন্ত 967টি অভিযোজন ও প্রশমন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে 709টি প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার উৎপাদন বৃদ্ধি এবং শিল্প ইউনিটগুলোর আধুনিকায়নের মাধ্যমে বনজ সম্পদকে অর্থনীতির সঙ্গে যুক্ত করার কাজে নিয়োজিত রয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বন ও বনজ সম্পদ বিষয়ে জাতীয় গবেষণা প্রতিষ্ঠান হিসেবে টেকসই প্রযুক্তি উদ্ভাবন করছে। কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ, টিস্যু কালচার পদ্ধতিতে বাঁশের চারা উৎপাদন সহ 100টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উন্নত বন ব্যবস্থাপনায় কাজে লাগানো হচ্ছে। বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম দেশব্যাপী জরিপের মমাধ্যমে ডুপ্লিকেট সহ 3,50,000-এর বেশি উদ্ভিদ নমুনা সংরক্ষণ করা হয়েছে। গবেষণার মাধ্যমে পৃথিবীর জন্য নতুন 10টি উদ্ভিদ প্রজাতি এবং বাংলাদেশের জন্য নতুন 442টি উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ রাবার বোর্ড রাবার চাষ এবং এ শিল্পের বিকাশে কাজ করছে। রাবারের উৎপাদনশীলতা এবং চাষীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে পরিবেশ বান্ধব শিল্প ভিত্তি গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। সবার আগে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত, সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে একযোগে কাজ করি।
3: সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মানিত বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সায়মন পারভেজকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: আজকের আয়োজনের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আমার সামনে উপস্থিত এক্সিলেন্সিস, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা এবং উপদেষ্টা মণ্ডলী, মন্ত্রী পরিষদের সদস্য এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন শুরু করার প্রথমে একটি কথা বলতে চাই। আমরা ইতিহাসের একটি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি। আমাদের এই সময়ে পুরো পৃথিবীব্যাপী, শুধু বাংলাদেশ নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় আমাদের এই পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, সি লেভেলের রাইজ হচ্ছে, সেই সাথে সাথে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি আমরা হচ্ছি। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাপপ্রবাহ বাড়া বা এল নিনোর একটি প্রভাব আমাদের সামনে আসতে যাচ্ছে এবং আমরা ইতিমধ্যেই এর বিরূপ প্রতিক্রিয়া টের পাচ্ছি। আমাদের এই পৃথিবীতেই এবং বাংলাদেশে ফসিল ফুয়েল ভিত্তিক যে দূষণ, সেই দূষণ একটি চরম একটি আকার ধারণ করেছে। এছাড়া আমাদের বৃক্ষ এবং অরণ্য, আমরা যে পরিমাণ বৃক্ষ আচ্ছাদন হারিয়েছি তা একটি গুরুতর বিষয়। আমরা যদি একটি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা দেখব গত পাঁচ দশকে আমরা প্রায় 508টি নদীর নাব্যতা আমরা হারিয়েছি। আমাদের এই দেশ একটি নদীমাতৃক দেশ। এখানে সাঙ্গু, সোমেশ্বরী, মেঘনা, পদ্মা, মহানন্দা, চিত্রা, আধারমানিক, কাঞ্চন, কীর্তিনাশা, ডাহুক, তেঁতুলিয়া, বংশী, মালঞ্চ ইত্যাদি নানা নামে অসংখ্য নদী, প্রাণ এবং প্রকৃতির এই বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গত পাঁচ দশকে নানাভাবে এই পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের ওপরে পড়েছে। এই বৈশ্বিক রাজনীতির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব বাংলাদেশ দূষণ করে বা কার্বন ইমিট করে সবচাইতে কম দেশগুলোর একটি, কিন্তু জলবায়ুর যে বিরূপ প্রতিক্রিয়া তার সবচাইতে বেশি যে দেশগুলোর উপরে পড়ে তার তালিকায় বাংলাদেশ উপরের দিকে। আশার কথা হচ্ছে এত নিরাশার মধ্যেও বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমরা যখন বিএনপির ম্যানিফেস্টো তৈরি করি, আমাদের ম্যানিফেস্টো যদি আপনারা খেয়াল করেন তাহলে এই প্রত্যেকটি ক্রাইসিস, এই প্রত্যেকটি প্রবলেম কিভাবে আমরা কাউন্টার করতে পারি সেটির আমাদের যে আয়োজন, সে আয়োজন কিন্তু আমাদের নির্বাচনেরও অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আমি একটি গল্প বলতে চাই, তাহলে হয়তো বোঝা যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কি পরিমাণ আন্তরিকতা রয়েছে এই পরিবেশ রক্ষার জন্য। সেই সময় ছিল ইলেকশনের আগে, আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমাদের নির্বাচনী প্রচারণায়। হঠাৎ করে রাতে আমার কাছে একটি কল আসলো তৎকালীন আমাদের চেয়ারম্যান, পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে। তিনি বললেন যে সাইমুম, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে চট্টগ্রামের মিরেশ্বরাই অঞ্চলে একটি জাপানিজ প্রযুক্তি মিয়াওয়াকি ফরেস্ট একটি বানানো হয়েছে, আপনি কে এই ফরেস্টটি তৈরি করেছেন তাকে খুঁজে বের করুন এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানান। আপনি একটি বিষয় একটু আপনারা একটু খেয়াল করুন, যখন সারা দেশ নির্বাচনী ডামাডলে ব্যস্ত সেই সময় তিনি প্রাণ এবং প্রকৃতি রক্ষার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু তার মধ্যে ছিল। অর্থাৎ শুধু প্রধানমন্ত্রী হিসাবে না, একজন মানুষ হিসাবে এবং আমাদের পার্টি চেয়ারম্যান হিসাবে আমরা একটি গ্রিন প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি, এটি আমাদের জন্য সৌভাগ্যের। এই কারণেই এই আশার কথা, আমরা যে গ্রিন প্রাইম মিনিস্টার বলছি সেই গ্রিনের ধারাবাহিকতা আমরা যদি সমাজের প্রত্যেকটি অংশে আমরা ছড়িয়ে দিতে পারি, কারণ পরিবেশ যে রক্ষার যে দায়িত্ব সেই দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, এটি একটি সম্মিলিত সামাজিক আন্দোলন। সমাজের প্রত্যেকটি অংশের মানুষ যখন এই আন্দোলনের সাথে যুক্ত আমরা করতে পারব তখনই আমরা অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। এই কারণে এই গ্রিনের ধারাবাহিকতায় যখন আমরা স্কুলগুলোতে আমরা গ্রিন ক্যাপ্টেন আমরা নির্বাচিত করতে পারব, যখন আমরা বিভিন্ন অফিসে আমরা গ্রিন এমপ্লয়মেন্ট আমরা যখন নির্ধারণ করতে পারব এবং বিভিন্ন অফিসে আমরা যখন গ্রিন এমপ্লয়ি বলে তাদেরকে রিওয়ার্ড করতে পারব, এই প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটি অফিসে আমরা যদি পরিবেশ রক্ষার যে ধারণা, সেই ধারণাকে একটি চমৎকার একটি বিষয় হিসেবে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবেশ রক্ষার এই বিষয়টি সহজ হয়ে দাঁড়াবে। আমাদের যে রিওয়াইল্ডিং অথবা আমরা এই অরণ্যকে ফিরিয়ে দেওয়ার এই যে প্রবণতা, সেই প্রবণতাতে আমাদের অংশগ্রহণ করতে হবে। এবং আশার কথা হচ্ছে আমাদের তরুণদের এই বিষয়ে কিন্তু আগ্রহ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেক তরুণ অ্যাক্টিভিস্ট, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট উপস্থিত রয়েছেন। আরও আশার কথা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বনায়ন করেছেন, সামাজিক বনায়ন করেছেন, ব্যক্তিগত পর্যায়ে বনায়ন করেছেন, এবং সেই সাথে সাথে ম্যানগ্রোভ থেকে শুরু করে ছাদের বাগান পর্যন্ত যারা করেছেন, তাদের একটা বড় অংশ এখানে উপস্থিত রয়েছেন এবং পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হবে আজকে। অর্থাৎ এই যে সংস্কৃতি, এই যে পরিবেশ রক্ষার সংস্কৃতি, সেটা কিন্তু অলরেডি আমরা শুরু হয়েছে বাংলাদেশে, কিন্তু এই সংস্কৃতি সামনের দিনে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার কারণে আমাদের সবার একটি সম্মিলিত প্রচেষ্টা, কিন্তু আমাদের একটি কালেকটিভ অ্যাকশন আমাদের জন্য প্রয়োজন। এবং সেই সাথে সাথে আমরা যে সলিউশনগুলো নিব সেগুলো যেন ন্যাচার বেসড সলিউশন হয়, সেটির দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের ইলেকশন ম্যানিফেস্টো বা কমিটমেন্টের যদি দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু প্রত্যেকটি কোর এলিমেন্টগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমরা 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কথা বলছি। এই গাছ লাগিয়ে আমরা যে শুধুমাত্র বিশুদ্ধ বাতাসের কথা বলছি সেটা না, আমাদের কোস্টাল বেল্টে আমরা যে বিভিন্ন রকম সাইক্লোন প্রোন আমাদের দেশ, এই যে পুরো দেশকে বাঁচিয়ে রাখা, এই কোস্টাল লাইনকে বাঁচিয়ে রাখা, সেটা কিন্তু আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট প্ল্যান্টেশনের মাধ্যমে হবে। এবং এটার সাথে সাথে আমরা ফলজ, বনজ, ঔষধি নানা রকম গাছ লাগিয়ে এই পুরো বাংলাদেশের একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারি। এর সাথে সাথে আপনারা জানেন যে কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে গাছ লাগানো শুধুমাত্র পরিবেশ রক্ষা না, এর সাথে সাথে এটি একটি অর্থকরী বিষয় কিন্তু পরিণত হতে পারে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কিন্তু সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কল টু অ্যাকশন আমি করতে চাচ্ছি। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই পরিবেশ রক্ষার জন্য। আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের রেল লাইনের ধারে, রাস্তার ধারে, আমাদের নতুন জেগে ওঠা চরগুলোতে এবং বাংলাদেশের সমস্ত ফাঁকা জায়গায় আমরা যাতে বৃক্ষ রোপণ করে এই পুরো বাংলাদেশকে একটি গ্রিন বাংলাদেশে পরিণত করতে পারি, এবং আমাদের গ্রিন প্রাইম মিনিস্টারের যে দেখানো পথ, সেই পথ ধরে আমরা এই গ্রিন বাংলাদেশকে আমরা একসময় বাংলাদেশের সমস্ত অঞ্চলে, সমস্ত কর্নারে আমরা পৌঁছে দিতে পারব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইমু পারভেজ মহোদয় আপনার তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য।
2: উপস্থিত শ্রোতৃবৃন্দ, এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি। মাননীয় প্রতিমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিশেষ সহকারী মঞ্চে বিশিষ্ট মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ, সামনে বিশিষ্ট আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ, এক্সিলেন্সিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য। আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করছি, আমি একজন পরিবেশ কর্মী হিসেবে দীর্ঘদিন পরিবেশের সাথে যুক্ত ছিলাম। আমি আসলে লিখিত বক্তব্য আমার মন্ত্রণালয় থেকে দিয়েছি, আমি ওটা দিতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজের অভিজ্ঞতা আমি কিছু শেয়ার করতে চাই। দায়িত্ব নেওয়ার পরেই এবছরই প্রথমবারের মতো আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছি, যেমন আমাদের ম্যানগ্রোভ বন সুন্দরবন গত 23 বছরে 27 বার আগুন লেগেছে, এবছরই প্রথমবারের মতো আগুন লাগেনি, আমরা সেটার জন্য পদক্ষেপ নিয়েছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি 8,000 মতো ব্রিক ফিল্ড ছিল, অধিকাংশই ইললিগাল। আমরা প্রায় 500 মতো ব্রিকফিল্ড আমরা সেখান থেকে সরাইছি এবং এখন 7,500 মতো আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিকল্প কিভাবে পরিবেশ বান্ধব এই ইট বা ব্লক তৈরি করা যায় সেটার জন্য আমি ভিজিট করেছি, তাদের সঙ্গে আমরা তথ্যপত্র নিয়েছি। আমরা আশা করব আগামীতে সরকারের সকল পর্যায়ে আমাদের যে ব্লক আছে সেটাকে আমরা জাতীয় পর্যায়ে উন্নীত করতে পারব এবং সারা বাংলাদেশে এটার মধ্য দিয়ে পরিবেশ দূষণের যে একটা বড় খাত, ইটের যে পলিউশন, সেটা থেকে আমরা মুক্ত করতে পারব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ইতিমধ্যেই জীববৈচিত্র্য সুরক্ষা করার জন্য আমাদের যে দখল হওয়া যে জায়গাগুলো আছে সেগুলো উদ্ধার করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে উনি নির্দেশনা দিয়েছেন সোনাদিয়া দ্বীপ, চকরিয়া সহ আমাদের বড় বড় যে উপকূলীয় যে জনপদগুলো বিগত সরকারের দিনে দখল হয়েছে এবং লবণ চাষ সহ নানা পরিবেশ বিমুখী কর্মকাণ্ড করছে, সেগুলো থেকে উদ্ধার করে আমরা চেষ্টা করব সেখানে বনায়ন করার জন্য। এবছর বনায়ন করার জন্য আমরা সারা দেশ জুড়ে ম্যাপিং করেছি, পাহাড় সমতল উপকূল সর্বত্র, এবং কৃষকের জন্য ছাত্রছাত্রীদের জন্য সর্বত্র আমরা একটা ডিজাইন করেছি, তার আলোকে আমরা কাজ করছি। তো আমি মনে করি এই পরিবেশ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সারা পৃথিবীর যে পরিবেশের যে হুমকির মুখে, বিশেষ করে বাংলাদেশ যে জলবায়ু পরিবর্তনের যে নির্মহ শিকারে পরিণত হচ্ছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশেষ করে উপকূলের মানুষ অত্যন্ত ঝুঁকিতে আছে, তাদের একদিকে খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, আবার আমাদের উত্তরের দিকে আকস্মিক বন্যা, এগুলো আমাদের ক্ষতিগ্রস্ত করছে। আমরা আমাদের যে সারা পৃথিবীর যে আহ্বান ন্যাচার বেস সলিউশন অর্থাৎ প্রকৃতি নির্ভর সমাধান, সেটার দিকে আমরা কিন্তু হাঁটছি এবং আমাদের প্রত্যেকটা পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে আমাদের যে প্রধান যে খাতগুলো প্রত্যেকটা কিন্তু ন্যাচার বেস সলিউশনের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, প্রকৃতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, আমাদের যে রিনিউয়েবল এনার্জি নিয়ে কর্মসূচি, আমাদের বৈদ্যুতিক বাস সহ বিভিন্ন যে ইন্ট্রোডিউস করা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে আমরা চেষ্টা করছি কিভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারি। পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের সাথে আমরা অ্যাপ্রোচ করছি যে আমাদের পার্ট আমরা করছি, সুতরাং আপনাদের পার্ট আপনাদেরকে করতে হবে, এবং তারা কিন্তু এবছর আমাদেরকে ভূয়াসী প্রশংসা করেছে। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত মাসে আমি GEF-এর সম্মেলনে উজবেকিস্তান গিয়েছিলাম এবং পরিবেশের একটা সম্মেলনে জার্মানি গিয়েছিলাম, আমি দেখেছি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের এই যে অ্যাক্টিভিটিস তারা অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা কিন্তু আমাদেরকে সর্বোত্তক সহযোগিতা করার জন্য তারা অঙ্গীকার ব্যক্ত করেছে, যেটা প্যারিসে আমরা আশা করছি COP31 তার্কিতে সেটা হয়তো সফলভাবে আমরা সম্পন্ন করতে পারব। আমরা মনে করি যে আমাদের যে কর্মকাণ্ড সেগুলোর ভিতর আমাদের সবাইকে সম্পৃক্ত করতে হবে। এখন অনেকেই আছে ক্ষুদ্র স্বার্থের জন্য এই মানব সৃষ্টি দুর্যোগগুলো আমাদের সমস্ত সমস্যার মূল কারণ। আমরা নিজেদের স্বার্থ বা বিগত দিনে দলীয় স্বার্থ, বিভিন্ন ধরনের স্বার্থের কারণে আমাদের প্রকৃতি কিন্তু অনেক বিপন্ন হয়েছে। আমি যখন স্কুলে পড়ি তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহ্বান, সেই আহ্বানে খাল কাটার সুযোগ হয়েছিল আমার, তখন আমি ক্লাস 4-এ পড়ি। সে সময় আমি স্কুল থেকে আমাদেরকে নিয়ে গেছিল সেটা করার জন্য, ওনার সবুজ বিপ্লব কর্মসূচি, খাল খনন কর্মসূচি, রাস্তার দুই পাশে গাছ লাগানো কর্মসূচি, নারীদেরকে স্বাবলম্বী করার কর্মসূচি এবং সারা দেশের মানুষকে সম্পৃক্ত কর্মসূচি অত্যন্ত মুগ্ধ করেছিল। উনি একটি স্লোগান দিয়েছিলেন, আমাদের 7 কোটি মানুষের 14 কোটি হাতকে কাজে লাগাতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ঠিক একইভাবে প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, প্রতিদিন উনি আমাদেরকে ফোন করে জানাচ্ছেন যে এইখানে কেন সমস্যা হচ্ছে, এখানে কেন বন্যপ্রাণী আক্রান্ত হচ্ছে, এখানে কেন আমাদের গাছ কাটা হচ্ছে, এখানে কেন পাহাড় ধ্বংস করা হচ্ছে। আমরাও চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতা নিয়ে সেগুলোকে সম্পন্ন করার জন্য, এবং আগামী দিনগুলোতে ওনার যে প্রত্যাশা বা উনি যেভাবে টার্গেটে আমাদের কাজ করছেন, সর্বোপরি সারা দেশের মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য আমরা কাজ করব। আমরা বলেছিলাম আমরা মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করব। আমি মনে করি মানুষের বা আগামী প্রজন্মের জন্য আমাদের এই জায়গাটা খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমাদের মন্ত্রণালয়ের 3টা শাখা আছে, বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন। আমি মনে করি আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, যাতে আমরা সত্যিকার অর্থে একটি কার্যকর পদক্ষেপ নিয়ে আমাদের দেশটাকে সুন্দরভাবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী একটি আহ্বান জানিয়েছিলেন 13 জুন, উনি যখন আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তখন উনি বলেছিলেন যে আমাদের আসুন আমাদের সন্তানদের বুক ভরে নিঃশ্বাস নিতে একটি করে গাছ লাগাই। আমি আজকের অডিয়েন্সে যারা আছেন তাদের সবাইকে বলবো যে আসুন আমাদের সন্তানদের সাথে আমরা ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সেটাকে বাস্তবায়ন করি। আগামীতে ইনশাল্লাহ আমাদের সবার সহযোগিতায় এবং সবাই মিলে এই দেশটিকে আমরা এগিয়ে নিব সেই প্রত্যাশা রাখছি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ, একটি বাসযোগ্য পৃথিবী আমরা গড়ে তুলব সেই প্রত্যাশাকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য।
1: সম্মানিত সুধীবৃন্দ, এখন সভাপতির বক্তব্য রাখবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু এমপি। মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
4: জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বনপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং উপদেষ্টাবৃন্দ, উপস্থিত সরকারের আমাদের সিনিয়র সচিব সচিববৃন্দ, এক্সিলেন্সিস সরকারি কর্মকর্তাবৃন্দ, বন্য প্রাণী সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশব্যাপী জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে আসছে। বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপনের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশে একদিকে যেমন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ সমুন্নত রাখার উদ্দেশ্যে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করছে, অপরদিকে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদপ্তর এবং বন অধিদপ্তরের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও পরিবেশের মান উন্নয়নের এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে সচেতন করে চলেছে। আমি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সানুগ্রহ উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন। তার প্রজ্ঞাপন দিক নির্দেশনা দেশের পরিবেশ উন্নয়নে সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণে আমাদের উদ্বুদ্ধ ও পরিচালিত করেছে। পরিবেশ বন ও জলবায়ু

আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুধীমণ্ডলী, জাতিসংঘ কর্তৃক এবারের বিশ্ব পরিবেশ দিবসে নির্ধারিত প্রতিপাদ্য হল জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা, টেকসই উন্নয়নের পূর্বশর্ত পরিবেশ বান্ধব অর্থনীতি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরস্পর সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় জোরদার করতে হবে তা হল পরিবেশগত সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও পরিবেশ বান্ধব অর্থনীতি হচ্ছে চালিকা শক্তি, যার মাধ্যমে সর্বনিম্ন কার্বন নিঃসরণ, সম্পদের সুষ্ঠ ব্যবহার ও কর্মসংস্থান নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। পরিবেশ বান্ধব অর্থনীতি নিশ্চিত করতে দূষণমুক্ত উৎপাদন ব্যবস্থা, দারিদ্র বিমোচন এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দায়িত্ব পালন করে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, এবছর জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কারিগরি সংস্থা IPCC কর্তৃক প্রণীত সর্বশেষ সিক্সথ অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে, এই মর্মে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যাহত, জলবায়ু জনিত বাস্তুচ্যুতি এবং প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী 2024 সালে বাংলাদেশের চরম তাপমাত্রা ও তাপজনিত স্বাস্থ্য সমস্যার কারণে অর্থনীতিতে প্রায় 1.78 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দেশের GDP প্রায় আনুমানিক 0.4%। সরকার শিল্প দূষণ হ্রাসের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং এবং এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করেছে। দূষণকারী প্রতিষ্ঠানকে শাস্তি ও ক্ষতিপূরণ আরোপ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন সেক্টরকে এবং সর্বোপরি পুরো জাতিকে পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ বান্ধব কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জাতীয় পরিবেশ পদক প্রবর্তন করা হয়েছে। এই বছরও মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025 প্রদান করবেন। পরিবেশ পদক প্রাপ্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের বন ও পরিবেশ সংরক্ষণের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন তা ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে খাল খনন আর বৃক্ষরোপণের মাধ্যমে একটি দেশকে স্বনির্ভর ও সবুজ সবুজ করে তোলা যায়। সেই সবুজ বিপ্লবের চেতনাকে অন্তরে ধারণ করে আমাদের সরকার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী রূপকল্প অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতিহারে বন রক্ষা এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং এটা পরিপূরক, বন না থাকলে আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের টিকে থাকার হাতিয়ার। 2030 সালের দেশের বৃক্ষাচ্ছাদন 25% উন্নীত করার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সবুজায়নের ক্ষেত্রে সামাজিক বনায়ন অতুলনীয় ভূমিকা পালন করছে। সামাজিক বনায়নে শুধু বৃক্ষরোপণই করা হয় না, এটি বন সংরক্ষণ ও প্রান্তিক মানুষের ভাগ্য বদলের একটি হাতিয়ার। সামাজিক বনায়নে স্থানীয় দরিদ্র মানুষ ও নারীরা বনের অংশীদার হিসাবে কাজ করছেন। সামাজিক বনের আবর্তনকালে উত্তীর্ণ হওয়ার পর আহরিত বনজ সম্পদের বিক্রয় লব্ধ অর্থের বড় অংশ পাচ্ছেন এই অংশীদারেরা, যা প্রমাণ করে যে বনায়ন ও দারিদ্রতা বিমোচন একে অপরের সাথে সম্পর্কিত। একই সাথে বনাঞ্চল রক্ষায় সহব্যবস্থাপনা ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হচ্ছে। বন রক্ষায় স্থানীয় মানুষকে

0: দায়িত্ব ও অধিকারের অংশীদার করার এই পদ্ধতি আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। বনায়নের ক্ষেত্রে আমরা গতানৈতিক ধারা থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা গুরুত্ব দিচ্ছি স্থান ভিত্তিক পদ্ধতি নির্বাচন। দেশের কোন অঞ্চলের মাটি ও পরিবেশ কোন গাছের জন্য উপযোগী তা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করে বনায়ন করা হচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চলে তৈরি করা হচ্ছে শক্তিশালী সবুজ বেষ্টনী যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রাকৃতিক দেওয়াল হিসাবে কাজ করছে। আমরা বিলুপ্ত প্রায় ও বিপন্ন উদ্ভিদ প্রজাতি সমূহ সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিলুপ্ত প্রায় প্রজাতি চারা উৎপাদন করে তা পুনরায় প্রকৃতি ফিরিয়ে দেওয়ার কার্যক্রম জোরদার করা হয়েছে। বন রক্ষা আর বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ পরস্পরের পরিপূরক। বন না থাকলে বন্যপ্রাণী থাকবে না, বন্যপ্রাণী না থাকলে বনের ভারসাম্য নষ্ট হবে। আমরা আমাদের বনাঞ্চলকে বন্যপ্রাণীর জন্য নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে কাজ করছি। টেকসই পরিবেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। প্রতিটি নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হন, তবেই আমরা একটা সবুজ নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ উপস্থিতি আমাদের সকলকে পরিবেশ সংরক্ষণে অনুপ্রাণিত করবে। সকলের পক্ষ থেকে আমি মাননীয় প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য।
2: সম্মানিত সুধীজন, এখন মাননীয় প্রধান অতিথি জাতীয় পরিবেশ পদক 2025, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 এবং সামাজিক বনায়নে শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করবেন। আজ যারা পুরস্কৃত হচ্ছেন তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিভার প্রতি আমরা সম্মান জানাই। মাননীয় প্রধান অতিথি কর্তৃক প্রদত্ত এই স্বীকৃতি প্রত্যেককে ভবিষ্যতে আরও উৎসাহ যোগাবে এবং অন্যদেরও সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
1: সম্মানিত সুধীমণ্ডলী, এখন মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে পরিবেশ পদক 2025 প্রদান করবেন। 2025 সালে ব্যক্তিগত পর্যায়ে 3টি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে 3টি, মোট 6টি ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025 প্রদান করা হচ্ছে। প্রত্যেক পদকপ্রাপ্ত ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য 22 ক্যারেট মানের 2 তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ ও 50,000 টাকার চেক, একটি কোয়েস্ট এবং সনদপত্র রয়েছে।
2: জাতীয় পরিবেশ পদক প্রাপ্তদের নাম ঘোষণা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদকপ্রাপ্তদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ব্যক্তিগত পর্যায়ে ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ হাসমত আলী, সহকারী অধ্যাপক আলহাজ ফরাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কাজীপুর, সিরাজগঞ্জ। তিনি দেশীয় 200 প্রজাতির বিলুপ্ত প্রায় উদ্ভিদ, প্রজাপতি, পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিজ উদ্যোগে দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যান, প্রজাপতি অভয়ারণ্য, প্রজাপতি পার্ক, হারবেনিয়াম, নিসর্গ পার্টি স্কুল ও প্রাণ প্রকৃতি পাঠাগার প্রতিষ্ঠা করেছেন।

0: পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ব্যক্তিগত পর্যায়ে ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত ব্যক্তি জনাব মোহাম্মদ মনির হোসেন গাজীপুর। তিনি দেশের নদী ও জলাধার সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি, গবেষণা, প্রশিক্ষণ, তরুণ নেতৃত্ব বিকাশ এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নদী রক্ষা আন্দোলনকে সুসংগঠিত করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রেখেছেন।
1: পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি ব্যক্তিগত পর্যায়ে ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত ব্যক্তি ডক্টর আব্দুল সালাম, প্রো ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বায়ুদূষণ, বায়ুমণ্ডল বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করে। বাংলাদেশের বায়ুর মান উন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
0: পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি লিমিটেড, নীলফামারী। প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব কাঁচামাল, নবায়নযোগ্য সৌরশক্তি, বর্জ্য পুনর্ব্যবহার ও টেকসু উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সবুজ শিল্পায়ন ও জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলায় ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ তৌহিদ বিন আব্দুল সালামকে সালাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন।
1: পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি পরিবেশ শিক্ষা, গবেষণা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দক্ষ পরিবেশবিদ তৈরি ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

0: পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025 জন্য নির্বাচিত প্রতিষ্ঠান বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকা। প্রতিষ্ঠানটি জিনোম গবেষণা, জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন, পরিবেশ বান্ধব জৈব বালাই নাশক এবং পাট ভিত্তিক বায়োডিগ্রেডেবল প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদান রাখছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে মহাপরিচালক ডক্টর নার্গিস আক্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পরিবেশ পদক 2025 গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
1: সম্মানিত অতিথিবৃন্দ, বন্যপ্রাণী সংরক্ষণের অধিকতর গুরুত্ব প্রদান ও তাদের আবাসস্থল সংরক্ষণে অবদান রাখার জন্য ব্যক্তি প্রতিষ্ঠানকে স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কার প্রদান করা হয়। পদকপ্রাপ্তকে দুভরি স্বর্ণের বাজার মূল্যে সমপরিমাণ নগদ অর্থ, 1,00,000 টাকার চেক ও সনদ প্রদান করা হবে। এবছর 5টি ক্যাটাগরির মধ্যে 2টি ক্যাটাগরিতে ব্যক্তি এবং 2 জন এবং 3টি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ব্যক্তি পর্যায়ে ক্যাটাগরি কতে নির্বাচিত ব্যক্তি জনাব ফয়সাল বিন আজাদ, আদনান আজাদ, আফতাবনগর, ঢাকা। বন্যপ্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠান সংগঠন পর্যায়ে ক্যাটাগরি খতে নির্বাচিত নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নিকেতন, গুলশান, ঢাকা। 1987 সালে প্রতিষ্ঠিত একটি প্রকৃতিপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, বন্যপ্রাণী উদ্ধার, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
0: বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা ব্যক্তি পর্যায়ে ক্যাটাগরি গতে নির্বাচিত ডক্টর সাজিদা বেগম, অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অধ্যাপক ডক্টর সাজিদা বেগমকে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 গ্রহণের জন্য অনুরোধ করছে।

0: বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পর্যায়ে ক্যাটাগরি ঘতে নির্বাচিত প্রাণীবিদ্যা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাণীবিদ্যা বিভাগের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনজুরুল হককে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
1: বন্যপ্রাণী সংরক্ষণ বন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ইউনিট বিভাগ পর্যায়ে ক্যাটাগরি ইউতে বিজয়ী বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তর ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পক্ষে পরিচালক জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 গ্রহণের জন্য অনুরোধ করছি।
0: সম্মানিত অতিথিবৃন্দ, বৃক্ষরোপণ অভিযানকে জনপ্রিয় ও আরো বেগবান করার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 প্রদানের জন্য 7টি শ্রেণীতে মোট 21 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রতিটি শ্রেণীতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একটি সনদ ও একটি ক্রেস্ট সহ প্রথম পুরস্কারের জন্য 1,00,000 টাকা, দ্বিতীয় পুরস্কারের জন্য 75,000 টাকা এবং তৃতীয় পুরস্কারের জন্য 50,000 টাকার চেক প্রদান করা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, বৃক্ষরোপণ প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর 7টি শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হচ্ছে। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর ক শ্রেণী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে টেক্সটাইল ইনস্টিটিউট নাটোর। টেক্সটাইল ইনস্টিটিউটের পক্ষে অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
1: বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর খ শ্রেণী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, অধিদপ্তর, পরিদপ্তর, সেক্টর কর্পোরেশন, প্রতিষ্ঠান, এনজিও, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে কোরিয়া লিপিজেড চট্টগ্রাম। কোরিয়া লিপিজেড চট্টগ্রামের পক্ষে চেয়ারম্যান এবং সিইও জনাব কিহাক সাংকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় জনাব কিহাক সাংয়ের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে।
0: বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর গ শ্রেণী ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, চাপাই নবাবগঞ্জ সদর, চাপাই নবাবগঞ্জ। জনাব মোহাম্মদ শফিকুল ইসলামকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য অনুরোধ করছি।
1: বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর ঘ শ্রেণী ব্যক্তি মালিকানাধীন নার্সারি শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে ফয়সাল নার্সারি সাভার ঢাকা। ফয়সাল নার্সারির স্বত্বাধিকারী মিস নীলুফা ইয়াসমিনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য অনুরোধ করছি।

0: মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ফয়সাল নার্সারির স্বত্বাধিকারী মিস জিলোফা ইয়াসমিন পুরস্কার গ্রহণ করছেন।
1: বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর উমশ্রেণী, ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৃজিত ছাদ বাগান শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মিস শারমিন আক্তার বিনোদপুর রাজশাহী। আমি মিস শারমিন আক্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
0: বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর চ শ্রেণী বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী। উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর পক্ষে আমতলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার জনাব জিয়াউল ইসলামকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণের জন্য অনুরোধ করছি।

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এর ছ শ্রেণী বৃক্ষ সম্পর্কিত গবেষণা সংরক্ষণ উদ্ভাবন শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন জনাব মাহফুজ আহমেদ রাসেল, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। আমি জনাব মাহফুজ আহমেদ রাসেলকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধান অতিথি, এখন সামাজিক বনায়নে সর্বোচ্চ লভ্যাংশপ্রাপ্ত 5 জন পুরুষ ও 5 জন মহিলা মোট 10 জন উপকার ভোগীকে চেক প্রদান করবেন। প্রথম উপকার ভোগী হচ্ছেন মোসাম্মদ আমেনা বেগম, সখীপুর, টাঙ্গাইল। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 7,33,320 টাকা।

0: পরবর্তী উপকারভোগী হচ্ছেন মোসাম্মদ রেহানা খাতুন, নবাবগঞ্জ, দিনাজপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 5,10,975 টাকা। তিনি অসুস্থ থাকার কারণে তার পক্ষে তার ছেলে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
1: পরবর্তী উপকারভোগী হচ্ছেন মোসাম্মদ শোভা রানী, বক্সিগঞ্জ, জামালপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,55,400 টাকা। মোসাম্মদ শোভা রানীকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পরবর্তী উপকারভোগী হচ্ছেন মোসাম্মদ কল্পনা বেগম, মধুপুর টাঙ্গাইল। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,14,000 টাকা। মোসাম্মদ কল্পনা বেগমকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

0: পরবর্তী উপকারভোগী হচ্ছেন মুসাম্মদ খায়রুন নাহার, শ্রীপুর, গাজীপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 3,31,470 টাকা। তিনি দুর্ঘটনায় আহত হওয়ার কারণে তার পক্ষে তার স্বামী জনাব মোহাম্মদ আমির হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: পরবর্তী উপকারভোগী হচ্ছেন জনাব মোহাম্মদ ফজলুল হক, শ্রীপুর, গাজীপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,97,250 টাকা। মোহাম্মদ ফজলুল হককে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
0: পরবর্তী উপকারভোগী হচ্ছেন জনাব মোহাম্মদ রহমত আলী, মধুপুর, টাঙ্গাইল। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,44,411 টাকা। পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ রহমত আলী।
1: পরবর্তী উপকারভোগী হচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, বিরামপুর, দিনাজপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,37,663 টাকা। জনাব মোহাম্মদ আব্দুল সাত্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লভ্যাংশের চেক গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
0: পরবর্তী উপকারভোগী হচ্ছেন জনাব মোহাম্মদ বকুল মোল্লা, বিরামপুর, দিনাজপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,37,663 টাকা। লভ্যাংশ চেক গ্রহণ করছেন মোহাম্মদ বকুল মোল্লা।
1: আজকের অনুষ্ঠানের সর্বশেষ উপকারভোগী হচ্ছেন মোহাম্মদ বাদশাহ, বিরামপুর, দিনাজপুর। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 4,37,663 টাকা। এখন চেক গ্রহণ করছেন মোহাম্মদ বাদশাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং সেই সাথে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহ রহমান রহিম। বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা জাতীয় সংসদের সদস্যবৃন্দ, মেম্বার অব দি ডিপ্লোম্যাটিক কোর, পরিবেশবিদ, বনবিদ, গবেষক, শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আজকেই যে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের এখানে ওখানে যদি দেখেন লেখা আছে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, সাথে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। অবশ্যই আপনারা দেখেছেন আপনাদের যে কার্ড ছিল, দাওয়াতনামা ছিল, সেখানেও লেখা ছিল। একটি খবর দিয়ে গতকাল খবরটি আমার চোখে পড়েছে, সেই খবরটা বলে আপনাদের সামনে আমার বক্তব্যটা আমি উপস্থাপন করব। খবরটা আনফর্চুনেট কি ফর্চুনেট, এটি বিচারের দায়িত্ব আমি আপনাদের কাঁধে ছেড়ে দিচ্ছি, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। খবরটি গতকাল 8 জুলাই প্রকাশিত হয়েছে। খবরটিতে বলছে বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধ হয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয় প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। এখানে যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই কাজগুলোর সাথে আপনারা যারা জড়িত আছেন, পরিবেশ এবং বৃক্ষরোপণ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমি মনে করি, আমাদের সকলের বোধ হয় দায়িত্ব, আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা এই সকল বিষয়ে খুবই অজ্ঞ, খুবই অজ্ঞ, এটি অস্বীকার করে খামাখায় লাভ নেই। এই অজ্ঞ মানুষগুলোকে এ ব্যাপারে সচেতন করাটা বোধ হয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। কেন মনে করি? এই জন্য আমরা যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাই, যে এলাকাতেই যাই না কেন, আমরা যদি ঢাকা থেকে আপনাদের প্রত্যেকেরই এখানে নিজের গ্রামের বাড়ি, অবশ্যই মনে হয় ঢাকা শহরের নয়, ঢাকা শহরের ঢাকা জেলার বাইরে অন্য বিভিন্ন জেলায় আমরা যখন হাইওয়েগুলো দিয়ে যদি যাই এবং হাইওয়ে দুপাশের অবস্থাগুলো যদি দেখি, তাহলে আমি যেই কথাটি বলতে চাইছি এই কথাটি বোধ হয় পরতে পরতে ফিল করার বোধ হয় যথেষ্ট কারণ আছে। এবং গত পরশু দিন আমি সাভারে গিয়েছিলাম সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র দেখতে, যার সময় দুপাশে মিল ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই সেটা একটি ভালো বিষয়, কিন্তু মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজ দেশে এরকম পরিস্থিতি বোধ হয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারব। আমার মনে হয় আজকের এই পরিবেশ, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বোধ হয় এরকম একটি প্রতিজ্ঞা বা শপথ বোধ হয় আমাদের প্রত্যেকের নেওয়া উচিত আজকে। আসুন এবার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার অবস্থান থেকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যদিও বক্তব্যের পাড়া অনেক লম্বা হয়ে গেছে, আমি চেষ্টা করব আমার বক্তব্যটিকে সংক্ষিপ্ত রাখতে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে আমি আমার বক্তব্যটা শুরু করি। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং নদী নালা, গাছপালা, কীট পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণী, অর্থাৎ আমাদের চারপাশে, চারপাশ পরিবেশ প্রতিবেশ, অর্থাৎ আল্লাহর এই সকল সৃষ্টি সবই কিন্তু মানুষের উপকারের জন্য। তবে আল্লাহ সকল সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসেবে অবশ্যই কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে মাত্র তুলে ধরেছি। যথানিয়মে সকল সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা আমরা যারা মানুষ তাদের বা মানব সমাজের দায়িত্ব। বিজ্ঞানের উৎকর্ষতার সঙ্গে সঙ্গে এটি প্রমাণিত সত্য যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটা আছে, এটার সঙ্গে মানব সমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানব সমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। গতকালকে, এই জন্য বলছি, গতকালকে আমার সাথে সংসদে বিরোধীদলের উনার কথা হচ্ছিল, এমনি আমরা দুই রাজনৈতিক কর্মী আমরা আলাপ করছিলাম একটি বিষয়। কিছুদিন আগে উনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওনাকে গুলশানে, উনি খুব সম্ভবত লেক ভিউ হসপিটালে ছিলেন, তো ওখানে ওনাকে ছাদে নিয়ে যাওয়া হয় একদিন। ছাদে নিয়ে যাওয়ার পরে উনি হাঁটছিলেন, কিন্তু উনি আমাকে যেটা বললেন যে কিছুক্ষণ পরে উনি আর ছাদে হাঁটতে পারছিলেন না, কারণ আশেপাশে এত অসম্ভব স্মেল লেকচার। তো আমার মনে হয় এই যে কথাটা বললাম, দেখুন এরকম অভিজ্ঞতা বোধহয় আমরা সকলেই, শুধু বিরোধী দলীয় নেতাই নয়, সকলেই কম বেশি আমরা বিভিন্ন সময় এইটা ফেস করে থাকি, এক্সপিরিয়েন্স করে থাকি এরকম অভিজ্ঞতা। সেজন্যই বলছি যে এইটার নিরাপদ লালন বা বিকাশের সঙ্গে মানব সমাজ বা আমরা কিভাবে জড়িত। উপস্থিতিবৃন্দ, আজকের এই পরিবেশ মেলা কিংবা বৃক্ষ মেলার যে আয়োজন, এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি, যদি আমরা সকলে সিনসিয়ার হই। সেজন্য আমি যারা এই আয়োজন করেছেন, এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। তবে এই আয়োজনটা কেবলমাত্র একটা বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে সেটা বোধহয় থাকা উচিত হবে না। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমরা সকলে বক্তব্যে যে কথাগুলো বলি যে একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমাদের আমরা কাজ করছি, এই সবগুলো তাহলে ধীরে ধীরে আসলেই বাস্তবে রূপ নিতে পারবে। আজকে যারা আপনারা এখানে পরিবেশ কর্মী সহ বৃক্ষরোপণ বা বাগান তৈরি বা এই কাজগুলোতে যারা জড়িত আছেন, যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে, ইনশাল্লাহ আপনাদের মতন মানুষগুলো বা প্রতিক্রিয়াশীল প্রতিশ্রুতিশীল তারুণ্য যদি থাকেন দেশে, এটা সংখ্যা যদি বৃদ্ধি পায়, নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা একটা সবুজ বসতি গড়ে তুলতে সক্ষম হব এই বাংলাদেশে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা এবং এটার যে উপকারিতা, এটা নিয়ে খুব সম্ভবত নতুন করে বোধহয় কিছু বলার প্রয়োজন নেই। আজকে আমরা নিজের ঘর থেকে বের হলে, ঘরের ছাদে গেলে, জানলা খুললে আমরা এটা পরতে পরতে অনুভব করতে পারি। বৃক্ষরোপণ কিংবা সবুজনের গুরুত্ব সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি। আমরা যখন ছোট ছিলাম তখন ঢাকা সরকার যত গ্রিন দেখতাম, এখন বোধহয় দেখি না। এটার সাথে নিশ্চয়ই আপনারা এই ঘরে উপস্থিত কেউ আমার সাথে ডিফার করবে না, সবাই নিশ্চয়ই আপনারা একমত হবেন। কিন্তু করতে তো হবে কিছু, এবং এই করাটা আমাদেরকেই করতে হবে। একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে, আমি কিছুদিন আগেও বলেছিলাম যে এটা, এখানে আমাদের একজন বক্তা খুব সম্ভব আমাদের স্টেট মিনিস্টার ডক্টর ফরিদ মনে হয় বলেছেন, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে একটা সন্তান আমাদের পরিবারে, আমাদের নিজেদের হোক আত্মীয় স্বজন হোক, একটা পরিবারে নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য, তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজনের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। এই যে কথাটা বললাম, এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি। আমি লন্ডনে যেই পাড়াটায় থাকতাম, আমার তিন চারটি বাসা পরে একটা বাসা ছিল, তিনতলা বাসা। সেই বাসায় সামনে দুটি গোলাপ গাছ ছিল দরজাটার দুপাশে। গোলাপ গাছগুলো, ওই যে ক্লাইম্বিং রোজ যেটাকে বলে, গোলাপ গাছগুলো বেড়ে বেড়ে অলমোস্ট তিনতলা পর্যন্ত উঠে গিয়েছিল। তো একদিন বাসার যে মালিকের সাথে আমার দেখা হলো, আমি বললাম যে তোমার এই গাছগুলো খুব সুন্দর, বিশেষ করে দূর থেকে খুবই সুন্দর লাগে দেখতে। ভদ্রলোকের তিনটা সন্তান, তো ও বললো যখন যেই সন্তান হয়েছে ওদের বয়স, আমি যখন কথা বলি তখন প্রবলি ওদের বয়স রাফলি 18-20 এরকম, 22 এরকম। তো বললো যে আমার যখন যেই সন্তান জন্ম হয়েছে, আমি তখন তার নামে একটা করে গাছ লাগিয়েছি, দুটো সামনে আছে, একটা বাসার পিছনে আছে, তিনটা গাছই এখন বড় হয়ে গেছে, প্রায় তিনতলার সমান হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগে। সেদিন থেকে আমার কাছে মনে হয়েছে যে দেশে ইনশাল্লাহ ফিরলে আমার পক্ষে কখনো সকল হোক এই কথাটি আমি বলার চেষ্টা করব। আমি সেজন্যই আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমি তুলে ধরলাম। উপস্থিতিবৃন্দ, সবুজনের সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বর্তমানে সরকার গঠন করার পরে আপনারা ভিডিওর মাধ্যমে বেশ কিছু দেখেছেন। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় নিউজ এসেছে, স্কুলগুলোতে একসাথে স্কুলের একটা প্রোগ্রাম ছিল, একসাথে 90,000 মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেদিন রোপণ করা হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের নয় এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাল্লাহ সক্ষম হব। উপস্থিতবৃন্দ, এর মধ্যে প্রায় সকলেই জানেন এটি আমাদের বর্তমান সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে আমরা 5 বছরে নতুন করে 25 কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছি। ইচ্ছে মতন যদি আমরা গাছ রোপণ করি তাহলে কিন্তু এই লক্ষ্যটা সফল হবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। আমাদের দেশে ইদানিং আমার কাছে মনে হচ্ছে বিষয়টি একটু কম, কিন্তু 90-এর দশকে আমার মনে আছে খুব দেখতাম যে ইউক্যালিপটাস বা আকাশমণি প্রজাতির একটা গাছ, এই দুটো গাছ লাগানো হতো। এটা সম্পর্কে অনেক ক্যাম্পেনিং হয়েছে এবং আমরা একসময় জানতে পেরেছি এই গাছটা হয়তো তাড়াতাড়ি বেড়ে উঠে হয়তো কিছুটা টিম্বার ভ্যালু আছে, কিন্তু পরিবেশের জন্য এটা খুবই ক্ষতিকারক এই গাছ দুটো। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক সেই গাছগুলোকে অবশ্যই বোধ হয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য। এবং একই সাথে নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ, এইগুলোকে রোপণ করা বোধ হয় খুবই দরকার। কিছুদিন আগে আপনারা খবরে দেখেছেন আমাদের কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে হাটহাজারি দুলহাজারি হয়ে, ওই দুলহাজারিতে প্রায় 100,000 গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনতে নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 700,000 গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ দিয়ে 3-এক আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 700,000 গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 700,000 গাছ নেই, হার্ডলি ওখানে 200,000 মতন গাছ হবে, তো যেটি খুব দুঃখজনক, ভেরি আনফর্চুনেট। তো আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি বোধ হয় আমাদের নজর দেওয়া প্রয়োজন, একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। তবে বৃক্ষ রোপণ বা কিংবা বনায়ন এটাই বোধ হয় শেষ কথা উচিত হবে না, শেষ কথা হওয়া উচিত হবে না। এই বনায়ন পশু পাখি বিভিন্ন প্রাণী কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকার প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছপালা, প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সব কিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার পরিবেশের যে ঠিকটাকে সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। আজকের এই পরিবেশ এবং বৃক্ষমেলায় উপস্থিত সুধীজন এবং যারা অনলাইনে আমার এই বক্তব্য শুনছেন কিংবা হয়তো পরবর্তীতে শুনবেন, আপনাদের প্রতি আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেই বিষয়টি হল নতুন বৃক্ষ রোপণ অবশ্যই জরুরি, তবে এই যেই গাছটাকে আমরা রোপণ করলাম এটা নিরাপদে বেড়ে উঠছে কি না, বেড়ে উঠতে পারছে কিংবা কিনা সেটি নিশ্চিত করাও খুব বেশি জরুরি। আর যুগ যুগ ধরে যে স্থানীয় ইকোসিস্টেমের অংশ হয়ে যাওয়া যে গাছগুলো আছে, একটু আগে যেটা বলেছি যে মাদার ট্রি বলতে যেগুলোকে বুঝি আমরা সেগুলো যাতে রক্ষা পায়, সেগুলো যাতে কেটে না ফেলা হয়, এই বিষয়টি অত্যন্ত জরুরি, কিন্তু এই বিষয়ে বোধহয় আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। আমি আশা করব আজকে এখানে বন বিভাগের বড় কর্মকর্তারা আছেন, তারা সেই বিষয়টি চেষ্টা করবেন নিশ্চিত করতে। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। এই পশু পাখিগুলোকে আমাদের রক্ষা করতে হবে, কীট পতঙ্গগুলোকে রক্ষা করা প্রয়োজন। আমরা কোনো একটি পোকা দেখলে আমরা ঠাস করে পোকাটাকে মেরে দিই, মাকড়সা দেখলে মাকড়সা হয়তো ওইখানে আছে, এখান থেকে গিয়ে উঠে গিয়ে আমরা ওটাকে মেরে দিই। আপনার দরকার কি? মাকড়সাটা তো আপনাকে কামড়াচ্ছে না, কিছু করছে না, দরকার কি ওটাকে মারার? তো এই এই জিনিসগুলো আমাদের মনে হয় বাচ্চাদেরকেও শেখানো উচিত, সবাইকে শেখানো উচিত। আমাদের একটা পাখি দেখলে কিছু দেখলে আমরা দৌড় দিয়ে গেলে ঢিলা দিই, আরে ভাই পাখিটা আপনাকে কি বিরক্ত করছে, ওর মতন করে কিচির মিচির করে ডাক দিচ্ছে, দরকার কি ওকে ঢিলানোর? উপস্থিত পরিবেশবিদ, বনবিদ এবং সুধীবৃন্দ, মানব সমাজ নিজেদের স্বার্থেই মাটি, নদী, বন, জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, একটা বিভৎস অবস্থা, একটা মানে ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদী, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম, আপনারা নদীগুলোর পাশে যান, খালবিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খালবিলের মধ্যে দিয়ে, এগুলা এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খালবিলকে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না, কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণেই ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা, বর্তমান সরকারের পরিকল্পনা, ইচ্ছা, যেভাবেই আমরা বলি কেন। ছাদ বাগান, নগর, ফরেস্টেশন, নগর বনায়ন, জিআইএস ভিত্তিক বৃক্ষরোপণ, নদী তীর এবং খালের দুপাশে সবুজায়ন এবং ইকোট্যুরিজমকে সরকার অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে আমরা বিকশিত করতে চাই। এগুলো থেকেও কিন্তু অনেক মানুষের অনেক আর্নিং হতে পারে, একটা বিজনেস গ্রো করতে পারে, সেটিও আমাদের একটি লক্ষ্য। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা বোধহয় এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় না। জলবায়ু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সব দিক দিয়ে। আগে যেরকম সুন্দর বর্ষাকালে সুন্দর বৃষ্টি হতো, আজকে কালকে এভরিডে কম বেশি বৃষ্টি হতো, সেভাবে হতো না, কিন্তু এখন দেখছি বৃষ্টি হচ্ছে না, শুকনা শুকনা শুকনা, অসম্ভব গরম, আবার হঠাৎ করে। তো এই যে জলবায়ুর উপরে যে প্রভাব, এতে বোধহয় এখন আর আশঙ্কার কিছু না, এটা আমরা ফেস করছি এখন রীতিমতন। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা।

চাই, এগুলো থেকেও কিন্তু অনেক মানুষের অনেক আর্নিং হতে পারে, একটা বিজনেস গ্রো করতে পারে, সেটিও আমাদের একটি লক্ষ্য। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা বোধহয় এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় না। জলবায়ু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সব দিক দিয়ে। আগে যেরকম সুন্দর বর্ষাকালে সুন্দর বৃষ্টি হতো, আজকে কালকে এভরিডে কম বেশি বৃষ্টি হতো, সেভাবে হতো না, কিন্তু এখন দেখছি বৃষ্টি হচ্ছে না, শুকনা শুকনা শুকনা, অসম্ভব গরম, আবার হঠাৎ করে। তো এই যে জলবায়ুর উপরে যে প্রভাব, এতে বোধ হয় এখন আর আশঙ্কার কিছু না, এটা আমরা ফেস করছি এখন রীতিমতন। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা।

চাই, এগুলো থেকেও কিন্তু অনেক মানুষের অনেক আর্নিং হতে পারে, একটা বিজনেস গ্রো করতে পারে, সেটিও আমাদের একটি লক্ষ্য। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা বোধহয় এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় না। জলবায়ু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সব দিক দিয়ে। আগে যেরকম সুন্দর বর্ষাকালে সুন্দর বৃষ্টি হতো, আজকে কালকে এভরিডে কম বেশি বৃষ্টি হতো, সেভাবে হতো না, কিন্তু এখন দেখছি বৃষ্টি হচ্ছে না, শুকনা শুকনা শুকনা, অসম্ভব গরম, আবার হঠাৎ করে। তো এই যে জলবায়ুর উপরে যে প্রভাব, এতে বোধ হয় এখন আর আশঙ্কার কিছু না, এটা আমরা ফেস করছি এখন রীতিমতন। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা, সহযোগিতা ছাড়া এখানে অনেকেই আছেন, আমি দেখছি বিভিন্ন ভিডিওতে আমি দেখছি, তারা নিজ থেকে তাদের সংগঠন থেকে তারা বিভিন্ন রকম খাল, নদী, নালা, খাল, বিল, এগুলো আপনারা পরিষ্কার করছেন। আপনারা যারা করছেন, আপনাদেরকে আমার পরিবেশের জন্য যারা এই কাজগুলো করছেন আপনারা, আপনাদেরকে ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তবে আপনাদের যে সাপোর্ট, আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে সাপোর্ট, এটি যে কোনো সময় থেকে বর্তমান সরকারের জন্য অত্যন্ত অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত দরকার। উপস্থিতিবৃন্দ, প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে বা ব্যবস্থা নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে আনতে হলে এটি শুধুমাত্র নগর প্রশাসন কিংবা পুলিশ দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়, যেই কথাটি আমি প্রথম থেকে বলার চেষ্টা করছি। সবকিছু আমরা পুলিশ, জোর, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়, আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। এজন্য প্রয়োজন ছোট বড় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ, প্রতিটি নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, অনুগ্রহ করে যেখানে সেখানে বর্জ্য কিংবা উচ্ছিষ্ট ফেলবেন না। দয়া করে আসুন আমরা চেষ্টা করি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতি পরিজন সবাইকে এই বিষয়টি সুযোগ পেলেই বলা, সুযোগ পেলেই বলা। কয়েকদিন আগে, এটি অবশ্য খুবই নিত্য নৈমিত্তিক একটি দৃশ্য, তবে আমি কয়েকদিন আগে খুব সময় বাসা থেকে অফিসে ফিরছিলাম, কোনো একটা সিগনালে একটু দাঁড়িয়েছি, একটা ছেলে, ও খেয়াল করেনি, এত গাড়ির মধ্যে খেয়াল করার কোনো কারণও নেই, কিছু একটা খাচ্ছিল, খেয়ে ওর হাতে একটা প্যাকেট ছিল, যে প্যাকেট থেকে বের করে খাচ্ছিল, তার প্যাকেটটা ঠাস করে ওখানে ফেলে দিল। তা আমার মনে হচ্ছিল ওকে গিয়ে বলি, ভাই তুই প্যাকেটটা উঠে একটু কোনো এক জায়গায় ভালো হয় পকেটে নে বা কোনো এক জায়গায় ফেল, বাট নামতে আমি পারছিলাম না, বাট আমার ইচ্ছা করছিল নেমে গিয়ে ওকে আমি কথাটা বলি। আমি অনুরোধ করব সকলে, বিশেষ করে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, দয়া করে এরকম বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন আপনারা দয়া করে। উপস্থিত সকল উপস্থিতবৃন্দ, মানব সমাজের সুস্থ এবং নিরাপদ জীবনের জন্য এতক্ষণ আমরা বৃক্ষরোপণ কিংবা পরিবেশ সংরক্ষণ নিয়ে কথা বলেছি, আরেকটা বিষয় প্রতি আমাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন এবং নদী ও জলভূমি ভরাট এবং বন উজাড় সহ নানা কারণে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এসব কারণে বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল অস্তিত্ব সংকটে বাধ্য। একটু আগে আমি যে একটা অ্যাওয়ার্ড দিলাম আদনানকে, আদনানকে আমি চিনি, আরো অনেকেই আছেন আদনানের মতন, আদনানকে আমি চিনি। এই বিষয়টি নিয়ে এই যে ও এখন আমাকে, আমি বললাম যে কি খবর, ও আবার আদনান কোথায় গেল, আদনান, ওই যে আদনান, আদনান ও আবার সাপ ধরতে পারে। তা আমি আবার জিজ্ঞেস করলাম পকেটে সাপ টাপ নেই তো তোমার, তো এখন আমি জিজ্ঞেস করলাম যে ও নিজে থেকেই বললো যে এই প্রোগ্রাম শেষ করে ও বোধহয় কেরানীগঞ্জ যাবে, কোনো একটা বাড়িতে সাপ ঢুকেছে। এই জন্য আমি কথাটি বলছি যে মাত্র যেটা বললাম যে পশু পাখি সব কিছু একটা বিপন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে, এই যে বন টন সব উজাড় হয়ে যাওয়াতে সব জায়গায় যে মানুষ দখল করছে, বাসা বাড়ির ভিতরে কেন সাপগুলো ঢুকছে। আমি প্রায় বছর খানেক আগে ওর সাথে কথা বলেছিলাম, তখন আমি দেশে আসিনি, তখন লন্ডনে ছিলাম, তো ও বললো যে ভাইয়া এই জন্য ঢুকছে। আমি বললাম যে ঘর বাড়িতে নয়তলা, মিরপুরের কোনো এক নয়তলা বাড়ি থেকে সে সাপ বের করেছে। তার মানে যে নয়তলায় সাপ গেল কেমন করে, বলে যে কি করে গেল বলতে পারি না, তবে যেটা হচ্ছে যে সব জায়গায় আস্তে আস্তে মানুষ ঢুকে যাচ্ছে, যে জায়গায় সাপ বা পোকা মাকড় এগুলা ছিল মানুষ এখন ওদের জায়গাগুলো দখল করছে, তো ওরা

0: কোথায়? ওদেরও তো বাঁচতে হবে, যতক্ষণ বেঁচে থাকবে ওদেরকে তো ঢুকতে হবে। সেই জন্য এখন ওরা মানুষের বাড়ি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, এবং এই বিষয়গুলো যার যার অবস্থান থেকে বোধ হয় আমাদের একটা দায়িত্ব পালনের সময় চলে এসেছে। সম্মানিত সকল উপস্থিতি, কিন্তু অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে, আপনারা আগেও বক্তব্য শুনেছেন অনেকের, মনে হয় ভালো লাগবে না আর বক্তব্য লম্বা করলে। পরিশেষে আমি যে কথাটি বলতে চাইছি, এবছর যারা জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্য প্রাণী সংরক্ষণের জাতীয় পুরস্কার এবং সামাজিক বনায়নের লাভ্যাংশ অর্জন করেছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আমি আপনাদের সকল আয়োজনের সার্বিক সাফল্য কামনা করছি। দেশ হোক, খেয়াল করবেন আমি যেই কথাটি বলতে চাইছি, আমি কাউকে ছোট করছি না, বাট আমি যেই কথাটি মনে করি সেই কথাটাই আপনাদের সামনে বলতে চাইছি। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি আপনার দিক নির্দেশনাপূর্ণ ভাষণের জন্য।
2: সম্মানিত সুধীজন, এখন মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ।
1: সম্মানিত সুধীবৃন্দ, আপনাকে যার যার অবস্থানে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠান স্থল ত্যাগ না করা পর্যন্ত সকলকে নিজ নিজ আসনে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
2: আল্লাহ হাফেজ।
3: শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানটির পরপরই এই প্রাঙ্গণে, এই অডিটোরিয়ামের অর্থাৎ এই কনফারেন্স সেন্টারের যে সম্মেলন কেন্দ্র আমরা আছি, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশে একটি বৃক্ষ চারা রোপণ করবেন। এবং এই চারা রোপণটির মধ্য দিয়ে মূলত এই যে বৃক্ষরোপণ অভিযান যে আজকের বিষয়টি রয়েছে, চারটি বিষয় আজকে, বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026, জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা, এই বৃক্ষরোপণ অভিযানের তিনি আনুষ্ঠানিক হাতে উদ্বোধন করবেন। যদিও বা এই টোটাল অর্থাৎ সামগ্রিক যে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন কিন্তু ইতিমধ্যে তিনি কক্সবাজারের দুলাহাজার সাফারি পার্কে করে ফেলেছেন গত মাসে, সেটি আপনারা জানেন। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৃক্ষরোপণ করার পরপরই কিন্তু এই পাশেই অর্থাৎ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে যে সাবেক বাণিজ্য মেলার মাঠ নামে যেটি পরিচিত, সেখানে মাসব্যাপী যে জাতীয় বৃক্ষরোপণ মেলা, বৃক্ষমেলা 2026 অনুষ্ঠিত হবে, সেখানে তিনি যাবেন এবং তিনি সেখানে ঘুরে ঘুরে প্রত্যেকটি স্টল হয়তো পরিদর্শন করবেন। এবং তিনি তার স্বভাব সুলভ, আমরা বিগত সময়গুলোতে দেখেছি তিনি সবার সঙ্গে কথা বলবেন, কথা বলার চেষ্টা, তাদের মতামতগুলো জানবার চেষ্টা করবেন, তাদের সঙ্গে মত বিনিময় করবেন, তাদেরকে কিছু পরামর্শ দেবেন। কারণ আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন বৃক্ষপ্রেমী তো বটেই, এবং পরিবেশের উপর তার যেই দখল রয়েছে, পরিবেশ নিয়ে তার যেই যে আগ্রহ রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে বন্য প্রাণী বা প্রাণী সংরক্ষণ, প্রাণীর সুষ্ঠুভাবে তাদের বেঁচে থাকা, অনুকূল পরিবেশ নিশ্চিত করা নিয়ে তিনি কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষের চারা রোপণ করবার জন্য এই সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটি চারা রোপণ করবেন, এবং আমরা দেখতে পাচ্ছি সম্ভবত একটি নিম গাছের চারাই এটি। কিন্তু আপনাদের বলে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ পর্যন্ত যতগুলো জায়গায় গিয়েছেন বৃক্ষরোপণ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি নিম গাছের চারা রোপণ করেছেন। এখানে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্মরণ করতে চাই, যিনি নিম গাছের চারা শুধু দেশে নয় বরং বাংলাদেশের বাইরেও পবিত্র ভূমি সৌদি আরবও কিন্তু মক্কা নগরীতেও কিন্তু এই এতে লাগিয়েছিলেন, নিম গাছের চারা রোপণ করেছিলেন, এবং সেখানে কিন্তু এখন জিয়া ট্রি নামে এটি পরিচিত, জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে একটি নিম গাছের চারা রোপণ করে পানি দিচ্ছেন। আসলে পরিবেশ সংরক্ষণে বা সুস্থতার সংরক্ষণের মধ্য দিয়ে একটি সুস্থ জাতিসত্তা যে গড়ে উঠতে পারে, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এতক্ষণ তার বক্তৃতায় ভাষণে বলেছেন। তিনি বলেছেন এটি কেবল একার পক্ষে সম্ভব নয়, আমাদের সামগ্রিকভাবেই কিন্তু সকলকেই তার নিজ নিজ জায়গা থেকে এই দায়িত্বটুকু পালন করতে হবে। এবং তিনি তার এটি গল্পের কথা গল্প নয় বরং তার বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন, যে তিনি যাচ্ছেন অফিসে যাচ্ছেন, দেখেছেন একজন লোক কিছু একটা ফেলে দিচ্ছেন, তিনি চাচ্ছিলেন যে আমার চাচ্ছিলাম আমি গাড়ি থেকে নেমে তাকে বলি তুমি রাস্তায় এটা ফেলো না। এই যে ছোট্ট ছোট্ট গুলো অভ্যাসগুলো যদি আমরা, মানে অভ্যাস তো নয় এগুলো বদভ্যাস বলতে হবে, এই বদভ্যাসগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু পরিবেশ অনেকখানি সুন্দর রাখা আমাদের জন্য সম্ভব, পরিবেশ সংরক্ষণ করা সম্ভব। তো পরিবেশ সংরক্ষণ করতে গেলে আরো কিছু বিষয় আমাদের, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বা আমাদের দায়িত্ববোধের জায়গা

0: আমাদের জন্য সম্ভব, পরিবেশ সংরক্ষণ করা সম্ভব। তবে পরিবেশ সংরক্ষণ করতে গেলে আরো কিছু বিষয়, আমাদের যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে নীতি নৈতিকতার জায়গা থেকে যেমন আমাদের আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আরো একটি বৃক্ষ রোপণ করলেন, আরো একটি গাছের চারা রোপণ করলেন। তিনি একটি ফলজ বৃক্ষ রোপণ করলেন এবং আগে একটি নিম গাছের চারা রোপণ করলেন, আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের মনে পড়ে যায় এই যে বৃক্ষ মেলা নামের যে কর্মযজ্ঞ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সমগ্র জাতির মধ্যে, আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৃক্ষ মেলা বেশ জনপ্রিয় হচ্ছে। এটি ঢাকাতে অনুষ্ঠিত হবে এক মাস ব্যাপী এবং অন্যান্য জায়গায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু জানিয়ে দিতে চাই দেশের 7টি বিভাগের সদরে 15 দিন ব্যাপী, 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। এবং এই বৃক্ষমেলায় আমরা আশা করব আপনারা সবাই আসবেন, কেননা আমাদের বিগত জীবনের যে অভিজ্ঞতা আমরা দেখেছি বৃক্ষমেলায় হরেক রকমের গাছের সমারোহ ঘটে, হরেক ঔষধি, সেটি ফলজ বনজ ঔষধি নানা ধরনের। এবং আমরা যারা সাজসজ্জায় বাসাবাড়িতে এক ধরনের বৃক্ষের শোভা বর্ধন করতে দেখি, অনেকে বৃক্ষ গাছের চারা বা কিংবা গাছ রোপণ করতে দেখি, সাজসজ্জার গাছও কিন্তু এখানে পাওয়া যায়, ফলজ গাছ পাওয়া যায়, এমন সব ফল আছে যেগুলো ইচ্ছে করলে বাসার বারান্দায় রেখে বছরব্যাপী খাওয়া যায়, এমন যেমন কাঁচা মরিচ, লেবু, এই ধরনের অনেকগুলো বৃক্ষ গাছের চারা কিন্তু এখানে পাওয়া যায়। তাছাড়া যে অর্থকরী যে বৃক্ষগুলি রয়েছে তাদের সেই সমস্ত গাছের চারাও কিন্তু এখানে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি আমরা বলছিলাম যে তিনি বৃক্ষমেলায় যাবেন, তার গাড়িবহর বৃক্ষমেলায় দিকে এগিয়ে চলছে। যদি তিনি বৃক্ষমেলায় প্রবেশ যখনই করবেন তখন আমরা এর বাকি অংশটুকু আমরা শুনবার চেষ্টা করব আমাদের আমার সহ ধারাভাষ্যকার ফাতেমা সোহেলির কাছে। তবে তার আগে আমরা জানিয়ে রাখি যে এই বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তার কিন্তু সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং এই কার্যক্রমের উদ্বোধন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই গত 13 জুন 2026 তারিখে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল 25 কোটি বৃক্ষরোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টি। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী 5 বছরে সারা দেশে একদিকে যেমন বৃক্ষরোপণ করা হবে এবং বৃক্ষ রক্ষণাবেক্ষণ করা হবে। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে সরকার জনগণের অংশগ্রহণে এটিকে অর্থনৈতিক, সামাজিক ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য এক সবুজ বিপ্লবে পরিণত করার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে সরাসরি ও পরোক্ষ ভাবে 3.5 লক্ষাধিক সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে, যেখানে নারী, যুবক, যুবতী ও গ্রামীণ জনগণ সমানভাবে অংশ নেবে। শ্রোতা বন্ধুরা আমরা এবারে চলে যাচ্ছি আমাদের ধারাভাষ্যকার ফাতেমা আফরোজ সোহেলির কাছে।
1: ধন্যবাদ স্বামী মাহমুদ, এবং আপনার সাথে আমিও একদম একেবারেই একমত। পৃথিবীর যে ফুসফুস বৃক্ষ, একে যদি আমরা উপযুক্ত জায়গা না দিই এবং এর যদি উপযুক্ত জায়গা দেবার পর যত্ন না করি তাহলে কিন্তু পৃথিবী বাঁচবে না। আর পৃথিবী যদি ভালোভাবে না বাঁচতে পারে, তাহলে পৃথিবী যদি ধুকে ধুকে থাকে তাহলে কিন্তু আমরাও একইভাবে হারিয়ে যাব, হারিয়ে যাবে প্রাণ, হারিয়ে যাবে পৃথিবী, একটি জড়বস্তু হয়েই হয়তোবা মহাশূন্যে থেকে যাবে। শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন যে মাঠটি রয়েছে, যেখানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসলে যে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা 2026-এর অর্থাৎ মেলার যে আয়োজনটি হয়েছে সেই ভেন্যুটি কিন্তু এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন সংলগ্ন মাঠে, এবং এখানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি তিনি বেশ ভীষণ আগ্রহের সাথে সেই ইটের গালিচা বেছানো পথ, যেটি আমরা যারা যাব এরপর থেকে এই বৃক্ষমেলাতে, সেই পথ দিয়ে উনিও হাঁটছেন হেঁটে এখানে এসে, যে রাস্তাটি কার্পেট বিছানো রাস্তা, এখানে উদ্বোধন করার জন্য যে ফুলের দড়িটি রাখা হয়েছে।

0: একটা যেটাকে আমরা বলতে পারি যে গাজরা দিয়ে সেই গাজরাটাকে তিনি কেটে ফেললেন এবং এরই মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা 2026-এর। সুপ্রিয় শ্রোতা বন্ধু, যে কথা মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলছিলেন, বারবার বলছিলেন এবং ভীষণ রকম তাগিদ থেকে বলছিলেন, শুধুমাত্র বৃক্ষ শোভা বর্ধন করে না, শুধুমাত্র বৃক্ষ মানুষের প্রাণই বাঁচায় তাই নয়, বৃক্ষ কিন্তু প্রতিটি প্রাণীর জন্য প্রয়োজনীয়। একইভাবে এই বৃক্ষ দিকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এখানে বন বিভাগের যে প্রধান যে স্টলটি রয়েছে এখানে বিভিন্ন ভেন্যু রাখা হয়েছে সেখানে এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি পাট প্রদর্শনের যে একটি স্টল রাখা হয়েছে সেখানে তিনি এসে এখানকার কর্মকর্তার সাথে তিনি কথা বলছেন এবং বিভিন্ন বিষয়ে তিনি জানার চেষ্টা করছেন। এখানে আমরা বৃক্ষ সংক্রান্ত বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক কর্মকর্তাও কিন্তু রয়েছেন, তাদের সাথেও মাননীয় প্রধানমন্ত্রী আমরা এতদিন পর্যন্ত তাকে যেমন দেখেছি বিভিন্ন মেলায়, তিনি গেলেই কিন্তু শুধুমাত্র তারা যা ব্রিফ করে তাতেই তিনি থেমে থাকেন না, তিনি বিভিন্ন রকম প্রশ্ন করেন, বিভিন্ন সমস্যা জানতে চান এবং তা উত্তরে ওঠার পথটুকু সম্পর্কেও তিনি জানতে চান। তার নিশ্চয়ই আজও ব্যত্যয় হবে না, তিনি প্রতিটি স্টলেই যাবেন, প্রতিটি বিষয় সম্পর্কে জানবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাটের যে বিস্তার এবং পাট চাষের যে ভূমিকা রাখছে বাংলাদেশ এবং কোন কোন অঞ্চলে সেই পাট চাষ হয় সেই বিষয়ে আমরা যতটুকু ধারণা করতে পারছি মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে কথা বলছেন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে।
1: আমাদের স্যার দেখবে না, আমরা হচ্ছে
0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এখন এখানে চমৎকার একটি আমের বাগান তৈরি হয়েছে, বিভিন্ন রকম লাল সোনালী সবুজ আম এখানে ঝুলে আছে। শ্রোতা বন্ধুরা, সে আম গাছের আম বাগান এবং বিভিন্ন জাতের আমের জাত, বিভিন্ন রকমের আম, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে পরিদর্শন করছেন। এবং শ্রোতা বন্ধুরা, এই যে বৃক্ষরোপণ, এখানে কিন্তু আপনিও আসবেন, বৃক্ষরোপণ মেলা চলে আসবেন, এখন বর্ষাকাল, বৃক্ষরোপণের এখনই উপযুক্ত সময়, তাই এখানে ভালো জাতের বিভিন্ন ধরনের ফলের চারা আপনি পাবেন, বিভিন্ন ধরনের শুধু ফলের নয় ঔষধি গাছের চারা আপনি পাবেন এবং এই চারা, এই ফল শুধুমাত্র আপনার রসনা বিলাসে কাজে লাগবে তা নয়, এই একটি আম গাছ যখন আপনি বড় বাড়িয়ে তুলবেন সেই একটি ভালো মানের আম গাছ থেকে কিন্তু আরও লক্ষ লক্ষ তার সন্তান, আমের সন্তান, আম গাছের সন্তান, যার থেকে পৃথিবীতে নিয়ে আসার অবদানে আপনিও কিন্তু অংশ নিতে পারেন। শ্রোতা বন্ধু, বৃক্ষ শুধুমাত্র আমরা একটা কথা সবসময় পড়ে এসেছি যে দোলনা থেকে কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত গাছ আমাদের সঙ্গী হয়। এই দোলনা থেকে কবর পর্যন্ত গাছ আমাদের সঙ্গী হয়, এর মধ্য দিয়ে শুধুমাত্র সে আমার সঙ্গী এইটুকুই নয়, এই গাছ যদি না থাকে তাহলে একটি শিশু ভাবুন তো, তার সেই মাতৃকোলের যে আনন্দ, দোল দোল দোলনা, সেই মা যখন কাজে ব্যস্ত থাকে সেই শিশুটি কিন্তু সেই আনন্দটি এই বৃক্ষের কাছ থেকে, গাছের কাছ থেকে পেত, গাছ না থাকলে সে সেটি পাবে না। এবং আমরা যারা কবরস্থ হই মৃত্যুর পর, এই কাঠ যদি না থাকে, কাঠ, এই বাঁশ যদি না থাকে, বৃক্ষের এই অংশ বাঁশ বা এই চাটাই যদি না থাকে, তাহলে আমাদের যে ধর্ম নিয়ে ধর্মভিত্তিক সুন্দর করে আমাদের যে দাফন কাজ সম্পন্ন হয় সেটিও কিন্তু হবে না। কিন্তু না, এর মধ্যে কিন্তু একটা শিক্ষা আছে শ্রোতা বন্ধুরা, যে যে কোনোভাবে প্রকৃতি বৃক্ষ আমাদের কিন্তু মায়ের মতো করে জুড়ে থাকে। আমরা যে আরামের বিছানায় শুই, যে যে তুলোর বিছানায় শুই, সেই তুলোও কিন্তু বৃক্ষ। যে যে বিছানার চাদরটিতে আমরা শুই, সেই চাদরের যে কটন, একদম পরিপূর্ণ কটন, যে সেটিও কিন্তু একটি ভালো মানের গাছের চামড়া থেকে, ছাল থেকেই কিন্তু এটি উৎপন্ন হয়। এবং যখন সেটি ট্যাট্রন হয়ে যায়, তখন কিন্তু সেটি কেমিক্যাল হয়ে যায়। শ্রোতা বন্ধু, আমরা সবাই সেটা জানি। এবং আমরা যে পরিবেশ নিয়ে ভাবি আজ, সেই কাগজ থেকে শুরু করে একটি পলিথিন, সেটাই মাটির সাথে মিশে যায়, যেটি কিনা পুরোপুরি প্রাকৃতিকভাবে বৃক্ষ থেকে এসেছে। শ্রোতা বন্ধুরা, পৃথিবী যখন জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে, পৃথিবী যখন তার ভারসাম্য ফিরে পাওয়ার আকুল আবেদন জানাচ্ছে, ঠিক তখনই কিন্তু আমাদের মাঝে আলো হয়ে আসে, সবুজের জোয়াল তুলতে সমবেত হই আমরা। কার কাছে? আমাদের বর্তমান সরকারের, এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে। আপনারা সবাই জানেন যে এই বছর থেকে, কিন্তু আগামী পাঁচ বছর ধরে বাংলাদেশে লাগানো হবে 25 কোটি গাছ, গাছের চারা, যারা এক সময় বড় বৃক্ষ হয়ে যাবে। আর এই এই যে বৃক্ষরোপণের যে আয়োজন এবং যে কর্মসূচি, এটি কিন্তু চালু করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার একান্ত আগ্রহ থেকে। আমরা দেখেছি তাকে কক্সবাজারের চকরিয়াতে গিয়ে তার ব্যক্তিগত উদ্যোগে কতটা আগ্রহের সাথে তিনি বারবার বলছেন এবং একটার পর একটা গাছ লাগাচ্ছেন। আজকের এই বৃক্ষরোপণ, এই মেলাও কিন্তু তারই অংশ। আমরা যদিও প্রতি বছরই দেখি, প্রতি বছরই বাংলাদেশে বৃক্ষরোপণ হয়, বৃক্ষ মেলা হয়, জাতীয়ভাবেই হয়, কিন্তু এবারের এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা কিন্তু আমাদেরকে ভীষণ রকমভাবে তাগিদ দিচ্ছে আর নয় পিছিয়ে থাকার। এখন অবশ্যই এক একটি গাছের চারার সাথে যত্ন নিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। কারণ আপনারা জানেন, গতকালই কিন্তু পত্রিকায় এসেছে যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, যে বিশ্বে বসবাস অনুপযোগী রাষ্ট্রের মধ্যে পেছন দিক থেকে, অর্থাৎ উপযোগী রাষ্ট্রের তালিকার পেছনের দিকে একদম শেষে আছে বাংলাদেশের নাম। অর্থাৎ অনুপযোগী অবস্থায় বাংলাদেশ তৃতীয়, বাংলাদেশের ঢাকা শহর তৃতীয়। ভাবতে পারেন, আমাদের রাজধানী ঢাকা, অথচ সেটি বসবাসের অনুপযোগী হিসেবে সারা বিশ্বের কাছে আসছে। এটি কি আমাদের জন্য দুঃখজনক নয়? একটি পিছিয়ে পড়া দেশ হিসেবে এটি কি যথেষ্ট নয়? একটি দেশ যখন জানতে পারছে, পৃথিবী যখন জানতে পারছে বাংলাদেশের রাজধানী ঢাকা একটি বসবাস অনুপযোগী রাজধানী, তখন আমরা আমাদের পরিচয় নিয়ে কে নিয়ে যাব পৃথিবীর সামনে? অথচ খালি থেকে যায় এখন আমাদের ব্যালকনি, আমাদের বাসার ছাদগুলো এখনো খালি রাখি আমরা। শ্রোতা বন্ধুরা, আমরা চাইলেই কিন্তু পারি, শুধুমাত্র কথায় নয়, স্লোগানে নয়, গাছ লাগালে পরিবেশ বাঁচবে এ সমস্ত কথা মাতলায় নয়, একটি গাছ কাটলে দুটি তিনটি চারা রোপণ করুন, শুধু এই স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ না থাকুক। আমরা আমাদের প্রতিটি ভালো কাজের সাথে গাছকে রাখি, প্রতিটি ভালো অনুভূতির সাথে গাছকে রাখি, আমরা আমাদের প্রতিটি শিল্পকর্মের সাথে গাছকে রাখি, তাহলেই এই গাছের পরিচর্যাটাও আমরা করতে শিখব। শুধু গাছ লাগিয়েই আমরা থেমে থাকব এমনটি নয়, গাছের পরিচর্যা করতে শিখব। আর এই গাছের পরিচর্যা যখন আপনি করতে থাকবেন, তখন আপনি পরিচর্যা করতে শিখবেন আপনি যেখানটাতে গাছ লাগিয়েছেন সেই পরিবেশকে। আপনি যদি আপনার ছাদে গাছ লাগান, সেই ছাদটিকে আপনি পরিষ্কার রাখতে শিখবেন। আপনি যখন আপনার বাড়ির আঙিনায় গাছ লাগান, সেই আঙিনাকে আপনি পরিষ্কার রাখতে শিখবেন। সেখানে আপনি পলিথিন ফেলবেন না, সেখানে আপনি দুর্গন্ধমুক্ত রাখবেন, কারণ গাছকে যত্ন করতে করতে আপনি কিন্তু আপনাকে যত্ন করতে শিখে যাবেন। শ্রোতা বন্ধুরা, যেমনটি বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী এখানে যে আমের সারি এবং নিচে চমৎকার কিছু ফুলের চারা দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন রকম চারা এখানে দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি চারা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন, আমের জাত সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন, এবং এখানকার কর্মকর্তারা বিভিন্ন জাত সম্পর্কে এবং তাদের রোগবালাই নিরাময় করতে হলে কি স্প্রে করতে হবে বা কি ধরনের কেমিক্যাল ব্যবহার করতে হবে, নাকি সেটি সম্পূর্ণভাবে অর্গানিক পদ্ধতিতে করার পদ্ধতিও তারা আবিষ্কার করেছে, সেটিও তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করছেন। বাংলাদেশ আজ জলবায়ু সংকটের অন্যতম বড় ভুক্তভোগী, একথা আজ বিশ্বই জানে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায়ই হচ্ছে এই বৃক্ষরোপণ বরায়ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের জাতীয় বৃক্ষরোপণ মেলা ও বৃক্ষরোপণ রোপণ অভিযানের মাধ্যমে যে মহতি ডাক দিয়েছেন তা আমাদের জন্য একটি সবুজ বিপ্লবের বার্তা। আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই আজ প্রতিটি বাড়ির আঙ্গিনা, ছাদ, পতিত জমি সবুজ চাদরে ঢেকে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা জায়গাতে এই মেলা জুড়ে একাই এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন নার্সারি দেখে তিনি মুগ্ধ হচ্ছেন, বিভিন্ন ফলের জাত দেখে মুগ্ধ হচ্ছেন এবং এখানে যারা নার্সারির যারা মালি আছেন, যারা এখানকার এক একটি স্টল নিয়ে এসেছেন, যারা চারা তৈরি করেন, যে কারিগর চারার তৈরির কারিগর, ভালো মানের একটি চারা তৈরির কারিগর, তার সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রেখে কথা বলছেন, তাদের কলাকৌশল জানতে চাচ্ছেন এবং কিভাবে তারা এই গাছগুলো যত্ন করেন। এবং সেই তাদের তারা অনেকেই এসেছেন প্রত্যন্ত অঞ্চল থেকে, ঢাকার আশেপাশ থেকেই এসেছে এমনটা কিন্তু না, কেউ এসেছে সেই পঞ্চগড় থেকে, কেউ এসেছে বগুড়া থেকে, কেউ এসেছে কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, তারা তাদের তৈরি বৃক্ষ, বিভিন্ন জাতের বৃক্ষের চারা এখানে নিয়ে এসেছেন। এখানে কিন্তু শুধুমাত্র চারা নয়, বৃক্ষও আছে, বিশাল বড় বড় গাছ নিয়ে তারা এখানে এই মেলায় অংশগ্রহণ করেছেন। সেই বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জানতে চাচ্ছেন যে এই মেলা পর্যন্ত তারা এই গাছগুলো কি উপায়ে কিভাবে নিয়ে এসেছেন, যত্নের সাথে নিয়ে এসেছেন। শ্রোতা বন্ধুরা, এই মেলায় আপনারা আসবেন, হয়তোবা আপনার গাছ ভালো লাগে না, হয়তোবা আপনার গাছ লাগানোর যত্নের যে কষ্টকর অভিজ্ঞতা আপনি সেটাকে হয়তোবা আপনি সেটাকে মুখোমুখি হতে চান না, কিন্তু তারপরও বলবো আপনি গাছ না লাগালেও এই বৃক্ষ মেলা যে 2026 যে বৃক্ষ মেলা বাংলাদেশ চিনমূর্তি সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী মাঠে একবার হলেও এসে এখানে আপনি দেখে যাবেন, কথা দিচ্ছি গাছ আপনাকে নিরাশ করবে না। সারা দেশ থেকে বিভিন্ন ধরনের গাছের চাষি যদি বলি, তারা তাদের গাছগুলো এখানে নিয়ে এসেছে, বৃক্ষ চারা আপনাদের জন্য নিয়ে এসেছে, একবার এসে দেখেই যান। যারা গাছকে ভালোবাসে তারা কতটা যত্ন করে। শ্রোতা বন্ধুরা, গ্রিন হাউস গ্যাসের আধিক্যের কারণে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে, বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং এই যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তার কিন্তু আমরা জানতাম যে আমরা শুনতাম চট্টগ্রাম একসময় ডুবে যাবে। আমরা এখন চট্টগ্রামের দিকে, বাংলাদেশের চট্টগ্রামের দিকে, আমাদের বন্দরনগরের দিকে তাকালে কি দেখতে পাচ্ছি, চট্টগ্রামের অধিকাংশ জায়গা কিন্তু মানুষের সেই কোমর ছাপিয়ে গলা পানিতে ডুবে আছে এবং সেটি কিন্তু গ্রাম নয়, একদম শহরের মানুষের বাড়ি ঘর সব পানিতে ডুবে আছে এবং আমরা এখনই দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে তলিয়েই যাচ্ছে। এই তলিয়ে যা পরিস্থিতি থেকে এখনো চাইলে আমরা বাঁচাতে পারি, আমাদের দেশকে আমরা ধরে রাখতে পারি এই পৃথিবীকে, কারণ বাংলাদেশ এই পৃথিবীর একটি অংশ, আমরা বাঁচাতে পারি পৃথিবীর জলভূমিকে, বাস্তুসংস্থানকে বাঁচাতে পারি শুধুমাত্র একটি ছোট্ট চারা, একটি ফলের ছোট্ট একটি বীজ আপনি যেখানে ফেলে দেবেন। আপনি খেয়াল করবেন হয়তো অযত্ন অবহেলায় আপনি আপনার ফেলে দেওয়া একটি বীজ সেখান থেকে আপনি দ্বিতীয় দিন তৃতীয় দিন হেঁটে যাবেন, দেখবেন সেখান থেকে সে বাঁচার জন্য উঠে এসেছে, সে কিন্তু মাথা চারা দিয়ে তার দুটো পাতা দিয়ে পৃথিবীতে বাঁচতে চেয়েছে, তারা বাঁচতে চায়, এই বৃক্ষ বাঁচতে চায় কারণ তারা আমাদের বাঁচিয়ে রাখতে চায়। ঈশ্বর তাদেরকে ফুসফুস করে পাঠিয়েছে পৃথিবীর, কারণ তারা ফুসফুসের মাধ্যমে পৃথিবীকে বিশুদ্ধ বায়ু দিলেই এখানকার প্রাণ বেঁচে যাবে, তাই সে তার দায়িত্বটুকু সব সময় পালন করতে চায়। এই যে নির্দ্বিধায় দায়িত্ব পালন করে যাচ্ছে গাছেরা, তাদের জন্য আমরা কি করছি? শুধুমাত্র একটি বীজ যেখানে সেখানে ফেলে দিব, আগাছা বলে সরিয়ে দিব তা নয়, আমাদেরকে অবশ্যই গাছের যত্ন করাও শিখতে হবে। আপনি আপনার ব্যালকনিতে একটি ছোট গাছ লাগালেও তার যত্ন করুন, তার যদি যত্ন করেন সে আপনাকে নিরাশ করবে না। একটি গাছের, একটি কাঁচামরিচ গাছকেও যদি আপনি, যখন সে ফল দিচ্ছে, ফল দেওয়ার পরে শুকনো পাতা হয়ে চলে যাচ্ছে, মরে যাচ্ছে, আপনি যদি সেই কাঁচামরিচ গাছটির গোড়া থেকেও যদি একটু ছাঁটাই করে দেন, দেখবেন সেই গাছটি পুনরায় উজ্জীবিত হচ্ছে, বেঁচে যাচ্ছে, আবার নতুন করে সে ফলন দিচ্ছে। এমনিভাবে প্রতিটি গাছ কিন্তু আপনি যদি একটু যত্ন করেন, প্রতিটি গাছ কিন্তু আপনাকে নিরাশ করবে না, আপনাকে ফিরিয়ে দিবে তার সুপ্রিয়। শ্রোতা বন্ধুরা, এমনিভাবেই কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানকার যে বৃক্ষরোপণ অভিযান চলছে এবং যে বৃক্ষ মেলা হচ্ছে সেখানে প্রতিটি স্টলে তিনি সবসময়ের মতোই যাবেন এবং অবশ্যই সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারাও সবাই আসবেন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী যে বৃক্ষরোপণ মেলা 2026 আয়োজন করা হয়েছে সেখানে। এই আয়োজন শুধুমাত্র আপনার মনের আনন্দের জন্য নয়, এই আয়োজন আপনাকে শেখাবে গাছের কাছাকাছি আসতে এবং এই আয়োজন আপনাকে একজন দক্ষ মানবিক মানুষ হিসেবে তৈরি করে তুলবে। শুধুমাত্র একটি গাছ আপনি নিয়ে যাবেন এবং আপনার বাড়ির আঙিনা হোক, আপনার বারান্দা হোক কিংবা আপনার বাসার ছাদে হোক, আপনি একটি গাছ লাগাবেন। সুপ্রিয়তা বন্ধু, আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। যাবার আগে বলে যেতে চাই, এতক্ষণ আপনাদের সাথে ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ ও আমি ফাতিমা আফরোজ সোহেলি। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ মিসবা চৌধুরী ও মোহাম্মদ শামীম আহমেদ। স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসানাতুল আজম ও আসিফ মোহাম্মদ। সরাসরি সম্প্রচারের সমন্বয়ে ছিলেন এবিএম মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার। এবং আজকের এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। খোদা হাফেজ।
2: এতক্ষণ ঢাকায় বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এখন থেকে ঢাকা ক
3: এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পশ্চিম পাশের মাঠে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 এর শুভ উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করলেন। সেই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হল মিডিয়ামওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
4: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান বলেছেন, খাল খনন কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে খাল খননের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গতকাল মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক এক অনলাইন সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সচিব বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রতিটি ধাপে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। তিনি যে কোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন এবং নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি জোরদারের উপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে নির্ধারিত বিভিন্ন মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। একটি ডিসিপ্লিনের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত সেলফ অ্যাসেসমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অ্যাক্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট শীর্ষক ভ্যালিডেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপাচার্য বলেন, সেলফ অ্যাসেসমেন্ট একটি ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া। এর মাধ্যমে ডিসিপ্লিনের সক্ষমতা, সীমাবদ্ধতা ও উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব। কারিকুলাম উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে অ্যালামনাই ও স্টক হোল্ডারদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী সভাপতিতে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম হোসেন, IQAC-র পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থী ও অ্যালামনাই এবং স্টক হোল্ডাররা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, এখন সময় দেশকে নতুনভাবে গড়ার। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টদের পতনের পর জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এই সরকারের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি গতকাল যশোর জেলা বিএনপি কার্যালয়ে নগর ও সদর উপজেলা মহিলা দলের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। নার্গিস বেগম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 8 কোটি মানুষের হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করে জনগণের ভাগ্যের পরিবর্তন করেছিলেন। তারই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ার সময় এসেছে। সদর উপজেলা মহিলা দলের সভাপতির সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। সাপ্তাহিক গণশুনানি গতকাল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগের কথা শোনেন এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। সাতক্ষীরার আশাশুনী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের 350 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে গতকাল বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা ও ইউপি সদস্য সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে 10 কেজি ধানের বীজ এবং 10 কেজি ডিএপি ও পটাশ সার দেওয়া হয়। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার কানুটিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে গতকাল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 5 জন নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে এ ঢেউটিন বিতরণ করেন। এ সময় প্রত্যেক পরিবারকে 1 বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিকে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি নজরুল সঙ্গীত মলয়কান্তি মৈত্রের কণ্ঠে।

মলয়কান্তি মৈত্রের কণ্ঠে নজরুল সঙ্গীতটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুটি আধুনিক গান শাহানা সুলতানা বিউটির কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন সঞ্জীব কুমার রায়।

থাকবেন। প্রিয় শ্রোতা, আপনারা দুখানি আধুনিক গান শুনলেন শাহানা সুলতানা বিউটির কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় রয়েছে এখন পল্লী গান শিল্পী কানাইলাল হালদার সমীর।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে
1: দুখানি পল্লী গান শুনলেন কানাইলাল হালদার সমীরের কণ্ঠে।
0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি নাতে রাসুল।
2: ইসলামের ওই বাগিচাতে

ناطرة سلفنن আল্লাহ তাআলার খাস বান্দাতারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আলহাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে প্রচারিত হবে বেলা একটার ইংরেজিতে সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আর হ্যাঁ, আমরা এর পরপরই আপনাদেরকে নিয়ে যাব বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা চলতি ধারা বিবরণী শোনার জন্য।

প্রিয় শ্রোতা, এখন হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ে অনুষ্ঠেয় বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারাবিবরণী সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারাবিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলো হার্জ, FM 104 মেগা হার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগা হার্জ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগা হার্জ, কক্সবাজার FM 100.8 মেগা হার্জ, বরিশাল FM 105.2 মেগা হার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগা হার্জ, কুমিল্লা FM 103.6 মেগা হার্জ এবং রাঙামাটি FM 103.2 মেগা হার্জে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলার চলতি ধারাবিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের এখন নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।

0: অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বেশ কজন আপনাদের সাথে ধারাভাষ্যে থাকব। জাহিদুল ইসলাম বোরহান, মির্জা ফরিদুল ইসলাম এবং আহমেদ বিন পারভেজ এবং চৌধুরী জাফরুল্লাহ সারাফাত, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই খেলায়, ক্রিকেটের এই মহারণে বা মহারথে বা মহাযজ্ঞে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, একটি হল শক্তিশালী বাংলাদেশ, অপর দলটি হল স্বাগতিক জিম্বাবুয়ে। টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জিম্বাবুয়ে দলকে করার জন্য আমন্ত্রণ জানান। আমাদের হাতে উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা এসছে। বাংলাদেশ দলের হয়ে যারা খেলবেন তারা হলেন তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হাসান, তৌহিদ হৃদয়, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান অধিনায়ক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান, তাকে বিশ্রাম দেওয়া হয়, তার জায়গায় শরীফুল ইসলাম তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি জিম্বাবুয়ে দলের হয়ে যারা খেলবেন তারা হলেন ব্রায়ান বেনেট, বেন কারেন, ইনোসেন্ট কাইয়া, ক্রেগ আরভিন, সেকেন্দার রাজা, ওয়েসলি মাদেভেরে, ক্লাইভ মাদান্দে উইকেট রক্ষক, ব্রাড ইভান্স, ব্লেসিং মোজারাবানি, নিউম্যান নিয়াম হুরি, রিচার্ড এন গারাওয়া যিনি নাকি জিম্বাবুয়ে দলের অধিনায়ক। ওয়ান ফিল্ড আম্পায়ার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন আলাউদ্দিন পালেকার এবং আইনো চাবি। টিভি বা থার্ড আম্পায়ার হলেন পার্সিভাল সেজারা, ম্যাচ রেফারি হলেন ডেভ গিলবার্ড। প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় জিম্বাবুয়ে তারা 25 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়ে 1-0 এগিয়ে। এই খেলায় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ এই খেলায় যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে তাহলে তারা সিরিজে টিকে থাকবে, আর যদি হেরে যায় তাহলে জিম্বাবুয়ে তারা ওয়ান ডে সিরিজ জয়লাভ করার খ্যাতি অর্জন করবে। এ পর্যন্ত উভয় দল তারা 82 প্রতিদ্বন্দ্বিতা করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে, তার মধ্যে বাংলাদেশ তারা 51 জয়লাভ করে এবং জিম্বাবুয়ে তারা 31 জয়লাভ করে। টেস্টে যদিও বাংলাদেশ দলের যারা মূল তারিকা বা মূল তারকা অনেককেই দেখা যায়নি, তবে ওয়ান ডে দলে কিন্তু বড় তারকা যারা তারা সবাই দলে অন্তর্ভুক্ত হন। তারপরও বাংলাদেশ প্রথম ওয়ান ডেতে তারা হেরে যায় এবং বাংলাদেশ এই সফরের আগে পর্যন্ত পরপর 4 ওয়ান ডে সিরিজে তারা জয়লাভ করে এবং বিশ্বের অন্যতম সেরা দল যেগুলো, অর্থাৎ বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত যে দলগুলো, তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং গত মাসে অস্ট্রেলিয়াকে সর্বশেষ, এই 4 ওয়ান ডে সিরিজেই বাংলাদেশ জিতে যায়। জিম্বাবুয়ে ওয়ান ডে খেলে 11 পরে এবং বাংলাদেশ জিম্বাবুয়েতে সর্বশেষ ওয়ান ডে খেলে 2022 সালে। 2023 ওয়ান ডে বিশ্বকাপের বাসাই পার করতে পারেনি জিম্বাবুয়ে, তবে আগামী বৎসর পরবর্তী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে স্বাগতিক হবে জিম্বাবুয়ে। জিম্বাবুয়েতে এখন শীতের সময়, বৃষ্টির সম্ভাবনা নেই, আগে বোলিং করা দল পেতে পারে উইকেটের সুবিধায়, পেসারদের নিকট ভালো কিছু চাইতেই পারে বাংলাদেশ, পাশাপাশি জিম্বাবুয়ে। এবং আগামী বছর এখানে অর্থাৎ জিম্বাবুয়েতে বিশ্বকাপের খেলা হবে, এবং বাংলাদেশ যে তিনটি ওয়ানডে খেলার সুযোগ পাবে, যে কারণে প্রতিটি খেলোয়াড় তারা কিন্তু এই কন্ডিশনটা তারা বুঝতে পারবে, এটি একটা অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য। দুই প্রারম্ভিক ব্যাটার তারা মাঠে প্রবেশ করলেন, যাদেরকে নমিনেট করে পাঠানো হলো, এবং তাদেরকে দেখা মাত্রই নামগুলো নিশ্চয় করে আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশ বেন কারেন এবং ব্রায়ান বেনেট দুজনেই প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় ভালো ব্যাটিং করেন। বেনেট তিনি করেন 32 এবং বেন কারেন তিনি করেন 33। এই দুজনেই মূলত যে জুটিটা গড়েন তার উপরে ভর করেই শেষ পর্যন্ত জিম্বাবুয়ে তারা 25 রানে বাংলাদেশকে হারিয়ে দিতে সমর্থ হয়। প্রথমে ব্যাট করে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় জিম্বাবুয়ে করে মাত্র 50 ওভারে 141, সেই রান বা 142 রানের যে জয়ের সরণি বা 142 রানের যে জয়ের রংধনু বা 142 রানের যে ব্যাকবন সেটি স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। মাত্র 116 রান করে তারা অল আউট হয়ে প্যাভিলিয়ানের পথ ধরেন। বেন কারেন এটি হল তার 10ম একদিনের আন্তর্জাতিক খেলা। তাসকিন আহমেদ 93 খেলায় তিনি 133টি উইকেট লাভ করেন, 28 রানে 5 উইকেট, যেটি তার সর্বশ্রেষ্ঠ বোলিং বিশ্লেষণ, এবং ইকোনমি হল 5.59। 116 রানে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশ অল আউট হয়ে যায়, 25 রানে তারা হেরে যায়, এবং 50 ওভারে 142 রান করতে পারেনি বাংলাদেশ, যারা নাকি ওয়ানডেতে অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে এই ফরম্যাটে বিশ্বের বাঘা বাঘা বা বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত দলগুলোকে তারা হারিয়ে দিতে সক্ষম হয়। বাট জিম্বাবুয়ে যারা বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি তাদের নিকট বাংলাদেশ হেরে যায়। ফার্স্ট বল অফ দ্য ইনিংস বোলার হলেন তাসকিন আহমেদ, এবারে রাইজিং ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, শুধু চেয়ে চেয়ে দেখলেন, ব্যাটার খেলার কোনো চেষ্টাই করেননি, এটি হওয়া উচিত, কারণ এ ধরনের বল খেলতে গেলে বিপদ হতে পারে, উইকেট রক্ষকের গ্লাভসে যেতে পারে, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে যেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে বেনেট তিনি অত্যন্ত সতর্কতার সাথে এই বলটি খেলা থেকে তিনি নিজেকে বিরত রাখলেন। বোলার হলেন তাসকিন আহমেদ, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার বল করলেন অফ স্টাম্পের বাইরে, ব্যাকফুটে গিয়ে পয়েন্ট অঞ্চলের দিকে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার মতো কোনো সুযোগ নেই। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলা, প্রতিদ্বন্দ্বী দল দুটি একাধিকবার এশিয়ার বিশ্বকাপ, যেটিকে বলা হয় এশিয়া কাপ, সেই এশিয়া কাপের একাধিকবারের ফাইনালিস্ট বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। তাসকিন বল করলেন, আবারও কিন্তু ঠুকে দিলেন, বল উইকেটে পড়ে কিন্তু এক্সট্রা বাউন্স বেশ কয়েকটি বলে লক্ষ্য করলাম, খেলার কোনো চেষ্টাই করেননি। বেনেট এটিও ডট বল, তাসকিন তার পরবর্তী বলটি করার জন্যে আস্তে আস্তে তার বোলিংয়ের শেষ প্রান্তে তিনি ফিরে গেলেন, এইমাত্র ঘুরলেন। ওদিকে প্রস্তুত ব্যাটার বেনেট, এখন তিনি মোকাবেলা করবেন ব্রায়ান বেনেট। বল করলেন উইকেটের একেবারে উপরে, সঙ্গে সঙ্গে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, এলবোটাকে ব্যবহার করলেন, যেটি সাধারণত অজিরা বা অস্ট্রেলিয়ানরা ব্যবহার করে থাকে, বেনেট এক্ষেত্রে সেটি করলেন। পরবর্তী বলটি করার জন্যে তাসকিন তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন, এখনো পর্যন্ত কোনো রান তিনি দেননি, চারটি বল তিনি করেন, চারটি ডট বল আদায় করে নেন। প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায়ও তিনি দুর্দান্ত বোলিং করেন এবং দুটি উইকেটও লাভ করেন। বোল বোল বোল্ড হিম তাসকিন, পঞ্চম বলেই উইকেট রীতিমতো ভূপাতিত করে দিলেন। এক্সেলেন্ট বোলিং, বোলিং টপ আর্ম অ্যাকশন, বল একেবারে ইনকামিং এবং অফ স্টাম্পে পড়ে লেগ স্টাম্প রীতিমতো ভূপাতিত করে দিলেন। অর্থাৎ ব্রায়ান বেনেট পাঁচটি বল মোকাবেলা করে কোনো রান না করেই তিনি আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়ানের পথ ধরলেন। শুরুতেই অ্যাটাক এবং শুরুতে ইনিংসে যদি ভাঙন ধরাতে পারে তাহলে প্রতিপক্ষের যে গেম প্ল্যান সেটি কিন্তু বিনষ্ট হয়ে যায়, সেটি করে দেখালেন তাসকিন আহমেদ। নাহিদ রানা প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় 31 রানে তিনি 6টি উইকেট, ফুটবলের ভাষায় যদি বলি ডাবল হ্যাট্রিক, সেটি করার গৌরব তিনি অর্জন করেন। যদিও ক্রিকেটের ভাষায় বলিনি, ইনোসেন্ট কাইয়া নতুন ব্যাটার হিসেবে তিনি এসেছেন, তিনি মাঠে প্রবেশ করলেন প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায়, মোটামুটি ভালো ব্যাটিং তিনি করেন। কাইয়া বেনেট এবং কারেন তারাই মোটামুটি ব্যাটিং করেন প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায়, বাদবাকিরা ভালো করতে পারেনি, বিশেষ করে নাহিদ রানা যে ধ্বংসাত্মক বিস্ফোরক এবং উদ্যতপূর্ণ বোলিং তিনি করেন এবং বাংলাদেশের যে বোলিং সাম্রাজ্য সেই বোলিং সাম্রাজ্য কিন্তু প্রথমে বল করে রীতিমতো শাসন করে জিম্বাবুয়ে দলের ব্যাটারদেরকে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে আসে তখন জিম্বাবুয়ের যে বোলিং সাম্রাজ্য সেই বোলিং সাম্রাজ্য তারা বাংলাদেশের ব্যাটিং সাম্রাজ্যকে রীতিমতো শাসন করে 25 রানে হারিয়ে দিতে সক্ষম হয় শরীফুল ইসলাম। এটি তার 45তম একদিনের আন্তর্জাতিক খেলা। মোস্তাফিজুর রহমান তাকে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়, তার জায়গায় শরীফুল ইসলাম তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। শরীফুলের বোলিংয়ের যে বৈচিত্র্য তাতে এই উইকেটে ভালো করার কথা, বাঁ হাতি ফাস্ট মিডিয়াম বোলার, বল করলেন একেবারে স্টাম্পের পাশ দিয়ে চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, বোল্ড হতে পারত, ভাগ্যবান ব্যাটার, সেটি হয়নি, ভাগ্যের বদান্যতায় তিনি এ যাত্রায় কোনো ক্রমে রক্ষা পেলেন, তা না হলে এতক্ষণ বোল্ড আউট হয়ে প্যাভিলিয়ানের পথ ধরতেন। পরবর্তী বলটি করার জন্যে শরীফুল ইসলাম তার বোলিং মার্কে তিনি ফিরে গেলেন, ব্যাটার হলেন বেন কারেন, এখন তিনি মোকাবেলা করবেন শরীফুল ইসলাম। বল করলেন, এবারে নিচু বল অফ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে ব্যাকআউট পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার মতো কোনো সুযোগ নেই। তাসকিন একটু আগে ইনকামিং ডেলিভারি বা ইনসুইঙ্গার রীতিমতো বোল্ড আউট করে তিনি প্যাভিলিয়ানের পদ ধরেন। বেন কারেন এখন তিনি মোকাবেলা করবেন, বোলার হলেন শরীফুল ইসলাম। টসে জয়লাভ করে বাংলাদেশ দলের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। হালকা আবেদন আমরা লক্ষ্য করলাম, কিন্তু আম্পায়ার, অনফিল্ড আম্পায়ার এই আবেদন তিনি সমর্থন করতে পারেননি। আলাউদ্দিন পালেকার, ডিআরএস অবশ্য নেই, অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটি মেনে নিতে হবে। এক কোন উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে, শরীফুল ইসলাম তার পরবর্তী বলটি করার জন্য তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন। তার বলের যে লেট মুভমেন্ট, টপ ক্লাস ডেলিভারি, গুড সেম পজিশন, ক্লেভার বোলিং সত্যি অসাধারণ। এখন তিনি বল করবেন, ব্যাটার হলেন বেন কারেন। এবারে রাইজিং ডেলিভারি প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করলেন খেলবেন, যখন দেখলেন যে বলের গতিবিধি আমার জন্য অনুকূলে নয়, তখন এই বলটি খেলা থেকে তিনি নিজেকে বিরত রাখলেন। এটিও কিন্তু ডট বল, গঠনমূলক খেলোয়াড়ের কোনো কমতি নেই। তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সবাই ভালো ব্যাটিং করতে জানেন। শরীফুল ইসলাম বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলার, বল করলেন অফ স্টাম্পের উপরে, কবজির মোচড়ে শর্টস, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান। এই রানটি এসছে বেন কারেনের ব্যাট থেকে। ইনোসেন্ট কাইয়া 21তম একদিনের আন্তর্জাতিক খেলা, রান করেন 476, যার মধ্যে একটি শতরান, 110 হল সর্বোচ্চ, এবং দুটি করেন তিনি অর্ধশতরান। অতএব মোটামুটি অভিজ্ঞতায় বা অভিজ্ঞতার ভাণ্ডারটা ভালো। কাইয়া এখন তিনি মোকাবেলা করবেন, ইনোসেন্ট কাইয়া, দেখতেও ইনোসেন্ট, চুপচাপ থাকেন, খুব একটা হাসতে দেখা যায় না কাইয়াকে। শরীফুল ইসলাম এবার ইয়র্কার লেন্থের ফ্রন্ট ফুটে গিয়ে ফরওয়ার্ড খেললেন, ফিল্ডিং হয়ে গেল, রান হল না। ক্রিকেট ইজ এ গেম অফ অ্যাপ্লিকেশন। ওভার শেষ, দ্বিতীয় ওভারের খেলা শেষ, তিন নম্বর ওভারের খেলা শুরু হবে। শরীফুল ইসলাম তার ওভার তিনি শেষ করলেন, যখন তিনি বল করেন তার যে যুদ্ধংদেহী চেহারা সেটি লক্ষ্য করা যায়। পরবর্তী অর্থাৎ তিন নম্বর ওভারের খেলা শুরু হবে, তাসকিন আহমেদ তিনি প্রথম ওভারেই সফল, একটি উইকেট তিনি লাভ করেন এবং বেনেটকে বোল্ড আউট করে প্যাভিলিয়ানের পদ ধরান। এক এক উইকেটে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারের খেলা শেষ, তিন নম্বর ওভারের খেলা শুরু হবে এবং তিন নম্বর ওভারের প্রথম বলটি করার জন্য দৌড় শুরু করলেন। এবার অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে স্কোয়ার ড্রাইভ, বল চলে গেল ব্যাকআউট পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন নাহিদ রানা। ব্যাটার দয় তারা তিনবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। ফলে আরো তিনটি রান সংগৃহীত হল 4-1 জিম্বাবুয়ে। নাহিদ রানা তার গত খেলায় বোলিং এর যে এক্সিবিশন বা বোলিং এর যে প্রদর্শনী তিনি দেখান সেটি নিঃসন্দেহে বিশ্বমানের, এবং 150-এর উপরে বা কিলোমিটার গতিতে তিনি বল করতে জানেন, এবং 150-এর উপরে বল করলে কোনো ব্যাটার স্বস্তিতে থাকতে পারে না, সে বিশ্বের যত বড়ই জ্যোতিষ্ক হোক না কেন ব্যাটিং জগতে এটি মানতেই হবে। 4-1 জিম্বাবুয়ে বল করলেন, এবারে ব্যাক ফুটে গিয়ে কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান, এক্সেলেন্ট ফিনিশ যাকে বলে। বল চলে গেল একেবারে AK-47 বুলেটের গতিতে মাটি কামড়িয়ে সীমানার বাইরে, 8-1 জিম্বাবুয়ে। 3 নম্বর ওভারের খেলা এগিয়ে, বল করলেন এবারে ফরওয়ার্ড খেললেন, ফ্রন্ট ফুটে গিয়ে নন স্ট্রাইকার্স প্রান্তে উইকেট ভেঙে গেল। পরবর্তীতে ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার মতো কোনো সুযোগ নেই। তাসকিন প্রথম ওভারের 5ম বলে তিনি বোল্ড আউট করে প্যাভিলিয়নের পদ ধরান, জায়ান্ট স্ক্রিনে সেটি বারবার দেখানো হল। প্রতিদ্বন্দ্বিতার তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিতার উষ্ণ স্পর্শ বা তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিতার উষ্ণ স্পন্দন দেখব কিনা সেটি আপনাদেরকে জানাবো। আরও একটি বল হয়ে গেল, এবার অফ স্টাম্পের বাইরে খেলার কোনো চেষ্টাই করেননি, এটিও কিন্তু ডট বল। তাসকিন বল করা মানে প্রত্যাশার জন্ম দেওয়া, প্রত্যাশার জন্ম নেওয়া বা ঘটনার প্রত্যাশা। প্রথম খেলায়ও তিনি একাধিক উইকেট লাভ করেন, আজও যে একটি উইকেটের পতন ঘটে সে উইকেটটি তিনি লাভ করেন। এক কথায় যদি বলি উর্বর বোলিং তিনি করে থাকেন, বল করলেন আবারও আউটসুইঙ্গার ধরনের, প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করলেন খেলবেন, পরবর্তীতে মত পরিবর্তন, বলের লাইন থেকে ব্যাটটি সরিয়ে নিলেন, কাইয়া 4 আপাতত তার সংগ্রহ, কারেন তার সংগ্রহ 4। 3 নম্বর ওভারের শেষ বলটি করবেন তাসকিন আহমেদ, 5.1 ওভার মেডেন নেই, 7 রান 1 উইকেট। এই হল তার বোলিং বিশ্লেষণ। তার ওভারের শেষ বলটি তিনি করলেন এবারে ডান্সিং ডাউন দা উইকেটে গিয়ে ড্রাইভ করলেন, আউট আউট আউট। অধিনায়ক মেহেদি হাসান দৌড়ে গিয়ে মিডন অঞ্চলে তিনি বলটি কৃতজ্ঞ চিত্তে এবং অসাধারণ প্রত্যয় নিয়ে, আত্মনির্ভর প্রত্যয় নিয়ে তিনি বলটি তালুবন্দি করলেন, এবং এরই সাথে সেন্টার অফ দ্য পার্টে নিতে পারেনি, পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটিকে বলে সেটি ভালো হয়নি, যে কারণে টাইমিং এর হেরফের, বল উঠে যায় গগনে। ইনোসেন্ট কাইয়া 7 বল মোকাবেলা করে 4 রান করে একটি বলকে তিনি 4-এ পরিণত করেন, এবং তিনি একমাত্র ব্যাটার এখনো পর্যন্ত কাভার দিয়ে একটি বলকে সীমানার বাইরে পাঠিয়ে দেন। 4 রান করে এই মাত্র তাসকিনের বলে বিভ্রান্ত হয়ে মেহেদি হাসান অধিনায়ক প্রোঅ্যাক্টিভ, অধিনায়ক বা প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি তিনি করে থাকেন। অনূর্ধ্ব ১৯ বা যুব দলের হয়েও তিনি একটা সময় ক্যাপ্টেন্সি করে এসছেন, অতএব কিভাবে অধিনায়কত্ব করতে হয় তিনি খুব ভালোভাবেই জানেন। নন্দিত নায়ক হিসেবে তিনি বিচরণ করে থাকেন। ভারতের বিপক্ষে শতরান করার রেকর্ডও তার আছে সেটি আমরা জানি। আরভাইন নতুন ব্যাটার হিসেবে তিনি এসেছেন, আরভিন ক্রেগ আরভিন বল হয়ে গেল, এটিও কিন্তু ডট বল। লাস্ট উইকেট ইনোসেন্ট কাইয়া সাত বল মোকাবেলা করে চার রান করে তিনি আউট হয়ে যান। ক্রেগ আরভিন পুরনো খেলোয়াড়, অনেক বৎসর ধরেই তিনি জিম্বাবুয়ে দলের সদস্য। যখন জিম্বাবুয়ে অন্যতম শক্তিশালী দল অ্যালিস্টার ক্যাম্বেল, গাই হুইটাল, পল স্ট্যাং আরও একটি বল হয়ে গেল অফ স্টাম্পের বাইরে, শুধু চেয়ে চেয়ে দেখলেন, খেলার কোনো চেষ্টাই করেননি, যখন অত্যন্ত শক্তিশালী জিম্বাবুয়ে, আইসিসি ট্রফি যখনই হতো বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে হেরে তারা বিদায় নিত, যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হতো না। পরে কেনিয়াকে ৯৭ সালে আইসিসি ট্রফির ফাইনালে হারিয়ে দেয়, তার আগে সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়ে বাংলাদেশ ৯৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আরও একটি বল হয়ে গেল নিচু বল, খেলার কোনো চেষ্টাই করেননি, এটিও কিন্তু ডট বল। একটা সময় এই জিম্বাবুয়ে কিন্তু পাকিস্তান ভারতের মতো দলকে হারিয়ে দিত, যখন অ্যালিস্টার ক্যাম্বেল, গাই হুইটাল, জনসন, পল স্ট্যাং, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ড ফ্লাওয়ার দুই সহোদর এবং হিথি স্ট্রিট, মাই গড, ব্লিগনট অনেকেই তখন বিশ্বমানের খেলোয়াড়, কোথায় চলে গেল সেই জিম্বাবুয়ে। আরও একটি বল হয়ে গেল, এটিও কিন্তু ডট বল। ৯-২ উইকেটে জিম্বাবুয়ে, ৪ নম্বর ওভারের খেলা এগিয়ে। যাদের কথা উল্লেখ করলাম তারা কিন্তু একটা সময় বিশ্ব ক্রিকেটের কেউ ব্যাটিংয়ে কেউ বোলিংয়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা জ্যোতিষ্ক বা অন্যতম সেরা চরিত্র। ৯-২ উইকেট জিম্বাবুয়ে, ৪ নম্বর ওভারের খেলা এগিয়ে। শরীফুল ইসলাম বাঁ হাতি ফাস্ট মিডিয়াম বোলার, এবার অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে কভার পয়েন্টের দিকে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল। তৌহিদ হৃদয় প্রথমে বলের গতি রোধ করলেন, পরবর্তীতে ব্যাকআপ ফিল্ডার তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না, দুর্দান্ত ফিল্ডিং, প্রচণ্ড গতিসম্পন্ন বল, সেটিকে তৌহিদ হৃদয় একেবারে হৃদয় দিয়ে তিনি চেষ্টা করলেন বলের গতিরোধ করার, তা না হলে চার হতে পারত। শরীফুল ইসলাম বল করলেন, এবারে অনসাইডে ঠেলে দিয়েই একটি রান, শর্ট মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং হয়ে গেল। নাহিদ রানা তিনি ফিল্ডিং করলেন, বাংলাদেশের ক্রিকেটের নিউ সেনসেশন নাহিদ রানা। ক্রেগ আরভিন ১৩০তম একদিনের আন্তর্জাতিক খেলা, ৩,৬০০ তার রান, ৪টি শতরান এবং ২৩টি হল অর্ধ শতরান। কত অভিজ্ঞ একজন ব্যাটারের নাম ক্রেগ আরভিন। শরীফুল ইসলাম বল করলেন, এবারে রাইজিং ডেলিভারি খেলার কোনো চেষ্টাই করেননি। চার নম্বর ওভারের খেলা শেষ, দশ জিম্বাবুয়ে আপাতত তাদের সংগ্রহ। পঞ্চম ওভারের খেলা শুরু হবে এবং কে বল করবেন সেটি দেখা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। কারেন অপরাজিত পাঁচ, এগারো বল মোকাবেলা করে, ক্রেইগ আরভিন এক বল মোকাবেলা করে তিনি এখনো পর্যন্ত কোনো রান করতে পারেনি। এরপরে যারা আসবেন, সেকেন্দার রাজা ক্যান্সারকে জয় করে তিনি আবারও ফিরে এসছেন। মাদভেরে তারা সবাই মোটামুটি ব্যাটিং করতে জানেন। বোলার হলেন তাসকিন আহমেদ, দৌড় শুরু করলেন যখন দেখলেন ব্যাটার বা ব্যাটসম্যান প্রস্তুত নন, তখন তিনি নিজেকে বিরত রাখলেন, পরবর্তীতে তিনি দৌড় শুরু করলেন পঞ্চম ওভারের প্রথম বলটি করার জন্যে। বল করলেন অফ স্টাম্পের বাইরে, আস্তে করে শর্ট কভারে ঠেলে দিয়ে একটি রান। এই রানটি এসছে কারণের ব্যাট থেকে। তাসকিন শুরু থেকেই অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক ভূমিকা পালন করে চলেছেন এবং তার বোলিংয়ের যে বৈচিত্র্য সেটি এখনো পর্যন্ত রিট করতে পারেনি জিম্বাবুয়ে দলের ব্যাটাররা। তাসকিন বল করলেন, এবারে কবজির মোচড়ে স্কোয়ার লেগ মিড উইকেটের মাঝামাঝি জায়গায় ঠেলে দিলেন। ওখানে ফিল্ডার মজুদ, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জিম্বাবুয়ে দলকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান। তাসকিন বল করলেন, এবারে আউট সুইঙ্গার, শুধু চেয়ে চেয়ে দেখলেন, বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, কারণ এ ধরনের বল খেলতে গেলে বিপদ হতে পারে। তাসকিন তার পরবর্তী বলটি তিনি করবেন এবং যিনি মোকাবেলা করবেন তিনি হলেন ক্রেইগ আরভিন। তিন বল মোকাবেলা করে তিনি এখনো পর্যন্ত কোনো রান করতে পারেনি। এগারো দুই উইকেটে জিম্বাবুয়ে। পঞ্চম ওভারের খেলা এগিয়ে, এবারে লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলেন, বল চলে গেল লং লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান। বারো দুই উইকেটে জিম্বাবুয়ে। কারেন তিনি এখন মোকাবেলা করবেন সিক্স, বারো বল মোকাবেলা করে তাসকিন দু দশমিক চার ওভার মেডেন নেই আট রান দুই উইকেট। এই হল তার বোলিং বিশ্লেষণ। দুজন ব্যাটারকে তিনি বিষণ্ন বদনে প্যাভিলিয়নের পথ ধরান। তাসকিন তিন নম্বর উইকেটের আশায় তিনি দৌড় শুরু করলেন, এবারে লেগ স্টাম্পের উপরে বলে ব্যাটে করতে পারেনি। তেরো দুই উইকেটে জিম্বাবুয়ে, চার দশমিক চার ওভারে তাদের আপাতত সংগ্রহ। ক্রেইগ আরভিন চার বল মোকাবেলা করে এখনো পর্যন্ত কোনো রান করতে পারেনি। বেন কারেন সিক্স, বারো বল মোকাবেলা করে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় এই কারেন তিনি করেন তেত্রিশ, সর্বোচ্চ রান সংগ্রাহক বল করলেন। এবার পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, ওখানে ফিল্ডার বলের লাইনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। যত অল্প রানে ইনিংসের পরিসমাপ্তি ঘটানো যায়, কারণ মনে রাখতে হবে বাংলাদেশ দলকে যে প্রথম খেলায় তারা করে মাত্র 116, তার মানে 125-30 টার্গেট করে বোলিং ফিল্ডিং করা দরকার। 13-2 উইকেটে জিম্বাবুয়ে বল করলেন, এবারে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান, সিগনেচার মুভ যাকে বলে, 17-2 উইকেটে, অতিরিক্ত রান 3, পঞ্চম ওভারের খেলা শেষ, ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। দুই অপরাজিত ব্যাটার বা ব্যাটসম্যান একজন হলেন বেন কারেন, 10-14 বল মোকাবেলা করে, অপর অপরাজিত ব্যাটার হলেন ক্রেইগ আরভিং, যার সঙ্গে তিনি কোনো রান করতে পারেনি, 4 বল মোকাবেলা করে খেলার অবস্থায়। প্রথমবারের মতো ভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, আসছেন জাহিদুল ইসলাম বোরহান।
1: অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ সারাফাত। দুটি উইকেটের পতন অলরেডি বাংলাদেশ ঘটাতে সক্ষম হয়েছে, টসে জয়লাভ।

0: প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে, যে কারণে এই ম্যাচ বাংলাদেশের জন্য কামব্যাক করবার ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, সিরিজে টিকে থাকার জন্য জিততেই হবে। এবারে অফ স্ট্যাম্পের উপরে একটু টেনিস বল টাইপ অফ ডেলিভারি, সেখান থেকে বলটাকে ঘুরিয়ে দিয়েছিলেন কন্ট্রোলের উপরে পুল করবার মাধ্যমে, স্কলেগ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ঘুরিয়ে দেওয়ার আগে।
1: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন বাংলা খবর।
0: একুশ দুই কেটে জিম্বাবুয়ে, ক্রেগ আরভিন পাঁচ বল থেকে এক রান, কারেন পনেরো বল থেকে ১৩ রান করেছেন, শরীফুল তাকে রিপ্লেস করা হয়েছে মুস্তাফিজের জায়গায়। পরের বলটি লো ছিল, সুইং করে বের হয়ে যাওয়ার মুহূর্তে ব্যাটটাকে প্লেস করবার চেষ্টা করেছিলেন সঠিক জায়গায়, কিন্তু শেষ মুহূর্তে বলের গতিবিধি লক্ষ্য করে বলটাকে হাইট ব্যাটটাকে হাইট করেছেন, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে বিপজ্জনকভাবে, রান নেওয়ার কোনো সুযোগ নেই। চমৎকার ছন্দে আছে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট, অনেকদিন ধরেই রয়েছে, এবং প্রথম ম্যাচে নাহিদ রানা কি দুর্দান্ত বোলিং তিনি করেছেন, বাংলাদেশের ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সেরা বোলিং ফিগার, ৩১ রানে ৬ উইকেট। এর আগে অবশ্য মাশরাফি বিন মুর্তজা, শরীফুল অনেকে ৬ উইকেট পেয়েছেন, বাট সবাইকে পাশ কাটিয়ে নাহিদ রানা বেস্ট বোলিং ফিগার সোফার ইন বাংলাদেশ, ২১ রানে ৬ উইকেট, অবশ্য ২১ রানে ৬ উইকেট, মাফ করবেন ৩১ রানে নয়, ২৬ রানে ছিল মাশরাফি বিন মুর্তজা, ২৬ রানে মাশরাফি বিন মুর্তজাটা ছিল। এর আগে অবশ্য আমরা অনেকদিন ধরে আফতাব আহমেদ, তিনি ৫ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা অবশ্য ৩১ রানে ছিল, অনেকদিন ধরে তিনি সেটাকে ধরে রেখেছিলেন সেরা বোলিং ফিগার হিসেবে, পরবর্তীতে মাশরাফি সেই রেকর্ডটাকে ব্রেক করে দিয়েছিলেন। এই মুহূর্তে শরীফুল ইসলাম ওভারে পঞ্চম বলটি করবেন, ক্রেগ আরভিন তিনি আছেন ৭ বল থেকে ১ রান করেছেন, খোলসের মধ্যে আটকে আছেন থাকারই কথা, কেননা দুটি উইকেটের পতন কিন্তু অলরেডি ঘটে গিয়েছে। ওভারে পঞ্চম বলটি করবার জন্য গুড লেন্থের বল, স্টাম্পের বাইরে পড়ে সেখান থেকে সুইং করে ভিতরে ঢোকার মুহূর্তে অ্যাঙ্গেল অফ দ্য ব্যাট গাইড করে দিয়েছিলেন, সেখান থেকে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না, ফিল্ডার কাছাকাছি জায়গায় শর্ট পয়েন্ট অঞ্চলে কোনো রান নেই। ২১ দুই উইকেটে জিম্বাবুয়ে, ষষ্ঠ ওভারে রয়েছে আমরা এই মুহূর্তে, এখন এই ওভার থেকে একটিমাত্র রান হয়েছে শরীফুলের ওভার। ক্রেগ আরভিন তিনি আছেন স্ট্রাইকিং এন্ডে, কারেন ১৫ বল থেকে ১৩ রান তার নামের পাশে, তৃতীয় ওভার শরীফুলের জন্য, মাত্র ৭টি রান দিয়েছেন, এখনও পর্যন্ত কোনো উইকেট তিনি পাননি। ক্রেগ আরভিন তিনি মোকাবেলা করবেন বাংলাদেশ সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, ৮৪তম ম্যাচে বাংলাদেশ অংশগ্রহণ করছে, একে অপরের যে হেড টু হেড রেকর্ড সেখানে ৮৩টি আগের যে খেলা হয়েছে, বাংলাদেশ ৫১টি ম্যাচে জয়লাভ করেছে এবং ৩১টি ম্যাচে জয়লাভ করেছে জিম্বাবুয়ে। পক্ষান্তরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে পর্যন্ত খেলেছে ২৫টি ম্যাচ, সেখানে ৩টিতে জয়লাভ করেছে, ২১টি ম্যাচে হেরে গিয়েছে। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ২২ ম্যাচে অংশগ্রহণ করে ১১টিতে জয় ১১টিতে পরাজয়। বাংলাদেশ বারমুডার বিপক্ষে দুটি ম্যাচে অংশগ্রহণ করে ২টিতে জয়লাভ করেছে, কানাডার বিপক্ষে দুটি ম্যাচে অংশগ্রহণ করে ১টিতে জয় ১টিতে পরাজয়। ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ২৫টি ম্যাচ খেলেছে যার মধ্যে ৫টিতে জয় ২০টিতে পরাজয়। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ১টি ম্যাচে অংশগ্রহণ করে ১টিতে জয়লাভ। ভারতের বিপক্ষে বাংলাদেশ মোট ৪২টি ওডিআই ম্যাচ খেলেছে যার মধ্যে ৮টিতে জয় ৩৩টিতে পরাজয়। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১৬টি ওডিআই ম্যাচে অংশগ্রহণ করে ১১টিতে জয় এবং ২টিতে বাংলাদেশ পরাজিত হয়েছে। কেনিয়ার বিপক্ষে ১৪ ম্যাচে অংশগ্রহণ করে ৮টি জয় ৬টি পরাজয়। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি ম্যাচে অংশগ্রহণ করে ১টি জয় ২টিতে পরাজয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯টি ম্যাচে অংশগ্রহণ করেছে বাংলাদেশ, সেখানে অবশ্য ১৩টিতে জয়লাভ করেছে বাংলাদেশ ৩৫টিতে হেরেছে। পাকিস্তানের বিপক্ষে ৪২টি ম্যাচে ৭টিতে জয় ৩৫টিতে পরাজয়। নাহিদ রানা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দিস ইনিংস, লেগ স্টাম্পের বাইরে জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেছিলেন ক্লান্স করবার মতো করে, সেখানে রোল অফ দ্য রিস্ট, বল চলে গিয়েছিল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, রান পাবেন না। নাহিদ রানা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বোলিং, তার যে নাস্টি ডেলিভারিগুলো প্রতিপক্ষের ব্যাটারদেরকে কীভাবে দুমড়ে মুসলে দিচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানি। বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে ৪টি ম্যাচে অংশগ্রহণ করে ৪টিতে জয়লাভ করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ২৫টি ওডিআই ম্যাচ খেলে যার মধ্যে ৬টিতে জয় ১৯টিতে পরাজয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৬০টি ম্যাচে অংশগ্রহণ করে ১৩টি জয় বাংলাদেশের ৪৫টি পরাজয়।

0: বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ জয়টা পেয়েছে, 50 ম্যাচে 23টিতে বাংলাদেশ জয়লাভ করেছে। নাহিদ, দ্য নিউ সেন্সেশন অফ বাংলাদেশ ক্রিকেট, এবারে গুড লেংথে পড়ে বাড়তি সুইং নিয়ে বের হয়ে যাওয়ার মুহূর্তে খেলার চেষ্টা করেছিলেন উইথ পেস অন সাইডে, ব্যাটে বলে এক হলো না, একটি রান যদিও হয়েছে জিম্বাবুয়ে দলের জন্য। 22 এই মুহূর্তে জিম্বাবুয়ে 2 উইকেটে টসে হেরে তারা ব্যাট করছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ দল প্রথম ম্যাচে খুবই ব্যাড লাক, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে যায় 141 রানে। আউট করে দেওয়ার পরেও বাংলাদেশ কিন্তু সেই রান করতে পারেনি, পরবর্তীতে 25 রানে বাংলাদেশ হেরে যায়। ইট ওয়াজ কমপ্লিটলি কলাপস, ব্যাটিং কলাপস আমি বলবো, এটা আমরা মোটেই এক্সপেক্ট করিনি। বাংলাদেশ দুর্দান্ত ছন্দে আছে, চৌধুরী জাফরুল্লাহ সারাফাত তিনি বলছিলেন যে পরপর 4টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে, এবং সেই সিরিজগুলো কাদের বিপক্ষে আপনারা শুনলে বুঝতেই পারবেন। পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ, ভারতকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে, অ্যান্ড দেন ক্রিকেটের সুপার পাওয়ার অল ওভার অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে। সুতরাং সেই দলটি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে যে পারফরমেন্স করেছে এটা মোটেই ইতিবাচক কোনো কিছু নয়। আমরা আশা করব বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে তারা নাইসলি কাম ব্যাক করবে। ওয়ার্ল্ড কাপ চলমান রয়েছে, যে কারণে ক্রিকেটের খোঁজখবর মানুষ একটু কমই রাখছে। যদি এই ব্যাপারটি ওয়ার্ল্ড কাপের বাইরের কোনো সময় হতো, আমার কাছে মনে হয় ব্যাপক সমালোচনা হতো বাংলাদেশ দলকে নিয়ে। এবারে রান আউটের সুযোগ ছিল, কিন্তু দুজন ব্যাটার ইয়েস অর নট করে করে ইন দ্য মিডিল তারা চলে গিয়েছিলেন, বাট শেষ পর্যন্ত কাম ব্যাক করেছেন। থ্রোটা ভালো ছিল না, দ্যাট ওয়াজ কমপ্লিটলি রং এন্ড। আমার কাছে মনে হয় এই থ্রোটা যদি পজিটিভলি করতে পারতেন তাহলে রান আউটের সুযোগটা কাজে লাগাতে পারতেন। নাহিদ রানা, দ্য কুইকেস্ট এভার প্রোডিউস ইন বাংলাদেশ, তিনি যে বলটি করেছেন গুড লেংথে পড়ে সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে একেবারে বলের লাইনে গিয়ে ব্যাটটাকে প্লেস করেছেন মিডল অফ দ্য ব্যাট, শর্ট মিড অফ এ ফিল্ডার প্রস্তুত ইনার সার্কেলের ভিতরে, রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। জিম্বাবুয়ে দলের যে ইতিহাস, হিস্ট্রি, চৌধুরী জাফরুল্লাহ সারাফাত বিগ নেমগুলো তাদের ক্রিকেটের স্বর্ণযুগের তিনি তুলে আনার চেষ্টা করেছেন, সেই সময়টা তারা অনেক আগে পার করে এসেছেন। বাট রিসেন্ট জিম্বাবুয়ে দল কিন্তু আবারও নিজেদেরকে গুছিয়ে নিয়ে সেই জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করছে। একমাত্র টেস্ট ম্যাচ, সেই টেস্টে বাংলাদেশ হেরে গিয়েছে, ইনিংস পরাজয় হয়েছে, যেটা একেবারে আনএক্সপেক্টেড। এবারে ইনকামিং ডেলিভারি ছিল বডি লাইন, অনেকটা ব্যাকআপের লেংথ পড়ে শার্পলি সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে ক্লোজ করে দিয়েছিলেন ব্যাটের ফেসটাকে, ওখানে কারেন ব্যাটে বলে এক হয়নি। গতির কাছে অনেকটাই পরাস্ত হচ্ছে জিম্বাবুয়ে দলের ব্যাটাররা। নাহিদ রানার যে গতি কি দুর্দান্ত, কি অসাধারণ একজন সিমার। বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটা অত্যন্ত শক্তিশালী এই মুহূর্তে, ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি চিন্তা করেন ডমিনেট করবার মতো ক্ষমতা রাখছে বাংলাদেশের এই পেস ডিপার্টমেন্ট। সেই হিতস্ট্রিক, যিনি বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন, প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন, যদিও তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, হিতস্ট্রিক তার জামানা থেকে পরবর্তীতে ওয়ালস এবং টেইটের কথা বলবো, কে ছিলেন না, তাদের যে প্রশিক্ষণ, তাদের যে যত্ন, সে যত্ন পেয়ে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটা কিন্তু অনেকটা এনরিচ হয়েছে। বিশেষ করে পাইপলাইনটা এই মুহূর্তে অত্যন্ত স্ট্রং। আমরা জানি যে বাংলাদেশের সিমাররা খুব বেশি সার্ভাইভ করতে পারেন না আন্তর্জাতিক ক্রিকেটে, ইঞ্জুরিতে তারা আক্রান্ত হয়ে যান এবং ছন্দপতন ঘটে, খুব আর্লি তাদের ক্যারিয়ার শেষ হয়ে যায়। আমরা খুব বেশি পেস বোলারের নাম বলতে পারবো না যারা দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের সাথে ছিলেন, একমাত্র মাশরাফি বিন মুর্তজা, পরবর্তীতে রুবেল হোসেনকে আমরা দেখেছি অনেক দিন ধরে তিনি সার্ভিস দিয়েছেন। বাট বর্তমান প্রজন্মে যারা আছেন, বর্তমানের তাদের মধ্যে আমি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এরা বাংলাদেশকে দীর্ঘদিন যাবত সার্ভিস দিচ্ছেন। নাহিদ রানাদের সংযুক্তি হয়েছে, শরীফুল ইসলাম এরা এসছেন, মাঝখানে শাহাদাত হোসেন রাজীবের কথা আমি বলবো, তিনি বেশ কিছুদিন বাংলাদেশ দলের হয়ে খেলেছেন। এবারে অফ স্টাম্পের উপরে হাফ ভলি লেংথের বল, কভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ কভার অঞ্চল দিয়ে আটকাতে পারবেন কি না, পারলেন না। শেষ পর্যন্ত মেহেদী মিরাজ, দ্য ক্যাপ্টেন হিমসেলফ, হি ওয়াজ বিহাইন্ড দ্য বল, ফাইনালি ক্রস দ্য বাউন্ডারি লাইন, 4 more runs ফর বাংলাদেশ, ফর জিম্বাবুয়ে। এই মুহূর্তে 27-2 উইকেটে জিম্বাবুয়ে, অষ্টম ওভারে খেলা হচ্ছে। শরীফুলের প্রথম বলটি একেবারে ড্রাইভিং স্লটে, জুসি হাফ ভলি টাইপের ডেলিভারি, এবং এই বলটিকে মারবেনই মারবেন যে কোনো ব্যাটার, সেটাই করেছেন ইন বিটুইন টু ফিল্ডার্স, গ্যাপটাকে ফাইন্ড আউট করে। প্লেসমেন্টটা অসাধারণ ছিল এবং হ্যাড আই কোঅর্ডিনেশন অসাধারণ ছিল, সব মিলিয়ে চমৎকার একটি কভার ড্রাইভ ফ্রম ক্রেগ আরভিন। 27-2 জিম্বাবুয়ে, পরের বলটি শরীফুলের কাছ থেকে, এবারে গুড লেন্থের বল, গুড ফলো অফ ডেলিভারি এবং অফ স্টাম্পের উপরে পরে বলটা সুইং করে ভিতরে ঢোকার মুহূর্তে বলে লাইনে গিয়ে হেড ডাউন করে খেলেছেন, রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না ক্রেগ আরভিন। 14 বল থেকে 5 রান তার, যার মধ্যে একটি চারের মারে আগের বল থেকে তিনি মেরেছেন। বাংলাদেশ দল চেষ্টা করছে অন্তত রানটাকে একটি ভালো জায়গায় রাখার জন্য, এবং প্রথম ম্যাচের যে ক্ষত বাংলাদেশের জন্য সেই ক্ষতকে অবশ্যই ভুলে গিয়ে অন্তত এই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কামব্যাক করবে ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে। বোলাররা যা করে দিয়েছে এর চাইতে আর বেশি কিছু আসলে করার কি থাকতে পারে, তাদের হোম কন্ডিশনে তাদেরকে 141 রানে বেঁধে ফেলা জিম্বাবুয়ে দলকে, এটা চারটে খানি কথা নয়। অফ স্ট্যাম্পের উপরে এবারও কভার ড্রাইভ, ইনফিল্ড বিট, বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার আছেন, সেখানে মেহেদী মিরাজ, তিনি দৌড়াচ্ছেন। এবারের বলের গতিটা খানিকটা থেমে গিয়েছে, যে কারণে শেষ পর্যন্ত বলটাকে ছুঁয়ে ফেলেছেন। একটি রান দুটি রান তো হলোই সেখান থেকে, এই দুটি রান আসলো ক্রেগ আরভিনের ব্যাট থেকে। বাংলাদেশ এ পর্যন্ত ওডিআই ক্রিকেটে বাংলাদেশের যে সর্বোচ্চ রান স্কোর সেটা হচ্ছে 349, বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে এই রানটা করেছিল 349 রান, 6 উইকেটে বাংলাদেশ করেছিল 2023 সালে এবং সিলেটের মাটিতে। পরবর্তীতে 338 রানের একটি ইনিংস, সেখানেও কিন্তু আয়ারল্যান্ডের নামটাই আমরা পাচ্ছি। শরীফুল ইসলাম পরে বল অফ স্টাম্পের বাইরে ড্রাগিং করে ঢোকার মুহূর্তে বেঁচে গিয়েছেন, অনেকটা প্লে ডাউন হতে পারতেন, কন্ট্রোল একদমই ছিল না। অফ স্টাম্পে ফোলার লেন্থের বল, জায়গায় দাঁড়িয়ে কভার অঞ্চলে খেলার চেষ্টা করেছিলেন, শটের উপরে একদম নিয়ন্ত্রণ ছিল না, ড্রাগিং করে ভেতরে ঢুকছিল, খুবই লাকি ব্যাটার ওই প্রান্তে। ক্রেগ আরভিন স্টাম্পে যায়নি, তার পাশ দিয়ে একেবারে থ্রু দ্য গেট বলটা বের হয়ে গেল, রান এখান থেকে নেওয়ার কোনো সুযোগ পেয়েছেন। আর একটি রান যুক্ত হলো ক্রেগ আরভিনের ব্যাট থেকে। 30-2 এই মুহূর্তে স্কোরবোর্ড জিম্বাবুয়ে, তারা টসে হেরে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করবার আমন্ত্রণ পেয়েছে। শরীফুল ইসলাম বাম হাতে সিমার, বাউন্সার ডেলিভারি, ওভার শোল্ডার, চোখটাকে সরিয়ে নিয়েছেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান, উইকেটের পেছনে দুর্দান্ত। বাংলাদেশের 2-1 উইকেট কিপারের মধ্যে নুরুল হাসান সোহানের নাম চলে আসবে, দুর্দান্ত কিপিং করেন তিনি, তবে ব্যাটিং তার আরও বেশি উন্নতি করা দরকার। ব্যাটিংয়ে লিটনের জায়গা তিনি নিয়েছেন, লিটন একটু ইঞ্জুরিতে আছেন তিনি দীর্ঘদিন ধরে, যে কারণে তার সেরে ওঠার আগে নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং লিটনকে তিনি রিপ্লেস করেছেন। নুরুল হাসান সোহান একজন অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বলতেই হবে। শরীফুল শেষ বলটি করবার জন্য ওভার দুই উইকেট অ্যাঙ্গেল ব্যাটে গাইড করলেন, সেখানে অবশ্য গালি অঞ্চলে ফিল্ডার প্রস্তুত রয়েছেন, কুড়িয়ে দিয়েছেন, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে সর্বোচ্চ স্কোরটি সেটা হচ্ছে 322, 3 উইকেটে। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়েকে 44 রানে একবার অল আউট করে দিয়েছিল, সেই ম্যাচে অবশ্য বাংলাদেশ জয়লাভ করেছিল। কারেন নট আউট 13 রান করেছেন এবং অপর প্রান্তে আরভিন 8 রান করে আনবিটেন, কায়া 7 বল থেকে 4 রান করে আউট হয়েছেন এবং বেনেট তিনি কোনো রান করতে পারেননি, হি ওয়াজ নীল, এবং 5টি বল তিনি মোকাবেলা করেছিলেন। তাসকিনের বলে ক্লিন বোল্ড হয়েছিলেন, একটি ড্রিম ডেলিভারি ফ্রম তাসকিন, একেবারে অফ স্ট্যাম্পের বাইরে পড়ে শার্পলি সুইং করে যেভাবে বলটা গিয়েছিল কনভেনশনাল সুইং ছিল দ্যাট ওয়াজ, এবং শেষ পর্যন্ত লেগ স্ট্যাম্পটাকে উপরে নিয়ে গিয়েছিল তাসকিনের সেই বলটি। সিমারদের কথা আমি আসলে কত বলবো, অ্যাপ্রিসিয়েটেবল পারফরমেন্স ফ্রম এভরি অ্যাঙ্গেল ইন অল ফরম্যাট অফ ক্রিকেট, টেস্টও ভালো খেলছে, ওডিআই তো ভালো খেলছে, সব মিলিয়ে সিমাররা ভালো ছন্দে আছে লেগ স্ট্যাম্পের উপরে, এবং সেখান থেকে বল চলে গিয়েছিল শর্ট স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডার প্রস্তুত, কুড়িয়ে নিয়েছেন, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। আমাদের যারা পূর্বসূরি তারা নিয়মিত বলতেন, তাদের মধ্যে অন্যতম আমাদের সকলের শ্রদ্ধাভাজন চৌধুরী জাফরুল্লাহ শরফত, তিনি আমাদের সাথে আছেন, তাদের আমল থেকেই শুরু হয়েছে এই যে আমাদের সীমাদেরকে নিয়ে কথা বলা, তাদেরকে সেরকম প্ল্যাটফর্ম দেওয়া, তাদেরকে সারফেস দেওয়া, তাদের উপযোগী উইকেট তৈরি করা। অবশেষে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে এবং আমাদের সীমাদের জন্য আদর্শ উইকেট তৈরি করা শুরু করেছে, অলরেডি প্রমাণিত হয়েছে। আমরা আগে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতাম বা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতাম, স্পিন ওরিয়েন্টেড উইকেট আমাদের দেশে হতো, স্পিনারদের আধিক্য সেখানে ছিল, থাকতো, কিন্তু এবার আমরা যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে জয়লাভ করলাম, কি দারুণ বোলিং করেছে আমাদের সিমাররা, এবং অস্ট্রেলিয়ার মতো মানে তাদের যে মিডল অর্ডার অত্যন্ত শক্তিশালী ব্যাটিং লাইন আপ তাদের, তারা অনেকেই স্বীকার করেছেন যে নাহিদ রানাকে খেলতে আমরা ভয় পেয়েছি, মিডল অর্ডার ব্যাটার যারা ছিল। একসময় ব্যাপারটি ব্রেটলির ক্ষেত্রে আমাদের ব্যাটাররা করত, কিন্তু এখন যে জিনিসটা ঘটছে আমাদের নাহিদ রানাকে অনেকেই ভয় পাচ্ছেন। এবং নাহিদ রানা এবং ব্রেটলিদের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য ব্রেটলিরা অনেক দিন যাবৎ তারা দ্রুত বলই করছে, কিন্তু নাহিদ রানা দ্রুত লার্ন করছে অনেক কিছু। তার যে ডাইভার্সিটি, অতি অল্প সময়ের মধ্যে তিনি অ্যাজ এ কুইক লার্নার তিনি এগুলোকে নিয়ে নিয়েছেন, যে কারণে সফলতা তিনি ধারাবাহিকভাবে পাচ্ছেন। শোয়েব আখতাররা অবশ্যই দুর্দান্ত ছিলেন, তবে তারা গতির উপরেই প্রাথমিক অবস্থায় তাদের মনোনিবেশ ছিল, এত বেশি কুইক লার্নার ছিল বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয়নি। কিন্তু নাহিদ রানা অতি অল্প সময়ের মধ্যে নিজেকে যেভাবে সেটেল করেছেন, নিজেকে যেভাবে তিনি মানিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাথে, আমার কাছে মনে হয় যে অল পার্ট অব দ্য ওয়ার্ল্ড সব জায়গায় তাকে নিয়ে আলোচনা হচ্ছে, হওয়ারই কথা। এই মুহূর্তে 31 উইকেটে জিম্বাবুয়ে, নাহিদ রানা আছেন বোলিং এন্ডে, স্পিড গান এখানে নেই, যদি থাকতো তাহলে হয়তো বা আমরা দেখতে পারতাম তিনি কত গতিতে বল করছেন। নাহিদ তার পরের বলটি নিয়ে যাচ্ছেন, এবার ইনকামিং ছিল অফ স্টাম্পের বাইরে পড়ে সুইং করে ভিতরে ঢোকার মুহূর্তে আবারও কন্ট্রোললেস একদম এরেটিক শট ফ্রম দ্য ব্যাটার কারেন, কোনো লাইন বুঝতেই পারেননি, লেগ বাই সূত্রে এটি রান যুক্ত হলো। অত্যন্ত গতিতে একটি বল তিনি করেছিলেন, 150 কাছাকাছি তো হবেই, যেভাবে অফ স্টাম্পে গুড লেন্থে রেখে বলটাকে শার্পলি সুইং করিয়ে ভিতরে নিয়ে গিয়েছিলেন, দারুণ। নাহিদ রানা অ্যাবসলিউট স্কিল এবং ট্যালেন্টেড অন ফর বাংলাদেশ ক্রিকেট, অনেকদিন পরে আতঙ্ক সৃষ্টি করবার মতো একজন বোলার বাংলাদেশের শিবিরে যুক্ত হয়েছে। তবে নাহিদ রানাকে অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে, তার যে তাকে যেভাবে হোক সেফ রাখতে হবে, সেফ রাখতে হবে টিম ম্যানেজমেন্টেরই নিয়মিত সুযোগ। এবারে ক্লিন বল, মাই গুডনেস, ইউ মিস আই হিট, দ্যাটস এ ড্রিম ডেলিভারি ফর এ পেস বোলার। নাহিদ রানা কি দারুণ, একেবারে শার্পলি সুইং করে স্টাম্পটাকে উপড়ে দিল চোখের নিমিষে, ব্যাটার কোনো কিছুই বুঝতে পারেনি, ফেয়ার ডেলিভারি দ্যাট ওয়াজ কমপ্লিটলি আমি দেখতেই পাচ্ছি। এবং যেভাবে বলটা ইয়র্ক করে ভিতরে ঢুকলো শার্পলি, এই দৃশ্যগুলো দেখতে যে এত ভালো লাগে, এবং এই কাজটা যদি বাংলাদেশের বোলাররা করতে পারেন তাহলে তো আসলে মানে কি বলবো, যে এটা ভালো লাগার শেষ থাকে না। ক্রেগ আরভিন 9 রান করে শেষ পর্যন্ত 20 বল থেকে ক্লিন বোল্ড হয়ে নাহিদ রানার বলে তিনি তৃতীয় উইকেটের শিকার হয়ে 32 রানের মাথায় ফিরে যাচ্ছেন। বাংলাদেশের ব্যাটাররা নিশ্চয় করে তাদের মনের মধ্যে আগের ম্যাচের যে ব্যর্থতাগুলো এবং যে ধরনের অ্যাটিচিউড তাদের কাছ থেকে আমরা দেখেছিলাম সেখান থেকে তারা অবশ্যই সরে আসবেন। 142 রান বাংলাদেশের ব্যাটাররা এই মডার্ন ডে মানে ওডিআই ক্রিকেটে করতে পারবে না, আনবিলিভেবল। আমার কাছে মনে হয় সমালোচনা থেকে রক্ষা পাচ্ছেন, কারণ ওয়ার্ল্ড কাপ ইজ গোয়িং অন, সবার ফোকাসটা রয়েছে এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপের দিকে। তা না হলে জিম্বাবুয়ের বিপক্ষে আপনি অস্ট্রেলিয়াকে হারানোর পরে 142 রান করতে পারবেন না, এই ব্যাপারটা কিন্তু মানা যায় না। বাংলাদেশের বোলাররা ধারাবাহিক পারফরমেন্স করছে ইন টেস্ট ক্রিকেট, ইন ওডিআই ক্রিকেট, ইন টি-20 ক্রিকেট, সব জায়গায় 3টি ফরম্যাটে ভালো করছে। সুতরাং ব্যাটারদেরকে নিশ্চয় করে সেই বোলারদের যে ভালো করার সেই বোলারদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। মাধেভেরে নতুন ব্যাটার, ওয়েসলি মাধেভেরে 42তম ম্যাচ 782 রান তিনি করেছেন, 6টি 50 রয়েছে, সেরা ইনিংস তার 72 এবং 20 হচ্ছে তার গড়। মিডল অর্ডারের একজন ব্যাটার, একেবারে তরুণ একজন ব্যাটার, অল্প বয়স বোঝাই যাচ্ছে, ইয়াং স্টার আপকামিং জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য, তবে তার মধ্যে প্রতিভা রয়েছে নিশ্চয় করে। ক্রেগ আরভিন দ্য লাস্ট ম্যান গন, 20 বল থেকে 9 রান করেছিলেন তিনি, 32 উইকেটে এই মুহূর্তে দলীয় রান জিম্বাবুয়ে দলে। 9ম ওভারে খেলা হচ্ছে, টসে হেরে তারা ব্যাট করবার আমন্ত্রণ পায় বাংলাদেশ দলের দলীয় অধিনায়ক মেহেদী মিরাজের কাছ থেকে। পরের বল অফ স্টাম্পের বাইরে, ওয়াইড অফ দ্য উইকেট, বলটাকে চোখে রেখে একেবারে ফোকাসে রেখে শেষ পর্যন্ত ক্লোজ টু বডি ছেড়ে দিয়েছেন, রান নেওয়ার কোনো সুযোগ পাবে না। 9ম ওভার শেষ, 32 উইকেটে দলীয় রান জিম্বাবুয়ের। বাংলাদেশ পরপর 4টি সিরিজ জয়লাভ করেছে, সুতরাং হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে 5ম সিরিজ জয়ের জন্য। এরকম একটি ঘটনা বাংলাদেশের ক্রিকেটে 15, 16, 17 ওই সময়টায় আমরা দেখেছিলাম, যে ওয়ার্ল্ড কাপ শেষ করে আসার পরে বাংলাদেশ দুর্দান্ত ছন্দে ছিল, সেখানে ভারতকে হারিয়েছিল, পাকিস্তানকে হারিয়েছিল, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল, সেরকম একটি সিজন বাংলাদেশ পার করছে, সেরকম একটি প্যাসেজ অফ টাইম বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পার করছে। আমার বিশ্বাস যে বাংলাদেশ এই ধারাবাহিকতাকে লিঙ্গার করবে, অন্তত পক্ষে 2027 সালে যে ওয়ার্ল্ড কাপ, আমরা সেখানে বাংলাদেশের জন্য ভালো কিছু দেখতে চাই এবং বাংলাদেশ এই 2027 সালের ওয়ার্ল্ড কাপটাকে টার্গেট করেছে। আমাদের যারা সিনিয়র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, তারা কিন্তু কমিটেড, কোনো কিছু সেখানে আমাদের করতেই হবে। তাসকিন এগেইন কাম ব্যাক ইন টু দ্য অ্যাটাক। এই মুহূর্তে দশম ওভারটি শুরু হয়েছে, অফ স্টাম্পের উপরে ফোলার ল্যাং জুসি হাফ ভলি, সেই বলটাকে একেবারে সেফেস্ট জোন অন দ্য গ্রাউন্ড অফ ড্রাইভের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। চারটি রান যুক্ত হলো, রান চারটি যুক্ত হলো কার্নের ব্যাট থেকে। হি ইজ লিটল বিট এক্সপিরিয়েন্স অন এবং অল যদি আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রে বলতেই হবে, এবং তার যথেষ্ট হাতে মার রয়েছে। একজন ফ্রি স্ট্রোক মেকার, মারার বল যেটি পাবেন সেটাকে তিনি অবশ্যই প্রপারলি ইউটিলাইজ করবেন, সেটা তিনি করেছেন একেবারে বোলারের পাশ দিয়ে সেফেস্ট জোন। আমি বারবার বলছি ইন দ্য গ্রাউন্ড, এই জায়গায় ফিল্ডার থাকেন না। চারটি রান যুক্ত হলো, 36 এই মুহূর্তে তিন উইকেটে জিম্বাবুয়ে দলের রান, চারটি চার, কোনো ছক্কা এখনো পর্যন্ত হয়নি। 17 রানে দুই উইকেট তাসকিনের নামের পাশে। চতুর্থ ওভারটি তিনি করছেন তাসকিন, রাউন্ড উইকেট বল করছেন বাম হাতে ব্যাটারের জন্য। লেগ স্টাম্পের উপরে অনেকটা লাফে ওঠা বল, অন সাইডে সফট হ্যান্ডে অন সাইডে খেলেছেন স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার, ওখানে নাহিদ রান আর ডিপার থেকে যতক্ষণে কুড়িয়ে দিয়েছেন রান নেওয়ার সুযোগ আরও একবার পেয়েছেন। চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ভালোভাবে বলতে পারবেন, অনেক কিছুরই পরিবর্তন হয়েছে শারাফাত ভাই, কিন্তু জিম্বাবুয়ের যে হারারে মাঠ, সেই মাঠের কি কোনো পরিবর্তন হয়েছে? যেমন দেখছি সেই আদি যুগ থেকে, সেই আমল থেকে এখনো পর্যন্ত সেই মাঠের চালচিত্রটা কিন্তু আমরা ওইভাবেই দেখতে পাচ্ছি। সেই যে কাঠের গ্যালারি, দর্শকের যে ছিটে ফাটা ফোটা উপস্থিতি, এভাবেই কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে। সেই সোনালী যুগ থেকে যদি আপনি বলেন, খুব বেশি পরিবর্তন কিন্তু হয়নি আসলে। দর্শকদের যে চাহিদা ক্রিকেটের প্রতি, মাঝখানে তাদের যে অধনমন এবং পরবর্তীতে ক্রিকেট থেকে, টেস্ট ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে তাদের যে কিছু ইভেন্টফুল বিষয় ছিল ক্রিকেটের সাথে, যেটা ব্যাড ইমেজই তৈরি করেছিল, তারপর কিন্তু ক্রিকেটটা অনেকটাই জিম্বাবুয়ে থেকে হারিয়ে যেতে বসেছিল। আবার তারা কামব্যাক করেছে নিশ্চয়ই করে, এটাকে আমরা ওয়েলকাম জানাই, এবং বাংলাদেশের সাথে তাদের যে টেস্ট ম্যাচ, একমাত্র টেস্ট ম্যাচ, অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ সেখানে ইনিংস পরাজিত হয়েছে, যেটা একদমই আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। আর একটি বল তাসকিনের কাছ থেকে, এবং বলটি গুড লেন্থের উপরে ছিল, ব্যাটার ওই প্রান্তে হেড ডাউন করে মাধবেরে রক্ষণাত্মক কৌশলী খেলেছেন, রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। 37 তিন উইকেটে জিম্বাবুয়ে ব্যাটিং করছে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচ, প্রথম ম্যাচে জয়লাভ করবে করে তারা লিড নিয়েছে এই সিরিজে। তাসকিন আহমেদ 18 রানে দুটি উইকেট তার নামের পাশে, প্রথম দুটি উইকেট তিনি নিয়েছেন, একটি স্লিপ নেওয়া হয়েছে, গালি অঞ্চলে রয়েছেন একজন। এবার গুড লেন্থের বল জাস্ট অ্যাট অন দ্য মানি, ব্যাটার আবার উইকেটটাকে কভার করে ডিফেন্সিভ মোডে একেবারে হেড ডাউন করে খেলেছেন প্রপার টাইমে, টাইমিংটা ভালো ছিল, সব কিছু মিলিয়ে রক্ষণাত্মক কৌশলে তিনি খেলেছেন, রান পাবেন না। তাসকিন পঞ্চম বলটি নিয়ে তিনি আসবেন, ফিল্ডারদেরকে একটু পরিবর্তন করছেন। সিকান্দার রাজা দ্য নেক্সট ম্যান কাম, এবং তিনি হচ্ছেন ড্রেসিং রুমে ওয়ার্ম আপ করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। মাধবেরে তিন বল মোকাবেলা করে কোনো রান করতে পারেনি। তাসকিন ক্যারিয়ারের একেবারে দারুণ সময় তিনি পার করছেন, এই সময়টা তার কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট চাচ্ছে কিছু, তিনি দিচ্ছেনও, অভিজ্ঞতায় পরিপূর্ণ এখন তিনি। এবার আবার গুড লেন্থের বল, স্পটটাকে মেনটেন করছেন। দিস ইজ দ্য চ্যানেল ফর এ পেসার, আপনি এই জায়গায় যত বেশি বল করবেন ততই কিন্তু একজন ব্যাটারকে আটকে রাখতে পারবেন, এবং দিস ইজ দ্য কি লাইন আই থিঙ্ক পিচিং এরিয়া ফর এ পেস বোলার। তাসকিন ক্যান রিয়েলাইজ অ্যান্ড হি ইজ ইন হি ইজ উইথ ক্রিকেট ফর এ লং টাইম, সো আই থিঙ্ক যে তাসকিনের কাছ থেকে এই ধরনের বেটার বোলিংটাই আমরা প্রত্যাশা করি সবসময়ের জন্য। পেসের উপরে তার আগে অনেক নজর ছিল, সেখান থেকে বের হয়ে এসে ডাইভার্সিটির দিকে ফোকাস করেছেন, অ্যান্ড দিস ইজ দ্য রাইট পয়েন্ট ফর এ পেস বোলার আই থিঙ্ক, অন দ্য ওয়ে টু ডেলিভার দ্য নেক্সট বল। তাসকিন আহমেদ ওই মুহূর্তে মাধবের রয়েছেন ওই প্রান্তে, গুড লেন্থে পড়ে সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে খেলার চেষ্টা করেছিলেন, হ্যান্ডেল অফ দ্য ব্যাট কলারে খেলার চেষ্টা করেছিলেন, বল চলে গেছিল বাহান্ড দুই উইকেট, ফিল্ডার সেখানে আছেন, রান নেওয়ার কোনো সুযোগ এই বলে পাবেন না। ডট বল ওভার শেষ আফটার 10-37 for 3 জিম্বাবুয়ে, আফটার উইনিং দ্য টস বাংলাদেশ ইলেক্টেড টু বল ফার্স্ট। এবং ঠিক এই মুহূর্তে মাইক্রোফোনে বাংলাদেশ বেতারে আরও একবার পালাবদল হবে, আমন্ত্রণ জানাবো মাইক্রোফোনে মির্জা ফরিদ আপনাকে।
1: অসংখ্য ধন্যবাদ জাহিদুল ইসলাম বোরহান আপনাকে। বাংলাদেশ দল আজকে টচে জয়লাভ করে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং এখন পর্যন্ত বাংলাদেশের দুজন বোলার তারা কিন্তু উইকেট ভাগাভাগি করে নিয়েছে। একজন হচ্ছেন নাহিদ রানা, তিনি একটি উইকেট পেয়েছেন, পাশাপাশি তাসকিন, তিনি এখন পর্যন্ত দুটো উইকেট পেয়েছেন, 32 রানে তিনটি উইকেটের পতন হয়। দলীয় রান এখন পর্যন্ত 32-3 উইকেটে। নাহিদ রানা ওভারের প্রথম বলটা করলেন, এ বল থেকে অবশ্য রান পাবেন না, রান নেওয়ার সুযোগ অবশ্যই নেই। বেন কারেন প্রথম ম্যাচে তিনি 18 রান করেছিলেন, এখন পর্যন্ত তিনি আজকের দিনে 24 বল খেলে 18 রান সংগ্রহ করেছেন। তিনজন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন, ব্যাটেন তিনি করেছিলেন আজকের দিনে রান করতে পারেননি। এছাড়াও ইনোসেন কায়া তিনি 4 রান করেছিলেন, পাশাপাশি আবারও যাচ্ছেন নাহিদ রানা। এই প্রান্ত থেকে তিনি দৌড় শুরু করলেন, অতিক্রম করলেন আম্পায়ারকে, বল করলেন, এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, এ বল থেকে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত তৌহিদ হৃদয় তিনি ফিল্ডিং করলেন, রান পেলেন না এখন পর্যন্ত 37-3 উইকেটে। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের এটি হচ্ছে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ তারা এটা পরাজিত হয়, শোচনীয় পরাজয় বলব, 25 রানে তারা পরাজিত হয়েছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের দলনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন পর্যন্ত 3 জন ব্যাটারকে তারা সাজঘরে ফিরে দিয়েছে। প্রান্ত থেকে নাহিদকে দেখতে পাচ্ছি, নাহিদ রানা নামের পাশে 1 উইকেট, তিনি অবশ্য দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়ে দিয়েছেন আলতো করে, স্কোয়ার লেগের দিকে বল চলে যাচ্ছে। তৌহিদ হৃদয় বলের পিছু পিছু দৌড় শুরু করলেন, শেষ পর্যন্ত বলটাকে তিনি ধরে যতক্ষণে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু ব্যাটাররা 1-2 রানের জন্য তারা জায়গার 3 রানের জন্য জায়গার পরিবর্তন করলেন। এর সাথে আরও 3 রান যুক্ত হল দলীয় রান জিম্বাবুয়ে দলের এখন পর্যন্ত 40-3 উইকেটে। 11তম ওভারে খেলা চলছে, নাহিদ রানা তিনি বল করবেন, নামের পাশে 1 উইকেট। গত ম্যাচে আমরা দেখেছিলাম 21 রানে তিনি 6টি উইকেট লাভ করেছিলেন, এর আগে 26 রানে মাশরাফি বিন মর্তজা তিনি কিন্তু 6টি উইকেট তুলে নিয়েছিলেন, ওয়ানডে ম্যাচের কথাই বলছিলাম। সেই জায়গা থেকে নাহিদ যাচ্ছেন তার এই ওভারের 4র্থ বল তিনি করবেন। ওই প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন, ফিল্ডিংয়ের অবস্থান তিনি দেখে নিলেন, এখন পর্যন্ত 40-3 উইকেটে। পরের বলটা করলেন অফ স্টাম্পের একটু বাইরে, ড্রাইভ করেছেন অফ ড্রাইভ, রান পাবেন না, রান নেওয়ার সুযোগ অবশ্য নেই। এখন পর্যন্ত বাংলাদেশের বোলারদের মধ্যে 2টি উইকেট তাসকিন তিনি পেয়েছেন, নাহিদ রানা তিনি 1টি উইকেট পেয়েছেন। আমরা দেখেছি জিম্বাবুয়ে দল এবং বাংলাদেশ দলের মধ্যে এর আগে বেশ কিছু ম্যাচ হয়েছে, 82টি ম্যাচ কিন্তু হয়ে গেছে, সেখানে 51টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে এবং 31টি ম্যাচে জিম্বাবুয়ে দল তারা জয়লাভ করে। এখন পর্যন্ত 3টি উইকেটের পতন হয়েছে। পরের বল ড্রাইভ করেছেন, এবার কিন্তু বলাস ড্রাইভ, শেষ পর্যন্ত না খেলতে পারেননি ঠিকভাবে, মনে হয়েছিল যে খেলেছেন কিন্তু এর আগের এয়ারটাই দেখানো হয়েছিল, সেই জায়গা থেকে এখন পর্যন্ত 41-3 উইকেটে। 11তম ওভারে খেলা চলছে, 11তম ওভারে এখন পর্যন্ত 5টি বল হয়েছে, নাহিদ রানা তিনি বল করছেন। বিশেষ করে আমরা দেখেছি বেন কারেন এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন, তিনি 21টি রান করেছেন, 26টি বল তিনি খেলেছেন। ওভারের শেষ বলটাই করবেন নাহিদ রানা, নামের পাশে 1 উইকেট, দৌড় শুরু করলেন তিনি, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু চমৎকার ড্রাইভ করে দিয়েছেন, বলাস ড্রাইভ, শেষ পর্যন্ত লং আপ এবং লঙ্গানের যে ফাঁকা জায়গাটা বলারকে ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত বল চলে গেল বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। এবং এর সাথে আরেকটি 4-এর মার কিন্তু লক্ষ্য করলাম, এর সাথে দলীয় রানটাও বাড়লো অনেকক্ষণ পর, একটি 4 কিন্তু 45-এ পৌঁছে গেছে জিম্বাবুয়ে দল। যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে টসে জয়লাভ করেছিল বাংলাদেশ দল এবং টসে জয়লাভ করে তারা কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দ্রুতই যে উইকেটগুলোর পতন হয়েছিল, কোনো রান যোগ না করতেই প্রথম উইকেটের পতন হয়, দ্বিতীয় উইকেটের পতন 8 রানে এবং 32 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন হয়। এখন পর্যন্ত অতিরিক্ত খাত থেকে 6টি রান এসেছে, 11 ওভার শেষে 45-3 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। আমরা যদি দেখি যে জিম্বাবুয়ে দল তারা কিন্তু এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে, আর পার্টনারশিপ কিন্তু তারা গড়বে সেই প্রত্যয় নিয়ে কিন্তু ব্যাট করে যাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি নাহিদ রানা, তাসকিন, শরীফুল ইসলাম তারা কিন্তু ভালো বল করে যাচ্ছেন। প্রান্ত থেকে তাসকিনকেই দেখব, তাসকিন তিনি বল করবেন, 12তম ওভারের প্রথম বলটা নিয়ে তিনি দৌড় শুরু করবেন এবং প্রথম বলটা তাসকিন তিনি কিন্তু করলেন। প্রথম বল থেকে অবশ্য রান পায়নি, রান নিতে পারলেন না। নাহিদের শেষ বল থেকে একটি চারের মার কিন্তু আমরা দেখেছি। প্রান্ত দিকে আবারও তাসকিনকেই দেখতে পাচ্ছি, নামের পাশে এখন পর্যন্ত চার ওভার একটি বল, 18 রানে 2 উইকেট তিনি পেয়েছেন। নাহিদ রানা তিনিও ভালো বল করেছেন, 1 উইকেট নামের পাশে। তাসকিন আহমেদ দৌড় শুরু করলেন, তিনি আম্পায়ারকে অতিক্রম করলেন। এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, আবেদন হয়েছে, শেষ পর্যন্ত সমস্যার আবেদন হয়েছে। সেই আবেদনটি যিনি ফিল্ড আম্পায়ার রয়েছেন আলাউদ্দিন পালেকার আফ্রিকান আম্পায়ার, তিনি কিন্তু নাকচ করে দিলেন। অবশ্য যুক্তিকতা তিনি খুঁজে পাননি সেই জায়গা থেকে। এখন পর্যন্ত আমরা দেখেছি ওয়েসলে মাদফেরে তিনি কিন্তু রয়েছেন, তার নামের পাশে এখন পর্যন্ত আমরা দেখেছি রান তিনি যোগ করতে পারেননি। একটা ভালো বল ছিল শেষ পর্যন্ত সেই জায়গা থেকে, কিন্তু একটা আবেদনটা ভালো ছিল। একটু আমার মনে হচ্ছে যে উচ্চতাটাই বেশি হয়েছে, এ কারণে কিন্তু ফিল্ড আম্পায়ার যিনি ছিলেন তিনি কিন্তু নাকচ করে দিলেন। তৃতীয় বলটাই করবেন তাসকিন আহমেদ। ওই প্রান্ত থেকে ব্যাটার তিনি রয়েছেন প্রস্তুত, অবশ্যই 1টি রান তিনি পেয়েছেন মাঠ ফেরে 45-3 উইকেটে 12তম ওভারের। তৃতীয় বলটা করলেন তাসকিন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, রান পাবেন না, রান হওয়ার সুযোগ অবশ্য তৈরি করতে পারেনি। এখন পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশের বোলাররা তারা কিন্তু ভালোভাবেই বলগুলো করেছেন, বিশেষ করে তাসকিনের কথা বলতে হয়। প্রথম ওভারে সেই 5ম বলে তিনি উইকেট তুলে নেন, এরপর আরেকটি উইকেট তিনি তুলে নেন। নাহিদ রানা তিনিও 1টি উইকেট তুলে নিয়েছেন। জিম্বাবুয়ে দল এখন পর্যন্ত 45-3 উইকেটে। ওই প্রান্ত থেকে মাঠ ফেরে তিনি প্রস্তুত রয়েছেন, 10 বল থেকে 1টি রান তিনি সংগ্রহ করেছেন 45-3 উইকেটে। 12তম ওভারের 4র্থ বল করবেন তাসকিন আহমেদ, নামের পাশে এখন পর্যন্ত 2টো উইকেট। দৌড় শুরু করলেন তাসকিন, বল করলেন অফ স্টাম্পের একটু বাইরে, সোজা ব্যাটে খেলেছেন, চমৎকারভাবে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে রান পেলেন না। রান রেটটাও আমরা যদি বলি এই মুহূর্তে 3.85 এ হারে কিন্তু রান তুলছে। গত ম্যাচের কথা যদি বলি সেই জায়গা থেকে জিম্বাবুয়ে দল তারা প্রথমেই আমরা দেখেছিলাম বাংলাদেশ দল তারা টসে জয়লাভ করেছিল, জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল। সে ম্যাচে 141 করেছিল 36 ওভার 4 বল থেকে, রান রেট ছিল 3.84। সেই জায়গা থেকে বাংলাদেশ মাত্র 116 রান করেছিল। আজকের দিনে বাংলাদেশ আবারও টসে জয়লাভ করে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন পর্যন্ত 3 জন ব্যাটারকে সাজঘরে ফিরে দিয়েছে তাসকিন। এবার কিন্তু আবারও খেলেছেন, শেষ পর্যন্ত জায়গা দাঁড়িয়ে ব্যাট চালালেন, বল এবং ব্যাট কোনোটাই সাড়া দেয়নি। উইকেট রক্ষক যিনি ছিলেন উইকেটের পিছনে তিনিই বলটা নিলেন, এই বল থেকে অবশ্য রান পেলেন না। 5ম বলের খেলা হয়েছে, 5ম বল থেকেও রান পেলেন না এখন পর্যন্ত। আমরা যদি দেখি যে বাংলাদেশের বোলাররা তারা কিন্তু ছন্দময় বোলিংটাই করে যাচ্ছেন। এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজের কথা যদি বলি, ওডিআই ম্যাচে 29টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, তিনি আমরা দেখেছি 133টি উইকেট ওডিআই ম্যাচে তিনি লাভ করেছেন। রিশাদের কথা বলতে পারি, তিনি এখন পর্যন্ত রিশাদও ভালো খেলেছেন ক্রিকেটটা, সেই জায়গা থেকে তিনি উইকেট তুলে নিয়েছেন। এই ম্যাচে অবশ্য পাননি তিনি, শরীফুলের কথা বলতে পারি, শরীফুল তিনি 69টি উইকেট অন্য ম্যাচে লাভ করেছেন। পরের বলটা তাসকিনের, আবারও দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু আবারও অফ ড্রাইভ করার চেষ্টা করেছেন, ফিল্ডার ছিলেন বলের লাইনে, ওখানে তানজিন তামিম তিনি ফিল্ডিং করলেন, এ বল থেকে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ নেই, রান পেলেন না। ডট বলের মধ্য দিয়ে 12তম ওভার শেষ হয়ে গেল, 12 ওভার শেষে 3 উইকেটে 45। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যকার এই ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ তারা কিন্তু চালকের আসনেই রয়েছে। সেই জায়গা থেকে 3টি উইকেটের কথাই বলছিলাম, 3টি উইকেট কিন্তু তারা হারিয়েছে। এখন পর্যন্ত 12 ওভার খেলা শেষ হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি তাসকিন তিনি কিন্তু 2টি উইকেট লাভ করেছেন। তাসকিন 5 ওভার বল করেছেন, 1টি মেডেন, 18 রান দিয়ে 2টি উইকেট লাভ করেছেন। শরীফুল 4 ওভার বল করেছেন, 14 রানে কোনো উইকেট নেই। নাহিদ রানা 3 ওভার 1টি মেডেন, 9 রানে 1টি উইকেট তিনি লাভ করেছেন। প্রান্ত দিকে আমরা যদি দেখি যে বাংলাদেশের যারা আজকে খেলছেন বাংলাদেশের দলে, তানজিদ তামিম রয়েছেন, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তহিদ হৃদয়, নুল হাসান সোহান রয়েছেন, মোসাদ্দেক সৈকত, মেহেদী হাসান মিরাজ, দলনায়ক তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। ওই প্রান্ত দিকে আবারও কিন্তু শরীফুলকেই আমন্ত্রণ জানানো হয়েছে, মেহেদী মিরাজ শরীফুল ইসলামকে আমন্ত্রণ জানালেন। শরীফুল ইসলাম এখন পর্যন্ত নামের পাশে কোনো উইকেট অবশ্য নেই আজকের দিনে, তিনি বল করবেন ওই প্রান্ত থেকে ব্যাটার তিনি রয়েছেন প্রস্তুত বেন কারেনকে দেখতে পাচ্ছি শরীফুল তিনি অবশ্য দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করলেন অফ স্টাম্পের একটু বাইরে ড্রাইভ করেছেন কাভার ড্রাইভ শেষ পর্যন্ত ফিল্ডিং করেছেন বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটি রান পেয়েছেন একটি রান যুক্ত করলেন অনেকক্ষণ পরে কিন্তু রানটা এসেছে ৪৬ পৌঁছে গেছে জিম্বাবুয়ে দল ১৩তম ওভারে খেলা চলছে মাঠভেড়ে এখন পর্যন্ত ১৩ বল থেকে একটি রান তিনি করেছেন কি অসাধারণ ব্যাটিং বলবে এই ক্ষেত্রে যেহেতু তিনজন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন সেই জায়গা থেকে তিনি কিন্তু দেখে শুনেই খেলছেন একটি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছেন এই মুহূর্তে রান রেটের কথা বলছিলাম ৩.৭৮ ওই প্রান্ত দিকে শরীফুল মাঝফেরে তিনি রয়েছেন প্রস্তুত তিনি ১৩ বল থেকে এখন পর্যন্ত তার সংগ্রহ হচ্ছে ১ রান শরীফুল দৌড় শুরু করলেন বল করলেন লেগ স্টাম্পের উপরে আলতো করে স্কোর লেগের দিকে ঘুরিয়ে দিয়েছেন ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে বল থেকে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ নেই তানজিন তামিমকে দেখতে পেলাম তিনি ফিল্ডিং করলেন রান পেলেন না ৪৬-৩ উইকেটে এখন পর্যন্ত শরীফুলের কথা বলছিলাম চার ওভার দুটো বল করেছেন ১৫ রান দিয়ে কোনো উইকেটের দেখা এখন পর্যন্ত পাননি নাহিদ রানা ৩ ওভার ৯টি রান একটি উইকেট পেয়েছেন এছাড়াও তাসকিন ৫ ওভার ১৮ রান দিয়ে তিনি ২ উইকেট লাভ করেছেন শরীফুল ইসলাম পরের বলটা তিনি নিয়ে দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করলেন বল করলেন এবার কিন্তু আবারও লেগ স্টাম্পের অফ স্টাম্পের বাইরের বলটা লেগের দিকে ঘুরিয়ে দিয়েছেন রান পাবেন একটি বারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে আবারও তানজিন তামিম তিনি ফিল্ডিং করলেন এ বল থেকে একটি রান যুক্ত হয়েছে দলীয় রান বাড়ল তাদের ৪৭-৪ পৌঁছে গেছে এখন পর্যন্ত ৩ উইকেট হারিয়ে শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন দেশ এবং দেশের বাইরে সকলকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ দলের দলনায়ক মেহেদী মিরাজ তিনি টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন এখন পর্যন্ত জিম্বাবুয়ে দলের তিনজন ব্যাটার তারা সাজঘরে ফিরে গেছে ৩টি উইকেট তুলে নিয়েছে অর্থাৎ শরীফুল এখন পর্যন্ত এ ওভারের বল করে যাচ্ছেন পরে বলটা আবার কিন্তু এবার কিন্তু ক্যাচের মতো হয়েছিল কিছুটা লাফিয়ে উঠেছিল বলটা খেলবেন কি খেলবেন না লেগ স্টাম্পের উপরে ছিল সেই জায়গা থেকে অবশ্য কোনো বিপদ হয়নি এ বলটা হচ্ছে উইকেট রক্ষক তিনি আবার চেষ্টাও করেছিলেন শেষ পর্যন্ত যাহার তাই হয়েছে অবশ্য কোনো রান পেলেন না রান নেওয়ার সুযোগ নেই বেন কারেন অনেকক্ষণ ধরেই ক্রিজে রয়েছেন পাশাপাশি ওয়েলস মাদভেরের কথা বলছিলাম তিনিও রয়েছেন বেন কারেন ২৯ বল থেকে ২৮ রান করেছেন এখন পর্যন্ত ৪৭-৩ উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ এ ওভার থেকে ২ রান এসেছে ৪টি বল কিন্তু করেছেন শরীফুল ইসলাম পঞ্চম বলটি তিনি করবেন ওই প্রান্ত থেকে কারেন তিনি প্রস্তুত রয়েছেন আম্পায়ারকে অতিক্রম করলেন বল করলেন এবার কিন্তু ড্রাইভ করেছেন অফ ড্রাইভ করলেন শেষ পর্যন্ত অন ড্রাইভ করেছেন শেষ পর্যন্ত একজন দুজন ফিল্ডার অবশ্য দৌড় শুরু করলেন সেই জায়গা থেকে সৌম্য সরকারকে দেখতে পেলাম তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন ফেরত পাঠানোর আগেই একটি ২টি রানের জন্য জায়গার পরিবর্তন হলো এর সাথে আরও ২টো রান বাড়ল দলীয় রান ৪৯-৩ উইকেটে একটা ব্যাটিং বিপর্যয় আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটি কিন্তু এই মুহূর্তে করে যাচ্ছেন দুজন ব্যাটার একজন হচ্ছেন বেন কারেন তার সংগ্রহ হচ্ছে এখন পর্যন্ত ২৮ রান ৩০ বল থেকে ওই প্রান্তে রয়েছেন মাধভেরে তার সংগ্রহ হচ্ছে ১৫ বল থেকে ২ রান করেছেন শরীফুল ইসলাম এই ওভারের শেষ বলটা তিনি করবেন শরীফুল ইসলাম দৌড় শুরু করলেন তিনি আম্পায়ারকে অতিক্রম করলেন বল করলেন এবার কিন্তু ড্রাইভ করেছেন শর্ট মিডঅফের দিকে বল চলে যায় সেই জায়গা থেকে মেহেদী মিরাজকে দেখতে পেলাম তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন ডট বলের মধ্য দিয়ে কিন্তু আরেকটি ওভার শেষ হয়ে গেল ১৩তম ওভারে খেলাটা কিন্তু শেষ হয়েছে ৪৯ এখন পর্যন্ত ৩ উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ শ্রোতা বন্ধুরা বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের কথা বলছিলাম এর আগে বেশ কিছু ম্যাচ তারা খেলেছে সেই জায়গা থেকে বাংলাদেশ দল তারা কিন্তু চালকের আসনে রয়েছে এখন পর্যন্ত ৫১টি ম্যাচ কিন্তু বাংলাদেশ তারা জয়লাভ করেছে এবং ৩১টি ম্যাচে জিম্বাবুয়ে দল তারা জয়লাভ করেছে পাশাপাশি আমরা দেখেছি অস্ট্রেলিয়ার সাথেও বাংলাদেশ দল খেলেছে ২৫ ম্যাচে ৩টিতে জয় ইংল্যান্ডের সাথে ২৫ ম্যাচে ৫ জয় বাংলাদেশ দলের ভারতের সাথে ৪২টি ম্যাচ খেলে ৮টিতে জয়লাভ করেছে আয়ারল্যান্ডের সাথে ১৬ ম্যাচ খেলে ১১টিতে জয়লাভ করেছে সেই কথাগুলো বলবো আমরা এখন পর্যন্ত ১৩ ওভার শেষে ৪৯-৩ উইকেটে আমরা যদি দেখি জিম্বাবুয়ে দল তারা দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলছে এখন পর্যন্ত ৫৮৫টি ম্যাচ কিন্তু তারা ওয়ানডে ম্যাচ খেলেছে ১৫৬ ম্যাচে জয়লাভ করেছে তারা ১০৬ ম্যাচে পরাজিত হয়েছে ৬০টি ম্যাচ টাই হয়েছে এবং ১৬টি ম্যাচের কোনো রেজাল্ট এখন পর্যন্ত হয়নি সেই জায়গা থেকে বাংলাদেশ দলের আমরা দেখেছি তারাও কিন্তু একটা সময় পার করেছে এবার কিন্তু বল করলেন শেষ পর্যন্ত, ভালো লেন্থের বল ছিল, আবেদনটাও হয়েছিল নাহিদ রানার, ঠিকভাবে খেলতে পারেননি, সমস্যার আবেদন হয়েছে মাদফেরের বিরুদ্ধে, সে জায়গা থেকে রিভিউটা নেবেন কিনা সেটি আপনাদেরকে জানাবো। এটা ভালো বল ছিল, বলটা তিনি ঠিকভাবে খেলতে পারেননি, শেষ পর্যন্ত আবেদনটাও করেছেন নাহিদ রানা, এবং এই বলটা উঁচু হয়েছে কিনা সেটি আমরা দেখব না, শেষ পর্যন্ত রিভিউটা নিলেন না। নাহিদ রানা চলে যাচ্ছেন আবার তার বোলিং প্রান্তে। নাহিদ কিন্তু তার গতি দানব যেটি আমরা বলে থাকি, অত্যন্ত চমকপ্রদ বোলার, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সবচেয়ে গতি দানব তিনি, এখন পর্যন্ত 150, 151, 152 বিভিন্ন বলটাকে তিনি বিভিন্ন গতিতে দিয়ে, এবার কিন্তু ইয়ার্কার ধরনের বল ছিল এবং ভালো শটও ছিল, শেষ পর্যন্ত ড্রাইভটা করে দিয়েছেন এবং বলার ড্রাইভ একজন দুজন ফিল্ডারকে ফাঁকি দিয়ে কিন্তু বলটা চলে যাচ্ছে তাসকিন এবং মিরাজকে, তারা কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি, বল চলে গেল সীমানার বাইরে। এবং এর সাথে আরেকটি চারের মান লক্ষ্য করলাম এবং এই চারের সুবাদে কিন্তু এখন পর্যন্ত 53 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। বাংলাদেশ দলের কথা বলছিলাম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ দল এখন পর্যন্ত 465টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট তারা খেলেছে, 169 ম্যাচে জয়লাভ করেছে, 286 ম্যাচে পরাজিত হয়েছে, 10টি ম্যাচের আমরা দেখেছি কোনো রেজাল্ট হয়নি। সেই জায়গা থেকে জিম্বাবুয়ে দল এবং বাংলাদেশ দলের মধ্যে সর্বোচ্চ ম্যাচটাই তারা খেলেছে এখন পর্যন্ত। সেই জায়গা থেকে নাহিদ রানা আবারও পরের বলটা নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন এবার কিন্তু মিড উইকেট অঞ্চল দিয়ে বলটাকে পাঠালেন, পুল করে দিয়েছেন, শেষ পর্যন্ত ফিল্ডার আছেন কি সেখানে, না, শেষ পর্যন্ত তাসকিন তিনি দৌড়ে গিয়ে বলটাকে ধরে তিনি কিন্তু ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু ব্যাটারদেরকে থামাতে পারেননি, তারা কিন্তু একাধিকবারের জন্য জায়গার পরিবর্তন করেছেন, 1টি, 2টি এবং 3টি রান নিলেন শেষ পর্যন্ত। দলীয় রান বাড়ল 56 3 উইকেটে, 56 3 উইকেটেই এখন পর্যন্ত জিম্বাবুয়ে দলের সংগ্রহ। তিনজন ব্যাটার সাজঘরে ফিরে যাওয়ার পরে 32 রানের মাথায় শেষ উইকেটের পতন হয়েছিল, এরপর এই জুটি তারা কিন্তু ভালোভাবেই বাংলাদেশের বোলারদেরকে দেখতে পাচ্ছেন, এই বলটাকে কিন্তু মিড উইকেট অঞ্চল দিয়ে শেষ পর্যন্ত সীমানা বাউন্ডারি লাইনে বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত সেটি হয়নি। যা হোক, এই বল থেকে অবশ্যই 3টি রান পেয়েছে, এর আগের বলে একটি চারের মাল লক্ষ্য করেছিলাম নাহিদ রানা, এখন পর্যন্ত তিনি কিন্তু এফআর থেকে 60টি রান কিন্তু তিনি দিয়েছেন। পরের বলটা তিনি করবেন ওই প্রান্ত থেকে, বেন কারেন তিনি প্রস্তুত রয়েছেন, তার সংগ্রহ 28, 31 বল থেকে তিনি ব্যাট করবেন, দৌড় শুরু করেছেন নাহিদ, এবার কিন্তু স্কোর কাট করে দিয়েছেন, শেষ পর্যন্ত ওখানে 1টি রানের জন্য জায়গার পরিবর্তন হলো, সৌম্য সরকার ফিল্ডার তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু ব্যাটারকে থামাতে পারেননি এবং দলীয় রানটাও বাড়ল 57 3 উইকেটে। বেন কারেন তার সংগ্রহটাও বাড়ল, 32 বল থেকে তিনি সংগ্রহ করেছে 29। অপর প্রান্তে রয়েছেন মাদফেরে, তার সংগ্রহ হচ্ছে 18 বল থেকে তিনি সংগ্রহ করেছেন 9 রান, তিনি এখন ব্যাট করবেন, তার বিরুদ্ধে বল করবেন নাহিদ রানা। রানা চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, লম্বা রানা আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন অফ স্টাম্পের একটু বাইরে, বলটাকে তিনি খেললেন, সেক্ষেত্রে অবশ্য শর্ট মিডোবের দিকেই বলবো, সেই জায়গা থেকে কাভারে, শর্ট কাভারের দিকে অবশ্য বল চলে যায়, সেই জায়গা থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করেছেন, এ বল থেকে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ ডট বল। এফআর থেকে এখন পর্যন্ত 8টি রান দিয়েছেন 5 বল থেকে নাহিদ রানা, মাদফেরে তার সংগ্রহ হচ্ছে 9, 57 3 উইকেটে। বাংলাদেশ দল তারা টসে জয়লাভ করে আমরা দেখেছিলাম তারা কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, এফআরের শেষ বলটা করবেন নাহিদ রানা। ওই প্রান্ত থেকে মাদফেরে তিনি রয়েছেন প্রস্তুত, দৌড় শুরু করেছেন, বল করলেন, এবার কিন্তু অফ স্টাম্পের একটু বাইরে ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে শেষ পর্যন্ত মাটি কামড়িয়ে বল চলে গেল সীমানার বাইরে। দৃষ্টিনন্দন চার, দেখার মতো, সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না, কি চমৎকার কাভার ড্রাইভ খেললেন ওখানে মাদফেরে, তার রানটাও বাড়ল, দলীয় রান 61, 3 উইকেটে, 14 ওভারের খেলাটাও কিন্তু শেষ হয়ে গেল। চারের মধ্য দিয়েই কিন্তু আরেকটি ওভার শেষ করলেন, 14 ওভারের খেলা শেষ হয়ে গেল 61, 3 উইকেটে। কি চমৎকার আমরা আজকের ব্যাটিংটা দেখছি, যখন তিনজন ব্যাটার সাজঘরে ফিরে গেলেন তারপর থেকেই কিন্তু বিশেষ করে বেন কারেন এবং আমরা দেখেছিলাম যে ওয়েসলি মাদফেরে তারা কিন্তু একটা জুটি গড়ার চেষ্টা করেছেন, চমকপ্রদ ক্রিকেটটা তারা খেলছেন। বিশেষ করে আজকের দিন আমরা দেখেছিলাম যে তাসকিন শুরুটা ভালো করেছিলেন, 2টি উইকেট তিনি নামের পাশে যুক্ত করেছেন, ইনাসান কাইয়াকে তিনি আউট করেন, এরপরে ব্রায়ান ব্যানেটে তাকেও তিনি আউট করেন। পরবর্তী সময় কেইক আরভিনকে অবশ্য নাহিদ রানা ফেরত পাঠানোর পর এই জুটি তারা কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী জুটি করতে সক্ষম হয়। এখন পর্যন্ত তারা কিন্তু খেলছেন। পানি পানের বিরতি আমরা দেখতে পাচ্ছি, দুজলের খেলোয়াড়রা তারা কিন্তু এই মুহূর্তে একটা পানি পান করে নেবেন। শ্রোতা বন্ধুদের একটু জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের এবং জিম্বাবুয়ে দলের মধ্যেকার যে গল্প কথা বলছিলাম, সেখানে বাংলাদেশ দল তারা কিন্তু 51টি ম্যাচে জয়লাভ করেছে। সেই জায়গা থেকে জিম্বাবুয়ে দল তারাও কিন্তু মন্দ খেলেনি, সেখানেও তারা 31টি ম্যাচে জয়লাভ করেছিল। আমরা জিম্বাবুয়ের কথা বলছিলাম, পাশাপাশি বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচের দিকে যদি তাকাই, 400 উপরে তারা ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে, 465টি এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছে। এটা জানিয়ে দিতে চাই জিম্বাবুয়ে দল তারা এবং বাংলাদেশ দলের মধ্যে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে 82টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই জায়গা থেকে 51টি ম্যাচে জয়লাভ করেছে। অস্ট্রেলিয়ার সাথে 25 ম্যাচে 3টিতে জয়, ইংল্যান্ডের সাথে 25টি ম্যাচে 5টিতে জয়, ভারতের সাথে 42 ম্যাচে 8টিতে জয়লাভ করেছে, আয়ারল্যান্ডের সাথে 16 ম্যাচ খেলে 11টিতে জয়লাভ করেছে, নিউজিল্যান্ডের সাথে 46 ম্যাচ খেলে 11টিতে জয়লাভ করেছে। আমরা দেখেছি পাকিস্তানের সাথে 43 ম্যাচ খেলে 7টিতে জয়লাভ করেছিল, আফ্রিকার সাথে দক্ষিণ আফ্রিকার সাথে 25 ম্যাচ খেলে 6টিতে জয়লাভ করে, শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলে অর্থাৎ 60 ম্যাচ থেকে 13টি ম্যাচে জয়লাভ করে, ওয়েস্ট ইন্ডিজের সাথে এখন পর্যন্ত 50 ম্যাচে 23টিতে জয়লাভ করে বাংলাদেশ, বারমুডার সাথে আমরা দেখেছি 2 ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করে, কেনিয়ার সাথে 14 ম্যাচ খেলে 8টিতে জয়লাভ করে, নেদারল্যান্ডসের সাথে আমরা দেখি 3 ম্যাচ খেলে 1টিতে জয় 2টিতে পরাজয়, স্কটল্যান্ডের সাথে 4 ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করে, হংকংয়ের সাথে 1টি ম্যাচ খেলেছিল সেই ম্যাচটা অবশ্য বাংলাদেশ জয়লাভ করে। শ্রোতা বন্ধুরা এই কথাগুলো বলছি পানি পানের বিরতি, আমরা দেখেছি বাংলাদেশ এর আগে 4টি সিরিজ খেলেছিল, সেখানে পাকিস্তানের সাথেও কিন্তু 2-1 সিরিজ জয়লাভ করেছিল, নিউজিল্যান্ডের সাথে 2-1 সিরিজ জয়লাভ করেছিল, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা কিন্তু দেখেছি 2-1 সিরিজ জয়লাভ করেছে, অস্ট্রেলিয়ার সাথে গত মাসে কিন্তু বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে। বাংলাদেশ 1টি ম্যাচ খারাপ করেছে, এই জন্য যে বাংলাদেশ হারিয়ে গেছে সেটা কিন্তু নয়। আহমেদবিন পারভেজ আমার সাথে একটু যুক্ত হবেন, এই কথাগুলো বলছিলাম পানি পানের বিরুদ্ধে। আপনি দেখলেন খেলাটা, বিশ্বকাপ ফুটবল হচ্ছে, সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু একটু হলেও ক্রিকেটে আপনি দেখেন আয়ারল্যান্ডের সাথে কিন্তু ভারতের টি টোয়েন্টি ম্যাচে হেরে গেছে শোচনীয়ভাবে, ইংল্যান্ডের সাথে হারলো, সেই গল্প কথা কিন্তু আড়ালেই ঢেকে যাচ্ছে ফুটবলের কারণে।
2: হ্যাঁ, সেটা ঢেকে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্লেয়াররা বা তাদের প্রতিপক্ষরাও যদি সেভাবে চিন্তা করি একটু কি রিল্যাক্সড হয়ে খেলছেন কিনা, কতটুকু আসলে মনোযোগ দিয়ে খেলছেন সে বিষয়টা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তবে তারপরও যেহেতু বাংলাদেশ, আপনি রেকর্ডটা বলেছেন, দারুণ একটা রেকর্ড বাংলাদেশের, তবে যতগুলো ওডিআই সিরিজ বাংলাদেশ রিসেন্টলি জিতেছে, যে 4টা সিরিজ, 4টাই কিন্তু ঘরের মাটিতে জিতেছিল, সুতরাং চেনা কন্ডিশন, চেনা পরিস্থিতি, সেই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশ তারা র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকতে চায়, বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য র্যাঙ্কিংয়ের উপরে থাকাটা প্রয়োজন, সেই তাগিদ থেকেই বাংলাদেশের ওডিআই পারফরমেন্স রিসেন্ট সময় বেশ ভালো হয়েছে এবং বেশ শক্তপোক্ত দলকে বাংলাদেশ কিন্তু হারাতে সক্ষম। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বিগ প্রোফাইল টিম তাদেরকে হারিয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। তো সেই জায়গা থেকে বিদেশের মাটিতে অনেকদিন পর খেলতে এসে হয়তো কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার আগেই মনে হলো যে প্রথম ম্যাচটা শেষ হয়ে গেল এবং ব্যাটারদের একটা ব্যর্থতা আমরা দেখেছি সেখানে, 142 তারা চেস করতে পারেনি বা 42 টার্গেট তারা চেস করতে পারেনি। এই কথা বলতে বলতে অবশ্য 15তম ওভারের খেলাও শুরু হয়ে যাবে, মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো বোলিং এ এসেছেন।
1: মেহেদী মিরাজ এখন পর্যন্ত 124 ম্যাচে 130 উইকেট নামের পাশে যুক্ত করেছেন, 25 রানে আমরা দেখেছি 4 উইকেট তিনি তুলে নিয়েছিলেন। গত ম্যাচেও দেখেছিলাম তার কাছ থেকে তিনি 1টি উইকেট অবশ্য লাভ করেছিলেন। আমরা ওডিআই ম্যাচে দেখেছি মেহেদী মিরাজ 29 উইকেট, তিনি তো উইকেটের কথাগুলো বলছিলাম, সেই জায়গা থেকে মেহেদী মিরাজ বর্তমান সময়ে কিন্তু ভালো ক্রিকেটটাই তিনি উপহার দিচ্ছেন বাংলাদেশ দলের দলনায়ক হিসাবে। ওয়ানডে ম্যাচে তিনি এর আগের কথাগুলো বলছিলাম যে 4টি সিরিজ তিনি জয়লাভ করিয়েছেন, সেই জায়গা থেকে এই সিরিজটা এখনও হারিয়ে যায়নি, যেহেতু বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা খেলছে আগামী 11 তারিখে, কিন্তু আপনার তৃতীয় ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই জায়গা থেকে দেখা যাক মেহেদী মিরাজ এই ওভারে প্রথম বলটা তিনি করবেন, প্রথম ওভারে প্রথম বলটা করলেন, প্রথম বল থেকে রান পাবেন কি না শেষ পর্যন্ত দেখা যাক। হ্যাঁ, একটি রান হয়তো ব্যাটাররা নেবেন এবং একবারের জন্য জায়গার পরিবর্তনটা তারা সেরে নিলেন। মাধ্যমের কথা বলছিলাম, তিনি প্রথম 19টা বল খেলে মাত্র 1টি রান করেছিলেন, পরবর্তী সময় 13টি বল খেলে 1টি রান তিনি করেছিলেন, এখন আমরা দেখতে পাচ্ছি 20 বল থেকে তিনি তার নামের পাশে 13 রান করেছেন, কি চমৎকার ব্যাটিংটাই করেছেন, অত্যন্ত ভালোভাবেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের যারা বোলাররা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন। মেহেদী মিরাজ তিনি যাবেন 14তম ওভারের প্রথম বলটা থেকে, অবশ্যই 1টি রান পেয়েছেন, দ্বিতীয় বলটা করবেন ওই প্রান্ত থেকে, মাধ্যমে তিনি ব্যাটিং করবেন, তার সঙ্গে হচ্ছে 20 বল থেকে 13, 62-3 উইকেটে। 15তম ওভারে দ্বিতীয় বলটি নিয়ে দৌড় শুরু করেছেন মেহেদী মিরাজ, বল করলেন লেগ স্টাম্পের উপরে, ঘুরিয়ে দিয়েছেন আলতো করে, শেষ পর্যন্ত ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে। বল থেকে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ নেই, অনসাইডেই খেলেছিলেন। তাঞ্জিন তামিম রয়েছেন, তিনি ফিল্ডিং করলেন, রান পাবেন না, এটি অবশ্য ডট বল। 15তম ওভারে খেলা চলছে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হলেন দেশ এবং দেশের বাইরে, সংগ্রহ বাংলাদেশ থেকে আমরা আপনারা শুনতে পাচ্ছেন। আমরা যদি বলি তেঁতুলিয়া থেকে টেকনাফ, ওই প্রান্তে যদি আপনার সুন্দরবন থেকে আমরা যদি সিলেটের কথা বলি, সমগ্র বাংলাদেশ এবং দেশ দেশের বাইরে আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে। আমরা চারজন আপনাদের সাথে আজকে যুক্ত রয়েছে। শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ সারাফাত রয়েছেন, বোরহানউদ্দিন মোল্লা রয়েছেন, আহমেদ বিন পারভেজ এবং আমি মির্জা ফরিদ আপনাদের সাথে যুক্ত রয়েছি। আরেকটি বল হয়েছে, এটিও কিন্তু না, রান পেয়েছেন শেষ পর্যন্ত, রান কিন্তু নিলেন শেষ পর্যন্ত মেহেদী মিরাজ। তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, যখন নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং আমরা দেখেছি তাসকিন যখন অনেকক্ষণ ধরে উইকেট পাচ্ছেন না, তখন কিন্তু বলটা নিজের হাতে তুলে নিলেন। চতুর্থ বল থেকে একটি রান কিন্তু এসেছে। পঞ্চম বলটা করবেন মেহেদী মিরাজ, ওই প্রান্ত থেকে বেন কারেন, তিনি প্রস্তুত। 33 বল থেকে 30 তিনি এখন পর্যন্ত তার সংগ্রহ। ওভারের পঞ্চম বলটা করলেন, আবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন, অফ ড্রাইভ, রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন হবে। সেই জায়গা থেকে একটি রান কিন্তু পেয়ে গেলেন, একটি না, শেষ পর্যন্ত দুটো রান পেয়েছেন মেহেদী মিরাজের। এই ওভার থেকে কিন্তু বেশ কয়টা রান এসেছে, অর্থাৎ 4টি রান কিন্তু এখন পর্যন্ত এসেছে, 5 বল থেকে 4 রান। মেহেদী মিরাজ এই ওভারের শেষ বলটা তিনি করবেন, 15তম ওভারের, চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, ওই প্রান্ত থেকে প্রস্তুত বেন কারেন, এখন পর্যন্ত 34 বল থেকে 32। এবার অবশ্য বল করলেন, এবার কিন্তু স্টাম্পের মধ্যে দেখে শুনেই খেলেছেন, ভঙ্গি ছিল রক্ষণাত্মক এবং ডট বলের মধ্য দিয়ে কিন্তু 15তম ওভারে খেলাটাও শেষ হয়ে গেল। সেই জায়গা থেকে 15 ওভার শেষে 65-3 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। এখন পর্যন্ত জিম্বাবুয়ে দলের 3টি উইকেটের পতন হয়েছে, 15তম ওভারে খেলাটাও শেষ হয়ে গেছে। আর এই যখন অবস্থা, আমন্ত্রণ জানাবো জনাব আহমেদ বিন পারভেজ আপনাকে।
2: অসংখ্য ধন্যবাদ মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম, এবং সেই সাথে আমরা যে চারজন রয়েছে আজকে, খুবই ভালো লাগছে। শ্রদ্ধা ভাজন চৌধুরী জাফরুল্লাহ সারাফাত আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন এবং তিনি ম্যাচের শুরুটা করেছেন, এবং মজার বিষয় হচ্ছে সেই প্রথম 5 ওভারের স্পেলেই কিন্তু বাংলাদেশ 2 উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছিল, দুটোই পেয়েছিলেন তাসকিন। তবে তাসকিন এবং নাহিদ রানা তারা সাময়িক একটা আঘাত হানার পর 32 রানে 3য় উইকেট পড়ার পর এই দুই ব্যাটার মাদভেরে এবং সেই সাথে বেন কারেন তারা কিন্তু 33 রানের একটা পার্টনারশিপ করে ফেলেছেন। জিম্বাবুয়ের সংগ্রহ 65-3 উইকেটে। পরবর্তী ওভারটা শুরু করছেন নাহিদ রানা, ওভার দ্য উইকেটে আসলেন, 16তম ওভারে প্রথম বলটা করলেন, ব্যাটার ছিলেন মাদভেরে, ডানহাতি ব্যাটার, 14 রানে অপরাজিত রয়েছেন, রক্ষণাত্মক ঢঙ্গে খেলেছেন ফুলার লেন্থের বল, বল থেকে কোনো রান নেই। জিম্বাবুয়ে 65-3 উইকেট হারিয়ে 16তম ওভারের খেলাটা শুরু হয়েছে। নাহিদ রানা দারুণ কিছু রেকর্ড করছেন এবং সবচেয়ে দ্রুত গতিতে 3 বার 5 উইকেট পাওয়া বোলারদের তালিকায় কিন্তু উপরের দিকে তিনি চলে এসেছেন। সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান, তিনি খুব কম ইনিংস খেলেই সেখানে কিন্তু 3 বার 5 উইকেট পেয়ে গিয়েছিলেন। তার প্রথম 2 ইনিংস থেকেই তিনি 5 উইকেট পেয়েছিলেন ইন্ডিয়ার বিরুদ্ধে 2015তে, এবং নাহিদ রানা তার পিছু পিছুই কিন্তু আসছেন। প্রথম ম্যাচটায় বাংলাদেশের ওডিআই ইতিহাসের সেরা বোলিং ফিগারটা তিনি তার দখলে নিয়েছেন, 21 রান খরচায় 6টা উইকেট, তারপরও বাংলাদেশকে জেতাতে পারেনি, সেটাই একটা বিরাট বড় আক্ষেপ। ওভারের দ্বিতীয় বলটা করলেন নাহিদ, হার্ড লেন্থে বল করেছেন অফ স্টাম্পের বাইরে, মাদভেরে খেলার চেষ্টা করলেন না, ছেড়ে দিয়েছেন, এ বল থেকে কোনো রান নেই। 15 ওভার 2 বল 65-3 উইকেটে জিম্বাবুয়ে, মাদভেরে 14, বেন কারেন 32 রানে অপরাজিত রয়েছেন। 4 ওভার 2 বল করে 21 রান খরচ করে 1টা উইকেট নাহিদ রানার ঝুলিতে আছে। ক্লিন বোল্ড করেছিলেন, মিডল স্টাম্পটা উপড়ে দিয়েছিলেন। ওভার দ্য উইকেটে যাচ্ছেন নাহিদ, ওভারের পরের বলটা নিয়ে আবারও হার্ড লেন্থ, 3/4 লেন্থের বল, 6 থেকে 8 মিটারের যে জায়গাটা রয়েছে পিচের, সেখানে বলটা পিচ করিয়ে বেশ দ্রুত গতিতে ব্যাটারের কাছে বলটা পাঠালেন, তবে খুব সফট হ্যান্ডে বলটাকে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন ওয়েসলি মাদভেরে। ভালো টেকনিক ব্যবহার করছেন, লাফিয়ে তাকে খেলতে হচ্ছে, অনেকটা ক্রিজের গভীরে দাঁড়িয়ে ব্যাট করছেন মাদভেরে। ইনিশিয়ালি রান করতে পারছিলেন না, তবে শেষ 2-3 ওভারে তার ব্যাট থেকে 2টো বাউন্ডারি চলে আসায় তিনি 14 রানে পৌঁছে গেছেন ইতিমধ্যেই 26 বল খেলে। 65-3 উইকেটে জিম্বাবুয়ে, কারেন্ট রান রেট 4.19, একটা স্লিপ নিয়ে বল করছেন ওভার দ্য উইকেটে নাহিদ রানা, আবারও লেন্থটা একটু সামনে ফেলেছেন, এবারে ফ্রন্ট ফুটে এসে কাভারে ড্রাইভ খেললেন মাদভেরে, তবে এবারে শর্ট কাভারের ফিল্ডার আছেন, তার বরাবর বলটা গিয়েছে এবং এই বল থেকে কোনো রানের সুযোগ নেই। গত ওভারটায় 12 রান খরচ করেছিলেন নাহিদ রানা, দুটো বাউন্ডারি এসেছিল, একটা 3 রান একটা সিঙ্গেল। একটা খরুচে ওভার শেষ করার পর বেশ দুরন্ত গতিতে ফিরে এসেছেন নাহিদ এবং যে লেন্থে বল করছেন ব্যাটারকে খুব একটা স্বস্তিতে ব্যাট করতে দিচ্ছেন না। তার বলের গতির ব্যাপারে আমাদের বেশ ভালো ধারণা রয়েছে। বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যদি কোনো ক্রিকেটার থাকে তার নামই নাহিদ রানা। ফার্স্ট স্লিপে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, স্লিপের ফিল্ডারটা বজায় রেখেছেন মেহেদি হাসান মিরাজ, উইকেটের খোঁজ করছেন তিনি। এবারে গাইড করেছেন দারুণ একটা শট, টাইমিং খুব ভালো হয়েছে। তবে ডিপ থার্ডে ফিল্ডার আছেন সৌম্য সরকার, অ্যাক্রোব্যাটিকভাবে বলটাকে ধরে দুটো রোল করে তারপর থ্রো করে দিলেন নুরুল হাসান সোহানের গ্লাভসে। তবে ততক্ষণে ব্যাটাররা জায়গা বদল করতে পেরেছেন একবারের জন্য। এই ওভারের প্রথম রান, প্রথম চারটা বল ডট, তারপরে একটা সিঙ্গেল বেরিয়ে এসছে মাদভেরের ব্যাট থেকে। সংগ্রহটা বেড়েছে জিম্বাবুয়ের 66, 3 উইকেট হারিয়ে 16 ওভারের খেলা চলছে। নাহিদ তার পঞ্চম ওভারে রয়েছেন, 4 ওভার 5 বল 22 রান দিয়ে একটা উইকেট। গত ম্যাচের তুলনায় এই ম্যাচের উইকেটটা অনেকটা ব্যাটিং বান্ধবী মনে হচ্ছে এবং সকাল থেকে রোদ উঠেছে হারারেতে, যে কারণে আসলে উইকেটের যেই সুবিধাটা নেয়া পেস বোলারদের খুব একটা বেশি পাচ্ছেন না। রাউন্ড দ্য উইকেটে বাহাতি বেন কারেনের জন্য ওভারের শেষ বলটা করলেন নাহিদ রানা, সফট হ্যান্ডে ঠেলেছিলেন বেন কারেন, নাহিদ রানা ফলো থ্রুতে বলটা কুড়িয়ে থ্রো করার একটা ইঙ্গিতও দিয়েছেন। সেই সাথে ওভারের সমাপ্তি হলো, মাত্র একটাই রান এসছে এই ওভার থেকে। 16 ওভার শেষে 66, 3 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। বেন কারেন 35 বল থেকে 32 রানে অপরাজিত রয়েছেন, অন্যদিকে ওয়েসলি মাদভেরে তিনি 15 রানে অপরাজিত আছেন। 6টা এক্সট্রাস দিয়েছে বাংলাদেশ। খানিকটা পরিবর্তন হয়েছে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারে, আজকেও যদিও অপরিবর্তিত দল নিয়ে তারা নেমেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশকে জিম্বাবুয়ে 25 রানে হারিয়ে দিয়েছিল এবং সেই জায়গাটা থেকেই এখন কিন্তু বাংলাদেশকে ফিরে আসতে হবে, সমতায় ফিরতে হলে এই ম্যাচ জিততে হবে, না হলে সিরিজটা জিম্বাবুয়ে এক ম্যাচ হাতে রেখেই হয়তো জিতে যেতে পারে। এবং বাংলাদেশের যেই উইনিং স্ট্রিকটা আছে, টানা 4টা ওয়ানডে সিরিজ তারা জিতেছিল, সেই যেই ধারাটা রয়েছে সেই ধারাটাও বাংলাদেশ নিশ্চয়ই বজায় রাখতে চাইবে। তবে কন্ডিশন অনুকূলে নয়, জিম্বাবুয়ের এই কঠিন ব্যাটিং কন্ডিশনে বাংলাদেশের ব্যাটাররা ধুঁকছেন, স্ট্রাগল করছেন। টেস্ট ম্যাচটাও ইনিংস ব্যবধানে বাংলাদেশকে হারতে হয়েছিল, প্রথম ওয়ানডেটাতেও বাংলাদেশ 142 রানের টার্গেট চেস করতে গিয়ে 25 রানে হেরেছে। সুতরাং সময়টা ভালো যাচ্ছে না ক্রিকেটের মাঠে অন্তত এই জিম্বাবুয়ে সফরে, তবে ফিরে আসার সুযোগ রয়েছে আজকে। ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ নতুন ওভারের প্রথম বলটা নিয়ে আসলেন, 17 ওভারের প্রথম বল স্টাম্প টু স্টাম্প, টার্ন করে ঢোকার মুখে মাদভেরে অনসাইডে ঘোরানোর চেষ্টা করলেন, মিড উইকেটে বল গিয়েছে তবে সেখান থেকে কোনো রানের সুযোগ নেই। ওভারের দ্বিতীয় বল স্টেপ আউট করলেন ওয়েসলি মাদভেরে, টাইমিংটা খুব একটা ভালো হয়নি এবং লং অনে দাঁড়ানো সৌম্য সরকার তার হাতেই ধরা পড়লেন। ধৈর্যের পরীক্ষায় অবতীর্ণ হতে পারলেন না সেখানে ওয়েসলি মাদভেরে, অনেকটা আটকে গিয়েছিলেন উইকেটের মধ্যে। মেহেদি হাসান মিরাজ টোপটা দিয়েছেন এবং সেই লোভ সম্বরণ করতে পারলেন না ব্যাটার, ডানহাতি ব্যাটার ওয়েসলি মাদভেরে স্টেপ আউট করে এসে বড় শটে যেতে চাইলেন, তবে বলের পিছে আসতে পারেননি। তারপরও শটটা খেলেছেন লফটেড হিট, লং অনের উপর দিয়ে ছয় হাঁকানোর প্রচেষ্টা ছিল তবে দূরত্ব পাননি, শুধুমাত্র উচ্চতা ছিল এবং সৌম্য সরকারের জন্য সহজ একটা ক্যাচ লং অনে দাঁড়িয়ে নড়তেই হয়নি তাকে। ওয়েসলি মাদভেরে ফিরছেন 30 বল থেকে 15 রান করে, চতুর্থ উইকেটের পতন জিম্বাবুয়ের। মেহেদি হাসান মিরাজ তিনি উইকেটটা দখল করলেন। 17 ওভারের মাথায় এসে বাংলাদেশ এই জুটিটা ভেঙেছে, ভালো একটা পার্টনারশিপ জমছিল 34 রানের জুটি, সেটাকে ভাঙতে সক্ষম হয়েছেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ। এফেক্টিভ একটা বোলিংয়ের পরিবর্তন, এর আগে তিনজন পেসার বোলিং করেছেন শরীফুল, তাসকিন এবং নাহিদ রানা, তবে প্রথমবারের মতো স্পিন আক্রমণ ইন্ট্রোডিউস করে নিজেই যখন বোলিংয়ে এসেছেন তার দ্বিতীয় ওভারে এসে শেষ পর্যন্ত উইকেটটা তুলে নিতে সক্ষম হয়েছেন মেহেদি হাসান মিরাজ। 66 রানে চতুর্থ উইকেটের পতন ঘটল জিম্বাবুয়ের। তবে উইকেট যদিও পড়ছে জিম্বাবুয়ের, কিন্তু বেশ কিছু ব্যাটাররা এখনও বাকি রয়েছেন, 6 নম্বরে ব্যাট করতে নামছেন তাদের সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে সিকান্দার রাজা। 3 ফর্ম্যাটেই জিম্বাবুয়ের পক্ষে দারুণ পারফরমেন্স করছেন বিগত বেশ কয়েক বছর ধরে এবং অভিজ্ঞতা তার অনেক, বাংলাদেশের সঙ্গে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। বাংলাদেশে যখন বিপিএলটা অনুষ্ঠিত হয় সেখানেও কিন্তু তিনি এসে খেলে যান। 7টা 17 রান রয়েছে 24টা 50, 36.7 অ্যাভারেজ, 4477 রান, 155 ম্যাচের অভিজ্ঞতা নিয়ে সিকান্দার রাজা তিনি নেমেছেন। মেহেদি হাসান মিরাজ তার বিরুদ্ধেই করলেন প্রথম বলটা, ব্যাকফুটে দাঁড়িয়েছিলেন রাজা, অফের বাইরের বল পিচ করে বেশ ভালো টার্ন করে ঢুকছিল, অনসাইডে ঘোরানোর চেষ্টা করলেন, বলে ব্যাটে ঠিক মতো টাইমিংটা হয়নি এবং এ বল থেকে কোনো রান পাবেন না। একটা উইকেট টেকিং ওভার মিরাজের জন্য, আউট করে ফেরত পাঠিয়েছেন তিনি ওয়েসলে মাদভেরেকে। ওভারের পরের বলটা অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, ফ্রন্ট ফুটে এসে একেবারে লেট একটা কাট করেছেন, ডেলিকেট একটা শট সিকান্দার রাজার কাছ থেকে, এবং শর্ট থার্ডের ফিল্ডার অনেকটুকু পেছনে দৌড়ে গিয়ে তাকে বল কুড়িয়ে আনতে হলো। ততক্ষণে একাধিক রান পেয়ে গেছেন ব্যাটাররা। রাজা খুললেন রানের খাতাটা, খুবই আগ্রাসী মনোভাবের একজন ব্যাটার, যতক্ষণ উইকেটে থাকেন রান তুলতে থাকেন। গত ম্যাচে রান পাননি, সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন নিশ্চয়ই আজকে। মিরাজ পরের বলটা করলেন, আবারও স্টাম্পের মধ্যে অন ড্রাইভ খেলেছেন, শর্ট মিড উইকেটে ফিল্ডিং হবে এবং এ বল থেকে কোনো রানের সুযোগ নেই অবশ্য। মেহেদী হাসান মিরাজ নিশ্চয়ই এই ওভারটা নিয়ে বেশ খুশি থাকবেন, উৎফুল্ল থাকবেন, কারণ উইকেটটা তুলতে পেরেছেন, পার্টনারশিপটা ভাঙতে পেরেছেন। ওভারের পরের বলটা স্টাম্পের মধ্যেই টার্ন করে ঢোকার মুখে ব্যাকফুটে গিয়ে একেবারে সোজা ব্যাটে রক্ষণাত্মক ঢঙে খেললেন এই বল।

চার উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ। এ ওভারে এই উইকেট পড়েছে ওয়েসলি মাদভেরে, 15 রান করে ফিরে গেছেন সৌম্য সরকারের হাতে লঙ্গনে ক্যাচ দিয়ে। বোলার ছিলেন মেহেদি হাসান মিরাজ। বেন কারেন ওপেনিং স্লটে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, 32 রান করেছেন তিনি 36 বলে। এই 68টির মধ্যে 32টা রান অর্থাৎ প্রায় 50% রান এই ওপেনারের ব্যাট থেকে এসছে। বেন কারেন এবং স্যাম কারেন তারা দুই ভাই, তবে দুজন খেলছেন দুটো দেশে। বেন কারেন জিম্বাবুয়ের হয়ে খেলছেন, আর অন্যদিকে তার ভাই স্যাম কারেন তিনি ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের একজন খেলোয়াড় এবং সাদা বলের ক্রিকেটে নিয়মিত একজন সদস্য। দুই ভাই দুই দেশের হয়ে খেলছেন, এই বিষয়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। নাহিদ রানা তার ষষ্ঠ ওভার নিয়ে আসছেন রাউন্ড দ্য উইকেট। বেন কারেনের জন্য স্টাম্প টু স্টাম্প ডেলিভারি, গতি ছিল বলটায়, সফট হ্যান্ডে ঠেলেছেন কাভার অঞ্চলটায়, সেখানে ফিল্ডার আছেন, এ বল থেকে রান নেই। 18তম ওভারের খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এক্সপ্রেস পেস এক প্রান্তে, অন্য প্রান্তে অফ স্পিন। বাংলাদেশ এভাবেই তাদের বোলিং আক্রমণটা সাজিয়েছে আপাতত এই মুহূর্তে। বোলারদের পারফরমেন্স বরাবরই ভালো ছিল বাংলাদেশের, তবে ব্যাটাররা খানিকটা ধুঁকছেন ঠিকঠাক মতো ফর্মে। অনেক ব্যাটারি কিন্তু নেই, আপনি যদি টপ অর্ডারের কথা চিন্তা করেন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, কেউই কিন্তু রানের মধ্যে থাকতে পারছেন না। সেই জায়গা থেকে আজকে একটা ভালো সুযোগ তাদের সামনে নিশ্চয়ই থাকবে, টার্গেট যাই হোক না কেন সেটাকে চেস ডাউন করার। নাহিদ রানা পরের বলটা নিয়ে আসলেন, খাটো লেন্থের বল ছিল, অনেকটা কাঁধ উচ্চতায় উঠে যাচ্ছিল, তারপরও সফট হ্যান্ডে বেন কারেন খেললেন, একটা রান নিয়েছেন জলদি। সিকান্দার রাজা বলছিলেন দ্বিতীয় রান নেব কিনা, তবে উইকেট রক্ষক নুরুল হাসান সোহান মিড উইকেটের দিকে দৌড়ে গিয়ে বলটাকে কুড়িয়েছেন, যখন ব্যাটাররা কিন্তু আর ঝুঁকিতে গেলেন না। এবং বেন কারেনকে আমরা দেখছি, তিনি মূলত যেই ঢঙে ব্যাটিংটা করেন অনেকটা আগ্রাসী মনোভাব তার থাকে, প্রতি বলে রান তোলার একটা চিন্তাভাবনা তার থাকে, এ কারণেই এরকম দুরূহ কন্ডিশনে যেখানে অন্য ব্যাটাররা 50 স্ট্রাইক রেটে ব্যাট করছেন বা অনেকগুলো ডট খরচ করছেন, সেখানে কিন্তু বেন কারেন তিনি বেশ ভালো একটা স্ট্রাইক রেট মেনটেন করছেন তার ব্যাটিংয়ে। 33 করে ফেলেছেন 38টা বল খেলে, প্রায় রানা বল একটা ইনিংস। সিকান্দার রাজা এবারে স্ট্রাইকে আছেন, 5 বল থেকে 2 সেটা তার সংগ্রহ। 69 4 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে, 17 ওভার 2 বলের খেলা হয়েছে। নাহিদ রানা একটা স্লিপ নিয়ে বল করছেন ডানহাতি সিকান্দার রাজার জন্য, প্রস্তুত সেখানে সিকান্দার রাজা। নাহিদ রানা ওভার দ্য উইকেটে আসবেন 18তম ওভারের তৃতীয় বল নিয়ে, 2টো স্লিপ রয়েছে রাজার জন্য। স্টাম্প টু স্টাম্প ডেলিভারি, ভালো বল, সফট হ্যান্ডে শটটা একটা চেক করলেন শেষ মুহূর্তে, ড্রাইভটা করব করব করে শেষে কিন্তু সেই ড্রাইভে জোর দেননি সিকান্দার রাজা। নাহিদ রানা ফলো থ্রুতে ফিল্ডিংয়ের চেষ্টা করলেন, তার হাত ছুঁয়ে তারপর শর্ট মিড অনে ফিল্ডারের কাছে বল গিয়েছে এবং সেই বল থেকেও কোনো রানের সুযোগ আসেনি। 69 4 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ, 17 ওভার 3 বলের খেলা শেষে। সিকান্দার রাজা 5 বল থেকে 2, বেন কারেন 33 রানে অপরাজিত নন স্ট্রাইকিং এন্ডে। একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন জমছে এই মুহূর্তে জিম্বাবুয়ের জন্য। সাধারণত 5 নম্বরে ব্যাট করেন রাজা, তবে আজকে একটু নিচে নেমেছেন, তার উপরে মাদভেরেকে পাঠানো হয়েছিল। ওভারের 4র্থ বলটা অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে থেকে এয়ার সুইং করার পর পিচ করে আবার ভেতর দিকে ঢুকছিল, দেখে শুনে ছেড়ে দিয়েছেন সিকান্দার রাজা, খেলারই চেষ্টা করলেন না। প্রথম ওডিআইতে রাজা কট বিহাইন্ড হয়েছিলেন এই নাহিদ রানার বলে, কি দুরন্ত গতি ছিল, ব্যাটটা চালানোর মুহূর্তেই তিনি বুঝতে পারলেন যে একটা আউটসাইড এজ হয়েছে এবং নুরুল হাসান সোহান রীতিমতো কাঁধ উচ্চতায় বলটা কিন্তু ধরেছিলেন, অর্থাৎ নাহিদ রানার শিকারে পরিণত হয়েছিলেন সিকান্দার রাজা প্রথম ওডিআইতে। আজকে সেটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবেন রাজা, আগের মতো সেই ভুলটা করবেন না, এই কারণে অফের বাইরের বল তিনি কিন্তু স্ল্যাশ করছেন না বা ধাওয়া করছেন না, ছেড়ে দিচ্ছেন, নাহিদ রানাকে সমীহ করছেন এই মুহূর্তে। 18তম ওভারের 5ম বল, নাহিদ রানার একেবারে মাথা বরাবর একটা বাউন্সার ডেলিভারি, যথেষ্ট গতি ছিল এই বলটায়, রাজা আবারও দেখে শুনে ছেড়ে দিয়েছেন। নাহিদ রানার এই ওভারটা কোনোভাবে কাটিয়ে দেওয়ার পরিকল্পনায় নিশ্চয়ই তার রয়েছে, অন্য বোলারদের বিরুদ্ধে হয়তো রান তিনি তোলার চেষ্টা করবেন। দুর্দান্ত একজন বোলার, অসাধারণ ভ্যারিয়েশন রয়েছে তার, গতি এত বেশি, সামনে বল করলেও ব্যাটারদের বিপদে ফেলেন, লেন্থ বলেও বিপদে ফেলেন এবং সেই সাথে শর্ট অফ লেন্থ বা বাউন্সার সেগুলোও কিন্তু খুব ভালো দিতে পারেন এই নাহিদ রানা। ওভারের শেষ বলটা নিয়ে আসবেন, বাংলাদেশের পক্ষে ওডিআই হিস্ট্রিতে সর্বোচ্চ বা সবচেয়ে বেস্ট বোলিং ফিগার যার দখলে এই মুহূর্তে, 21 রানে 6 উইকেট প্রথম ম্যাচেই সেটা করেছিলেন। ওভারের শেষ বল আবারও কোয়ার্টার হাফ কোয়ার্টার একটা ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে বলটাকে যেতে দিলেন সিকান্দার রাজা, এই একটা দারুণ ওভার শেষ করলেন নাহিদ রানা, মাত্র 1টা রান এসছে এই ওভার থেকে। 69 4 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহটা। 18 ওভারের খেলাও শেষ হয়ে গেছে মেন্স।

0: অলরাউন্ডারদের যে তালিকা রয়েছে এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে, সেখানে দুই নম্বরে সিকান্দার রাজার অবস্থান, এবং তার ওপরে রয়েছেন আজমাতুল্লাহ ওমার জাই, আফগান এই অলরাউন্ডার, ভালো একজন পারফর্মার সিকান্দার রাজা। দলের বিপদের মুহূর্তে তিনি সবসময় চলে আসেন, দাঁড়িয়ে যান। এবং আইসিসি মেন্স অলরাউন্ডারদের যে তালিকা রয়েছে সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজও আছেন চার নম্বরে, 273 রেটিং পয়েন্টস তো রয়েছে তার, অর্থাৎ টপ ফোরে অবস্থান দুজন খেলোয়াড়ের যারা এই মুহূর্তে একে অপরের মুখোমুখি হচ্ছেন। সিকান্দার রাজা তিনি দুই নম্বর পজিশনে রয়েছেন র্যাঙ্কিংয়ে, চারে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই মিরাজই এসছেন বাংলাদেশের ক্যাপ্টেন রাউন্ড দ্য উইকেটে বেন কারেনের জন্য নতুন ওভারের প্রথম বলটা নিয়ে। লেগ স্টাম্পের ওপর পিচ করেছিলেন, ব্যাকফুটে গিয়ে অন ড্রাইভ খেললেন, শর্ট মিড উইকেটে ফিল্ডিং হলো, এ বল থেকে কোনো রানের দেখা নেই। বেন কারেন 33 রানে অপরাজিত রয়েছেন এই মুহূর্তে। ওভারের দ্বিতীয় বল নিয়ে মেহেদী হাসান মিরাজ, একটা স্লিপ রয়েছে তার জন্য, অফ স্টাম্পের ওপর পিচ করিয়েছিলেন, খুব একটা টার্ন নেই, ধীর গতির একটা বল, ঝোলানো ডেলিভারি, তবে ঝুঁকি নেননি বেন কারেন। জিম্বাবুয়ান ব্যাটাররা প্রথম ম্যাচে যে ভরাডুবি হয়েছিল তাদের ব্যাটিংয়ে, 70 রানে 8 উইকেট পড়ে গিয়েছিল একটা পর্যায়ে, অন্তত সেই পরিস্থিতি তারা চাইবে না, যে কারণে ব্যাটাররা আপাত মুহূর্তে অনেক ধৈর্য দেখাচ্ছেন, কারণ অনেক ওভার বাকি, মাত্র 19তম ওভারের খেলা চলছে, তারপর আরও 31টা ওভারের খেলা থাকবে, এবং পুরো 50 ওভার ব্যাট করতে পারলে, এখানে অন্তত 220-30 করতে পারলেও কিন্তু বড় একটা টোটাল হবে। ম্যাচের যে পরিস্থিতি এবং উইকেটের যে ধরন, এবং সেই সাথে আমরা যদি বলি বাউন্ডারি সীমানা বেশ বড় এই হারারের স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে, আরও একটা রান ইতিমধ্যে হয়ে গেছে, লেগ স্টাম্পের উপরে বল ছিল, ফ্লিক করে দিয়েছিলেন সেখানে বেন কারেন, তার ব্যাট থেকে আসলো আরও একটি রান, একটু একটু করে রানের চাকাটা ঘোরানোর চেষ্টা করছেন, তবে খুব একটা ঝুঁকি নিচ্ছেন না জিম্বাবুয়ের ব্যাটাররা। প্রথম তিনজন যেভাবে আউট হয়েছেন তার মধ্যে দুটো পরিষ্কার বোল্ড ছিল, এবং মিডল স্টাম্প উপড়ে গিয়েছিল, তাস্কিন প্রথম উইকেটটা পেয়েছিলেন ব্রায়ান বেনেটের, মিডল স্টাম্পটা উপড়ে দিয়েছিলেন প্রথম ওভারেই, এবং পরবর্তীতে নাহিদ রানা তিনি মিডল স্টাম্পটা ভেঙে দিয়েছেন, এবং সেই ডেলিভারিটাতে আউট হয়ে ফিরে গিয়েছিলেন ক্রেগ আরভিন। মেহেদী হাসান মিরাজ ওভারের শেষ বলটা নিয়ে, 19তম ওভারের শেষ বল, স্টাম্প টু স্টাম্প, সিকান্দার রাজা প্রস্তুত, ফ্রন্ট ফুটে এসে একেবারেই মাথাটা নামিয়ে সোজা ব্যাটে রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন, মিরাজ নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে কোনো রানের সুযোগ নেই, এবং সেই সাথে আরও একটা এক রানের ওভার শেষ হল। 19 ওভার শেষ, 74 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ, সিকান্দার রাজা এবং সেই সাথে বেন কারেন, তারা দুই অপরাজিত ব্যাটার রয়েছেন। বাংলাদেশ বেতারে আপনারা রয়েছেন এবং শুনছেন সরাসরি ধারাভাষ্য, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ওডিআই এর ধারাভাষ্য। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে, এবং অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ তাদের এই সিরিজের সমতায় ফিরতে হলে ম্যাচ জেতা ছাড়া আর কোনো উপায় কিন্তু নেই। প্রথম ম্যাচ তারা হেরেছিল 25 রানে। ধারাভাষ্যে আপনাদের সঙ্গে আমরা চারজন যুক্ত রয়েছি আজকে, রয়েছেন চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, বোরহান উদ্দিন মোল্লা, মির্জা ফরিদুল ইসলাম এবং আমি আহমেদ বিন পারভেজ। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে আসমা আক্তার শিমু, এবং সার্বিক নির্দেশনায় রয়েছেন শ্যামল চৌধুরী, এবং তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। সকলের পক্ষ থেকে বাংলাদেশ বেতারের সকল শ্রোতাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের এই ম্যাচের সরাসরি ধারাভাষ্য উপভোগ করার জন্য। শরীফুল ইসলামকে ফিরিয়ে আনা হয়েছে, বোলিংয়ে পরিবর্তন, নাহিদ রানা একটা লম্বা স্পেল করছিলেন, তাকে খানিকটা বিশ্রাম দিয়ে বাঁহাতি পেসার শরীফুল তিনি ফিরেছেন তার নিজের ষষ্ঠ ওভারে, 18 রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট পাননি। মুস্তাফিজুর রহমানের জায়গায় আজকে তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে, এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত বোলিং করেছিলেন শরীফুল, যেই ওডিআই সিরিজটা বাংলাদেশ জিতেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেই সিরিজের শেষ ম্যাচটাতে দারুণ একটা বোলিং পারফরমেন্স ছিল তার, যদিও বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি, তারপরও শেষ দিকে ম্যাচটাকে খুব ক্লোজ নিয়ে এসেছেন, এবং সেখানে শরীফুলের একটা বিশাল বড় অবদান ছিল। একটা ওয়াইড স্লিপ নিয়ে বল করছেন শরীফুল ওভার দ্য উইকেট, ওভারের পরে বলটা করলেন বেন কারেনের জন্য, প্রথমে ভাবছিলেন পুল শটটা খেলবেন, পরবর্তীতে নিজের মাথাটা সরিয়ে নিলেন, ব্যাটটা নামিয়ে দিলেন, বলটা যেতে দিলেন কিপারের হাতে, আরও একটা ডট। উইকেট যখন পড়ছে না সেই সময়টায় অন্তত রানের চাকাটাকে আটকে দেওয়ার কাজ কিন্তু দারুণভাবে করছে বাংলাদেশের বোলাররা, 3.62 এই হচ্ছে কারেন্ট রান রেট। একটা সময় যখন বেন কারেন এবং মাধবেরে ব্যাট করছিলেন রান রেটটা এক পর্যায়ে কিন্তু 4.3-4.4 সেদিকেও পৌঁছে গিয়েছিল, একটা দুটো বড় ওভার বের করতে সক্ষম হয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটাররা, তবে তারপর বেশ ভালোভাবেই ফিরে এসেছে বাংলাদেশ, বেশ কিছু ইকোনমিক্যাল ওভার করছেন, স্পেশালি মিরাজ একটা প্রান্তে রান আটকে দিয়েছেন এবং ফলশ্রুতিতে মাধবেরের উইকেটটাও তিনি তুলে নিতে সক্ষম হলেন। শরীফুল ওভার দ্য উইকেট, পরের বল আসলেন, থ্রি কোয়ার্টার লেন্থের ডেলিভারি ছিল, ব্যাকফুটে দাঁড়িয়েছিলেন বেন কারেন, শেষ মুহূর্তে একটা পুল শট খেললেন, বল চলে গেছে ডিপ স্কোয়ার লেগে এবং সেখান থেকে একটি রান পেয়ে যাবেন বেন কারেন। পৌঁছে গেলেন 35 রানে 45 বল থেকে, গুরুত্বপূর্ণ একটা ইনিংস। এই ধরনের উইকেট যেখানে ব্যাটারদের জন্য খুব একটা সহজ নয় ব্যাটিং করাটা, সেখানে কিন্তু একবার আপনি যদি সেট হয়ে যান একজন ব্যাটার হিসেবে, আপনাকে ইনিংসটা লম্বা করতে হবে এবং সেই দায়িত্বটাই নিচ্ছেন জিম্বাবুয়ের এই ওপেনার বেন কারেন। সিকান্দার রাজা এখন স্ট্রাইকে, দুটো রান করতে 10 বল খরচ করেছেন এবং এখনও পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ শটে যাননি। নিশ্চয়ই গত ম্যাচে যেভাবে আউট হয়েছেন আউটসাইড এজ দিয়ে স্লিপ কিপারের হাতে, সে ব্যাপারটা তার মাথায় এখনও রয়েছে। শরীফুল রাউন্ড দ্য উইকেট আসলেন ডানহাতি সিকান্দার রাজার জন্য এবং প্রথম বলটা করলেন, স্টাম্প টু স্টাম্প ডেলিভারি ছিল, গ্লান্স শট, বল চলে গেছে ওই ডিপ ফাইন লেগ অঞ্চলে, তাসকিন সেখানে আছেন। বল কুড়িয়ে দেওয়ার আগে রাজার ব্যাট থেকে আরও একটি রান, সিকান্দার রাজা পৌঁছে গেলেন 3 রানে, কারেন্ট রান রেটটা 3.66, অর্থাৎ জিম্বাবুয়েকে আসলে এখান থেকে ইনিংসটা বিল্ড আপ করে পুরো 50 ওভার খেলার একটা প্রচেষ্টা যদি তারা করতে পারে, সেই ক্ষেত্রে হয়তো 220 বা 230 এই ধরনের একটা টোটাল তারা দাঁড় করাতে পারবে। জিম্বাবুয়ের ডাগ আউটে এখনও পর্যন্ত খুব একটা টেনশন নেই, দুই ব্যাটারের পারফরমেন্সে খুশি হবেন হয়তো তার সতীর্থরা। শরীফুল ওভারের পরের বলটা করলেন, এবারে বেন কারেন চালিয়ে দিয়েছেন, যে পুল শটটা খেললেন সেটা কিন্তু কাউ কর্নার দিয়ে যাচ্ছে এবং স্কোয়ার লেগের ফিল্ডার অনেকটুকু ডানে দৌড়ে যাচ্ছিলেন, তবে তার নাগালের বাইরে দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। অনেকক্ষণ বাদে একটা বাউন্ডারি চলে এসেছে এবং সেই বাউন্ডারিটা পেলেন বেন কারেন, 39 রানে পৌঁছে গেছেন তিনি জিম্বাবুয়ের সংগ্রহ 76 উইকেট হারিয়ে। ওই শর্ট অফ লেন্থ বোলিংয়ের যে কাজটা শরীফুল বারবার করছেন সেটা কিন্তু খুব একটা লাভ হচ্ছে না, খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গিয়েছিল বেন কারেনের জন্য এবং তিনি ওই বাউন্সটাকে রাইড করে তারপর ওই কাউ কর্নার অঞ্চল দিয়ে এই বাউন্ডারিটা বের করে নিয়েছেন। 76 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে 8-4 এই ব্যাটিং ইনিংসে সম্মিলিতভাবে জিম্বাবুয়ের পারফরমেন্স। 20 ওভারের শেষ বলটা নিয়ে আসবেন শরীফুল, আবারও লেন্থটা একটু খাটোই করেছেন, তবে লাইনটা ছিল লেগ স্টাম্পের দিকে, যে কারণে গ্লান্সটা খেলতে সহজ একটা উপায় বের করে ফেললেন বেন কারেন এবং সেখান থেকে আরও একটি রান পেয়ে যাবেন তিনি। 40 রানে পৌঁছে গেছেন তিনি 20 ওভার শেষ, 77 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ। টসে হেরে আগে ব্যাট করছে তারা, 70-77, অর্থাৎ এই ওভারে 7 রান চলে এসেছে শরীফুলের, খানিকটা খরুচে হয়ে গেছেন। 20 ওভার শেষে 77 উইকেটে এবং খেলার এই অবস্থায় ভাষ্যকারের পরিবর্তন হবে, যুক্ত হচ্ছেন বোরহানউদ্দিন মোল্লা।
1: পারফেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ দল চেষ্টা করছে কতটা রিজনেবল টার্গেটের মধ্যে আটকে রাখা যায় জিম্বাবুয়ে দলকে। ইতিমধ্যে 77 উইকেটে দলীয় রান জিম্বাবুয়ের। বাংলাদেশের বোলাররা প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত ছন্দে আছে এবং অলরেডি 4 উইকেটের পতন তারা ঘটাতে সক্ষম হয়েছে। 20 ওভার শেষে 77 উইকেটে কারেন এক প্রান্ত থেকে তিনি অন্তত পক্ষে আঁকলে রাখতে সক্ষম হয়েছেন 47 বল থেকে 40 রান তার নামের পাশে। মেহেদী মিরাজ ফ্ল্যাটের ডেলিভারি অফ স্টাম্পের উপরে ঘুরে দাঁড়িয়ে পুল খেলবার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে এক হলো না, বল চলে গেল শেষ পর্যন্ত কাছাকাছি জায়গা, একবার ইন ফ্রন্ট অফ দ্য উইকেটে, রান নেওয়ার সুযোগ এখান থেকেও নেই, সামনেই পড়ল ফিল্ডার, সেখানে কাছাকাছি জায়গায় উইকেট রক্ষকই ছিলেন, তিনি এগিয়ে গিয়ে কুড়িয়ে নিয়েছেন, রান এখান থেকে নেওয়ার কোনো অবকাশ নেই। 77 উইকেটে জিম্বাবুয়ে, টসে হেরে ব্যাট করছে তারা বাংলাদেশের বিপক্ষে, দ্বিতীয় ওডিআই ম্যাচ বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যে। পরের বল আউটার এজ, শরীফুল সেখানে ফিল্ডিং করছেন, শর্ট পয়েন্ট অঞ্চলে কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হল কারেনের ব্যাট থেকে। দ্য কি পার্টনারশিপ ফর জিম্বাবুয়ে, রাজা সিকান্দার রাজা এবং কারেন, টু ব্যাটস আর ভেরি মাচ ক্লেভার অ্যান্ড ট্যালেন্টেড অলসো অ্যান্ড এক্সপিরিয়েন্স, সুতরাং এভরিথিং ইজ ডিপেন্ডিং অন দেম হোয়ার জিম্বাবুয়ে উইল গো। পরের বল অফ স্ট্যাম্পের উপরে এক পায়ের উপরে ক্যারিবিয়ান স্টাইলে শেষ পর্যন্ত অনসাইডে কন্ট্রোলের উপরে খেলেছেন, মিড অন অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, কুড়িয়ে দেওয়ার আগে অবশ্য আরও একটি রান যুক্ত হল, রানটি আসলো সিকান্দার রাজার ব্যাট থেকে। সিকান্দার রাজা ইজ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, ইজ অ্যান এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ফর জিম্বাবুয়ে ক্রিকেট, ব্যাটিংয়ের স্তম্ভ বলা যেতে পারে মিডল অর্ডারে তিনি এই মুহূর্তে আছেন। মেহেদী মিরাজ ওভার থেকে 2 রান দিয়েছেন, চতুর্থ ওভারটি করছেন তিনি তার কোটার, 9 রান দিয়ে 1 উইকেট তার নামের পাশে, অপর উইকেটটি নাহিদ রানে নিয়েছেন এবং তাসকিন নিয়েছেন 2 উইকেট। স্ট্যাম্পের মধ্যে ফ্ল্যাটের ডেলিভারি লুপ দিয়েছিলেন খানিকটা অবশ্য, কারণ তিনি এটাকে একদমই লুফে নেননি, শেষ পর্যন্ত হেড ডাউন করে ডিফেন্সিভ মোডে খেলেছেন, রান নেওয়ার সুযোগ পাবেন না। হারারে স্টেডিয়াম, আরও একটি স্টেডিয়াম রয়েছে জিম্বাবুয়েতে, সেটা হচ্ছে বুলাওয়েতে, ঐতিহ্যবাহী দুটি স্টেডিয়াম, অনেক ম্যাচের সাক্ষী এই হারারে স্টেডিয়াম। বাংলাদেশ দল এখানে অনেকবার গিয়েছে এবং খেলেছে। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 84তম ওডিআই ম্যাচ খেলছে, 79 চার উইকেটে 21 ওভার শেষে জিম্বাবুয়ের রান। বাংলাদেশ টসে হেরে ব্যাট করবার না, টসে জিতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছিল, আমন্ত্রণ জানিয়েছিল জিম্বাবুয়ে দলকে ব্যাট করবার জন্য। প্রথমে বেনেট এবং তার সাথে কারেন, এ দুজন ব্যাটার এসেছিলেন ওপেন করতে। বেনেট তাসকিনের বলে 5 বল মোকাবেলা করে ক্লিন বোল্ড হয়ে তিনি ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে কায়া এসে কট মেহেদি মিরাজ বোল্ড তাসকিন 4 রান করেছিলেন 7 বল থেকে। আর ক্রেগ আরভাইন, তিনি 9 রান করেছিলেন 20 বল থেকে, বোল্ড রানা। মাধবেরে কট সৌম্য সরকার বোল্ড মেহেদি মিরাজ 30 বল থেকে 15 রান করেছিলেন। ক্রিকেট ইজ এ গেম অফ পার্টনারশিপ, আমরা একটি কথা বলি, সে পার্টনারশিপটা কিন্তু খুব বেশি ডেভেলপ হয়নি এই ম্যাচে। শরীফুল ইসলাম ইনকামিং ডেলিভারি ছিল, অফস্ট্যাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকার মুহূর্তে অ্যাঙ্গেল ব্যাটে গাইড করে দিয়েছিলেন, সেখানে অবশ্য ফিল্ডার কাছাকাছি জায়গায় গালি অঞ্চলে, এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। 79 চার উইকেটে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ক্রিকেটের সেই সোনালী যুগের কথা আমরা বারবার ঘুরে ফিরে বলতে চাই, চলে আসে সেই সময়কার খেলোয়াড়দের কথা, বিশেষ করে হিথ স্ট্রিকদের জামানা, পরবর্তীতে ক্যাম্পবেলের কথা বলতে হয়, তারপরে মাতসি কেনিয়োরি, পরবর্তী যুগে যারা এসেছিলেন হ্যামিল্টন মাসাকাজ্জা, অনেকেই ছিলেন সেই তালিকায়। তাতেন্দা তাইবু, তিনিও এসে অনেক দিন ধরে সার্ভিস দিয়েছিলেন। তারপরে কার্লাইলের কথা বলতে পারি, ডিওন ইব্রাহিমের কথা বলতে পারি, অনেকেই ছিলেন সেই তালিকায়। পরবর্তীতে প্রস্পার উচ্ছিয়া এসেছিলেন, পানিয়া আঙ্গারা, এরা সব বড় বড় নাম ছিল জিম্বাবুয়ের ক্রিকেটে। একসময় পেস ডিপার্টমেন্টের নেতৃত্ব দিতেন হিথ স্ট্রিক, ওয়ার্ল্ড ওয়াইড তার এক ধরনের খ্যাতি ছিল, হি ওয়াজ রেনোয়ান্ড। যদিও ডিপার্চার, এই মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে গিয়েছেন বাংলাদেশের, একসময় তিনি বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন, তার জামানা থেকেই বাংলাদেশের বোলিংটা, বিশেষ করে পেস ডিপার্টমেন্টটা কিন্তু ধীরে ধীরে গ্রাজুয়ালি ইম্প্রুভিং। এই মুহূর্তে গুড লেংথের বল শরীফুলের কাছ থেকে, আন্ডার 19 যে ওয়ার্ল্ড কাপ দল বাংলাদেশ 2020 সালে, সেই দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের নেতৃত্বে আকবর আলী ছিলেন, সেই দলের অন্যতম সদস্য শরীফুল ইসলাম, তার যে আগুন ঝরানো বোলিং প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছিল, সেখান থেকে তিনি স্পটলাইটে, দেন ন্যাশনাল টিমে তিনি অন্তর্ভুক্ত হন। আফটার এখনও পর্যন্ত হি ইজ ডুইং সামথিং বেটার ফর বাংলাদেশ ইন এভরি ম্যাচ, যদিও ড্রপ হচ্ছে বারবার, কারণ পেস ডিপার্টমেন্ট ইজ নাও ইন রিচ ফর বাংলাদেশ, লট অফ পেসার্স ইন দিস ইউনিটি, আই থিঙ্ক ইউনিট। সুতরাং এখানে আমার কাছে মনে হয় যে সুযোগ পাওয়াটা একটু টাফ বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে। তারপরে শরীফুল ইসলাম বরাবর প্রুভেন ক্রিকেটার নিঃসন্দেহে, পরের বলটি করেছেন গুড লেন্থে পড়ে সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে, ব্যাটার ওই প্রান্তে সিকান্দার রাজা, ডিফেন্সিভ মোডে খেলেছেন, রান নেওয়ার সুযোগ এখান থেকে পাবেন না। ধারাভাষ্য কক্ষে আমরা বেশ কয়েকজন রয়েছেন সর্বজন শ্রদ্ধাভাজন, চৌধুরী জাফরুল্লাহ সারাফাত, মির্জা ফরিদ, আহমেদ বিন পারভেজ এবং আমি জাহেদুল ইসলাম বোরহান, চারজন রয়েছি। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে জনাব আসমা আক্তার শিমু, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। এ হচ্ছে বাংলাদেশ বেতারের টিম যারা আমরা এই মুহূর্তে ধারাভাষ্য কক্ষে অবস্থান করছি। 84 উইকেটে গুড লেন্থের বল ছিল, একেবারে পিচিং এরিয়াটা শরীফুল ইসলামের জন্য দারুণ, মেনটেন করছেন একটি চ্যানেল, কোনো প্রকার রুম দিচ্ছেন না ব্যাটারদেরকে খেলার, অর্থাৎ খুব বেশি ফ্লেক্সিবিলিটি নেই শর্ট খেলার জন্য, কন্ট্রোল বোলিং থ্রু দ্য ইনিংস। সোফার উই আর নোটিসিং ফ্রম বাংলাদেশি বোলার্স, বিশেষ করে পেস ডিপার্টমেন্ট, আমি বারবার মুগ্ধ হচ্ছি, সারপ্রাইজিং প্যাকেজ ফ্রম এভরি অ্যাঙ্গেল, পেস ডিপার্টমেন্টে নাহিদ রানা যুক্ত হওয়ার পরে আরও বেশি সমৃদ্ধ হয়েছে। অফ স্টাম্পের বাইরে রাইজিং ডেলিভারি ছিল, আপার কাট, লং স্টপ জোন দিয়ে বল সীমানার বাইরে চারটি রান যুক্ত হলো। অনেকক্ষণ অপেক্ষা ছিলেন এই ধরনের একটি বলের, আমার কাছে মনে হয় পাওয়া মাত্রই উইথ পেস অ্যান্ড সুইং অ্যান্ড রাইজ একসাথে শেষ পর্যন্ত মিলেমিশে একাকার, দেন ব্যাটার পরশটা বুলিয়ে দিলেন এবং বল চলে গেল লং স্টপ জোন দিয়ে বাড়তি গতি ধারণ করে সীমানার বাইরে। চারটি রান যুক্ত হলো জিম্বাবুয়ে দলের জন্য। বাংলাদেশ পরপর চারটি সিরিজ জয়লাভ করে পঞ্চম সিরিজ জয়লাভের যে হাতছানি বাংলাদেশের জন্য ছিল, প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরে খানিকটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আই থিঙ্ক যে বাংলাদেশ উইল কাম ব্যাক, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে, এটা আমরা আমাদের সকলের প্রত্যাশা। যদিও আনএক্সপেক্টেড বাংলাদেশ টেস্ট ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল, ইনিংস পরাজিত হয়েছিল, টেস্ট স্কোয়াড বাংলাদেশের খানিকটা র ছিল, একটু ইনএক্সপিরিয়েন্সদেরকে পাঠানো হয়েছিল, এটা ইতিবাচক আমি মনে করি। পজিটিভ থিঙ্কিং অফ প্যাটার্ন থেকেই ফ্রেম থেকে পাঠানো হয়েছিল, যারা পাইপলাইনে আছেন তাদেরকে খানিকটা অপরচুনিটি দেওয়ার জন্য। দেন সেখানে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা ফেল করেছে, যে কারণে বাংলাদেশ একমাত্র টেস্ট যেটা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে এই সফরে, সেটিতে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে। মেহেদী মিরাজ ঝোলানো বল অফ স্টাম্পের উপরে গুড লেংথে ঝোলানো বল ছিল অফ স্টাম্পের উপরে, সেখান থেকে অনসাইডে খেলেছেন, ব্যাট প্যাট ক্লোজ টুগেদার, মিড অনে ফিল্ডার সৌম্য সরকার কুড়িয়ে দিয়েছেন, এখান থেকে একটু বেশি রান পাবেন না। রানটি আসলো সিকান্দার রাজার ব্যাট থেকে, সিকান্দার রাজা 6/18 বল থেকে কারেন 45/53 বল থেকে 85/4 উইকেটে স্কোরবোর্ড জিম্বাবুয়ে দলের। রান রেটটা 3.83, under 4 মডার্ন ডে ওডিআই ক্রিকেটে 4-5 এ ধরনের রান রেটটাই কিন্তু আমার কাছে মনে হয় যে খুব কম মনে হয়, সেখানে 3.83 লাইক টেস্ট ম্যাচ তারা সেভাবে এগিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের বোলাররা দারুণ কন্টেন্ট বোলিং করছেন, দে আর টাইট ফিস্টিং ফ্রম এভরি অ্যাঙ্গেল, এবং উইকেটের ব্যাপারটা আমরা জানি, উইকেটে খুব বেশি বাড়তি সুযোগ নেই ব্যাটারদের জন্য, এবং স্পোর্টিং উইকেট লিটল বিট বোলিং উইকেট আমি বলবো মাইনফিল্ড, যে কারণে প্রতিটি বোলার তারা যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করছেন, ব্যাটাররা খুব বেশি ফ্রি স্ট্রোক খেলতে পারছেন না। স্কোরবোর্ড 86/4 উইকেটে 23তম ওভারের খেলা হচ্ছে, 141 রানে আটকে দেওয়ার পরেও বাংলাদেশ 142 রান করতে পারেনি প্রথম ম্যাচে, নিশ্চয়ই করে সেই স্মৃতিগুলো বাংলাদেশ মনে রাখবে না, সে পথে হাঁটবে না বাংলাদেশ, কামব্যাক করবে। যদিও বিশ্বকাপের যে আলোড়ন, বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনায় ফুটবল বিশ্বকাপের কথাই বলছি, সেই উন্মাদনায় ক্রিকেট খানিকটা ঢাকা পড়েছে, যে কারণে ভারত যে 76 রানে অল আউট হলো এই পরশু দিন, সেটা নিয়েও কিন্তু কোনো আলোচনা সমালোচনা নেই, ক্রিকেটাররা অনেকটাই বেঁচে যাচ্ছে সমালোচনা থেকে। বাংলাদেশ যে 142 রান করতে পারলো না, 25 রানে হেরে গেল, এই ব্যাপারটা নিয়েও কিন্তু খুব বেশি আলোচনা নেই ক্রিকেট প্রেমীদের মধ্যে বা বাংলাদেশের ক্রিকেট লাভার্সদের মধ্যে, কারণ হচ্ছে ফুটবলের উন্মাদনা এত বেশি বিশ্বকাপের এই সময়টায় হয় যে আসলে অন্য কোনো ইভেন্টের দিকে কারো কোনো খেয়ালই থাকে না, যে কারণে এই মুহূর্তে খুব বেশি ক্রিটিসাইজ হয়নি বাংলাদেশের এই হারা নিয়ে। তবে যারা পার ভক্ত, যারা হচ্ছে একেবারে ফ্যানেটিক ফ্যান যারা আছেন, তারা নিশ্চয়ই করে এই ব্যাপারগুলো খোঁজখবর রাখছেন, এবং পরের বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে ট্রানে ভেতরে ঢোকার মুহূর্তে সফট হ্যান্ডে পুশ করেছেন, শর্ট মিড অফে ফিল্ডার প্রস্তুত, কুড়িয়ে দেওয়ার আগে রান যুক্ত হলো আরও একটি। 23 ওভার শেষ, 2 ফ্যাট লেডিস অন দ্য স্কোরবোর্ড, 88/4 উইকেটে বাংলাদেশ চেষ্টা করবে এই ম্যাচে অন্তত পক্ষে ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে কামব্যাক করার জন্য, কারণ আমাদের ব্যাটাররা প্রথম ম্যাচে একদমই ভালো করতে পারেননি, 141 রান করতে গিয়ে শেষ পর্যন্ত 116 রান করে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল। আনবিলিভেবল হ্যাপেনিং আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো, ঠিক মডার্ন ডে ওডিআই ক্রিকেটে এসে বাংলাদেশের মতো একটি শক্তিশালী দলের কাছ থেকে, যারা পরপর চারটি সিরিজ জয়লাভ করেছে, তারা বিশ্বের পরাশক্তির বিপক্ষে জয়লাভ করেছে, অস্ট্রেলিয়া সে তালিকা আছে, সে তালিকায় ভারতের মতো শক্তিশালী দল রয়েছে, নিউজিল্যান্ড এবং পাকিস্তান, কাদের বিপক্ষে বাংলাদেশ চারটি সিরিজ জয়লাভ করেছে চিন্তা করতে পারেন আপনি, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ভারত। সুতরাং এই দলটি যখন জিম্বাবুয়ের বিপক্ষে আবার হোঁচট খাবে সেটা কিন্তু অপ্রত্যাশিতই হয়ে যাবে। রিশাদ হোসেনকে দেখতে পাচ্ছি, প্রথম বলটি লেগ স্টাম্পের উপরে ফ্লিক খেলেছেন, ওখানে শর্ট মিডিকট অঞ্চলে মেহেদী মিরাজ ফিল্ডিং করছেন, রান নেওয়ার কোনো সুযোগ এখান থেকে পাবেন না। আরও একটি ডট বল, 88/4 উইকেটে ডিসেন্ট ব্যাটিং, তারা জানেন যে এখানে খুব বেশি রান নেই, রান করতে গেলে স্ট্রাগল করতে হবে, কারণ একজন পরীক্ষিত ব্যাটার, সুতরাং হি নোজ হাউ টু গ্রো দ্য স্কোর, এবং সেভাবে তিনি ইনক্রিজ করছেন, রানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবারে অফ স্টাম্পের বাইরে টার্নে বের হয়ে যাওয়ার মুহূর্তে লেট কাট, ফিল্ডার সেখানে আছেন, ওখানে তাহিদ হৃদয় প্রথম চেষ্টা একটু ফাম্বল হলো, পরবর্তীতে নিজে গিয়ে আবার যতক্ষণ কুড়িয়ে দিয়েছেন রান যুক্ত হলো দুটি। এই সুযোগগুলো কাজে লাগাবে প্রতিপক্ষ সবসময়ের জন্য, আপনার যে দুর্বলতম জায়গাগুলো রয়েছে উইক জোন সেটার জন্য অপেক্ষায় থাকবে, যখনই সে সুযোগ পাবে দেন তারা সেটাকে কাজে লাগাবে। একবারে আপনি বলটাকে পিক আপ করতে পারলেন না, সেটাই কিনা দুই রান হয়ে গেল এক রানের জায়গায়। 94 উইকেটে জিম্বাবুয়ে 24তম ওভারে তৃতীয় বলটি করবার জন্য রিশাদ হোসেন বল করেছেন অফ স্টাম্পের বাইরে, আবারও স্টিয়ার করে দিয়েছেন, ওখানে ফিল্ডার আছেন গালি অঞ্চল থেকে কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান, সিঙ্গেলে ডিল করছেন এখন, করারই কথা, কারণ একটি ভালো পার্টনারশিপের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। কারণের 50 রান পূরণ হলো, অভিনন্দন তাকে আমাদের পক্ষ থেকে। এ ধরনের একটি উইকেটে খানিকটা একটু আগে আমরা দেখেছি গ্লুমি ওয়েদার, অনেকটাই মাঠে খানিকটা ডার্কনেস অবশ্যই ছিল, সেখান থেকে বের হয়ে এসে সান, ব্রাইট সানি ওয়েদার আমি একদম বলবো না, তবে কিছুটা হলো এই মুহূর্তে আলো রয়েছে মাঠে, লাইট খানিকটা বেড়েছে। একটু আগে আমরা দেখেছিলাম যে একেবারেই অন্ধকারে ঢাকা ক্লাউড ছিল, কিন্তু এখন সেখান থেকে সূর্য খানিকটা উঁকি ঝুঁকি দিয়ে আলোকিত করেছে, সেটা আমরা বুঝতে পারছি। কারণকে অভিনন্দন আরও একবার তার এই 50 রানের জন্য, তিনি অভিবাদন জানিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে ব্যাট উঁচিয়ে, দর্শক যারা মাঠে উপস্থিত তারাও কিন্তু সেটাকে গ্রহণ করে তাকে পাল্টা অভিনন্দন জানিয়েছেন। রিশাদ হোসেন পরের বলটি অফ স্টাম্পের বাইরে, এবারে জায়গায় দাঁড়িয়ে কভার ড্রাইভ, একটু মনে হচ্ছিল যে আপিস ছিল কি না, বাট না, সেটা মনে হলেও আসলে সেটা হয়নি, গ্রাউন্ডেই ছিল সিকান্দার রাজার এই শটটি। তবে ফিল্ডার ওই প্রান্তে কভার অঞ্চলে যিনি ইনার সার্কেলে ফিল্ডিং করছেন, অ্যাবসলুটলি ফ্যান্টাবিউলিয়াস ফিল্ডিং ফ্রম হিম বলতে হবে সিকান্দার রাজা। এবার আলগা বল হুক করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। রিশাদ হোসেন রিলিজ পয়েন্টে গিয়ে তিনি আর কন্ট্রোল করতে পারেননি বলটা, যখন তিনি ডেলিভারি দিবেন, যে কারণে লেগ স্টাম্পের উপরে অনেকটা আলগা বল হয়ে যায় এবং শেষ পর্যন্ত এই বলটাকে সিকান্দার রাজা তিনি ওই প্রান্তে যেভাবে খেলেছেন একেবারে জোরের উপরেই রিস্পটটাকে অ্যাপ্লাই করেছিলেন, হুক করবার মাধ্যমে বলটাকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। সিকান্দার রাজা এই চারের সাহায্যে 11 রানে পৌঁছে গেলেন, 95-4 উইকেটে এই মুহূর্তে দলীয় রান জিম্বাবুয়ে দলের, 10টি চারের মার হয়েছে, কোনো ছক্কা এখনো পর্যন্ত দেখিনি। কুইকার অন লেগ ব্রেক বোলার রিশাদ হোসেন, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 24তম ওভারের খেলা শেষ, স্কোরবোর্ড জিম্বাবুয়ে দলের 95-4 উইকেটে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে শুনছেন, আমরা জানি বাংলাদেশ বেতার আপনাদেরকে সব সময় এই ধরনের বিনোদন এবং এই ধরনের আয়োজনের সঙ্গী করে, বাংলাদেশ বেতার বাংলাদেশের খেলাধুলার প্রসারে যে ভূমিকা রেখে চলেছে জন্মলগ্ন থেকে, আপনি প্রশংসা না করে পারবেন না। যে যেখান থেকেই শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি বোরহান, নিশ্চয়ই করে আপনারা থাকবেন পরবর্তী সময় পর্যন্ত। বাংলাদেশ বেতার এই যে বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে, সেখানে 3টি টি-20, 3টি ওডিআই ম্যাচ, যেটা চলমান রয়েছে 3টি ওডিআই ম্যাচ, আজকে দ্বিতীয় ম্যাচে রয়েছি আমরা, পরবর্তীতে থার্ড ম্যাচ 11 তারিখ, দেন টি-20গুলো ধারাবাহিকভাবে হবে, প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। মেহেদী মিরাজ ষষ্ঠ ওভারটি নিয়ে আসছেন তার কোটার, ঝুলানো বল স্ট্যাম্পের মধ্যে, এবারে হেড ডাউন করে একেবারে ব্লক করে দিয়েছেন, রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না জিম্বাবুয়ে 95-4 উইকেটে। 17 রানের দিকে এগিয়ে যাচ্ছে আর মাত্র 5টি রান দূরে রয়েছে তারা। কারণ রয়েছেন ওই প্রান্তে, কারণ 50 রান করে। মেহেদী মিরাজ ফ্ল্যাটে ডেলিভারি, আনসাইডে ড্রাইভ খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, সেখানে লঙ্গন অঞ্চলে ফিল্ডার যতক্ষণে নাজমুল হোসেন শান্ত এগিয়ে এসে কুড়িয়ে দিলেন, রান যুক্ত হলো বাংলাদেশ নয়, এখানে জিম্বাবুয়ে দলের জন্য আরও একটি, 96 জিম্বাবুয়ে। নিশ্চয়ই করে তারা জানে যেহেতু বাংলাদেশ 141 রানই করতে পারেনি আগের ম্যাচে, সুতরাং এভাবে যদি এগিয়ে যাওয়া যায় উইকেটটাকে ইনট্যাক্ট করে 180 বা 200 কাছাকাছি রানটাকে নিয়ে গেলে তারা এটাকে চ্যালেঞ্জিং হিসেবে মনে করছে। বাট প্রতিদিন কিন্তু আপনার জন্য একই রকম যাবে না, ক্রিকেট এমনই, আজ আপনার তো কাল আমার। পরের বল লোয়ার ট্র্যাজেক্টরি, অফ স্টাম্পের বাইরে পড়ে লো করে ভিতরে ঢোকার মুহূর্তে আবারও ডিফেন্সিভ মুডে সফট হ্যান্ডে খেলেছেন ওখানে সিকান্দার রাজা। সিকান্দার রাজা একজন আইডল ক্রিকেটার, অনেকেরই আইডল তিনি, এবং তার যে মুভমেন্ট ইন দ্য উইকেট ইজ কমপ্লিটলি ফুল অফ পোলাইটনেস। এবারে সুইপ খেলেছেন, কলেগ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, মোসাদ্দেক হোসেন সৈকত সেখানে ফিল্ডিং করছেন। কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো জিম্বাবুয়ে দলের জন্য 97 উইকেটে, তাদের দলীয় রান এই মুহূর্তে। সিকান্দার রাজা 12-26 বল থেকে কারেন 51 রান করেছেন 61 বল থেকে। মেহেদী মিরাজ তার কোটার ষষ্ঠ ওভারটি তিনি করছেন শর্ট রান আফ। এবার আবার গুড লেংথের বল, লেগ স্টাম্পে রেখেছিলেন বলটা, ব্যাট প্যাট ক্লোজ টুগেদার, অন সাইডে খেলেছেন একেবারে স্লো পুশের মাধ্যমে, ফিল্ডার সেখানে আছেন। শর্ট মিড অন থেকে কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো 85 ওভারের খেলা শেষ, 98 স্কোরবোর্ড, 4 উইকেটে জিম্বাবুয়ে দলের 4 বোলার এই 4 উইকেটকে ভাগাভাগি করে নিয়েছেন, 3 উইকেটকে মাফ করবেন 3 বোলার ভাগাভাগি করে নিয়েছেন এই 4 উইকেটকে। তাসকিন 2, নাহিদ রানা 1 এবং মেহেদী মিরাজ 1 উইকেট নিয়েছেন। শরীফুল সোফার কোনো উইকেট পাননি, বাট দারুণ বোলিং করেছেন তিনি, আউটস্ট্যান্ডিং তার বোলিংয়ে আমরা যথেষ্ট সুইং দেখেছি আর্লি স্টেজে। এবং উইকেটের যে সারফেস, যে ময়েশ্চার থাকে উইকেটে, সেই প্রাথমিক অবস্থা সেটাকে কাজে লাগিয়ে দারুণ সুইং বোলিং তিনি করতে সক্ষম হয়েছেন। শরীফুলের বোলিংয়ের আসল যে ধরন সেটাকে তিনি বজায় রেখেছেন, পিচ করবার পরে শার্প বা কনভেনশনাল সুইংয়ের মাধ্যমে ব্যাটারদেরকে পরাস্ত করেন। দেশাদ হোসেন 2 প্রান্ত থেকে ডাবল স্পিন অ্যাটাক, এই মুহূর্তে স্ট্যাম্পের মধ্যে ওভার পিচ বল, অন সাইডে রোল অফ দ্য রিস্ট, সৌম্য সরকার স্কলেগ অঞ্চলে ফিল্ডিং করছেন। আরও একটি রান যুক্ত হলো, রানটি আসলো কারেন নয়, ওখানে রাজার ব্যাট থেকে 12 রান তার নামের পাশে, 17 রান পূরণ হলো জিম্বাবুয়ে দলের, অভিনন্দন দলীয় 17 রানকে। হারারে স্টেডিয়াম, জিম্বাবুয়ের ঐতিহ্যবাহী স্টেডিয়াম, দর্শকের উপস্থিতি খুব বেশি উল্লেখযোগ্য নয়, বাট যারা ক্রিকেটকে মনে প্রাণে লালন করেন, ধারণ করেন, তারাই একমাত্র এখানে উপস্থিত হয়েছেন। বামহাতি ব্যাটারের জন্য দেশাদ হোসেন তিনি রাউন্ড উইকেট বল করছেন, যে কারণে পিচিংটা কন্ট্রোল করাটা একটু কঠিন, তারপরে স্ট্র্যাটেজি তো অবশ্যই কিছু একটা রয়েছে। লেগ স্টাম্পের উপরে একেবারে লুপ দিয়েছেন, সুইপ খেলেছেন, তবে জোর ছিল না মারে, নাহিদ রানা সেখানে ছিলেন। ফাইনাল লেগ অঞ্চল থেকে কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো, রানটি আসলো কারেনের ব্যাট থেকে, 55 রান তার নামের পাশে, 65 বল থেকে 101 এই মুহূর্তে 4 উইকেটে জিম্বাবুয়ে। 26 ওভারে খেলা হচ্ছে, 2 স্পিনারের মধ্যে মেহেদী মিরাজ ক্যাপ্টেন, তিনি 1 উইকেট পেয়েছেন। রিশাদ হোসেন এখনও পর্যন্ত কোনো উইকেট পাননি। রিশাদ হোসেন ইজ ভেরি মাচ আপকামিং বোলার, হি হ্যাজ এ লট অফ ফিউচার্স ইন হিম, উই নো, আই থিঙ্ক যে এগুলোকে তিনি অবশ্যই এক্সপ্লোর করবেন যত বেশি তিনি পরিণত হবেন। এই মুহূর্তে অফ স্টাম্পের উপরে আবার সামনের পাওয়ার উপরে লং ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেলেছেন ওখানে সিকান্দার রাজা, নো রান ফ্রম দিস বল, স্কোরবোর্ড 101, 4 উইকেটে জিম্বাবুয়ে। রিশাদ ওভারের পরের বল করার জন্য কুইক রান, কভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ কভার অঞ্চল দিয়ে, ফিল্ডার বলের লাইনে আছেন বাট পারবেন না, শেষ পর্যন্ত ডিপ কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, স্পেল বাউন্ড, দারুণ, সুপার ব্যাটার সিকান্দার রাজা, স্লটে পেয়ে গিয়েছিলেন, চমকপ্রদ কভার ড্রাইভ, একেবারে রিস্ক পাওয়ারটাকে অ্যাপ্লাই করেছিলেন তিনি, সাথে ওয়েল প্লেসমেন্ট ছিল, দেখার মতো ছিল, হেড ডাউন করে পা নিয়ে শরীরটাকে শিফট করবার মাধ্যমে এই ধরনের কভার ড্রাইভগুলো ফটোগ্রাফিক। এবং শেষ পর্যন্ত 4 রান যুক্ত হলো অল অ্যালং দ্য কার্পেট, 105, 4 উইকেটে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা 16 এ 4 এর সাহায্যে আবার ট্রান নিয়ে বের হয়ে যাওয়ার মুহূর্তে বডি ব্যালেন্স করে শেষ পর্যন্ত অফসাইডে পাঞ্চ করেছেন, সেখানে অবশ্য সাইফ হাসানকে দেখতে পাচ্ছি, পরিবর্তিত ফিল্ডার তিনি আছেন। কুড়িয়ে দেওয়ার আগে রান যুক্ত হলো আরও একটি, 106-4 উইকেটে জিম্বাবুয়ে। 26 ওভারে খেলা শেষ হলো, রিশাদ এ ওভার থেকে বেশ কিছু রান তিনি দিয়েছেন, 7 রান এ ওভার থেকে দিয়েছেন। যে কথা বলছিলাম যে বাংলাদেশ 1 টেস্ট, 3 টি টোয়েন্টি এবং 3 ওডিআই ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে সফর করছে। ইতিমধ্যে বাংলাদেশ টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে, প্রথম ওডিআইতে বাংলাদেশ 25 রানে পরাজিত হয়েছে অপ্রত্যাশিতভাবে। আজ বাংলাদেশ দ্বিতীয় ওডিআই ম্যাচে অংশগ্রহণ করছে, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে পঞ্চম সিরিজ জয়েরও হাতছানি দিয়ে ডাকছে, নিশ্চয় করে বাংলাদেশ সেই সুযোগ হাতছাড়া করবে না। 106-4 উইকেটে, অনেকে বলছেন যে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, বাংলাদেশের খেলোয়াড়েরা তারা হয়তো বিশ্বকাপের দিকে ফোকাস করেছে, সেই খেলাগুলো দেখে, নো, আমার কাছে সেরকম মনে হয় না, কেননা প্রতিটি দল, প্রতিটি খেলোয়াড়ই মনে প্রাণে দেশকে লালন করেন, দেশের পতাকাকে লালন করেন এবং তার পেশা, যেহেতু পেশাদারিত্বের জামানায় বাংলাদেশের খেলোয়াড়েরা অনেক আগেই প্রবেশ করেছে, সুতরাং এই ব্যাপারটিকে বাদ দিয়ে তারা অন্যদিকে ফোকাস করে এখানে কোনো খারাপ রেজাল্ট করবেন, আই নেভার ক্যান বিলিভ ইট। সুতরাং এই ব্যাপারগুলো আলোচনার খাতিরে আলোচনা, সমালোচনার জন্যই সমালোচনা। যদিও আমরা রেজাল্টটা প্রত্যাশিতভাবে পাইনি, এটাও ঠিক যে নানা রকমের কথা উঠতেই পারে, এগুলোকে অবশ্যই আমাদের খেলোয়াড়েরা হজম করে তারা নিশ্চয়ই করে এগিয়ে যাবে। মোসাদ্দেক হোসেন সৈকত, তাকে বোলিং এন্ডে আনা হচ্ছে, 47 ম্যাচে 19 উইকেট তার নামের পাশে, সেরা বোলিং 13 রানে 3 উইকেট তিনি এসেছেন। প্রথম বলটি লোয়ার ট্রেজেক্টরি স্ট্যাম্পের মধ্যে ছিল, উইকেটকে কাভার করে সিকান্দার রাজা ডিফেন্সিভ মোডে খেলেছেন, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না মোসাদ্দেক হোসেন সৈকত পরের বলটি করবার জন্য। এবারে মিডল স্ট্যাম্পের উপরে ফ্লাইটেড ছিল, অন ড্রাইভ বল যাচ্ছে লং অন অঞ্চলে, সেখানে সৌম্য সরকার কুড়িয়ে দিয়েছেন, আরও একটি রান যুক্ত হলো দলের জন্য। রানটি আসলো কারেনের ব্যাট থেকে, নয় ওখানে রাজার ব্যাট থেকে আসলো, সিকান্দার রাজা 18 31 বল থেকে 107 4 উইকেটে জিম্বাবুয়ে। কারেন্ট রান রেট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম নোটিসিং ওভার ফোর দ্য রান রেট, 4.06। সৈকত পরিবর্তিত বোলার, শরীফুলের জায়গায় তাকে রিপ্লেস করা হয়েছে, তিনি আসছেন তার পরবর্তী বলটি নিয়ে। এবারে পুশ করে দিয়ে দুজন ব্যাটার আরও একবার, না পুশ না, এখন পুল খেলেছিলেন স্কোয়ারলেগ অঞ্চলে ফিল্ডার, কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো, রানটি আসলো রাজা 18 31 বল থেকে, কারেন 57, দুটি রান কিন্তু নিয়ে ফেলেছেন। ওয়েল রানিং বিটুইন দ্য উইকেটস ইন দ্য গ্রাউন্ড, কারেন যে পুলটি খেলেছিলেন খুব বেশি দূরে যায়নি, একটু নোম্যান্স ল্যান্ডে পড়ে সেখান থেকে দুটি রান কিন্তু বের করে নিলেন তারা। এবারে পুল বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। মোসাদ্দেক হোসেন সৈকত একটু লং হপ টাইপের বল করেছিলেন, টেনে দিয়েছিলেন সেটাকে লুফে নিয়ে, একেবারে ফুল সুইং অফ দ্য ব্যাট মিডিলে খেলতে পেরেছিলেন, দ্যাট ওয়াজ দ্য কি, ফাইনালি বাউন্ডারি লাইন অতিক্রম করলো, কন্ট্রোল ছিল ওভার দ্য শট, সব মিলিয়ে আই প্লিজিং একটি পুল শট ফ্রম দ্য ব্যাটার কারেন। আমরা জানি তিনি কতটা ভালো একজন ব্যাটার, দারুণ ব্যাটসম্যানশিপ তার মধ্যে রয়েছে, সুতরাং তাকে ফেরানোটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। 113 4 উইকেটে আবারও ঝোলানো বল, সেখানে চোখ রেখেছিলেন, একটু স্টেপ ডাউন করে রক্ষণাত্মক কৌশলে খেলেছেন, ব্লক করবার মতো করে, রান এখান থেকে পাবেন না। একটি বলে 4 হয়েছে আগের বল থেকে, সুতরাং এই বলটি একটু সতর্কতার সাথে খেলবেন, এটাই স্বাভাবিক। সৈকত পরে বল, এবারে একেবারে স্ট্রেট আপ ডেলিভারি, বলে লাইনে গিয়ে ব্যাটার ডিফেন্সিভ মোডে খেলেছেন, রান পাবেন না। 27তম ওভারে খেলা শেষ, 113 4 উইকেটে জিম্বাবুয়ে, কারেন্ট রান রেট 4.19। আমার কাছে মনে হচ্ছে জিম্বাবুয়ে দলের এই দুজন ব্যাটার, যেহেতু দে আর স্পেন্ডিং একটা সময় তারা ইতিমধ্যে অতিক্রম করেছে উইকেটে, হিউজ টাইম ইন দ্য উইকেট, সুতরাং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম ফর দেম টু ওপেন দেয়ার হ্যান্ডস, এবং সেদিকেই তারা খেয়াল করছে, এই মুহূর্তে তারা হ্যান্ড ওপেন করে খেলার চেষ্টা করছে। তৃতীয় ODIটি 11 তারিখে, প্রথম T20 15-17 তারিখে, দ্বিতীয় T20 ম্যাচ এবং লাস্ট যে থার্ড বা ফাইনাল T20 সেটা হচ্ছে 19 তারিখে। দেন বাংলাদেশ জিম্বাবুয়ে সফর শেষে কাম ব্যাক করবে বাংলাদেশের মাটিতে। 28তম ওভারের খেলা শুরু হচ্ছে, রিশাদ হোসেন কুইকার ডেলিভারি ছিল, ওই প্রান্তে ব্যাটার সিকান্দার রাজা টু মাচ কেয়ারফুল এবং রক্ষণাত্মক কৌশলী ব্লক করেছেন, রান নেওয়ার কোনো সুযোগ এখান থেকে পাবেন না। নুরুল হাসান সোহান, তিনি রয়েছেন উইকেটের পেছনে, একজন অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। সিকান্দার রাজা স্ট্রাইকিং এন্ডে, রিশাদ পরে বল, এবারে টার্নে বের হয়ে যাওয়ার মুহূর্তে পুশ করেছেন সুপার কাভার অঞ্চলে, ফিল্ডার কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো, রানটি আসলো সিকান্দার রাজার ব্যাট থেকে, 19 রান তার নামের পাশে, 33 বল থেকে, 114 এই মুহূর্তে জিম্বাবুয়ে 4 উইকেটে। বাংলাদেশের বিপদের বন্ধু কিন্তু জিম্বাবুয়ে, নিয়মিত এই দলটির সাথে বাংলাদেশ খেলে থাকে এবং যখন কোনো দল বাংলাদেশে সফরে আসেনি ওই সময়টায় জিম্বাবুয়ে দল নিয়মিত বাংলাদেশে সফরে এসেছে, সুতরাং একটি ভালো ফ্রেন্ডশিপ তাদের মধ্যে আগের থেকেই তৈরি হওয়া, যে কারণে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে একে অপরের বিরুদ্ধে 83 বার তারা মোকাবেলা করেছে, এটি নিয়ে 84তম ম্যাচ হেড টু হেড। রিশাদ পরে বল, এবারে টার্নে ভেতরে ঢোকার মুহূর্তে ব্যাটার বলের দিকে চোখ রেখে ডিফেন্সিভ মোডে খেলেছেন, ওখানে কারেন বাম হাতে ব্যাটার তিনি, এখান থেকে রান নেওয়ার কোনো অবকাশ নেই। রিশাদ তাকে আরও অনেক কিছু শিখতে হবে, একজন লেগ ব্রেক বোলারের যে বৈচিত্র্যগুলো আছে, গুগলি, তারপরে ফ্লিপার টাইপ অফ বল, রঙান, বিভিন্ন রকমের ব্যাপারগুলো শিখতে হবে। টার্নে বের হয়ে যাওয়ার মুহূর্তে একটু শর্ট অ্যান্ড ওয়াইড ছিল, সে বলটাকে লেট কাট করে দিয়েছিলেন, ওখানে বল চলে গিয়েছিল লং স্টপ জোনে। তাহিদ হৃদয় অনেকটা পথ পাড়ি দিয়ে যতক্ষণে কুড়িয়ে দিয়েছেন, রান যুক্ত হলো আরও একটি, 50 রানের একটি পার্টনারশিপ। অবশ্যই এই ধরনের পার্টনারশিপ খুবই দরকার, যখন উইকেটের পতন নিয়মিত ঘটে তখন পার্টনারশিপ বিকামস দ্য কি, এবং এই পার্টনারশিপটা এমন সময় গড়ে উঠেছে যেটা খুবই ক্রুশাল মোমেন্ট ছিল অবশ্য জিম্বাবুয়ে দলের জন্য। 116 উইকেটে 28 ওভারে খেলা হচ্ছে, রিশাদ আছেন বোলিং এন্ডে, 116 উইকেটে। রাজা 19-33 বল থেকে, কারণ 63-72 বল থেকে। কারণকে কোনো প্রকার পরিশ্রান্ত মনে হচ্ছে না আমার কাছে, খুবই সাবলীল, স্মার্টলি ব্যাটিং করে যাচ্ছেন তিনি। ওপেন চেস্ট, আমরা জানি তার যে ব্যাটিং হ্যান্ড যথেষ্ট, 360 ডিগ্রি অল পার্ট অফ দ্য গ্রাউন্ডে খেলতে পারেন তিনি। তার আগে একটি নমুনা আমরা দেখেছি, তিনি বাহাইন্ড দ্য উইকেট খেলেছেন, স্কোয়ার লেগে খেলেছেন, স্কোয়ার অফ দ্য উইকেটে খেলেছেন, এবং ফ্রন্ট লাইনার অর্থাৎ ভিতেও তিনি খেলেছেন। সুতরাং তার এই ধরনের স্কিল রয়েছে মাঠের বিভিন্ন জায়গায় খেলার, এবং পরিণত একজন ব্যাটার, পরিপক্কতা রয়েছে তার, যথেষ্ট ফুটওয়ার্ক ব্যবহার করছেন, উইকেটের মুভমেন্টও ভালো দেখতে পাচ্ছি, ওয়াকিং ইন দ্য উইকেট যখন স্টেপ আপ করতে হচ্ছে সেটা তিনি করছেন, স্টেপ ডাউন করে যাওয়ার যখন সেটা করছেন, সাফল করে এগিয়ে যাওয়া সেটাও তিনি করছেন, করছেন না টাকি সবই করছেন, তার মধ্যে প্রপার ব্যাটসম্যানশিপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত খাত থেকে মাত্র 6টি রান যুক্ত হয়েছে 28 ওভার শেষে, 116 উইকেটে। বাংলাদেশ নিশ্চয়ই করে রানের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এবারে একেবারে হাফ ভলি লেন্থের বল, পুল খেলার চেষ্টা, পুল নয় এখানে লফ্টার খেলার চেষ্টা করেছিলেন, আউটার পার্ট হয়ে বল শেষ পর্যন্ত চলে গেল ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4টি রান, গ্যাপটা কিন্তু সেখানে ছিল। ওখানে সিকান্দার রাজা যেভাবে তিনি, হ্যাঁ না, তিনি যেভাবে খেলতে চেয়েছেন সেটাই তিনি খেলেছেন, কামার অঞ্চলেই খেলেছিলেন। আমার কাছে মনে হয়েছিল হয়তো বা ওয়ান সাইডে লফ্টার খেলছেন, ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না, কামার ড্রাইভ খেলেছিলেন, গ্যাপ গলিয়ে, এবং প্লেসমেন্ট অসাধারণ ছিল, প্রপার হ্যান্ড আই কোঅর্ডিনেশন ছিল, ইন দ্য মিডিলে খেলতে পেরেছিলেন, এবং ফাইনালি রেজাল্টটা কিন্তু আসলো সেকান্দার রাজার জন্য। 4টি রান তিনি পেয়ে গেলেন, 23 তার নামের পাশে, 120 এই মুহূর্তে 4 উইকেটে জিম্বাবুয়ে, 13তম চারের মার তাদের ইনিংসের। পরের বল লেগ স্টাম্পের উপরে ঘুরেছেন অন সাইডে, রোল অফ দ্য রিস্ট, বল চলে গিয়েছিল লং লেগ অঞ্চলে, সেখানে ফিল্ডার আছেন আরও একজন, কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো। সৈকত একটু আলগা বল করছেন এবং তার উপরে বেশি চার্জ করছে এই দুজন ব্যাটার, তারা জানেন যে সৈকত ইজ নট এ রেগুলার বোলার, হি ইজ এ পার্টটাইমার, সুতরাং তাকে অ্যাটাক করতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং তার আগের ওভার থেকে বেশ কিছু রান জিম্বাবুয়ে দল আদায় করে নিয়েছে। সৈকত ওভারের তৃতীয় বলটি করবেন, নেক্সট স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, যাচ্ছে স্কোয়ার লেগ অঞ্চলে, সেখানে ফিল্ডার আছেন, ফিল্ডারটি হচ্ছেন তাসকিন আহমেদ, কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো। 122 4 উইকেটে জিম্বাবুয়ে, টসে হেরে তারা ব্যাট করছে বাংলাদেশের বিপক্ষে, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, দুই দলের মধ্যে 3টি ওডিআই ম্যাচ হবে। প্রথম ম্যাচে জয়লাভ করবার মাধ্যমে জিম্বাবুয়ে দল তারা ইতিমধ্যে লিড নিয়েছে। এবারে কুইকার স্ট্যাম্পের মধ্যে সমীহ জাগানো বল, সিকান্দার রাজা বলের দিকে চোখ রেখে শেষ পর্যন্ত ডিফেন্সিভ মোডে খেলেছেন, রান নেওয়ার কোনো সুযোগ এই বল থেকে পাবেন না। রাজা তাজা হয়ে উঠছেন এই মুহূর্তে। এবারে লেট কাট, অফ স্ট্যাম্পের বাইরে পড়া বল, একেবারে ডেপথ অফ দ্য উইকেটে চোখ রেখেছিলেন একজন ব্যাটারের। আমি বারবার বলি যে কয়েকটি আই থাকতে হয়, এবং ফাইনাল আইটা হচ্ছে তার থার্ড আই, যেটা দিয়ে তিনি ভালোভাবে দেখেন, অর্থাৎ সাইকোলজিক্যাল আইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা খুবই কাজ করে যখন তিনি ব্যাটিংয়ে থাকেন। এবং ওভার শেষ হলো আরও একটি, 29তম ওভারে খেলা শেষ, 122-4 উইকেটে জিম্বাবুয়ে দলের রান। নিশ্চয়ই করে প্রথম ইনিংস, মানে প্রথম ম্যাচে তারা যে রান করেছিল 141, সেটাকে অতিক্রম করে যাবে এখনও পর্যন্ত, সেটি মনে হচ্ছে ফর দ্য টাইম বিং। তবে ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টিনিটি, আমরা এই ব্যাপারটাও জানি, কখন যে কী হবে ইউ নেভার নো। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের ব্যাটাররা বোলাররা যদি আরও দুর্দান্তভাবে ফিরে আসে, অর্থাৎ বিশেষ করে নাহিদ রানার যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বোলিং, ইতিমধ্যে 6 ওভার থেকে একটি মেডেন, 23 রানে 1 উইকেট পেয়েছেন, আগের ম্যাচেই তিনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে, ওডিআই ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং ফিগার, সেই ব্যাপারটি তিনি ঘটিয়েছেন, এবং সেখানে 6 উইকেট তিনি পেয়েছিলেন। ছয় উইকেট পেয়েছিলেন, 21 রান তিনি দিয়েছিলেন, সেটাই হচ্ছে সেরা বোলিং। এর আগে মাশরাফি বিন মুর্তজা, তিনি 26 রানে 6 উইকেট পেয়েছিলেন। তারপর শরীফুল ইসলাম এই 6 উইকেট পাওয়ার তালিকায় তিনিও আছেন। বাট দ্য বেস্ট বোলিং ফিগার সো ফার ইন বাংলাদেশ ওডিআই ক্রিকেট অ্যান্ড ইট ইজ নাও গোয়িং ফর নাহিদ রানা। তিনি হচ্ছেন সেরা বোলিং ফিগারের মালিক, হি ইজ দ্য ওনার অফ বেস্ট বোলিং ফিগার ইন ওডিআই ক্রিকেট অন বিহাফ অফ বাংলাদেশ। 1, 2, 3, 4 শ্রদ্ধেয় খুদা বক্স মৃধার কথা মনে পড়ে যায়। এই ধরনের স্কোরগুলোতে তিনি ছান্দিকভাবে বলতেন একটি গানের সুরে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, অর্থাৎ 123 উইকেটে এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের রান, কারেন্ট রান রেট 4.19। রিশাদ তার পরের বলটি করবেন, সামনে ব্যাটার প্রস্তুত সিকান্দার রাজা। ফ্লাইট দিয়েছেন, কভার ড্রাইভ, ইনফিল্ড বিট, বল যাচ্ছে সীমানার দিকে, হাল ছেড়ে দিয়েছেন ডিপারের ফিল্ডার, গড়িয়ে গড়িয়ে একেবারে বিদ্যুৎ গতিতে দুর্দান্ত একটি চারের মার সিকান্দার রাজার ব্যাট থেকে। দারুণ, ওয়ান্ডারফুল, লাভলি লুকিং, স্লটে পেয়ে গিয়েছিলেন, এভরিথিং ওয়াজ দার ইন দ্য শর্ট, একেবারে মানে কি বলবো, প্রপার টাইমিংয়ে খেলেছিলেন, প্লেসমেন্ট অসাধারণ ছিল, সব মিলিয়ে রিসপাওয়ারটাকে তিনি অ্যাপ্লাই করেছিলেন। ফাইন্ডিং দ্য গ্যাপ, হি প্লেড দ্য বল নাইসলি অ্যান্ড ফাইনালি 4 রান ফর সিকান্দার রাজা। দেখার মতো লাভলি লুকিং কনভিন্সিং ক্রিকেটিং শট সিকান্দার রাজার কাছ থেকে। এবারে কাম ব্যাক করেছে বোলার ঋষাদ, টেনে দিয়েছিলেন ব্যাটার ওই প্রান্তের সিকান্দার রাজা, খেলার কোনো চেষ্টাই করলেন না। 127 উইকেটে জিম্বাবুয়ে, 30তম ওভারে খেলা হচ্ছে। সিকান্দার রাজা যে কয়েকটি চারের মার মেরেছেন তার মধ্যে 8 ছিল দেখার মতো, স্পেল বাউন্ড, ফ্যান্টাবিউলাস, বোনাফাইড, যাই বলেন না কেন, সব কিছু মিলিয়ে একেবারে দৃষ্টিনন্দন তিনটি চারের মার তিনি মেরেছেন। আর একটি ওভার শেষ হতে যাচ্ছে, অর্থাৎ লাস্ট বল অব দ্য ওভার ঋষাদের কাছ থেকে মোকাবেলা করবেন সিকান্দার রাজা। এবারে টার্নে বের হয়ে যার মুহূর্তে ডিফেন্সিভ মোডে খেলেছেন লং ফরওয়ার্ড, সুযোগ পাবেন না এই বল থেকে রান করবার। নীলাকাশ এই মুহূর্তে আমরা উপভোগ করছি হারারেতে, সূর্য খানিকটা পরিচ্ছন্নভাবে পূর্ণ শক্তি দিয়ে আলোকিত করবার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সূর্য মেঘের আড়ালে চলে গিয়েছিল, সেখান থেকে কাম ব্যাক করে এই মুহূর্তে আলোকিত করছে হারারে স্টেডিয়ামকে। বাংলাদেশের বোলাররা যে প্রভাব বিস্তার করেছিল আর্লি স্টেজে, সেখান থেকে তারা খানিকটা দূরে আছে এবং আমার কাছে মনে হয় যে আবার ফিরে আসতে হবে, কারণ হচ্ছে 127 রান অলরেডি হয়েছে, 200 রান বা 200+ যদি এই এই উইকেটে হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এই রানটাকে চেজ করাটা খানিকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ আমরা প্রথম ম্যাচে দেখেছি যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কীভাবে বিধ্বস্ত হয়েছিল, বিশেষ করে টপ অর্ডার থেকে শুরু করে টেল এন্ডার পর্যন্ত কোনো ব্যাটারই কিন্তু কথা রাখতে পারেনি, কোনো ব্যাটার তাদের যে প্রপার ব্যাটিং সেটা তারা করতে পারেননি। মেহেদি মিরাজ কুইকার অন গুড লেংথে পড়ে সোজা স্ট্রেট আপ ঢোকার মুহূর্তে পুশ করে দিয়েছিলেন লং অন অঞ্চলে, ফিল্ডার প্রস্তুত, কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো, রানটি আসলো কারেনের ব্যাট থেকে, 66 তার রান 76 বল থেকে। সিকান্দার রাজা মোকাবেলা করবেন 128 এই মুহূর্তে 4 উইকেটে জিম্বাবুয়ে দলের রান। 31তম ওভারে খেলা হচ্ছে, জিম্বাবুয়ে দলের ইনিংসে টসে হেরে তারা বাংলাদেশের বিপক্ষে ব্যাট করবার আমন্ত্রণ পেয়েছে। মেহেদি মিরাজ ক্যাপ্টেন হিমসেলফ নাও ইজ ইন দ্য অ্যাটাক, 7ম ওভারটি করছেন তিনি, ওভারের দ্বিতীয় বলটি নিয়ে যাচ্ছেন, এবার লেগ স্টাম্পের বাইরে এক পার উপরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত রোল অফ দ্য রিস্ট করেছেন স্কোয়ার লেগ অঞ্চলে, সেখানে ফিল্ডার প্রস্তুত ঋষাদ হোসেন, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। প্রজেক্টের স্কোর বলছে যদি এভাবে হয় তাহলে 211 হবে, 5 করে যদি করতে পারে 226 হবে, জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তবে 200+ উইল বি টাফ ফর বাংলাদেশ আই থিঙ্ক, কারণ প্রথম ম্যাচেই বাংলাদেশ যেভাবে কলাপস করেছে ব্যাটিংয়ে, আমরা চাইব না যে সেভাবে হোক, যদিও ক্রিকেট যে কোনো মুহূর্তে শিফট করতে পারে, যে কোনো মুহূর্তে চেহারার পরিবর্তন করতে পারে। এবারে ওভার দি টপ খেলেছেন, ইনসাইড আউট শর্ট, শেষ পর্যন্ত এক্সট্রা কভার অঞ্চলে নোম্যান্স ল্যান্ডে বলটা পড়লো, ইয়ারে খানিকটা ছিল বাট ফিল্ডার সেখানে ছিলেন না কেউ, যে কারণে ব্যাটার বেঁচে গিয়েছেন, প্রপার একেবারে কি বলবো যে সতর্কতার সাথে তিনি শটটা খেলেছিলেন এবং সেটা দেখে যে সেখানে কোনো খেলোয়াড় নেই, জাস্ট ওভার দি টপ ফিল্ডারের মাথার উপর দিয়ে প্লেসমেন্টটা করেছিলেন। একটির বেশি রান, দুটি রান এখান থেকে হয়েছে সিকান্দার রাজার জন্য। 134 উইকেটে জিম্বাবুয়ে, 31 ওভারে 4 নম্বর বলটি, এবারে সফট হ্যান্ডে গাইড করে দিয়েছেন, শর্ট পয়েন্ট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, কুড়িয়ে দেওয়ার আগে রান যুক্ত হলো আরও একটি। দারুণ বিউটিফুল ব্যাটিং জিম্বাবুয়ের এই দুজন ব্যাটারের কাছ থেকে, এবং এটাই তাদের দলের চাওয়া ছিল যে অন্তত পক্ষে পঞ্চমিকেটের জুটি দুজন এক্সপিরিয়েন্স ব্যাটার যাদের মধ্যে প্রপার ব্যাটসম্যানশিপটা রয়েছে, সুতরাং তারা দলকে একটি ভালো পার্টনারশিপের মাধ্যমে একটি ভালো জায়গায় উপস্থাপন করবে, সেই চাওয়া তারা অলরেডি পূরণ করতে সক্ষম হয়েছেন। দুজনেই 50+ পার্টনারশিপ দিয়েছেন অলরেডি। এবারে অ্যাঙ্গুলার ডেলিভারি রিশাদের মিরাজের কাছ থেকে, জাস্ট যেভাবে তিনি বল করছেন বামহাতি বোলারের ব্যাটারের জন্য, তিনি তার রাউন্ড উইকেট বল করছিলেন। 31তম ওভারে খেলা শেষ, 131-4 উইকেটে জিম্বাবুয়ে। মেহেদী মিরাজ তিনি আরও একটি ওভার শেষ করলেন, 7 ওভার শেষ করেছেন, 20 রান দিয়ে 1 উইকেট তিনি পেয়েছেন। বাংলাদেশের বোলাররা অনেকক্ষণ উইকেট পান না, আমার কাছে মনে হয় দিস ইজ দ্য ভাইটাল মোমেন্ট ফর বাংলাদেশ টু গেট অ্যানাদার উইকেট। এছাড়া এই দুজন ব্যাটারকে যদি না ফেরানো যায়, তাদের পার্টনারশিপটাকে যদি ব্রেক করা না যায়, এটা বাংলাদেশের জন্য বিপদের কারণ হতে পারে। কারণ সিকান্দার রাজা কতটা এক্সপিরিয়েন্স ব্যাটার এবং তিনি কি করতে পারেন এটা কিন্তু আমরা ভালো করেই জানি, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ সিকান্দার রাজার উইকেটটা বাংলাদেশের জন্য পাখি চোখে রাখা, কারণ তাকে ফেরানোটা বাংলাদেশের জন্য খুবই ইমার্জেন্সি, খুবই জরুরি আমি মনে করি। এবং সেটা আসলে কখন ফেরাতে পারবে বাংলাদেশ, একবার যদি তিনি উইকেটে নিজেকে সেটেল করে ফেলতে পারেন, ইট উইল বি টাফ জব ফর দ্য বোলার, বাংলাদেশি বোলার। সুতরাং এখন এখনই সময় তাকে আর বেশি সেটেল হতে না দেওয়া। আমি যদিও মুখে বলছি, বাট এই কাজটা কিন্তু করতে হবে বাংলাদেশের বোলারদেরকে, ফিল্ডারদেরকে যারা মাঠে রয়েছেন। ফুটবলের জোয়ারে আক্রান্ত এই মুহূর্তে সারা বিশ্ব, নিশ্চয়ই আমি আপনি কেউ সেখান থেকে বাইরে নই। সুতরাং সেই ফুটবলের যে উন্মাদনা, উত্তেজনা, এক্সাইটমেন্ট, তার মধ্যে ক্রিকেটের যে এই যে চলমান ধারা, ক্রিকেটের যে চলমান ধারাবাহিকতা, সেটাকে বজায় রেখে বাংলাদেশ জিম্বাবুয়ে সফর করছে। সেখানে রেজাল্ট বাংলাদেশের পক্ষে এখনও পর্যন্ত বাংলাদেশ আনতে পারেনি। একটি টেস্ট ম্যাচ খেলেছে, সেখানেও পরাজিত হয়েছে, একটি ওডিআই ম্যাচ খেলেছে, সেখানেও পরাজিত হয়েছে। দিস ইজ দ্য টাইম ফর বাংলাদেশ টু কাম ব্যাক, বাংলাদেশকে ফিরে আসার জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর 31 ওভার শেষে ঠিক এই মুহূর্তে মাইক্রোফোনে, বাংলাদেশ বেতারের মাইক্রোফোনে আরও একবার পালা বদল আমন্ত্রণ জানাবো মির্জা ফরিদ আপনাকে।
2: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বোরহানউদ্দিন মোল্লা। একটা ভালো সময় পার করছে জিম্বাবুয়ে দল, সেটি কিন্তু আমরা বলতেই পারি যে এখন পর্যন্ত তাদের সংগ্রহটাও ভালো রয়েছে, বিশেষ করে বাংলাদেশের বোলাররা। তারা শুরুতেই বেশ কিছু উইকেট তুলে নিয়েছিল, 4 জন ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠানোর পরে আমরা দেখেছি এই জায়গা থেকে একটা পার্টনারশিপ কিন্তু গড়তে সক্ষম হয়েছে। বিশেষ করে সিকান্দার রাজা রয়েছেন এবং বেন কারনকে দেখতে পাচ্ছি, অসাধারণ ক্রিকেটটা এই মুহূর্তে খেলছেন। 77 বলে 66 করেছে, দলীয় রান 131, 4 উইকেটে। রাজার কথা বলছিলাম, 47 বল থেকে তিনি 31 রান এখন পর্যন্ত নামের পাশে। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের বোলারদেরকে একটা বুদ্ধিদীপ্ত বলটাই করতে হবে এই মুহূর্তে। বিশেষ করে আমরা দেখেছি বেশ কয়জন বোলারকে ব্যবহার করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা সেই শুরুতেই তাসকিনকে দেখেছিলাম, তিনি 2 উইকেট পেয়েছিলেন। ব্রায়ান ব্যাটেন তাকে আউট করেছিলেন, এরপর আমরা দেখেছিলাম তাসকিন ইনোসেন্ট কাইয়াকে তিনি আউট করেন, নাহিদ রানা ক্রেইগ আরভিনকে তিনি আউট করেছিলেন। এটা ভালো ক্রিকেটটাই হয়তো আমরা দিন শেষে দেখব, যদিও প্রথম ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ দল তারা কিন্তু 25 রানে হেরেছিল, সেটা লো স্কোরিং একটা ম্যাচ ছিল। 141 রান করেছিল প্রথম ম্যাচে জিম্বাবুয়ে দল। সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম জিম্বাবুয়ে দল 36 ওভার 4টি বল খেলেছিল, বাংলাদেশ জবাব দিতে গিয়ে সেই জায়গা থেকে বাংলাদেশ মাত্র 116 রানে 33 ওভার 1 বলেই কিন্তু অল আউট হয়ে যায়। আমরা দেখেছিলাম সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ 25 রানে হেরে যাওয়ার পরে আজকের দিনে তাসকিন 5 ওভার 2 মেডেন 18 রানে 2 উইকেট পেয়েছেন, শরীফুল 7 ওভার মেডেন নেই, 30 রানে কোনো উইকেট নেই, নাহিদ রানা 8 ওভার 1টি মেডেন 23 রানে 1টি উইকেট পেয়েছেন, মেহেদী মিরা 7 ওভার 20 রানে 1টি উইকেট পেয়েছেন, রিশাদ 4 ওভার বল করেছেন মেডেন নেই, 23 রান দিয়ে কোনো উইকেটে দেখা পায়নি। তাসকিন কথা বলছিলাম, তিনিও ভালো বল করেছেন, 2টো উইকেট তিনি পেয়েছেন। এ প্রান্ত থেকে নাহিদ রানাকে আমরা দেখব, নাহিদ রানার কথা বলছিলাম। নাহিদ রানা এখন বাংলাদেশের অন্যতম একজন গতি দানব, তিনি ভালো বল করেছেন, এখন পর্যন্ত নামের পাশে 1টি উইকেট তিনি তুলে নিয়েছেন, 2টো উইকেট পেয়েছেন নাহিদ রানা, তাসকিন 2টো উইকেট পেয়েছেন, নাহিদ রানা 1টি উইকেট পেয়েছেন এখন পর্যন্ত 131-4 উইকেটে। 31তম ওভারে খেলা কিন্তু শেষ হয়ে গেছে, 32তম ওভারে খেলা শুরু হবে। তাসকিনকে আবারও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তাসকিন যেটি বলছিলাম যে 18 রানে দুটো উইকেট পেয়েছিলেন, 5 ওভার থেকে তিনি এই দুটো উইকেট লাভ করেন 131-4 উইকেটে। সিকান্দার রাজা 47 বল থেকে 31 রান করেছেন। এছাড়া আমরা বলছিলাম বেন কারেন, তিনি এখন পর্যন্ত 77 বল থেকে 66। তাসকিন এ ওভারের প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, অফ স্টাম্প একটু বাইরে দেখে শুনে খেললেন, রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। প্রথম বলটাই ডট করলেন তাসকিন আহমেদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আপনাদেরকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি মির্জা ফরিদ, আপনাদের সাথে আজকে আমরা চারজন রয়েছি। শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ সারাফত রয়েছেন, বরহানউদ্দিন মোল্লা, জনাব আহমেদ বিন পারভেজ এবং আমি মির্জা ফরিদ আপনাদের সাথে যুক্ত রয়েছি। দ্বিতীয় ওডিআই ম্যাচ আগামী 11 তারিখে কিন্তু ওডিআই ম্যাচের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই জায়গা থেকে তাসকিন আবার দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু পুল করার চেষ্টা করেছিলেন, সেই জায়গা থেকে ঠিকভাবে খেলতে পারেননি। বল এবং ব্যাট কোনোটাই সাড়া দেয়নি উইকেট রক্ষক নুল হাসান শন, তিনি সাড়া দিয়েছেন, বল চলে যায় শনের হাতে, বল থেকে রানার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত 131-4 উইকেটে, 32তম ওভারে খেলা চলছে এখন পর্যন্ত, 32তম ওভারে খেলা চলছে এখন পর্যন্ত। তাসকিন আহমেদ দুটো উইকেট পেয়েছেন, এই ওভারের তৃতীয় বলটি তিনি করবেন, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু শর্ট কাভারের দিকে ফিল্ডার আছেন রিশাদ, তিনি ফিল্ডিং করলেন, এ বল থেকেও রান নেওয়ার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত এই ওভারে তিনটি বল হয়েছে, তিনটি কিন্তু ডট বল, 131-4 উইকেটে। দুজন অপরাজিত ব্যাটার, একজন হচ্ছেন সিকান্দার রাজা, তার সংগ্রহ হচ্ছে 50 বল থেকে 31, তিনি এখন ব্যাট করবেন, তার বিপক্ষে বল করবেন তাসকিন আহমেদ। তাসকিন চতুর্থ বল করবেন, দৌড় শুরু করবেন তিনি ওই প্রান্ত দিকে, রাজা তিনি প্রস্তুতি গ্রহণ করছেন, দৌড় শুরু করলেন তাসকিন আহমেদ, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, অফ স্টাম্পের একটু বাইরে স্কোয়ার কাট করে দিয়েছেন, ফিল্ডার ছিলেন বলের লাইনে, সেই জায়গা থেকে নাজমুল শান্ত তিনি ফিল্ডিং করলেন, রান নেওয়ার কোনো না, একটি রান অবশ্য পেয়েছেন, শেষ পর্যন্ত একটি রান পেয়েছেন, একটি রান যুক্ত হলো সেখানে, কিন্তু নাজমুল শান্তর কথা বলছিলাম, নাজমুল শান্ত ফিল্ডার ছিলেন, হাতে একটু ব্যথা পেয়েছেন কিনা সে তিনি সেটি মনে হচ্ছে যে নাজমুল শান্ত তিনি হাতে ব্যথা পেয়েছেন। এখন পর্যন্ত সিকান্দার রাজা অপরাজিত রয়েছেন, 32টি রান তিনি করেছেন 51 বল থেকে, বেন কারেন 77 বল থেকে 66 রান করেছেন। এ প্রান্ত থেকে বেন কারেনকে দেখতে পাচ্ছি, তিনি এখন ব্যাট করবেন, তাসকিন এই ওভারের পঞ্চম বলটি করবেন, চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে। রান রেটটাও বেড়েছে, 4.17 এ হারেই রান তুলছেন এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের ব্যাটাররা। বিশেষ করে তাসকিনের কথা বলতে হয়, দুটো উইকেট এখন পর্যন্ত সফল বোলার তিনি, পরের বলটা নিয়ে তিনি দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, ছোট্ট করে খেললেন, আবার অবশ্য ওখানে শর্ট থার্ড ম্যানের দিকেই বলবো, পয়েন্টের দিকে বলটাকে ঠেলে দিয়েই কিন্তু তড়িৎ গতিতে একটি বারের জন্য জায়গার পরিবর্তন করলেন। ব্যাট কারেনের ব্যাট থেকে রানটি এসেছে, তার সংগ্রহটাও বাড়লো, দলীয় রানও বাড়লো, 133 পৌঁছে গেছে জিম্বাবুয়ে দল। প্রথম ম্যাচের কথা আমরা বলছিলাম, 141 রান করেই কিন্তু সবাই আউট হয়েছিল, সেই জবাব দিতে গিয়ে বাংলাদেশ দল 116 করেছিল, 25 রানের পরাজয় হয়েছিল সেদিন বাংলাদেশের ম্যাচটা। আজকের দিনেও কিন্তু বাংলাদেশ দল তারা টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। এখন পর্যন্ত জিম্বাবুয়ে দল তারা 4 উইকেটে 133 রান সংগ্রহ করেছে। এবারের শেষ বলটা করবেন তাসকিন, আবারও তিনি দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু আবার ওয়ান সাইডে ঘুরিয়ে দিয়েছেন, রান পাবেন একটি, শেষ পর্যন্ত একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। এবং এই ওভার থেকে আমরা দেখেছি বেশ কিছু রান এসেছে, 32 ওভার শেষে 134-4 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। বেন কারেন তিনি এর আগে 9টি ম্যাচ খেলেছেন, তিনি তার 9 ম্যাচ থেকে 358, 118 সর্বোচ্চ, একটি শতক রয়েছে, দুটি অর্ধশত। এছাড়াও আমরা যদি বলি ক্রেইক আরভিন, তিনি সর্বোচ্চ ইনিংস বা ম্যাচ খেলেছেন, সেই জায়গা থেকে 130তম ম্যাচ তিনি খেলছেন, 3000-এর উপর তার রান রয়েছে। বেন কারেন যেটি বলছিলাম যে তিনি কিন্তু মাত্র 9টি ম্যাচ খেলেছেন। জিম্বাবুয়ে দলের সংগ্রহ এখন পর্যন্ত 134 32তম ওভারে খেলা শেষে 34তম ও 33তম ওভারে খেলা শুরু হবে। 33তম ওভারে কে বল নিয়ে আসছে সেটা আপনাদেরকে জানাবো। যেভাবে দল যদি এভাবে রান তোলে তাহলে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি 210 পাস করে তুললে 224 ছয় করে 242 সাত করে যদি রান নেয় তাহলে 260 রান কিন্তু তারা তুলবে সেই জায়গা থেকে, সেটি কিন্তু দেখানো হচ্ছে। বাংলাদেশের বোলাররা কি করবেন সেটি হচ্ছে এখন দেখার বিষয়। মেহেদি মিরাজ বল করলেন, এবার কিন্তু অফস্টাম্পের একটু বাইরে তুলে খেলার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত ক্যাচ আউট হয়ে গেলেন কিনা, হ্যাঁ সেটি হলো এবং পঞ্চম উইকেটের পতন ঘটে গেল। সিকান্দার রাজা না বেন কারেন আউট হয়েছেন সেটি আপনাদেরকে জানাবো। রাজাই আউট হয়ে গেলেন 33 রান করে 52।

আপনাদেরকে জানাবো। এটা ভালো ক্যাচ ছিল, হৃদয় তহিদ হৃদয় ক্যাচটা নিলেন কিনা, আমার মনে হচ্ছে তহিদ হৃদয় কিন্তু ক্যাচটা নিয়ে নিলেন। এবং এর সাথে পঞ্চম উইকেটের পতনটা ঘটে গেল 134 রানের মাথায়। সিকান্দার রাজা 33 রান করে মাথা নিচু করে প্যাভিলিয়নের দিকে চলে যাচ্ছেন। অনেকক্ষণ ধরে খেলছেন এই দুজন ব্যাটার, একটা পার্টনারশিপও কিন্তু তারা গড়ে তুলেছিলেন। সেই জায়গা থেকে এখন পর্যন্ত 5-5 ব্যাটার কিন্তু সাজঘরে ফিরে গেলেন। জিম্বাবুয়ে দল তারা কিন্তু প্রথম ম্যাচে জয়লাভ করেছিল 25 রানে। বাংলাদেশ দল আজকে 88 জয়লাভ করে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্তটাই গ্রহণ করেছিলেন। বাংলাদেশ দলের দলনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু প্রথম ম্যাচে 1 উইকেট পেয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে এসে এখন পর্যন্ত 2 উইকেট কিন্তু তিনি নামের পাশে যুক্ত করলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে এখন পর্যন্ত দুজন বোলার সফল সেটা আমরা বলতেই পারি। তাসকিন তিনিও 2 উইকেট পেয়েছেন, মেহেদি হাসান মিরাজ তিনিও 2 উইকেট পেয়েছেন, এবং নাহিদ রানা গতি দানব তিনি এখন পর্যন্ত নামের পাশে 1 উইকেট। শরীফুল উইকেট পাননি, রিশাদ উইকেট পাননি, সে জায়গা থেকে হয়তো সময় বলে দিবে কে বাকি উইকেটগুলো তুলে নেবে। এখন পর্যন্ত 5 ব্যাটার সাজঘরে ফিরে গেছে, নতুন করে কে আসবেন সেটা আপনাদেরকে জানাবো। ক্লাইভকে দেখতে পাচ্ছি, ক্লাইভ তিনি মাঠে প্রবেশ করলেন এবং জুটি বাঁধবেন ওখানে যিনি রয়েছেন বেন কারেন, তার সাথে জুটি বাঁধবেন। এখন পর্যন্ত 19 ম্যাচ থেকে 290 রান করেছেন, অ্যাভারেজ 22.23, দুটি তার 50 রয়েছে এবং তার সর্বোচ্চ রান হচ্ছে 74। সেই ব্যাটার জুটি বাঁধলেন ওখানে বেন কারেনের সাথে। বেন কারেন এখন পর্যন্ত অপরাজিত থেকে কিন্তু সতীর্থ যারা ছিলেন তারা কিন্তু উইকেট রক্ষক এবং ব্যাটার তিনি মাঠে প্রবেশ করলেন। এর আগের ম্যাচের কথা যদি বলি সেখানে তিনি কিন্তু ভালো রান করতে পারেনি, মাত্র 2 রান করেই তিনি আউট হয়ে যান। সেই জায়গা থেকে আজকে অবশ্য তিনি মাঠে প্রবেশ করলেন মেহেদি মিরাজ, এখন পর্যন্ত তিনি বল করে চলেছেন। এখন পর্যন্ত 5 উইকেটের পতন হয়েছে, আরেকটি বল হয়েছে, এবার কিন্তু ভালো ছিল বলটি, রক্ষণাত্মক ভঙ্গি দেখালেন, এ বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। ওই প্রান্ত দিকে আবারও মেহেদি মিরাজ চলে যাচ্ছেন, এ ওভারের পঞ্চম বলটা তিনি করবেন, বল করলেন, এবার কিন্তু অনসাইডে খেলার চেষ্টা করেছিলেন, রান পাবেন না, রান নেওয়ার সুযোগটা অবশ্য তৈরি করতে পারেন। 134 5 উইকেটে মেহেদি মিরাজ তিনি রয়েছেন। সিকান্দার রাজা 33 রান করে তিনি অবশ্য আউট হয়ে যান। 33 রান করে আউট হয়ে যাওয়ার পরে ওখানে কিন্তু আবার ক্লাইভ ওই আবার কিন্তু বল করলেন এবং এর সাথে ডট বলের মধ্য দিয়ে কিন্তু আরেকটি ওভার শেষ হয়ে গেল। 34তম ওভারের খেলাটাও কিন্তু শেষ হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা যারা বাংলাদেশ বেতার শুনছেন আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যকার ম্যাচের চলতি ধারাবাহিক বাংলাদেশ বেতার সরাসরি আপনাদের কর্ণকোর হয়ে পৌঁছে দিচ্ছে। আমরা 4 আপনাদের সাথে যুক্ত রয়েছি, জনাব চৌধুরী জাফরুল্লাহ শরাফাত, বরহানউদ্দিন মোল্লা, আহমেদ বিন পারভেজ এবং আমি মির্জা ফরিদুল ইসলাম। বেন কারেনের কথা বলছিলাম, 78 বল থেকে 67 রান এখন পর্যন্ত করেছেন এবং দলীয় রানটা 134-5 উইকেটে 33তম ওভারে খেলা শেষ হয়ে গেছে। অতিরিক্ত খাত থেকে এখন পর্যন্ত 6 রান যুক্ত হয়েছে। যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট যাদের লালিত স্বপ্ন, স্বপ্ন নিয়ে যারা বাংলাদেশ বেতারের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই, 33 ওভার শেষে 134-5 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। তাসকিন এখন পর্যন্ত 6 রানে 2 উইকেট পেয়েছেন, তাকে কিন্তু আবারও আমন্ত্রণে আনা হয়েছে, তাকে দিয়ে বল করাচ্ছেন মেহেদি হাসান মিরাজ, তিনি এখন পর্যন্ত 2 উইকেট পেয়েছেন। তাসকিন চলে যাচ্ছেন এই ওভারের প্রথম বল নিয়ে, বল করলেন এবার অফ স্টাম্পের একটু বাইরে খেলার চেষ্টা করেছিলেন। পরবর্তী সময় অবশ্য বেন কারেন এ বলটাকে খেললেন না, নূল হাসান শাহান বলটা চলে যায় তার কাছে, এ বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 134-5 উইকেটে 33 ওভার শেষে 34তম ওভারে খেলা চলছে। বেন কারেন অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন ব্যাটার, এখন পর্যন্ত ভালোভাবেই বলগুলোকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বোলারদেরকে তিনি মোকাবেলা করছেন এবং দেখে শুনে খেলছেন, নামের পাশে 67 রান তুলেছেন 79 বল থেকে। 134 ওভারের দ্বিতীয় বলটা করবেন তাসকিন, আবারও চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে। বেন কারেন তিনি প্রস্তুতি নিচ্ছেন, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু সোজা ব্যাটেই খেললেন, বলটাকে সমীহ করলেন এবং এ বল থেকে কোনো রান হল না, ডট বল। 33 ওভার শেষে 34তম ওভারে খেলা চলছে।

0: দুটো বল কিন্তু ওভারে করেছে, দুটো বলে কিন্তু ডট করেছে তাসকিন, এখন পর্যন্ত 21 রান দিয়েছে, দুটো উইকেট তিনি পেয়েছেন। ক্লাইভকে দেখতে পাচ্ছি, তিনি এখন ওই প্রান্তে রয়েছেন, 5টি বল তিনি খেলেছেন এখন পর্যন্ত, রানের খাতা তিনি খুলতে পারেননি। বেন কারেন তার সংগ্রহ হচ্ছে এখন পর্যন্ত 66, প্রথম ম্যাচে তিনি করেছিলেন 18 রান, দ্বিতীয় ম্যাচে নিজেকে স্বরূপে ফিরে পেয়েছেন তাসকিন। তৃতীয় নাম্বার বলটি করলেন, এবার কিন্তু ড্রাইভ করেছেন অফ ড্রাইভ মিড অফের দিকে, তবে হৃদয়কে দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে হৃদয় ফিল্ডিং করলেন, এ বল থেকে অবশ্য রান পাবেন না, রান নেওয়ার সুযোগ অবশ্য নেই। এখন পর্যন্ত ওভার থেকে 3টি বল হয়েছে, 3টি কিন্তু ডট বল। তাসকিন ভালোভাবেই বলগুলো করে যাচ্ছেন এখন পর্যন্ত, তাসকিন এর আগে 6 ওভার শেষ করেছেন, তিনি সপ্তম ওভারের তিনি রয়েছেন, সপ্তম ওভার থেকে 3টি বল 3টি ডট করেছেন, রান রেট এই মুহূর্তে 4। ওই প্রান্ত থেকে বেন কারেন ফিল্ডিংয়ের অবস্থান দেখে নিলেন তিনি, চতুর্থ বলটা তাসকিন আহমেদ চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, 134। এই প্রান্ত থেকে আবারও তাসকিন দৌড় শুরু করলেন, বল করলেন, আবার কিন্তু আলতো করে খেলে দিয়েছেন, ওখানে অপয়েন্টের দিকে দিলেন, সেখানে ফিল্ডার রয়েছে একজন, দুজন ফিল্ডার দৌড়িয়ে গিয়ে ফিল্ডিং করলেন, ততক্ষণে কিন্তু একবারের জন্য জায়গার পরিবর্তন হলো। রানটি এসেছে বেন কারেন তার ব্যাট থেকে, তিনি তার রানটাকে বাড়ালেন, 68 পৌঁছে গেছে, এবার 80 বল থেকে তিনি 68 রান করলেন, 135 5 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। বাংলাদেশ দল আজকে টসে জয়লাভ করে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সেই জায়গা থেকে এখন পর্যন্ত 5 ব্যাটার তারা সাজঘরে ফিরে গেছে। ওই প্রান্ত থেকে আবারও বোলিং প্রান্তে চলে যাচ্ছেন তাসকিন, তাসকিন আহমেদ এ ওভারে তিনি 5ম বলটা করবেন। ওই প্রান্ত থেকে ব্যাটার তিনিই রয়েছেন প্রস্তুত, ক্লাইভকে দেখতে পাচ্ছি, তিনি প্রস্তুতি গ্রহণ করছেন, এখন পর্যন্ত 5 বল খেলেছেন, কোনো রান তিনি করতে পারেননি। এই প্রান্ত থেকে আবারও তাসকিন আহমেদ দৌড় শুরু করলেন, লম্বা ডানা, এবার কিছু কিছুটা লাফিয়ে উঠেছিল, শেষ পর্যন্ত খেললেন, অবশ্য রান পাবেন না, রানার সুযোগ অবশ্য নেই, রান সংখ্যা যা ছিল তাই 135 5 উইকেটে। 34 ওভারে শেষ বলটা করবেন তাসকিন। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, বাংলাদেশের বোলাররা তারা কিন্তু ভালোভাবেই বল করছেন, কারণ 135 আমরা যতক্ষণে তুলেছে ততক্ষণে কিন্তু 5 ব্যাটারকে সাজঘরে ফিরে দিয়েছেন। ওই প্রান্ত দিকে নয়, আমরা দেখছি ক্লাইভকে দেখছি, তিনি কিন্তু ব্যাট করবেন, এখন পর্যন্ত 6 বল থেকে 1টি রান তিনি না রানের খাতা খুলতে পারেননি। তাসকিন এ ওভারে শেষ বলটা নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, ভঙ্গি ছিল রক্ষণাত্মক, দেখে শুনে খেলেন ডট বলের মধ্যে দিয়ে, আরেকটি ওভার শেষ হয়ে গেল, 34 ওভার শেষে 135 5 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। আমরা যদি বলি বাংলাদেশের কথা, বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, 247 ম্যাচ থেকে 317 উইকেট তিনি পেয়েছেন। মাশরাফি বিন মর্তজা তিনি 218 ম্যাচ থেকে 269 উইকেট লাভ করেন। মোস্তাফিজুর রহমান 124 ম্যাচ থেকে 193 উইকেট। এছাড়া আব্দুর রাজ্জাকের কথা আমরা বলতে পারি, 153 ম্যাচ থেকে তিনি 207 উইকেট লাভ করেন। রুবেল হোসেন তিনি 101 ম্যাচ থেকে 129 উইকেট লাভ করেন। সেই জায়গা থেকে নাহিদ রানা এখন পর্যন্ত আজকের দিনে 1টি উইকেট লাভ করেছেন। নাহিদ রানাকে আমরা দেখেছি তিনি এখন পর্যন্ত তিনি 31টি উইকেট কিন্তু লাভ করেছেন ওডিআই ম্যাচে। দেখতে পাচ্ছি আবারও মেহেদি মিরাজকে 35তম ওভারের বলটা নিজের হাতেই তুলে নিয়েছেন, রান রেট এই মুহূর্তে 3.97। মেহেদি হাসান মিরাজ 9ম ওভারের প্রথম বলটা তিনি করলেন, তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, শেষ পর্যন্ত বলটা চলে গেল সীমানার বাইরে, দেখার মতো নিখুঁত টাইমিং, এবং এরই সাথে আরও 4টি রান যুক্ত হল, 139 পৌঁছে গেছে জিম্বাবুয়ে দল। পাশাপাশি বেন কারেন তার রানটাও বাড়ল, তিনি কিন্তু তার যে ছন্দময় ক্রিকেটটা তিনি আজকের দিনে হয়তো উপহার দিচ্ছেন জিম্বাবুয়ে দলের হয়ে, কি চমৎকার ব্যাটিংটাই তিনি করে যাচ্ছেন, এখন পর্যন্ত 83 বল থেকে 72 রান সংগ্রহ করেছেন, দলের রান 139 5 উইকেটে। পরের বলটা আবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ঘুরিয়ে দিয়েছেন, রান পাবেন, অনসাইডে খেললেন, 1টি রান অবশ্যই স্কোয়ার লেগের দিকে বল চলে যায়, সেই জায়গা থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে যতক্ষণে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু 1টি রান তারা যুক্ত করেছেন, 2 ব্যাটারের মধ্যে তারা কিন্তু জায়গার পরিবর্তনটা সেরে নিলেন। এর সাথে দলীয় রান বাড়ল, 140 পৌঁছে গেছে 5 উইকেটে। 35তম ওভারের খেলা চলছে, 35 ওভারের তৃতীয় বলটা করবেন মেহেদি মিরাজ, চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, ও প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন, খেললেন, এবার কিন্তু ভিতে খেলেছেন, অন ড্রাইভ করে দিয়েছেন, রান পাবেন। সৌম্য সরকারকে দেখতে পেলাম, তিনি ফিল্ডিং করলেন, সৌম্য সরকার ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে। আরেকটি রান যুক্ত হলো, 141 পৌঁছে গেছে 5 উইকেটে। 34 ওভার শেষে 35তম ওভারে 3টি বল হয়েছে। ওভার থেকে এখন পর্যন্ত মেহেদি মিরাজের 3টি বল থেকে 2টো রান কিন্তু ব্যাটাররা পেয়েছেন। বেন কারেন ছন্দময় ক্রিকেটটাই খেলছেন, 84 বল থেকে 73। মেহেদি মিরাজ পরের বলটা, এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, দেখে শুনে খেলেছেন, এ বল থেকে অবশ্য রান পাবেন না, রান হওয়ার সুযোগ অবশ্য নেই। বেন কারেন এখন পর্যন্ত তার সংগ্রহ হচ্ছে 73, জিম্বাবুয়ের সংগ্রহ হচ্ছে 141 5 উইকেটে। 35তম ওভারের 5ম বলটা নিয়ে দৌড় শুরু করবেন মেহেদি মিরাজ, নামের পাশে 2টো উইকেট তিনি পেয়েছেন, 26 রান দিয়েছেন এখন পর্যন্ত। দৌড় শুরু করলেন, বল করলেন, আবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন, ভিদেই খেললেন, রান পাবেন। এবার অবশ্য ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করলেন, ওখানে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, যতক্ষণে বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তনটা সেরে নিলেন দু ব্যাটার। এরই সাথে 142 পৌঁছে গেছে এ ওভারের শেষ বলটা নিয়ে মেহেদি হাসান মিরাজ, তিনি বল করবেন, বল করলেন, এবার কিন্তু আবারও ভিদে খেললেন, বল চলে গেল লং আপের দিকে, সেই জায়গা থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে যতক্ষণে বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু 35তম ওভারে খেলা শেষ হয়ে গেল। 35 ওভার শেষে 143 এখন পর্যন্ত 5 উইকেটে। আর এই যখন অবস্থা, আমন্ত্রণ জানাবো আহমেদ বিন পারভেজ আপনাকে।
1: ধন্যবাদ মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম। 35 ওভার শেষে 143 5 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ। সেই ওপেনিং স্লটে ব্যাট করতে নামা বেন কারেন, যার দুই ভাই স্যাম কারেন এবং টম কারেন, তারা ইংল্যান্ডের হয়ে খেলেন, জিম্বাবুয়ে হয়ে খেলা শুরু করেছেন 2024 সাল থেকে এই বেন কারেন। এবং গত 5টা ইনিংসে তার যে পরিসংখ্যান সেটা অসাধারণ, 118 নট আউট আয়ারল্যান্ডের সঙ্গে, এরপর 70 এবং 79 শ্রীলঙ্কার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন সেখানে মাত্র 18টা রান, তবে আজকেও আর একটা 50, অর্থাৎ গত 5 ইনিংসের মধ্যে 4টা ইনিংসেই 3টা 50 একটা সেঞ্চুরি এই বেন কারেনের। অসাধারণ ফর্মে তিনি আছেন, তার উইকেটটা বাংলাদেশের প্রয়োজন হবে। 36তম ওভার শুরু হচ্ছে এবং গতি তারকা নাহিদ রানাকে ফিরে আনা হয়েছে, 6টা ওভার বল করেছেন, 23 রান দিয়ে 1টি উইকেট। প্রথম বল শর্ট আউটসাইড অফ, ব্যাকফুটে দাঁড়িয়ে মাদান্দে তিনি শর্টটা খেললেন এবং ডিপ থার্ড থেকে যতক্ষণে ফিল্ডিং হবে সৌম্য সরকার বল করিয়ে দেবেন, 1টা রানের জন্য জায়গা বদল হয়েছে। খুব ভালো ব্যাটিং করছেন মাদান্দে, 10টা বল খেলে মাত্র 3টা রান করেছেন ঠিকই, তবে একটা প্রান্ত ধরে রেখে স্ট্রাইকটা তুলে দেওয়ার চেষ্টা করছেন এই বেন কারেনের কাছে, যিনি তার সেরা ফর্মে এই মুহূর্তে কিন্তু রয়েছেন বলা যায়। 74 রানে অপরাজিত রয়েছেন এই ব্যাটার, 70-এর ঘরে আউট হয়ে যান সেটাও একটা পরিসংখ্যান, শ্রীলঙ্কার এগেনস্টে 2বার 70 এবং 79 তিনি আউট হয়েছিলেন, তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওই 118 নট আউট সেটা কিন্তু জিম্বাবুয়েকে জিতিয়েছিল ম্যাচ। সুতরাং আজকে এই ইনিংসটা তিনি লম্বা করতে চাইবেন, ঘরের মাটিতে খেলা এবং নিজের সামর্থ্যের প্রমাণ রাখার চেষ্টা করছেন এই জিম্বাবুয়ের ওপেনার। রাউন্ড দ্য উইকেটে নাহিদ রানা, ওভারের পরের বল অফ স্টাম্পের বাইরে অনেক বেশি জায়গা পেয়েছেন, একটা কাট শট খেললেন, ডিপ থার্ড থেকে অনেকটুকু দৌড়ে যেতে হয়েছে শরীফুলকে, অনেকটুকু বায়ে ছুটে গিয়ে বল করিয়ে দেওয়ার আগে ব্যাটাররা দুবারের জন্য জায়গার পরিবর্তন করেছেন। 76 রানে পৌঁছে গেছেন বেন কারেন। নাহিদ রানা প্রথম ম্যাচে 21 রানে 6টা উইকেট নিয়ে তাক লাগানো বোলিং করেছিলেন, তবে আজকে উইকেটের ধরনটা আসলে পেস বোলারদের জন্য খুব একটা এফেক্টিভ না, স্পিনারদের জন্য খুব একটা ভালো না, ব্যাটিং বান্ধব উইকেট এবং সেটারই ফায়দা লোটার চেষ্টা করছে এই মুহূর্তে জিম্বাবুয়ের ব্যাটাররা, কারণ তিনি স্ট্রাইকে আছেন। 76 রানে অপরাজিত, লম্বা একটা ইনিংস খেলেছেন, লম্বা সময় ধরে ব্যাট করছেন, ইনিংসটা ক্যারি করছেন। 36তম ওভারের খেলা চলছে এই মুহূর্তে, 35 ওভার 2 বল শেষে 146 5 উইকেটে। রাউন্ড দ্য উইকেটে নাহিদের পরের বলটা, আবারও শর্ট, এবারে দেখে শুনে ছেড়ে দিলেন কারেন, খেলারই চেষ্টা করলেন না, ভালো বলকে সমীহ করতে হয়, এভাবেই তার ইনিংসটা তিনি লম্বা করেছেন আজকে। তার চিন্তাভাবনাটা খুব পরিষ্কার, কোন বলটা খেলবেন, কোনটা ছাড়বেন, ফ্রন্ট ফুটে কোন বলে আসবেন, ব্যাকফুটে যাবেন কোন বলে, সবকিছু খুব ভালোভাবে মেপে এই ইনিংসটা কিন্তু খেলছেন। এবং এই দায়িত্বশীল ইনিংসটার কারণেই জিম্বাবুয়ে কিন্তু গত ম্যাচে 141 অল আউট হয়ে গেছে, সেই রানটা কিন্তু তারা পার করে ফেলেছে এই মুহূর্তে 146 তাদের সংগ্রহটা 5 উইকেট হারিয়ে। আমরা একটু আগে দেখছিলাম যে এই গতিতে রান তুলতে থাকলে কিন্তু 210-এর মতো রান হতে পারে, 5 করে নিলে আরও বেশি এবং 6 করে নিতে পারলে 250-এর কাছাকাছি রানও চলে যেতে পারে। সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা অবস্থানে রয়েছে হোম সাইড জিম্বাবুয়ে, বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। নাহিদ রানা উইকেটের খোঁজ করছেন। রাউন্ড দ্য উইকেট ওভারের পরের বল পরাস্ত হয়েছেন অফ স্টাম্পের বাইরে, ব্যাটটা ছুঁই ছুঁই করে বলটা কিন্তু চলে গেল উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। খানিকটা গতিতেই পরাস্ত বলতে হবে একজন সেট ব্যাটারকে, প্রায় আউট করেই ফেলেছিলেন নাহিদ রানা। চ্যানেলটা ছিল অসাধারণ, ঠিক অফ স্টাম্পের বাইরের একটা চ্যানেল, পিচ করার পর বাহাতি ব্যাটারের জন্য বলটা বেরিয়ে গেল এবং বেন কারেন তিনি পায়ের কোনো কাজ ছাড়াই ব্যাটটা নামিয়ে এনেছিলেন। ভাগ্যটা ভালো, ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যায়নি। দুর্দান্ত বোলিং নাহিদের কাছ থেকে, একটা উইকেট পেয়েছেন আজকে 26 রানে, একটা উইকেট, নিজের সপ্তম ওভারে রয়েছেন এই মুহূর্তে 146, 5 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। 36তম ওভারের খেলাটা চলছে, এই ওভারে আরও 2 বল বাকি। রাউন্ড দ্য উইকেটেই যাচ্ছেন নাহিদ, আবারও শর্ট বল, মাথাটা নামিয়ে ডাক করলেন এবং বেন কারেন এই বলটাকেও যেতে দিলেন কিপারের গ্লাভসে। সাবধানী ব্যাটিং, কশন অ্যান্ড অ্যাগ্রেশন দুটোই চলছে, একটা পার্টনারশিপ প্রয়োজন। 68 রানের একটা পার্টনারশিপ হয়েছিল সিকান্দার রাজা এবং বেন কারেনের মধ্যে, তবে সেই পার্টনারশিপটা ভেঙে যায়। মেহেদী হাসান মিরাজ সেই উইকেটে তুলেছিলেন চতুর্থ উইকেট, ইনফ্যাক্ট পঞ্চম উইকেটটা পড়েছিল 134 রানের মাথায়, এবং তারপর মাদান দে এবং বেন কারেনের মধ্যে 12 রানের আরও একটা জুটি। প্রজেক্টেড স্কোরস 204, 217, 231, 245 হতে পারে যদি এখান থেকে জিম্বাবুয়ে 7 করে রান তুলতে পারে প্রতি ওভারে। শেষ বলটা নিয়ে আসবেন নাহিদ রানা, 36তম ওভারের শেষ বল। রাউন্ড দ্য উইকেটে ফুলার লেন্থে সফট হ্যান্ডে ঠেলেছেন মিড অফের দিকে, মেহেদী হাসান মিরাজ রয়েছেন সেখানে, রানের সুযোগ নেই এবং এর সাথে আরও একটি ওভারের সমাপ্তি হয়েছে। ভালো ব্যাটিং করছে জিম্বাবুয়ে এই মুহূর্তে, বাংলাদেশকে চাপে ফেলতে তারা সক্ষম হয়েছে। 146, 5 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ 36 ওভার শেষে, আর 14টা ওভার বাকি রয়েছে এই ব্যাটিং ইনিংসে। পুরো 50 ব্যাট করতে পারলে আমার মনে হয় জিম্বাবুয়ের এটাই টার্গেট থাকবে, তারা 200 উপর একটা রান তুলতেই চাইবে এবং সেখানে বেন কারেনের একটা মুখ্য ভূমিকা থাকবে। বাংলাদেশের বোলারদের মধ্যে আজকে সব মিলিয়ে বল করেছেন 6 জন, তাসকিন আহমেদ 7 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, 2 মেডেন রয়েছিল তার মধ্যে, শরীফুল 7 ওভার বল করে 30 রান দিয়ে কোনো উইকেট পাননি। আজকে একটাই পরিবর্তন বাংলাদেশ দলে, মুস্তাফিজুর রহমানের জায়গায় শরীফুল এসেছেন, তবে উইকেট কলামে কিছু যোগ করতে পারেননি। নাহিদ রানা 7 ওভার বল করেছেন 1 মেডেন 26 রানে, 1টা উইকেট। মেহেদী হাসান মিরাজ 9 ওভার বল করে 28 রান দিয়ে পেয়েছেন 2 উইকেট, দারুণ বল করেছেন বাংলাদেশের ক্যাপ্টেন। তবে বাদ বাকি স্পিনাররা খুব একটা এফেক্টিভ হতে পারেননি, রিশাদ 4 ওভারে 23 রান দিয়েছেন কোনো উইকেট পাননি, ইকোনমি 5.75, আর মোসাদ্দেক হোসেন সৈকত তাকে দিয়ে 2টো ওভার করানো হয়েছিল, তিনি মাত্র 2টো ওভার করে 13টা রান দিয়েছেন, কোনো উইকেটের দেখা পাননি। রিশাদ ফিরেছেন ডানহাতি লেগ স্পিনার, নতুন ওভারের প্রথম বলটা করলেন, ফুল টস হয়ে গিয়েছিল, কাভারে ড্রাইভ করার চেষ্টা, ইনার সার্কেলে দুর্দান্ত ফিল্ডিং, নিশ্চিত কিছু রান বাঁচিয়ে দিয়েছেন, অসাধারণ ডাইভিং এফোর্ট। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন নিজেই বায়ে ঝাঁপিয়ে পড়ে বলটাকে কিন্তু আটকে দিয়েছেন, ডট দিয়ে শুরু হলো এই ওভারটা। ওভারের দ্বিতীয় বল জোরের উপর করেছিলেন লেট কাট, শর্ট থার্ডের ফিল্ডার বলটাকে আটকাতে পেরেছেন অবশ্য তাসকিন, সেই সুযোগ অবশ্য ব্যাটাররা একবারের জন্য জায়গার পরিবর্তন করেছেন। রানটি এসছে মাদানদের ব্যাট থেকে, মাদানদে পৌঁছে গেলেন 4 রানে 12 বল থেকে, জিম্বাবুয়ের নতুন উইকেট কিপার ব্যাটার। উইকেট কিপিং এর জায়গাটায় জিম্বাবুয়ের একটা সময়ে এত বেশি শক্তি সামর্থ্য ছিল, অ্যান্ডি ফ্লাওয়ার তিনি ছিলেন দলটার উইকেট রক্ষক, তাতেন্দা তাইবু পরবর্তীতে এসেছেন এবং তারপর ব্রেন্ডন টেইলরকে আমরা দেখেছি অনেক দিন এই দলটার কিপার হিসেবে তিনি ছিলেন, এই মুহূর্তে মাদানদে এই ওডিআই দলটার দায়িত্বে রয়েছেন। ওভারের পরের বলটা করলেন রিশাদ অফ স্টাম্পের বাইরে, টার্ন করে ঢোকার মুখেই ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ খেললেন, শর্ট কাভারে ফিল্ডিং, তাওহিদুল্লাহ ছিলেন সেই জায়গাটায়, রানের কোনো সুযোগ নেই বল থেকে, 3 বল থেকে 1টি রান এই ওভারে এখনও পর্যন্ত, জিম্বাবুয়ে দলীয় 150 থেকে 3 রান পেছনে 147, 5 উইকেটে। ওভার দ্য উইকেটে রিশাদ ওভারের পরের বলটা করলেন, বেশ খানিকটা ঝোলানো ব্যাটার ছিলেন বেন কারেন, সোজা ব্যাটে অন ড্রাইভটা খেলেছেন, রিশাদকে ফাঁকি দিয়ে বল চলে গেছে লং অনে এবং সেই সুযোগে আরও 1টা রান বেন কারেন, তিনি পৌঁছে গেলেন 77-83 বল থেকে। মাদানদে স্ট্রাইকে ফিরেছেন, কারেন্ট রান রেটটাকে 4-এর উপরে রাখতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে একটা লো স্কোরিং থ্রিলার আমরা দেখেছিলাম, 141 করেও 25 রানে ম্যাচটা জিতে যায় জিম্বাবুয়ে। সুতরাং এই সিরিজের সমতায় ফিরতে হলে বাংলাদেশকে কিছু একটা করতে হবে এবং সেই কিছু একটা করে ফেলেছেন রিশাদ হোসেন। ফুলার লেন্থের বলই ছিল, তবে ব্যাক ফুটে দাঁড়িয়ে যে কাটটা খেলতে চাইলেন মাদানদে, শুধুমাত্র বাইরের কানাটা ছোঁয়াতে সক্ষম হলেন এবং নুরুল হাসান সোহান উইকেটের পেছনে দারুণ একটা ক্যাচ গ্রহণ করলেন, এরই সাথে 6ষ্ঠ উইকেটের পতনটাও ঘটল। এই পার্টনারশিপটাকে খুব একটা লম্বা হতে দেয়নি বাংলাদেশ, ফ্রন্ট ফুট চেকটা হচ্ছে লিগ্যাল ডেলিভারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এবং ডিআরএস যেহেতু নেই, আম্পায়ারের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আলাউদ্দিন পালেকার আঙুল তুলে দিয়েছেন এবং মাদান্দে তাকে হেঁটে ফিরে যেতে হবে। সমস্বরে আবেদন ছিল সবারই কট বিহাইন্ডের জন্য। 13 বল থেকে 4 রান করে ক্লাইভ মাদান্দে ফিরছেন 148 রানে। ষষ্ঠ উইকেটের পতন ঘটল জিম্বাবুয়ের, এবং 37তম ওভারে এসে রিশাদ, তিনি কিন্তু উইকেটটা তুলে নিয়েছেন এই ইনিংসে তার প্রথম উইকেট। এবং খুব ভালো ক্যাপ্টেন্সি বলতে হবে মেহেদী হাসান মিরাজের, কোন সময় কোন বোলারকে আনতে হবে পার্টনারশিপটা ভাঙতে হলে সেটা বেশ ভালো মতনই বুঝতে পেরেছেন। নিজে কিন্তু বল করছিলেন ও প্রান্ত থেকে, নিজেকে সরিয়ে নিয়ে তিনি রিশাদকে বোলিংয়ে পাঠালেন, এবং এই ওভারেই রিশাদ হোসেন তিনি কাজের কাজটা করলেন, উইকেট তুলে নিলেন একটি মহাগুরুত্বপূর্ণ উইকেট। পার্টনারশিপটা ভেঙে ফেলা হয়েছে। এরপর বাদ বাকি যারা রয়েছেন তাদের মধ্যে আসলে অলরাউন্ডার ক্যাটাগরিরও খুব বেশি ব্যাটার কিন্তু নেই। ব্র্যাড ইভেন্স কিছুটা ব্যাট করতে পারেন, নিয়াভুরি কিছুটা ব্যাটিং করতে পারেন, তবে এনগারাভা, ব্লেসিং মুজারাবানি তারা মূলত বোলার। ব্র্যাড ইভেন্সকে নামানো হয়েছে লেট অর্ডারে, কিছু ভালো নক তার ব্যাট থেকে এসছে বা আসে, তিনি পারেন, তবে এই পরিস্থিতিটা বেশ কিছুটা কঠিন এবং এই জায়গায় তিনি আসলে কিভাবে দলকে সাহায্য করতে পারেন দেখা যাক। অন্য প্রান্তে কিন্তু বেন কারেন দাঁড়িয়ে রয়েছেন, সেই ওপেনিং স্লটে নেমেছিলেন, তারপর একে একে সঙ্গী সাথীদের যাওয়া আসাই দেখছেন। ব্র্যাড ইভেন্সের অ্যাভারেজ মাত্র 10, সেরা ইনিংস 33 নট আউট ওয়ানডে ইন্টারন্যাশনালসে। সেরকম কিছু একটা খেললে অবশ্যই জিম্বাবুয়ের জন্য খুব ভালো কিছুই হবে। রিশাদ ওভারের পরের বলটা করলেন, 37তম ওভারের শেষ বল ছিল, ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ঢঙ্গে খেলেন ইভেন্স, এ বল থেকে রান নেই। উইকেট টেকিং ওভার বাংলাদেশের জন্য এবং রিশাদের জন্য, 148 6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে 37 ওভারের খেলা শেষে, এবং ইভেন্স এবং সেই সাথে বেন কারেন তারা এই মুহূর্তে জুটিবদ্ধ আছেন। গত ম্যাচটার কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, 70 রানে 8টা উইকেট পড়ে গিয়েছিল জিম্বাবুয়ের, এবং সেই জায়গা থেকে একটা ইনিংস মেরামতের কাজ করেছিলেন নিয়াভুরি এবং রিচার্ড এনগারাভা, দুজন মিলে 60 অর্ধ একটা ইনিংস এর পার্টনারশিপ করেছিলেন, যেখানে নিয়াভুরির রান ছিল 33, এনগারাভার রান ছিল 27। এই দুজন এখনও কিন্তু আছেন নিচের দিকে, ব্যাট করতে পারেন তারা, সে স্বাক্ষর রেখেছিলেন গত ম্যাচটায়, কিন্তু আজকে টপ অর্ডার ব্যাটাররা রান পেয়েছেন। বেন কারেন 77 রানে এখনও অপরাজিত আছেন, সিকান্দার রাজা দ্বিতীয় সর্বোচ্চ 33 করেছেন, মাদেভেরে করেছেন 15, ইনোসেন্ট কায়া 4, আরভিন 9, এবং মাদান্দে তিনি সর্বশেষ 4 রান করে আউট হয়ে গেছেন। 38তম ওভারটা শুরু হবে, নাহিদ রানাকেই নিয়ে আসা হয়েছে। দুই প্রান্ত থেকে আক্রমণ করছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ নয় দুঃখিত জিম্বাবুয়েকে তারা গুটিয়ে দিতে চায় এই জায়গা থেকে। নতুন ওভারের প্রথম বল খাটো লেন্থের বল ছিল, পুল করেছেন সে কাউ কর্নার অঞ্চলটায়, ডিপ মিড উইকেট থেকে ফিল্ডার ছুটে আসলেন, বলটা কুড়োলেন, থ্রো করবেন তাওহিদ হৃদয় সেখানে ফিল্ডার, তবে এরই ফাঁকে একাধিক রানও চলে আসার কথা। গত ওভারের 5ম বলটায় রিশাদ বেশ ভালো টার্ন এবং বাউন্স আদায় করেছিলেন, মাদান্দে সে বলটাই কাট করতে গিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়লেন এবং রিশাদের প্রথম উইকেট এই ম্যাচে। দলীয় উদ্দেশ্য পূরণ হয়েছে ওই 2 রানের মধ্য দিয়ে, বেন কারেন 79তে রয়েছেন, জিম্বাবুয়ে 150 6 উইকেটে। 38তম ওভারের দ্বিতীয় বলটা নিয়ে দৌড় শুরু করলেন নাহিদ রানা, অ্যারাউন্ড দ্য উইকেট, ব্যাটার বেন কারেন বাহাতি প্রস্তুত, স্টাম্প টু স্টাম্প ডেলিভারি, সফট হ্যান্ডে ঠেলেছেন, রানের কোনো সুযোগ নেই। নাহিদ রানা আবারও আসলেন ফলো থ্রুতে, বেন কারেনের সঙ্গে খুনসুটি হচ্ছে, একটু আলাপ, নাহিদ রানা তার মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা বোধহয় করছেন সেই জায়গাটায়। আম্পায়াররা অবশ্য সচেষ্ট, তাকিয়ে দেখেন কোনো ধরনের মিসকন্ডাক্ট যেন না হয় সে ব্যাপারটা তারা ইনশিওর করার চেষ্টা করেন। 79 রানে পৌঁছে গেছেন বেন কারেন, আকারি ইঙ্গিতে কি ইংল্যান্ডকে দেখাচ্ছেন কিনা যে তোমরা কিন্তু একজন দারুণ ব্যাটারকে মিস করেছ, আমার দুই ভাইকে তোমরা সুযোগ দিয়েছ তোমাদের হয়ে খেলার জন্য, আমাকে দাওনি, আমি জিম্বাবুয়ের হয়ে খেলে দেখিয়ে দেব কোন মানের ব্যাটার, আমি দেখিয়ে দেব, তিনি সেই চেষ্টাই কিন্তু করে যাচ্ছেন। 79তে অপরাজিত বেন কারেন, 150 6 উইকেটে জিম্বাবুয়ে। 38তম ওভারের তৃতীয় বলটা নিয়ে আসবেন নাহিদ রানা, অ্যারাউন্ড দ্য উইকেটে আম্পায়ারকে অতিক্রম করলেন, ইয়র্কার ছিল, দারুণ ডেলিভারি, তবে যে ধরনের ফর্মে আছেন, যতক্ষণ ধরে উইকেটে টিকে আছেন বেন কারেন, এ বলটা কিন্তু তিনি কোনোভাবে সামলে নিয়েছেন এবং দ্রুত গতির রানিং বিটুইন দ্য উইকেটসের নিদর্শন দেখিয়ে 2টো রানও বের করে নিয়েছেন এই বল থেকে। দারুণ একটা বল, যেখানে উইকেট পড়তে পারত সেই জায়গায় কিন্তু 2টো রান পেয়ে গেছেন ব্যাটার এবং রান 2টো এসছে সেই বেন কারেনের ব্যাট থেকেই। ভালো হেল্প করেছেন তাকে অন্য প্রান্তে ব্র্যাড ইভেন্স, ডেঞ্জার এন্ডে তিনি ছুটে যাচ্ছিলেন, চমৎকার রানিং এই দুই ব্যাটারের মধ্যে, বোঝাপড়াটা বেশ ভালো। তিন বল থেকে চার রান এসছে এই ওভারে, কারেন্ট রান রেটটা এখনও চারের ওপরেই কিন্তু রাখতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে। 81তে পৌঁছে গেছেন বেন কারেন, ক্যারিয়ারের দ্বিতীয় শত রানের দিকে এগিয়ে যাচ্ছেন। নাহিদ রানার ওভারের পরের বল শর্ট অফ লেন্থ, দেখে শুনে ছেড়ে দিয়েছেন, আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায়ও থাকবেন তিনি। ডট বলই কাউন্ট করা হলো, অর্থাৎ কোনো ওয়াইডের সংকেত আসেনি, মাথার ওপর দিয়ে বলটা যায়নি, মাথা বরাবর গিয়েছিল এই শর্ট বলটি। ভালো একটা ভ্যারিয়েশন নাহিদ রানার এই বাউন্সার, সাধারণত লেন্থ বা ফুলার লেন্থে বল করতে থাকেন, হুট করে একটা শর্ট বল দিয়ে ব্যাটারকে ভরকে দিতে চান। প্রজেক্টেড টোটাল 7 করে রান তুললে এখান থেকে 238 হতে পারে জিম্বাবুয়ের, 6 করে তুললে 226, 5 করে 214 এবং কারেন্ট রান রেটে ব্যাট করলে 200-র ওপরে 202 রান করা সম্ভব। যাই করবে আমার মনে হয় কম্পিটিটিভ একটা টোটাল হবে এই ধরনের উইকেট ওভারের পরের বল। এবারে অবশ্য আম্পায়ার ওয়াইড কল করা ছাড়া হয়তো আর কোনো উপায় তার থাকবে না, এটাও শর্ট কিন্তু লেগ স্টাম্পের বাইরে দিয়ে গেছে। ভালো উইকেট কিপিং, উইকেটের পেছনে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে নিজের গ্লাভসে রাখতে সক্ষম হয়েছেন নুরুল হাসান সোহান। লিটন দাস যদি ফিট থাকতেন তাহলে নুরুল সোহান তিনি কি আসলে সুযোগ পেতেন কি না এই একাদশে, সেটা বোধহয় প্রশ্নবিদ্ধ। তবে যেহেতু লিটন কুমার দাস তিনি ইঞ্জুরি সারার যে প্রসেসটা, রিহ্যাবিলিটেশন সেখানে রয়েছেন, তাকে ছাড়াই বাংলাদেশ এই ওডিআই সিরিজটা খেলছে জিম্বাবুয়ের এগেনস্ট, এবং সে কারণে সুযোগ পেয়ে গেছেন উইকেট কিপার ব্যাটার হিসেবে নুরুল হাসান সোহান। গত ম্যাচে বাংলাদেশের পক্ষে হাইয়েস্ট রানটাও তার ব্যাট থেকে এসেছিল 33, তবে সেটা যথেষ্ট ছিল না, 116 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায় গত ম্যাচটায়, 25 রানে হারে এই জিম্বাবুয়ের সঙ্গে। আরও একটা বল হয়ে গেছে, রাউন্ড দ্য উইকেট এসেছিলেন নাহিদ রানা, স্টাম্প টু স্টাম্প ডেলিভারি রক্ষণাত্মক ঢঙে খেলেছেন বেন কারেন, এ বল থেকে রানের কোনো সুযোগ আসেনি। শেষ বলটা বাকি এই ওভারের, 81তে অপরাজিত বাহাতি ওপেনার বেন কারেন তিনি খেলবেন এবং অন্যদিকে নাহিদ রানা তার অষ্টম ওভারের শেষ বলটা করার প্রস্তুতি নিচ্ছেন। গত ম্যাচের তুলনায় আজকে তাকে বেশ ভালো সামলাতে সক্ষম হয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। নাহিদ রানা তো ইতিহাসই গড়ে ফেললেন গত ম্যাচে, 21 রান দিয়ে 6টা উইকেট পেয়ে বাংলাদেশের পক্ষে সেরা ওডিআই বোলিং ফিগারটা তার। ওভারের শেষ বল লাফিয়ে উঠেছিল, ঠিকঠাক মতো খেলতে পারেনি, ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডার থাকলে তো ক্যাচও হতে পারত, তবে নো ম্যানস ল্যান্ডে বলটা পড়েছে এবং আরও একটা ডট বল আমরা দেখলাম। সব মিলিয়ে 38 ওভারের খেলাও শেষ হয়ে গেছে 153, 6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ। 81 রানে অপরাজিত বেন কারেন 99 বল খেলে ফেলেছেন, অর্থাৎ আমরা যদি বলের হিসেব চিন্তা করে দেখি এই পুরো ইনিংসের 16 ওভার 3 বল একাই ব্যাটিং করেছেন এই বেন কারেন এবং এখনও টিকে আছেন। বেন কারেনের উপরে অনেক কিছু নির্ভর করছে, তার উইকেটটা জলদি নিতে পারলে অন্তত 20-25 রান বাংলাদেশ হয়তো বাঁচাতেও পারে। তিনি যদি টিকে যান তাহলে কিন্তু জিম্বাবুয়ে তারা 220 বা তারও উপরে রান তোলার একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি করে ফেলবে। বেন কারেনের যে স্কোরগুলোর কথা আমরা বলছিলাম সেটাই এখন জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে, 118, 70, 79, 18 এবং 81। গত 5 ইনিংসে শুধুমাত্র গত ম্যাচটাতেই 18 করে আউট হয়েছেন, এছাড়া সব কটা ইনিংসেই 50 ঊর্ধ্ব গিয়েছেন এবং একটাতে তো সেঞ্চুরি পেয়ে গেছেন তিনি। অসাধারণ ফর্মে রয়েছেন জিম্বাবুয়ের এই ওপেনার। রিশাদ আগের ওভারে উইকেট পেয়েছেন, তাকেই চালিয়ে নিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। নতুন ওভারে প্রথম বলটা করলেন স্টাম্পের মধ্যে, একটু জোরের উপর ছিল, খুব একটা টার্ন খুঁজছেন না এই মুহূর্তে রিশাদ, স্টাম্প টু স্টাম্প রাখার চেষ্টা করছেন। ব্র্যাড এভান্স ব্যাকফুটে থেকে মিড উইকেটে ঠেলেছেন, এ বল থেকে কোনো রান নেই। 39তম ওভারের দ্বিতীয় বল নিয়ে আসবেন রিশাদ হোসেন, একটা স্লিপ রেখেছেন, এবারে খাটো লেন্থের বল পুল করে দিয়েছেন, খুব একটা ভালো ডেলিভারি ছিল না তবে ফিল্ডিং এফোর্টটা ছিল চমৎকার। আবারও তাওহিদ হৃদয়, বল যেখানে হৃদয়কে সেখানেই বোধহয় খুঁজে পাওয়া যায়। মিরাজের বলে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন কাভারে, যেখান থেকে সিকান্দার রাজা আউট হয়ে গিয়েছিলেন, এবারে আউটফিল্ডে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে অসাধারণ একটা ফিল্ডিং এফোর্ট, বেশ কিছু রান তিনি বাঁচিয়েছেন দলের জন্য। বড় একটা গ্রাউন্ড হারারে স্পোর্টস ক্লাব, 75 মিটারেরও বেশি গ্রাউন্ড ডিমেনশনস, বাউন্ডারি সীমানা ছুঁতে অনেক সময় লাগে, ব্যাটাররা খুব সহজে বাউন্ডারি পান না, ফিল্ডাররা অনেকটা ভেতরে দাঁড়িয়ে ফিল্ডিং করছেন সেটাও কিন্তু আমরা দেখছি। ব্র্যাড এভান্স তিনি স্ট্রাইকে আছেন, 4 বল থেকে 2, 155, 6 উইকেটে। রিশাদ ওভারের পরের বলটা করলেন স্টাম্প টু স্টাম্প, ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ঢঙে খেললেন, এ বল থেকে কোনো রানের সুযোগ নেই। কোনো না কোনোভাবে জিম্বাবুয়ে তারা কিন্তু কারেন্ট রান রেটটা চারের উপরে রাখছে, অর্থাৎ একটা টার্গেট তাদের মাথায় রয়েছে নিশ্চয়ই। স্লিপ রেখে বোলিং করছেন ওভারের পরের বল, ওভার দ্য উইকেটে অফ ড্রাইভ করেছেন, কাভার অঞ্চলে ফিল্ডিং হলো, এ বল থেকে কোনো রান নেই। কামব্যাকটা ভালো হয়েছে রিশাদের, শুরুর দু তিনটা ওভার বেশ খরুচে ছিলেন, তারপর কিন্তু ভালো একটা কামব্যাক করেছেন। ওভারের শেষ বল, ইভেন্স প্রস্তুত, আসছেন রিশাদ, আবারও কাভারে ড্রাইভ করেছেন, এ বল থেকে কোনো রান হবে না। ওভারের খেলা শেষ হলো, 39 ওভার শেষে 155, 6 উইকেটে জিম্বাবুয়ে, দুই অপরাজিত ব্যাটার, ইভেন্স 2 এবং বেন কারেন 81 রানে অপরাজিত রয়েছেন। এখান থেকে কত দূর যাবে জিম্বাবুয়ে, কত টার্গেট তারা বাংলাদেশকে দিতে পারে, যাই দেবে সেটা গত ম্যাচের তুলনায় অনেক বেশি সেটা বোঝাই যাচ্ছে। তবে উইকেটের ধরনেও আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি। প্রথম যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে খুব একটা রোদ ওঠেনি, মোটামুটি পুরোটা দিন মেঘলা ছিল এবং পেস বোলাররা দাপট দেখিয়েছেন দুই দলেরই। দিন শেষে যে দলটা পেস বোলিং একটু ভালো খেলেছে জিম্বাবুয়ে তুলনামূলকভাবে, তারাই কিন্তু ম্যাচটা জিতে নিয়েছিল। বাংলাদেশের ব্যাটাররা ওই জিম্বাবুয়ের পেসারদের কাছে একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছিলেন। আজকের দিনে বেশ কিছু ডাবল ডিজিট পার্টনারশিপ ছিল, আরভিন কারেনের 24, মাদভেরে কারেনের 34, সিকান্দার রাজা এবং বেন কারেনের 68, এরপর মাদান্দে এবং কারেনের তাদেরও কিন্তু 14 রানের পার্টনারশিপ। অর্থাৎ একটা উইকেট পড়ে যাওয়ার পর খুব জলদি বাংলাদেশ কিন্তু দ্বিতীয় উইকেটটা নিতে পারেনি, বারবার ছোট বড় বিভিন্ন ধরনের পার্টনারশিপ কিন্তু করতে সক্ষম হয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা এবং এ কারণেই 155তে পৌঁছতে পেরেছেন। শরীফুল নতুন ওভারে প্রথম বল নিয়ে আসলেন, বেন কারেন আগ্রাসী ভূমিকায় একটা স্লগ করতে চাইলেন, অ্যাক্রস দ্য লাইন খেলেছিলেন ঠিকই, তবে পিক আপ শটটা গিয়ে পড়লো মিড উইকেটে কয়েক বাউন্সে তাওহিদ হৃদয়ের কাছে। আবার বলটা কুড়িয়ে দেওয়ার আগে ব্যাটাররা দুবারের জন্য জায়গা পরিবর্তন করে ফেললেন, ব্র্যাড এভান্স সঙ্গ দিচ্ছেন বেন কারেনকে, বাউন্ডারি না পেলেও একাধিক রান দৌড়ে নেওয়ার সুযোগ থাকে এবং রানিং বিটুইন দ্য উইকেটস খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের বড় গ্রাউন্ডে রানিং বিটুইন দ্য উইকেটসের গুরুত্বটা আসলে বলে বোঝানোর নয়। 157, 6 উইকেট হারিয়ে 40তম ওভারের খেলা চলছে, শরীফুল উইকেটের খোঁজ করছেন, এখনও কোনো উইকেট পাননি, 32 রান খরচ করেছেন, নিজের অষ্টম ওভারে আছেন, স্টাম্প টু স্টাম্প। এবারে অবশ্য ব্যাটের ভেতরে কানায় লেগেছিল, তারপরও দৌড়ে দুটো রান নিচ্ছেন, অসাধারণ ফিটনেস বেন কারেনের কাছ থেকে। এতগুলো ওভার তিনি খেলেছেন, এতগুলো বল খেলেছেন, নিজের 100তম বলটা খেললেন এই ইনিংসে, 83 রানে পৌঁছে গেছেন, স্ট্রাইক রেট 83। পরপর দুই বলে দুটো ডাবলস দৌড়ে নিচ্ছেন এবং চোখে মুখে ক্লান্তির কোনো ছাপ কিন্তু নেই এই ব্যাটারের। বাংলাদেশের বোলারদের একাই মোটামুটি শাসন করেছেন এই ইনিংসটায়। পাশে যদি কিছু সাপোর্ট তিনি পেতেন তাহলে, পাশে যদি সাপোর্টটা পেতেন তাহলে কিন্তু আরও ভালো হয়তো হতে পারত ঘটনাটা। 159, 6 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহটা। শরীফুল পরের বলটা করলেন স্লোয়ার ডেলিভারি স্টাম্পের মধ্যে ফুলের লেন্থে, ড্রাইভ খেলেছেন সোজা ব্যাটে, সেখান থেকে অবশ্য কোনো রানের সুযোগ পাবেন না বেন কারেন। একটু আগে একটা ঘটনা ঘটেছে, বেন কারেন দাঁড়িয়েছিলেন, সোহান তিনি দাঁড়িয়েছিলেন ক্যাচটা ধরার জন্য বা বলটা তার কাছে পাঠানো হয়েছিল থ্রো, সেটা আবার বেন কারেনের গায়ে গিয়ে লাগে, তিনি ভাবছিলেন ইচ্ছা করে তার গায়ে থ্রোটা এসছে কিনা। তবে সোহান তাকে বলার চেষ্টা করলেন যে না, আমি আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিলাম, বাঁচানোর চেষ্টা করছিলাম। কারেন্ট রান রেট 4.03, 159, 6 উইকেট হারিয়ে। ওভারের পরের বল অফ স্টাম্পের বাইরে, অফ কাটার ধরনের ডেলিভারি ছিল, বলে ব্যাটে করতে সক্ষম হননি। গতির যে তারতম্য সেটা কিন্তু দেখাচ্ছেন শরীফুল, একটা স্লোয়ার বল দিয়ে বোকা বানালেন ব্যাটারকে এ যাত্রায়। বেন কারেন মোটামুটি মনস্থির বোধহয় করেই ফেলেছেন যে তিনি সেঞ্চুরিটা না করে ফিরতে চান না, সেঞ্চুরিটা করতেই চান তিনি এই মুহূর্তে। শরীফুল ওভারে দুটো বল বাকি রয়েছে, 39 ওভার 4 বলের খেলায় 159, 6 উইকেটে জিম্বাবুয়ে, 4.01 এই হচ্ছে কারেন্ট রান রেট। ওভার দ্য উইকেটে শরীফুল আসলেন অফের বাইরে, দারুণ একটা কাট শট বেন কারেনের কাছ থেকে, তবে গ্যাপ খুঁজে পাননি, তারপরও দৌড়ে দুটো রান নিচ্ছেন, ঝুঁকিপূর্ণ হতে পারে, রান আউট হলো কিনা। নুরুল হাসান সোহানকে দেখে অবশ্য মনে হচ্ছে না যে তিনি খুব একটা নিশ্চিত যে রান আউটটা করতে পেরেছেন, প্রথম রানটা খুব দ্রুত লয়ে নিয়েছিলেন, তারপর দ্বিতীয় রানের জন্য ছুটলেন, রান তোলার একটা ক্ষুধা রয়েছে এই ব্যাটারের। বেন কারেন ব্র্যাড এভান্সকে বললেন ছুটতে থাকো, রান পেয়ে যাব আমরা, পেয়েও গেছেন, একাধিক ডাবলস আমরা এই ওভারটার মধ্যে অন্তত দেখলাম, কোনো বাউন্ডারি না পেলেও বেশ কিছু দুই রান দৌড়ে দৌড়ে ব্যাটাররা নিয়েছেন। 161, 6 উইকেটে চল্লিশতম ওভারের শেষ বলটা নিয়ে আসবেন শরীফুল ইসলাম। ক্রিকেটের দেখা একেবারেই পাননি, সেটা নিজের জন্য খানিকটা অস্বস্তির হবে। এরকম একটা বোলিং বান্ধব উইকেটে তাকে কিন্তু আনাই হয়েছিল উইকেট তোলার জন্য, সেই কাজটা তিনি এখনো পর্যন্ত করতে পারছেন না। ওভারের শেষ বল নিয়ে শরীফুল ওভার দ্য উইকেটে শর্ট বল, বাউন্সার ছেড়ে দিলেন বেন কারেন, এবং এরই সাথে একটা ওয়াইডের ঘোষণাও আসলো। শরীফুল অবাক হয়েছেন, বলটা লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল, বাহাতি ব্যাটার বেন কারেন দেখে শুনেই বলটা ছেড়ে দিয়েছেন, অর্থাৎ শেষ লিগাল ডেলিভারিটা করার জন্য আবারও শরীফুলকে ফিরতে হবে তার বোলিং মার্কে। আটটা এক্সট্রা সব মিলিয়ে চারটা লেগ বাই, এবং সেই সাথে পাঁচটা ওয়াইডও রয়েছে, চারটা ওয়াইড, চারটা লেগ বাই চারটা ওয়াইড, সব মিলিয়ে আটটা এক্সট্রা রান। বেন কারেন তিনি প্রস্তুত ওভারের শেষ বলটা খেলার জন্য। শরীফুল আসবেন, কোনো বাউন্ডারি না খরচ করলেও ওভারটা বেশ খরুচেই হয়েছে তার কাছ থেকে। এবারে লেন্থ বল, খানিকটা গতি কমিয়ে করেছেন অফের বাইরে, ড্রাইভ করতে চাইলেন, একটু আগে ভাগে শটটা খেলেছেন বেন কারেন, টাইমিং মেলাতে পারেনি। শরীফুল নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, এবং এর সাথে চল্লিশতম ওভারের খেলাটাও শেষ হল। জিম্বাবুয়ে 162 ছয় উইকেট হারিয়ে চল্লিশ ওভারের খেলা শেষ, আরও 10 ওভারের খেলা বাকি। দেখা যাক এখান থেকে জিম্বাবুয়ে কত দূর যেতে পারে। আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গে রয়েছেন, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচের সরাসরি ধারা বিবরণীতে, এবং খেলার এই অবস্থায় ধারাভাষ্যে পরিবর্তন হবে। আসছেন দ্য লেজেন্ডারি চৌধুরী জাফরুল্লাহ সারাফাত।
2: ধন্যবাদ পারভেজ, আপনার অসাধারণ কমেন্ট্রি দেওয়ার জন্যে। উইকেটের পতন ঘটানো দরকার, এবং সেটি যত দ্রুত সম্ভব, কারণ এর আগের খেলাটি আপনারা জানেন যে 142 রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে বাংলাদেশ মাত্র 116 রানে অল আউট। অতএব ভয়ের ব্যাপার তো থাকবেই, 162 ছ উইকেটে জিম্বাবুয়ে, 40 ওভারের খেলা শেষ, পাওয়ার প্লের সংকেত আমরা লক্ষ্য করলাম। ওভারের এই বলটি করবেন, আর যিনি বল করবেন তিনি হলেন রিশাদ হোসেন, বল করলেন। এবারে অন সাইডে পুশ ব্যাক, বল চলে গেল ওয়াইডিশ মিডন অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, একটি রান, আরও একটি রান বাড়ল। এই রানটি এসছে ব্রাড ইভান্সের ব্যাট থেকে, 3-8 বল মোকাবেলা করেই। বেন কারেন এখনো পর্যন্ত অপরাজিত 87, পরবর্তী বলটি করার জন্যে দৌড় শুরু করলেন, বল করলেন উইকেট টু উইকেট, হেড ডাউন ক্লোজ ডাউন করে মোকাবেলা করলেন, বল চলে গেল মিড অন অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হল না। আনন্দের সমুদ্রে অবগাহন করার মতো পরিবেশ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি বাংলাদেশের বোলাররা। আরও একটি বল হয়ে গেল, এটিও কিন্তু ডট বল। কারেন্ট রান রেট হল 4.02, 50 ওভারের খেলা, অতএব এটি খুব খারাপ নয়। শেষ 10 ওভারে যদি তেড়ে ফুড়ে মারতে পারে তাহলে ভালো একটা অবস্থানে যাওয়া সম্ভব। আরও একটি বল হয়ে গেল, খেললেন, ভঙ্গি হল রক্ষণাত্মক, এটিও কিন্তু ডট বল। 163 ছ উইকেটে জিম্বাবুয়ে, রিশাদ হোসেন পরবর্তী বলটি করার জন্যে দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন। এবারে আবেদন, আবেদন, কিন্তু আম্পায়ার এই আবেদন তিনি সমর্থন করতে পারেননি। বেশ জোরালো আবেদন, এত জোরে আবেদন করলেন যেন মনে হলো যে হারারের এই আবেদন বুলাওয়ে থেকে শুনতে পাচ্ছেন দর্শক সমর্থকরা। আরও একটি বল হয়ে গেল, এবারে ব্যাকফুটে গিয়ে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, ব্যাটার দয় তারা জায়গা পরিবর্তন করলেন, তৌহিদি হৃদয় তিনি ফিল্ডিং করলেন। ওভার শেষ, 41 ওভারের খেলা শেষ হল, 42 ওভারের খেলা শুরু হবে। একজন ব্যাটার যখন ফর্মে থাকে তখন তার ব্যাট থেকে যে শিল্প বেরিয়ে আসে সেটি দেখাতে সক্ষম হলেন বেন কারেন। পারভেজ একটু আগেই উল্লেখ করলেন, আপনারাও জানেন যে স্যাম কারেন, টম কারেন ইংল্যান্ডের হয়ে তারা খেলে থাকেন। স্যাম কারেন আইপিএলেরও নিয়মিত মেম্বার, নিয়মিত সদস্য, এবং তার বোলিংয়ের যে কারিশমা সেটি আপনারা খুব ভালো করেই জানেন, এবং কখনো কখনো অত্যন্ত মারমুখী ভূমিকায়ও তিনি অবতীর্ণ হয়ে থাকেন। শরীফুল ইসলাম ফুল টস ঘোরানোর একটা প্রচেষ্টা বলে ব্যাটে করতে পারেনি, নাখোস ব্যাটার, ওয়াইডের একটা আবেদন তার, তিনি হলেন বেন কারেন, 88 111 বল মোকাবেলা করে। কত বড় ব্যাটার বা ব্যাটসম্যান যে লাস্ট চারটা ইনিংসে একটি শতরান, তিনটি অর্ধশতরান, আজ অর্ধশতরান তো বটেই শতরানের দিকে ধাবিত, 88 111 বল মোকাবেলা করে শরীফুল ইসলাম বল করলেন ফুল টস, সঙ্গে সঙ্গে লেগের দিকে ঘুরিয়ে দিয়েই একটি রান, একটির বেশি রান নেওয়া সম্ভবপর হল না, বিকজ প্লেসমেন্টটা খুব একটা ভালো হয়নি, গ্যাপ দেখে যদি বলটাকে সার্জেন্টের মতো বাইপাস করিয়ে দিতে পারতেন তাহলে চার হতে পারত। দুদিক থেকে আসলে সার্জিক্যাল অপারেশন দরকার, যেমনটি প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় লক্ষ্য করলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, দুদিক থেকে যে সার্জিক্যাল অপারেশন তারা করে আজ সেরকম লক্ষ্য করিনি। আরও একটি বল হয়ে গেল অফ স্টাম্পের বাইরে, ড্রাইভ করলেন কভার ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কভার অঞ্চলে, তৌহিদ হৃদয় তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, দুটি রান সংগৃহীত হল। 42 ওভারের খেলা এগিয়ে, 167 for 6 জিম্বাবুয়ে, ব্রাড ইভান্স 5-9 বল মোকাবেলা করে, বেন কারেন এখনো অপরাজিত, সেই উদ্বোধনী বা প্রারম্ভিক ব্যাটার হিসেবে নেমে এখনো পর্যন্ত তিনি অপরাজিত, 89। আরও একটি বল হয়ে গেল, এটিও কিন্তু ডট বল, কবজির মোচড়ে স্কোয়ার লেগ অঞ্চলের দিকে ঠেলে দিলেন, ওখানে ফিল্ডার বলের লাইনে, এটিও কিন্তু ডট বল। শরীফুল ইসলাম পরবর্তী বলটি করার জন্যে আস্তে আস্তে তার বোলিংয়ের শেষ প্রান্তে তিনি ফিরে গেলেন, এই মাত্র ঘুরলেন, ওদিকে প্রস্তুত ব্যাটার ব্রাড ইভান্স, বল করলেন এবারে রাইজিং ডেলিভারি, হুক করার একটা প্রচেষ্টা, হাফ হুক হাফ পুল বলা যেতে পারে, বলে ব্যাটে করতে পারেনি, এটিও কিন্তু ডট বল। যত বেশি ডট বল তত বেশি মহার্ঘ, এবং ডট বল আদায় করে নেওয়া প্রতিপক্ষ দলকে চাপের মধ্যে ফেলে দেওয়া, এবং সেটি নিশ্চয়ই করে হবে নিজের দলের জন্য মঙ্গলের কারণ। কে হবে পথ প্রদর্শক, বাংলাদেশ যখন ব্যাটিং করবে সেটি আপনাদেরকে জানাব, থাকুন বাংলাদেশ বেতারের সাথে, উপভোগ করুন ক্রিকেটের লাইভ অ্যাকশন। আরও একটি বল হয়ে গেল একেবারে উইকেটের লাইনে, ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলা, বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, এ বলে কোনো রান হল না। খেলাটা এখনো বিজনেসে চলে আসেনি, ইভেননেস যেটিকে বলে সেটি যখন আসবে আপনাদেরকে জানাবো। পরবর্তী বলটি করার জন্যে শরীফুল ইসলাম 8.5 ওভার মেডেন নেই, উইকেট নেই, আরও একটি বল হয়ে গেল, পুল করার একটা প্রচেষ্টা, সেন্টার অব দ্য পার্টে নিতে পারেনি, পয়েন্ট অফ ডেলিভারিটা খুব ভালো, বলে ব্যাটে ঠিক।
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী। এখন শুনবেন হামদ, আল্লাহ পাকের শানে হামদ। গীতিকার জেবুন নেসা জামাল, শিল্পী ইয়াসমিন মুস্তারি।

জীবননেশা জামালের লেখায় ইয়াসমিন মুস্তারির কণ্ঠে আল্লাহ পাকের সামনে হাম শুনলেন। ধনীদের সম্পদে দরিদ্র ও বঞ্চিতদের রয়েছে ন্যায্য অধিকার। তাদের সম্পদ হতে যাকাত আদায় করে পবিত্র ও পরিশুদ্ধ করো, এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজে আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহার সবচেয়ে ভালো। কোনো ভাইয়ের উপকারের জন্য পায়ে হেঁটে যাওয়া 10 বছরের ইতিকাফ অপেক্ষা উত্তম। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। ওই ব্যক্তি বেহেশত প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয় সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হাম শুনবেন গীতিকার কবি ফারুক আহমেদ, শিল্পী আলাউদ্দিন আহমেদ।

0: পাত, তুমি যে পাক জাত।
1: কবি ফারুক আহমেদের লেখায় আলাউদ্দিন আহমেদের কণ্ঠে আল্লাহ পাকের শানে হাম শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রে।
2: এই ব্যাটারের ব্যাট থেকে এসে 50% এর উপরে রান তিনি করেছেন 102 122 বল থেকে, 90

ছিলেন খারাপ দুটো বল পাওয়ার জন্য পেয়েছেন এবং সেই দুটো বল থেকে দুটো বাউন্ডারি পেলেন। তাসকিন ফিরে আসার প্রত্যয় নিয়ে বল করছেন, রাউন্ড দ্য উইকেটে ফুলের লেন্থে অন ড্রাইভ খেলেছেন। বেন কারেন এখনও সোজা ব্যাটে খেলে যাচ্ছেন ফুলের লেন্থের বলগুলোতে। যেই আত্মবিশ্বাসটা তিনি নিয়ে একদম প্রথম বলটা ফেস করেছিলেন, ঠিক একই রকম তার পরিষ্কার মানসিকতা তিনি দেখাচ্ছেন ব্যাটিংয়ে। আরও একটা রান তার ব্যাট থেকে চলে আসলো, 103 পৌঁছে গেছেন তিনি। জিম্বাবুয়ে দলীয় 200 কাছাকাছি পৌঁছে গেছে 196 ছয় উইকেটে। একটা পর্যায়ে মনে হচ্ছিল তারা 210-20 করবে, তবে এখন যেভাবে রানের গতি তারা বাড়িয়েছে, এখান থেকে 230 বা তারও উপরে যাওয়ার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। আরও 27 লিগাল ডেলিভারি বাকি, অনেকটা বিপদের মুখেই পড়ে গেছে বাংলাদেশ। এই পার্টনারশিপটা ম্যাচটা জিম্বাবুয়ের পক্ষে কিন্তু নিয়ে যাচ্ছে। কারেন্ট রানের 4.31 ওভার দ্য উইকেটে তাসকিন। ব্যাটার ব্র্যাড এভান্স, যার ওডিআই সর্বোচ্চ রানটাই 33, তবে আজকে তার ব্যাটিং দেখে কিন্তু মনে হচ্ছে না তিনি একজন লেজের দিকের ব্যাটার, প্রপার ব্যাটিংটা করছেন। ওভারের পরের বল থেকে একটা সিঙ্গেল আসলো, আম্পায়ারের সংকেতের অপেক্ষায় আমরা রয়েছি, এটা কি ব্যাট থেকে এসেছে নাকি লেগ বাই সূত্রে। পায়েখানিকটা আঘাতও পেয়েছেন বলে মনে হচ্ছে ব্র্যাড এভান্স। ইয়েস, লেগ বাই, সেই সূত্রে রানটা চলে এসছে 197, ছয় উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। বেন কারেনকে যত বেশি সম্ভব স্ট্রাইক দেওয়ার চেষ্টা করছেন তার পার্টনার ব্র্যাড এভান্স, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ এই দুই ব্যাটারের মধ্যে। বাংলাদেশ কিভাবে এই পার্টনারশিপটা ভাঙবে, কাকে দিয়ে এই পার্টনারশিপটা ভাঙা যায়, সে পরিকল্পনা কিন্তু করছেন এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ। ইতিমধ্যে নিজে 10 ওভারের স্পেল শেষ করে ফেলেছেন, তবে তাসকিন, শরীফুল, নাহিদ রানা, তাদের উপর নির্ভর করতে হবে, চেষ্টা করতে হবে অন্তত এই পার্টনারশিপটা ভাঙার, তাহলে লেজের দিকের ব্যাটারদেরকে সামনে নিয়ে আসা যাবে। তাসকিনের রাউন্ড দ্য উইকেটে আসছেন বাহাতি বেন কারেনের জন্য। স্লোয়ার ধরনের বল, হাফ পুল ধরনের একটা শট খেলেছেন তিনি, যে উচ্চতায় আসবে ভাবছিলেন অতটা উপরে ওঠেনি, তবে শর্ট মিড উইকেটে ফিল্ডার শরীফুল, তার কাছে বলটা চলে গেছে, বল থেকে কোনো রান নেই। খরুচে একটা ওভার তাসকিন কোনো মতে শেষ করতে চাইবেন, সব মিলিয়ে বেশ কিছু রান দিয়ে ফেলেছেন তিনি। বেন কারেন তার ব্যাটটা নিয়ে খুব একটা খুশি নন, সাধারণত আমরা দেখি যে যে ব্যাটে একজন সেঞ্চুরি পেয়ে যান সে ব্যাটটাই ব্যবহার করার চেষ্টা করেন, তবে হয়তো ব্যাটের হ্যান্ডেলটা একটুখানি লুজ হয়ে গেছে, যে কারণে তিনি একটা আলাদা ব্যাট হয়তো চাইছেন বা ইঙ্গিত করছিলেন ড্রেসিং রুমের দিকে। ওভারটা শেষ হলে হয়তো সেটা পরিবর্তন হবে। তাসকিন ওভারের পরের বলটা নিয়ে আসলেন, 46 ওভারের শেষ বলটা, গ্লান্স শট, ব্যাটে এসেছে কিনা সেটাও দেখতে হবে। আম্পায়ার অবশ্য বলেছেন হ্যাঁ, ব্যাট থেকে রান এসছে, এবং এরই সাথে আরও একটা সফল ওভার জিম্বাবুয়ের জন্য, 198 ছয় উইকেট হারিয়ে 46 ওভার শেষে। এবং এই ওভারটা মনে রাখবেন বেন কারেন, কারণ এই ওভারটাতেই প্রথম দুটো বল থেকে দুটো বাউন্ডারি হাঁকিয়ে তিনি তার ওয়ান ডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। প্রথম সেঞ্চুরি এসেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2025 সালে এই হারারেতেই, এবং তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও দুটো 50। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, আজকেও আরও একটা সেঞ্চুরি পেয়ে গেছেন। গত 5 ইনিংসের মধ্যে দুটো 50 এবং আজকের ইনিংস মিলিয়ে দুটো সেঞ্চুরিও তার রয়েছে। জিম্বাবুয়ে বোধহয় নতুন এক তারকার সন্ধান পেয়ে গেছে ব্যাটিংয়ে, টপ অফ দ্য অর্ডারে, যার নাম বেন কারেন, যিনি হয়তো খেলতেও পারতেন ইংল্যান্ডের হয়ে, তবে জিম্বাবুয়ের জন্য আশীর্বাদ হয়ে তিনি এসেছেন এবং জিম্বাবুয়েকে রিপ্রেজেন্ট করছেন তিনি। দলের সেরা ব্যাটারদের তালিকায় নিজের নাম নিশ্চয়ই লেখাতে চাইবেন তার ক্যারিয়ারটা যখন শেষ হবে। এক্সট্রাস 10 এসেছে, 46 ওভারের খেলা শেষ, 198 ছয় উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। শুরুতে যখন 0 রানে এক উইকেট হারিয়ে ফেলে, 8 রাতে দুটো উইকেট হারিয়ে ফেলে পাওয়ার প্লের ভেতরে, খোদ জিম্বাবুয়ের ভক্তরা হয়তো ভাবতে পারেননি সেখান থেকে এইরকম একটা অসাধারণ কামব্যাক হবে, এবং সেই কামব্যাকের নেতৃত্ব দেবেন এই ওপেনার বেন কারেন। নাহিদ রানা চলে এসেছেন, দুটো ওভার তার এখনও বাকি, 8 ওভার বল করে 31 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। নতুন ওভারের শুরুর বলটা করলেন, রাউন্ড দ্য উইকেটে ফুল টস হয়ে গিয়েছিল, বেন কারেন পুল শটটাই খেললেন সেখানে, এবং লং অনের ফিল্ডার তানজিদ হাসান তামিম অনেকটা বায়ে ছুটে গিয়ে বলটা কুড়িয়ে দেবেন, তার আগে দুটো রান হয়ে যাবে। এবং বেন কারেন তাকাচ্ছেন, তিনি আম্পায়ারের দিকে তাকিয়ে হয়তো ভাবছেন যেটা কি হাই ফুল টস হিসেবে নো বল কল করা যায় কিনা, তবে লিগাল বল ছিল। দলীয় 200 পূরণ হয়ে গেছে এই দুটো রানের মধ্য দিয়ে, এবং 47 ওভারের প্রথম বলেই দলীয় 200 পূরণ করে ফেলেছে জিম্বাবুয়ে। এখান থেকে নিশ্চয়ই তারা 230 কিংবা তারও বেশি কিছু যদি করা সম্ভব হয় সে চেষ্টাই তারা করবে। কি অসাধারণ একটা ইনিংস, উইকেটের চতুর্পাশে শট খেলেছেন, ফ্রন্ট ফুট ব্যাক ফুট কোনোভাবেই কিন্তু তাকে আটকানো যায়নি, এবং পেসার স্পিনার নির্বিশেষে দুর্দান্ত ব্যাটিংটা করে গেছেন বেন কারেন, এবং সেভাবেই তিনি তার সেঞ্চুরিটা পূরণ করলেন। নাহিদ রানার পরের বল প্রচণ্ড গতি ছিল, আমি জানি না বেন কারেন কেনই বা হেঁটে এসে এ ধরনের একটা স্কুপ শট খেলতে চাইলেন এই পেসারের বিরুদ্ধে। তারপর একটা রান আউটেরও সুযোগ তৈরি হয়ে গিয়েছিল, নন স্ট্রাইকিং এন্ডে থ্রো এসেছিল, সেখানেও থ্রোটা ডিরেক্ট হিটে লাগেনি, এবং সেই সুযোগে সব মিলিয়ে কি ঘটল, লেগ বাই সূত্রে দুটো রান এসছে, অর্থাৎ প্রথম বল থেকে দুটো রান পেয়েছিলেন
ব্যাট থেকে

0: কে এবং দ্বিতীয় বলে লেগ বাই সূত্রে দুটো রান এসছে। ওভারথ্রোই বলা চলে যে থ্রোটা করা হয়েছিল, হয়তো থ্রোটা না করলে একটাই রান হতো, তবে যেহেতু ওভারথ্রো হয়ে গেছে এবং নন স্ট্রাইক এন্ডে কেউ ছিল না ব্যাক আপ ফিল্ডার হিসেবে, সে কারণে দ্বিতীয় রানটাও নিতে সক্ষম হলেন। পায়ে খানিকটা ব্যথা পেয়েছেন, তারপর আমার মনে হয় যে খুবই ভালো একটা মাইন্ডসেটে রয়েছেন এই মুহূর্তে বেন কারেন। সেঞ্চুরিটা যেহেতু পেয়ে গেছেন, ক্লান্তি তার উপর এখন আর ভর করছে না, তিনি নিশ্চিন্তে ব্যাটিং করছেন, বলে বলে বড় শটে যাওয়ার চেষ্টা করছেন। 202/6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ। 47তম ওভারের আরও 4টা বল কিন্তু বাকি রয়েছে। নাহিদ রানা প্রথম 2 বল থেকে 4 রান হজম করেছেন। ওভারের পরের বল কোথায় খেললেন, বলে ব্যাটে হয়েছে কি না তা অবশ্য হয়নি, কিপারের গ্লাভসে গিয়ে বলটা জমা পড়ল এবং নাহিদ রানা একটা পোলাইট আপিল করলেন আম্পায়ারের কাছে, জানতে চাইলেন কট বিহাইন্ডের আবেদন জানালেন, তবে সেই ক্ষেত্রে আম্পায়ার সাড়া দেননি। এ যাত্রায় কোনো বিপদ ঘটল না বেন কারেনের জন্য। 54 রানের পার্টনারশিপ 61 বল থেকে, ম্যাচের মোড় ঘোরানো একটা পার্টনারশিপ এই ব্র্যাড এভান্স এবং স্যাম কারেনের মধ্যে, ইনফ্যাক্ট বেন কারেনের মধ্যে। 29/35 বল থেকে বেন কারেনের কন্ট্রিবিউশন, অন্যদিকে ব্র্যাড এভান্স তিনি 23 বল থেকে 19 রান কন্ট্রিবিউট করেছেন, এক্সট্রা এসেছে 6টা। তো সব মিলে এই হচ্ছে 54 রানের এই পার্টনারশিপের গল্পটা। 202/6 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। নাহিদ রানা ছুটে আসছেন, মাত্র 1টা উইকেট পেয়েছেন আজকে, আবারও লো ফুল টস হয়ে গেছে, চেষ্টা করেছিলেন ইয়র্কার দেয়ার, তবে আম্পায়ার নো বলের সংকেত দিয়েছেন। এটা কি হাই ফুল টস হয়ে গেছে সেই কারণেই এটাকে নো বল দেওয়া হয়েছে কি না, নাকি ওভারস্টেপিং হয়েছে সেই বিষয়টা আমরা দেখব। ফ্রি হিটের সংকেতও চলে এসছে। আলাউদ্দিন পালেকার সাউথ আফ্রিকান আম্পায়ার, তিনি কিন্তু বলেছেন যে হ্যাঁ এটা ওভারস্টেপিংয়ের জন্যই হবে। হ্যাঁ, ফুল টসটা দেখে আসলে মনে হয়নি যে বলটা কাঁধ উচ্চতার বা কোমর উচ্চতার উপরে শেষ করেছে, তার নিচেই ছিল, তবে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওভারস্টেপিং হয়ে গেছে। নাহিদ রানা পপিং ক্রিজের যে লাইনটা রয়েছে তার পেছনে তার পায়ের কোনো অংশ ছিল না, যে কারণেই এই নো বলটা হবে এবং ফ্রি হিট ডেলিভারিটাও পেয়ে গেছেন সেখানে ব্র্যাড এভান্স। একটা সাদামাটা ওভার, আরও একটু খারাপ হওয়ার পথেই বোধহয় আছে নাহিদ রানাকে, ফিরিয়ে আসতে হবে এই ওভারটায়, চেষ্টা করতে হবে খুব বেশি রান যেন না খরচ করেন। একটা গতিময় ডেলিভারি করেছেন এবং শুয়ে পড়ে যেভাবে পারেন বলে ব্যাটে সংযোগ করার চেষ্টা করলেন ব্র্যাড এভান্স, উইকেটের পেছন দিয়ে রান তুলতে চাইলেন, তবে নাহিদের মতো এই গতিতে যারা বল করেন তাদের বিরুদ্ধে আসলে আপনি স্কুপ করার চেষ্টা করলে চোখের পলকে বল চলে যাবে, আপনি বলে ব্যাটে নাগাল পাবেন না, এবং সেটাই ঘটেছে। একটা ডট বল আদায় করতে পেরেছেন নাহিদ রানা এবং এই জায়গাটায় ব্র্যাড এভান্স হয়তো ভাববেন যে আমি জায়গায় দাঁড়ালে হয়তো একটা পুল শট খেলতে পারতাম, বেশি ইম্প্রোভাইজ করতে গিয়ে এই ফ্রি হিটটা কিন্তু কাজে লাগাতে পারলেন না। 204/6 উইকেটে জিম্বাবুয়ে। নাহিদের পরের বল, এবারে পুল শটটা খেলেছেন, বল হাওয়ায় ভাসছে, ব্যাটের কানা ছুঁয়েছিল, তবে যেই গতিতে বলটা বেরিয়েছে ব্যাট থেকে নাহিদ রানার বোলিং এর গতিটাই যেন আরো বেড়ে গেল এই শটের মাধ্যমে। ডিপ ফাইন লেগে শরীফুল দাঁড়িয়েছিলেন, তার মাথার উপর দিয়ে চলে গেছে এবং বিশাল একটা ছক্কা হাঁকালেন সেই ক্ষেত্রে ব্র্যাড এভান্স, এই ইনিংসের দ্বিতীয় 6-এর মার। এর আগে ঋষাদকে একটা ছক্কা তিনিই হাঁকিয়েছিলেন এবং এবারে তিনি নাহিদ রানার বিরুদ্ধে চড়াও হলেন। শরীফুল একেবারে বাউন্ডারি সীমানার শেষ মাথায় দাঁড়িয়ে চেষ্টাটা করেছিলেন শেষ পর্যন্ত, তবে তার নাগালের বাইরে দিয়ে বল চলে গেছে সীমানার ওপারে। অনেক সময় গতিতেই ক্ষতি হয়, নাহিদ রানা এই গতিময় বলটা করেও টের পেয়েছেন যে ব্যাটের কানায় লাগলেও, মাঝ ব্লেডে না লাগলেও কিন্তু বলটা উড়ে উড়ে চলে যাচ্ছে সীমানার অন্য প্রান্তে। নাহিদ এবার পরের বলটা করলেন ইয়র্কার দেওয়ার চেষ্টা, ড্রাইভ খেলেছেন ব্র্যাড এভান্স, স্ট্রেট ড্রাইভ এবং সেখান থেকে মিড অফে ফিল্ডিং হবে, রানের দেখা নেই। একটা খরুচে ওভার শেষ করলেন নাহিদ রানা, গতদিনটা তার এত দারুণ গেছে, আজকে কিন্তু খুব একটা ভালো হয়নি। 9 ওভার বল করেছেন, 41 রান দিয়ে পেয়েছেন 1টা উইকেট। 47 ওভারের খেলা শেষ, জিম্বাবুয়ে 210/6 উইকেট হারিয়ে। বেন কারেন এখনও আছেন, তাকে সাহায্য করছেন অন্য প্রান্তে ব্র্যাড এভান্স এবং এই ইনিংসটা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একটা বড় ইনিংস দরকার হয়, একটা 50 ওভার গেম, 50 ওভার, 300টা বল, অন্তত এক বা একাধিক বড় ইনিংসের প্রয়োজন হয় আপনি যদি ওই 50 ওভার থেকে সম্মানজনক একটা রানে যেতে চান। এবং কন্ডিশনটা যখন হয় বোলিং বান্ধব, একটুখানি মনে হতে থাকে যে বোলাররা সুবিধা পাচ্ছেন, সেই জায়গায় এরকম একটা ব্যাটিং পারফরমেন্স সত্যি অসাধারণ। বেন কারেন যা করে দেখালেন আজকে অনুকরণীয় হয়ে থাকবে এবং বাংলাদেশের ব্যাটাররা যখন নামবেন নিশ্চয়ই ওই প্রত্যয় নিয়ে নামবেন যে বেন কারেনের মতো একটা ধৈর্যশীল ইনিংস খেলা লাগবে। শুরুতে যদি উইকেটে থিতু হওয়া যায়, ইনিংসে লম্বা করা সম্ভব, পরবর্তীতে অ্যাক্সেলারেট করা সম্ভব, সেই কাজটি কিন্তু বেন কারেন একেবারে করে দেখিয়েছেন। এবং বাংলাদেশের বোলিং ভ্যারিয়েশন কিন্তু ভালো, সেই ভ্যারিয়েশনের বিরুদ্ধেও বেন কারেনের এই পারফরমেন্সটা অনেকেই অনেক দিন হয়তো মনে রাখবেন। শরীফুল আসছেন তার স্পেলের শেষ ওভারটা নিয়ে, 9 ওভার বল করেছেন, 42 রান দিয়ে কোনো উইকেট পাননি। মুস্তাফিজের স্থলাভিষিক্ত হয়ে তিনি আজকে এই ম্যাচটায় এসেছিলেন, প্রত্যাশা নিশ্চয়ই তার কাছ থেকে অনেক বেশি ছিল। শেষ ওভারটা করছেন তিনি তার স্পেলের, রাউন্ড দ্য উইকেটে আসলেন বেন কারেনের জন্য, অফ স্টাম্পের বাইরে ওয়াইড ইয়র্কার ধরনের ডেলিভারি, রিভার্স করতে চাইলেন সেখানে বেন কারেন, বলে ব্যাটাই করতে পারেননি, একটা ডট বল দিয়ে শুরু করেছেন শরীফুল, ভালো ডেলিভারি। জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসে আর 17 বল বাকি রয়েছে, একটা পর্যায়ে যখন 66 রানে 4 উইকেট পড়ে যায় তখনও কিন্তু কেউ ভাবেনি যে পুরো 50 ওভার হয়তো জিম্বাবুয়ে খেলবে, হয়তো মনে হচ্ছিল যে জিম্বাবুয়েকে বাংলাদেশ আবারও খুব চিপলি খুব সস্তায় আউট করে দিতে পারবে, বাট সেই কাজটা কিন্তু জিম্বাবুয়ে হতে দেয়নি। অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন তাদের টপ অর্ডার ব্যাটার বেন কারেন এবং তাকে সাহায্য করেছেন ইনিংসের বিভিন্ন সময়ে, মিডল অর্ডার লেট অর্ডারে সিকান্দার রাজা থেকে শুরু করে মাদান্দে থেকে শুরু করে এখন ব্র্যাড এভান্স, সবাই দুর্দান্ত ব্যাটিংটা করেছেন তার পাশেই। ছোট ছোট অনেকগুলো পার্টনারশিপ আমরা হতে দেখলাম এবং সেখান থেকে জিম্বাবুয়ে 210 রানে পৌঁছে গেছে 6 উইকেট হারিয়ে। শরীফুল বোলিং করছেন, 42 রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি, এবং বাহাতি বেন কারেনের জন্য তিনি অ্যারাউন্ড দ্য উইকেটে আসছেন, অর্থাৎ অ্যাঙ্গেলটা তৈরি করে অফ স্টাম্পের অনেক বাইরে, বেন কারেনের হিটিং আর্কের বাইরে বলটা তিনি রাখতে চাচ্ছেন। এবারেও ফুল টসের মতো হয়ে গেছিল, লো ফুল টস, অফ স্টাম্পের অনেক বাইরে, ছেড়ে দিলে হয়তো ওয়াইড হতে পারতো, তাও বেন কারেন ধাওয়া করেছেন বলটাকে, ব্যাকওয়ার্ড পয়েন্টে বলটা চলে গেছে ডিপার অঞ্চলে এবং সেখানে রিশাদ আছেন, বল কুড়িয়ে দেওয়ার আগে একবারের জন্য জায়গার পরিবর্তন হবে। বেন কারেন তিনি পৌঁছে গেলেন 108 রানে, আর অন্যদিকে ব্র্যাড এভান্স পজিশনে অপরাজিত, তিনি স্ট্রাইকটা পাচ্ছেন 211, 6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে 4.44, এই হচ্ছে তাদের কারেন্ট রান রেট। কি চমৎকার গতি পেয়েছে এই ইনিংসটা অন্তত শেষ 8-10 ওভারে, একটা পর্যায়ে মনে হচ্ছিল 210-20 এটাই হয়তো সর্বোচ্চ হতে পারে, তবে এখন ইতিমধ্যেই তারা 211 রানে পৌঁছে গেছে 6 উইকেট হারিয়ে। আরও কিন্তু বেশ কিছু ডেলিভারি বাকি রয়েছে এই ইনিংসে, আরও 15 বল বাকি। আসছেন শরীফুল ওভার দ্য উইকেটে, প্রস্তুত ব্র্যাড এভান্স ডানহাতি ব্যাটার, এবারে টেনে খেলেছেন লফটেড ফ্ল্যাট শট, ফিল্ডার আছেন তবে বলটা তার অবধি পৌঁছবে না। মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন ডিপ মিড উইকেটের ফিল্ডার, তিনি অনেকটুকু বায়ে ছুটে আসলেন কাউ কর্নার অঞ্চলে এবং সেখান থেকে যতক্ষণে থ্রো করবেন ব্যাটাররা কিন্তু একাধিক রান পেয়ে গেছেন। উইকেটের একেবারে গভীরে দাঁড়িয়ে ব্যাটিং করছেন ব্র্যাড এভান্স, শর্ট বল হলেও যেন তিনি মারতে পারেন বা ইয়র্কার হলেও যেন সেটাকে হাফ বলই করে নিতে পারেন, খুবই ভালো ব্যাটিং টেকনিক। 27 রানে পৌঁছে গেছেন, রানা বল 27, স্ট্রাইক রেট 100 ব্র্যাড এভান্সের, ক্যারিয়ারের সেরা ওডিআই নকটা কি খেলে ফেলছেন কিনা, কারণ তার 33 রানে অপরাজিত ছিল আগের সেরা ইনিংস। ওভারের পরে বল ফুল টস চালিয়ে দিয়েছেন কাভার দিয়ে, কি চমৎকার প্লেসমেন্ট ছিল সেখানে, মিড অফে ফিল্ডার ছিলেন, ডিপ এক্সট্রা কাভারে ডিপে ফিল্ডার ছিলেন, দুজনের ঠিক মাঝখান দিয়ে বল চলে গেল সীমানার বাইরে কয়েক বাউন্সে মুহূর্তের মধ্যেই, এবং এই বাউন্ডারিটা অনেক বেশি আত্মবিশ্বাস দেবে ব্র্যাড এভান্সকে, তিনি 31 রানে পৌঁছে গেছেন। শরীফুল ফুল টস দিয়ে বসলেন এবং সেটাতেই তাকে পানিশ করলেন, তাকে শাস্তি দিলেন ব্র্যাড এভান্স, ব্যাট হাতেও বেশ ভালো করছেন তিনি, কার্যকরী একজন লেট অর্ডার ব্যাটার, একজন বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এই জিম্বাবুয়ে দলটায়, যে দলটায় আগে নীল জনসনদের মতো বা গাই উইটলদের মতো অলরাউন্ডাররা থাকতেন, পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো পারতেন। ব্র্যাড এভান্স সেই ক্যাটাগরিতে নিজেকে নিয়ে যেতে চাইবেন নিশ্চয়ই। ওভারের পরের বলটা ফুল শট খেলেছেন, টাইমিং খারাপ হয়নি, তবে মোসাদ্দেক সৈকত তিনি আছেন ডিপারে মিড উইকেট অঞ্চলে, বল কুড়িয়ে দিয়েছেন আরও একটা রান এবং সেই সাথে ওভারের সমাপ্তি হয়েছে। আরও একটা খরুচে ওভার শেষ করলেন শরীফুল, 218, 6 উইকেটে জিম্বাবুয়ে 48 ওভারের খেলা শেষে, আরও 2 ওভার বাকি রয়েছে, এই 2 ওভার থেকে আর কত রান যোগ করতে পারবে জিম্বাবুয়ে, ইতিমধ্যে যে রানটা করে ফেলেছে আমার মনে হয় বাংলাদেশের খেলোয়াড়রা তারা একটু তো চিন্তিত হবেনই, প্রাথমিকভাবে যা ভেবেছিলেন তার থেকে বেশ কিছু রান বেশি হয়ে গেছে জিম্বাবুয়ের এই ব্যাটিং ইনিংসটায়, এবং 230 অন্তত তারা চোখে দেখছে, তার বেশিও তারা করতে চাইবে, 12 বল থেকে 12 তুললেও এখান থেকে কিন্তু 230 রান করে ফেলা সম্ভব। ব্র্যাড এভান্স 32 অপরাজিত, স্ট্রাইকে আছেন তিনি, বেন কারেন 108 রানে, অন্য প্রান্ত থেকে দাঁড়িয়ে তিনি উপভোগ করছেন এই ব্র্যাড এভান্সের শেষ দিককার ব্যাটিং, কারণ কাজের কাজ তো বেন কারেন করেই রেখেছেন, 108 রান পুরো ইনিংসে তিনি ব্যাটটা ক্যারি করছেন, এখন হয়তো তিনি খানিকটা বিশ্রাম নেবেন এবং ব্র্যাড এভান্সকে দায়িত্ব দেবেন বড় শটে যাওয়ার। তো দেখা যাক কি ঘটনা ঘটে যায়। ১৯ ইনফ্যাক্ট নয় ওভার বল করেছেন নাহিদ রানা, ৪১ রান খরচ করে একটা উইকেট তার শেষ ওভারটা নিয়ে এসেছেন নাহিদ রানা। আর উইকেটের খোঁজ নিশ্চয়ই করবেন, দুই ম্যাচ মিলিয়ে ৭টা উইকেট, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এই ওডিআই সিরিজে। প্রথম ম্যাচে ২১ রানে ৬টা উইকেট পেয়ে বাংলাদেশের পক্ষে সেরা ওয়ানডে বোলিং ফিগারের মালিক তিনি হয়েছেন। নাহিদ রানা আসছেন ওভার দ্য উইকেটে, ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে ইয়র্কার দিয়েছেন, ডিগ আউট করলেন এভান্স, ঝুঁকিপূর্ণ রান, থ্রো হয়েছে ডিরেক্ট, নুরুল হাসান সোহান স্ট্রাইকিং এন্ডে থ্রো করেছেন, সরাসরি স্টাম্প ভেঙেছেন, তবে পৌঁছে গিয়েছিলেন তার আগেই বেন কারেন, কোনো ধরনের বিপদ অন্তত ঘটল না এই জায়গাটায়। এভান্স বুঝতে পারছিলেন না সিঙ্গেলটা নেবেন কিনা, তবে নন স্ট্রাইকিং এন্ড থেকে কি তৎপর এই বেন কারেন, তিনি যে প্রায় সাড়ে তিন ঘন্টার উপরে ব্যাটিং করে ফেলছেন সেটা কিন্তু তার ব্যাটিংটা দেখে বা তার রানিং বিটুইন দ্য উইকেটস দেখে কিন্তু বোঝার উপায় নেই বলা যায়। অসাধারণ ব্যাট করেছেন, ঘরের মাটিতে হোম কন্ডিশনের সঠিক ব্যবহার, ব্যাটার হিসেবে কিভাবে করতে হয়, উইকেটটা কিভাবে রিড করতে হয় সেটা কিন্তু বেন কারেন করে দেখিয়েছেন এই ইনিংসে। এখন তিনি স্ট্রাইকে আছেন, নাহিদ রানা বেশ কয়েকবার তাকে বল করার সুযোগ পেয়েছেন আজকে, তবে উইকেটটা কিন্তু তুলতে পারছেন না এবং বেশ কয়েকবার নাহিদের বলেই বেন কারেন বাউন্ডারি হাঁকিয়েছেন। সময় নিচ্ছেন নাহিদ রানা, অনেক লম্বা একটা রান আপ, বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলার, ডানহাতি ফাস্ট। অ্যারাউন্ড দ্য উইকেটে নাহিদ রানা, ফুল টস হয়ে গেছে, গাইড করার চেষ্টা, ব্যাকওয়ার্ড পয়েন্টে বলটা আটকে গেল, ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং হয়েছে, বল থেকে কোনো রান নেই। মোসাদ্দেক হোসেন সৈকত সেখানে ছিলেন, ইনফ্যাক্ট দৌড়ে রান নিয়ে ফেলেছেন, সৈকত বলটা ধরতে ধরতে একটা রান পেয়ে গেছেন এবং এই ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপটা আবারও লোয়ার ডাউন দ্য অর্ডার। সামহাও বাংলাদেশ ছটা উইকেট ফেলার পর কোথাও এক জায়গায় আটকে যায় এবং লোয়ার অর্ডার ব্যাটাররা কিন্তু ঠিক একটা পার্টনারশিপ বের করে ফেলেন, ৭৩ বল থেকে ৭২ রানের পার্টনারশিপ ব্র্যাড এভান্স এবং বেন কারেনের মধ্যে, এখনও সেটা চলমান। ফিল্ডারদের অবস্থান দেখে নিচ্ছেন, ব্র্যাড এভান্স নিশ্চয়ই বড় শটে যেতে চাইবেন, একমাত্র ব্যাটার এই ইনিংসে যার স্ট্রাইক রেট ১০০ উপরে, ৩০ বল থেকে ৩৩। নাহিদ রানার পরের বল লেন্থ ডেলিভারি ছিল, লেমন কাট, ব্যাটের ভেতরে কানায় লেগেছে, ডিপ ফাইন লেগে অবশ্য ফিল্ডার আছেন তাসকিন, বল কুড়িয়ে দেওয়ার আগে আরও দুটো বারের জন্য জায়গার পরিবর্তন। বেন কারেন এখন কিন্তু একটু খোরাচ্ছেন, মনে হচ্ছিল যে গরমের মধ্যে সাড়ে তিন ঘন্টার উপরে তিনি ব্যাট করছেন, এত দৌড়াচ্ছেন, নিশ্চয়ই কোনো না কোনোভাবে ক্র্যাম্প করতে পারে তার শরীরটা, সেটাই হচ্ছে হয়তো। তবে তাসকিন কোনো মতে বলটা ঠেকিয়েছেন, একাধিক রান বাঁচালেন, দুটো রান বাঁচালেন দলের জন্য। ওদিকে অবশ্য ব্র্যাড এভান্স বলছেন যে বাউন্ডারি চেক করা যায় কিনা, এটা কি চার হয়েছে কিনা একটু দেখা যায় কিনা, তবে ডিআরএস যেহেতু নেই বোধহয় বাউন্ডারি চেকের ক্যামেরাটাও সঠিক জায়গায় নেই এবং সে কারণে সেই সিদ্ধান্ত নেওয়ারও কোনো সুযোগ থাকছে না এই মুহূর্তে, দুটো রানে সন্তুষ্ট থাকতে হবে। নাহিদ রানার পরের বল ইয়র্কার, খুবই ভালো ডেলিভারি, তবে তার চেয়েও ভালো ডিগ আউট করলেন ব্র্যাড এভান্স, তাকে দেখে আসলে মনেই হয় না যে তিনি একজন বোলিং অলরাউন্ডার বা বোলার, মূলত ব্যাটিংটা এত ভালো করছেন, তার ক্যারিয়ার সর্বোচ্চ রানই করে ফেললেন ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এর আগে ছিল ৩৩ নট আউট, সেটাকে ছাপিয়ে এখন তিনি ৩৬ রানেই পৌঁছে গেলেন। ১০৯ রানে অপরাজিত বেন কারেন, তিনি আছেন স্ট্রাইকে, নাহিদ রানা শেষ দুটো বল বাকি রয়েছে, এখনও যদি পার্টনারশিপটা ভাঙা যায় হয়তো আরও একটা বা দুটো বাউন্ডারি বাঁচানোর সুযোগ হয়তো থাকবে, কারণ এই দুজন উইকেটে থাকলে শেষ এই ৮ বল থেকে কিন্তু একাধিক বাউন্ডারি মেরে দেওয়ার একটা সুযোগ জিম্বাবুয়ে পেয়ে যাবে। এ কারণেই ফিল্ড সেট করতে অনেকটা সময় নিচ্ছেন নাহিদ রানা, রান আপের একেবারে শেষ মাথায় দাঁড়িয়েছেন প্রস্তুত বেন কারেন, ১০৯ অপরাজিত ছুটছেন নাহিদ রানা, ডানহাতি ফাস্ট, একেবারেই অ্যারাউন্ড দ্য উইকেট থেকে, ফুল টস হয়ে গেছে, লো ফুল টস ধরনের বল, স্টাম্পের লাইনে থাকলে নির্ঘাত বোল্ড হয়ে যেতে পারতেন বেন কারেন, বলটা চোখেও দেখেছেন কিনা সেটাও কিন্তু একটা সন্দেহের ব্যাপার, কারণ এলোপাথারি ব্যাটটা ঘুরিয়েছেন তিনি, দেখে মনে হয়নি বলের উপর চোখ ছিল তার, বুঝতেও পারেননি কোথায় বলটা আছে, দেরি করে ফেলেছেন শটে, বলটা এত বেশি গতিতে ছিল ব্যাট নামানোর আগেই দেখলেন বল চলে গেছে, এবং কপাল ভালো তার বলটা স্টাম্পের লাইনে ছিল না, না হলে কিন্তু বোল্ড হয়ে যেতে পারতেন। ১০৯ রানে আছেন বেন কারেন, একটা ডট আদায় করেছেন নাহিদ রানা, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, উইকেট না পেলে অন্তত ডট যদি পেয়ে যায় বাংলাদেশ কিছু, সেই ক্ষেত্রে জিম্বাবুয়েকে অন্তত মোমেন্টামটা তাদের সেটা খানিকটা নিজেদের পক্ষে টেনে নেওয়ার সুযোগটা থাকে। নাহিদ রানা তার স্পেলের শেষ বলটা নিয়ে যাচ্ছেন, ৪৯তম ওভারের শেষ বল, রাউন্ড দ্য উইকেটে বেন কারেনের জন্য আবারও ইয়র্কার দেওয়ার প্রচেষ্টা, ভালো জায়গায় বলটা করেছেন, তবে অনেক দারুণ একটা প্লেসমেন্ট দেখিয়ে আবারও দুটো রান সম্পূর্ণ করলেন বেন কারেন এবং এর সাথে ওভারের সমাপ্তি হয়ে গেছে। 225-6 উইকেটে জিম্বাবুয়ে 49 ওভারের খেলা হয়েছে, নেলসনসে পৌঁছে গেছেন, নেলসন স্কোর 111 বেন কারেন, এবং অন্যদিকে ব্র্যাড এভান্স তিনি 36 রানে অপরাজিত রয়েছেন। শেষ 6 বলের খেলা বাকি এবং এই স্কোর লাইনটা দেখে কে ভাববে যে বাংলাদেশ টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল, জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠায় তারা। ইনিশিয়ালি ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করছিলেন তাসকিন, শুরুতেই 2টো উইকেট পেয়ে গিয়েছিলেন তিনি, জিম্বাবুয়ের টপ অর্ডারের 2 ব্যাটারকে আউট করেছিলেন। তবে অন্য যেই ওপেনার বেন কারেন, তিনি যে এক প্রান্তে টিকে থেকে পুরো ইনিংসটা এভাবে ক্যারি করে নিয়ে যাবেন, এই ধরনের ঘটনাকে ক্যারিং দ্য ব্যাট বলা হয়। থ্রু দ্য ইনিংস তিনি ক্যারি করছেন এই ইনিংস, এবং আমার নিশ্চিত মনে আছে জিম্বাবুয়েতে এসে একবার একটা টেস্ট ম্যাচে জাভেদ ওমর বেলিম বাংলাদেশের ওপেনার, তিনি কিন্তু একটা ইনিংসে পুরো ইনিংস এক প্রান্ত ধরে দাঁড়িয়েছিলেন, নট আউট ছিলেন শেষ পর্যন্ত। সো এরকম একটা ঘটনা এই ওয়ানডে ম্যাচেও জিম্বাবুয়ের এই বেন কারেন তিনি করে দেখাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে। নতুন ওভারের প্রথম বল তাসকিন আহমেদের, বলটা হাওয়ায় ভাসতে ভাসতে মিড উইকেট দিয়ে চলে গেল সীমানার ওপারে, ব্যাটারের নাম ব্র্যাড এভান্স, জায়গায় দাঁড়িয়েছিলেন, বলের উপর নজর রাখলেন, অফ কাটার ধরনের বল, কোনো গতি নেই, এবং সেটাতেই চপেটাঘাত করলেন ব্যাট দিয়ে, বলটাকে উড়িয়ে পাঠিয়ে দিলেন ওই মিড উইকেটের সীমানার ওপারে, ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ডেলিভারি তাসকিনের কাছ থেকে কোনোই কাজে লাগেনি। আগে ভাগেই বুঝতে পেরেছেন ব্র্যাড এভান্স একটা স্লোয়ার বল আসতে যাচ্ছে, খুব ভালো পড়াশোনা হয়েছে বাংলাদেশের বোলারদের উপর, বোঝাই যাচ্ছে। 42 রানে পৌঁছে গেছেন ব্র্যাড এভান্স। তাসকিন শেষ ওভারের দ্বিতীয় বলটা নিয়ে আসলেন, লেন্থ বল, আবারও হাওয়ায় ভাসিয়ে শট খেলেছেন, লফটেড হিট, বল সীমানার বাইরে গ্যালারিতে, টানা 2 বল থেকে 2টো ছক্কা, শেষটা পুরোপুরি নিজেদের করে নিচ্ছে জিম্বাবুয়ে এই মুহূর্তে। এবং ব্র্যাড এভান্স কি দুর্দান্ত একটা ইনিংস খেলছেন, তার ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। তাসকিন আহমেদ আগের বলে ছক্কা, পরের বলেও ছক্কা, টানা 2 বলে 2টো 6, 12টা রান হজম করলেন। লেগ সাইডে বেশ জোরের সঙ্গে খেলতে পারেন, যথেষ্ট মার রয়েছে এই ব্যাটারের ব্যাটে। ব্র্যাড এভান্স 4টা ছক্কা হাঁকালেন সব মিলিয়ে এই ইনিংসে, 237-এ পৌঁছে গেল জিম্বাবুয়ে। একটা সময়ে মনে হচ্ছিল 220 সেটাই বোধ হয় যথেষ্ট হবে, তবে এখন কিন্তু ইনিংসটাকে কি বাংলাদেশের নাগালের বাইরেই তারা নিয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাসকিন ভীষণ রকম চাপে রয়েছেন, ওভারে তৃতীয় বল, এবার ইয়র্কার দিয়েছেন ভালো জায়গায়, প্রথম বল থেকে এই একটা চ্যানেল মেনটেন করলেও কিন্তু এই ছক্কাগুলো হয়তো খেতে হতো না তাসকিনের, যথেষ্ট অভিজ্ঞ একজন বোলার, সাধারণত নতুন বলে খুবই ভালো করেন, পুরনো বলে মাঝে মধ্যে তার সমস্যা হয়ে যায়, ডেতে এসে মাঝে মধ্যে কিছু এক্সপেন্সিভ ওভার তিনি দিয়ে দেন যেটাতে ম্যাচের মোড় ঘুরে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই তৃতীয় ওডিআইটা আমার মনে আছে, যেখানে তিনি একটা ক্লোজ গেম হতে পারত, একটা ওভারে এসে তিনি একাধিক রান খরচ করে 2টো বাউন্ডারি ছক্কা হজম করে ম্যাচটাকে বাংলাদেশের নাগালের অনেকটা বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। আজকে আবারও তার অভিজ্ঞতাটা প্রয়োজন হবে, তাসকিন ফিরে আসতে হবে, 3টা মাত্র বল বাকি রয়েছে ইনিংসে। প্রস্তুত ব্র্যাড এভান্স, আসছেন তাসকিন, স্কুপ করে দিয়েছেন কিপারের মাথার ওপর দিয়ে, ফুল টস বলটাকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, ব্যাটটা উঁচিয়ে ধরলেন ব্র্যাড এভান্স, নিজের ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের প্রথম 50, এবং এত গুরুত্বপূর্ণ একটা সময়ে দলের প্রয়োজনে তিনি কিন্তু কাজের কাজটা করে ফেললেন, 4টা রান পেয়ে গেছেন এই বাউন্ডারি দিয়ে, জিম্বাবুয়ে পৌঁছে গেল 241-এ 6 উইকেট হারিয়ে। এবং এই পার্টনারশিপটা ব্র্যাড এভান্স এবং বেন কারেনের, সেটাই জিম্বাবুয়েকে কিন্তু জয়ের স্বপ্ন দেখাচ্ছে এই মুহূর্তে। 144 স্ট্রাইক রেটে 52 রান মাত্র 36 বল থেকে, 2টো 4, 4টা ছক্কা, অতি মানবীয় দুর্ধর্ষ ব্যাটিং ব্র্যাড এভান্সের কাছ থেকে। নেমেছিলেন 8 নম্বর ব্যাটার হিসেবে, কে জানত এই ধরনের একজন বিধ্বংসী ব্যাটার লুকিয়ে রয়েছেন 8 নম্বর পজিশনে এই জিম্বাবুয়ে দলটায়। তাসকিন ছুটে যাচ্ছেন, 2টো মাত্র বল বাকি, কোথায় বল করবেন, ইয়র্কার দিয়েও লাভ হচ্ছে না, এবারে লেগ কাটার ধরনের বল মিস করে গেছেন, হিটিং রেঞ্জের বাইরে তাসকিন বলটা রাখতে পেরেছিলেন বলে রক্ষা, বলে ব্যাটে হলে এটাও হয়তো ওই বাউন্ডারির ওপারে চলে যেত, অফের বাইরের বল টেনে লেগে খেলতে চেয়েছিলেন। এবং মজার বিষয় হচ্ছে বেন কারেন শেষ ওভারে কোনো স্ট্রাইকই পেলেন না, পুরোটাই খেলছেন ব্র্যাড এভান্স।
1: তার মানে একটু আপনাকে ইন্টারাপ্ট করি, ব্যাটটা সে ক্যারি করলো,
0: হ্যাঁ,
1: এবং তৃতীয় জিম্বাবুয়ান ক্রিকেটার হিসেবে তিনি ওডিআই ক্রিকেটে ব্যাট ক্যারি করছেন, এর আগে গ্র্যান্ড ফ্লাওয়ার এবং ব্র্যান্ডন টেইলর, গ্র্যান্ড ফুলার তিনি ইংল্যান্ডের বিপক্ষে 1994 সালে ব্যাট ক্যারি করেছিলেন এবং পরবর্তীতে ব্র্যান্ডন টেইলর তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2010 সালে ব্যাট ক্যারি করার রেকর্ড রয়েছে। থার্ড ব্যাটার অ্যাজ অ্যাজ এ জিম্বাবুয়ান যিনি ওডিআই ক্রিকেটে ব্যাট ক্যারি করছেন।
0: অসাধারণ একটা পরিসংখ্যান জানালেন আমাদেরকে বোরহান ভাই। এবং ওভারের শেষ বলটাও কোথায় যাচ্ছে, ইনিংসের শেষ বলটাও কোথায় গেল, লগনের উপর দিয়ে চলে গেল। ব্র্যাড এভান্স ছক্কা হাঁকিয়ে ইনিংসটা শেষ করলেন 247, 6 উইকেট হারিয়ে। একটা ব্র্যাড এভান্স শো আমরা দেখলাম এই মুহূর্তে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে, আনন্দে নৃত্যে জিম্বাবুয়ান দর্শক সমর্থকরা এই মুহূর্তে গ্যালারি মাতাচ্ছেন। এবং শেষ ওভারটা ভুলে যাওয়ার মতো তাসকিন আহমেদের কাছ থেকে হিসেব করে বলতে হবে কয়টা ছয় খেয়েছেন তিনি এই ওভারে, কত রান দিয়েছেন তিনি। বাংলাদেশ অন্তত ভাববে 30-35 রান তারা হয়তো বেশি খরচ করে ফেলেছে, স্বাভাবিক বোলিংটা করলে হয়তো 30 রান বাঁচানো যেত। তবে ব্র্যাড এভান্সের ইনিংসটাকে আপনার প্রশংসা করতেই হবে, কি দুর্দান্ত একটা নক তিনি খেললেন, জিম্বাবুয়েকে খুব শক্ত একটা অবস্থানে নিয়ে গেলেন এই ব্র্যাড এভান্স এবং বেন কারেনের জুটি। তৃতীয় ক্রিকেটার হিসেবে যেটা বোরহান ভাই বলছিলেন যে ক্যারি থ্রু দ্য ইনিংস করেছেন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে জিম্বাবুয়ান ক্রিকেটার হিসেবে বেন কারেন, 111 রানে নট আউট থাকলেন তিনি 135 বল থেকে। স্কোর কার্ডটা জানিয়ে দিই বাংলাদেশ বেতারের শ্রোতাদের জন্য, টস জিতেছিল বাংলাদেশ, জিম্বাবুয়েকে তারা ব্যাটিংয়ে পাঠায়। শুরুতেই ব্রায়ান বেনেট 0 রানে আউট হয়ে যান প্রথম ওভারেই, ইনোসেন্ট কায়া 4 রান করে আউট হয়ে যান 7 বল থেকে, ক্রেগ আরভিন তিনি আউট হয়ে যান 9 রান করে 20 বল থেকে, বোল্ড নাহিদ রানা, ওয়েসলে মাধবেরে বেশিক্ষণ টিকতে পারেননি 30 বল থেকে 15 করেছেন, কট সৌম্য সরকার, বোল্ড মেহেদি হাসান, মিরাজ সিকান্দার রাজা 33-53 বলে, কট তাওহিদ হৃদয়, বোল্ড মেহেদি হাসান মিরাজ, ক্লাইভ মাদান্দে 13 বল থেকে 4, কট নুরুল হাসান সোহান, বোল্ড রিশাদ হোসেন। এবং তখন 6 উইকেট পড়ে গিয়েছিল 148 রানের মাথায়, এবং সেখান থেকে 99 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ ব্র্যাড এভান্স এবং বেন কারেনের মধ্যে। বেন কারেন যিনি ওপেনিং ব্যাটার হিসেবে নেমেছিলেন 135 বলে 111 নট আউট, 9-4 কোনো ছয়ের মার নেই, স্ট্রাইক রেট 82.2। আর অন্যদিকে ব্র্যাড এভান্স তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ওডিআইতে, ইনফ্যাক্ট তার প্রথম 50 পেয়েছেন 58 বল থেকে 38 রান করে, 2-4-5 ছক্কা হাঁকিয়ে 152.63 এই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 13 এক্সট্রাস দিয়েছেন। বাংলাদেশের 6 বোলার বল করেছেন, যার মধ্যে 4 10 করে ওভার শেষ করেছেন। তাসকিন 10 ওভারে 57 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, শরীফুল 10 ওভারে 50 রান দিয়েছেন কোনো উইকেট পাননি, নাহিদ রানা 10 ওভারে 48 রান দিয়ে পেয়েছেন 1 উইকেট, মেহেদি হাসান মিরাজ সেরা বোলার ছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন 10 ওভারে 32 রান দিয়ে পেয়েছেন 2 উইকেট, রিশাদ হোসেন 8 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, মোসাদ্দেক হোসেন 2 ওভারে 13 রান দিয়েছেন কোনো উইকেট পাননি। এবং শেষ 5 ওভারের কথা যদি বলি, সেখানে 60 রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে, 12 করে রান তুলেছে তারা প্রতি ওভারে, এবং শেষ যে ওভারটা সেই ওভার থেকে এসেছে সব মিলে 22 রান। অর্থাৎ ম্যাচের পুরো গতিপথ বদলে দিল কিনা এই শেষ ওভারটা, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। সঙ্গে পেয়েছি আমাদের সবার প্রিয় কিংবদন্তি তুল্য ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফাত, তিনি আমাদের সাথে রয়েছেন। তার প্রাথমিক রিয়াকশনটা জানতে চাইব, আসলে অনেকটা থমকে গিয়েছি আমরা বাংলাদেশের এই বোলিং পারফরমেন্সটা দেখে, শেষ 4-5 ওভারে আসলে এভাবে করে জিম্বাবুয়ে আক্রমণ করবে বা এতগুলো রান তারা করতে পারবে সেটা হয়তো আমাদের ধারণার মধ্যেও ছিল না। কি মনে হচ্ছে আসলে এই এই শেষ দিকটা দেখে বাংলাদেশের বোলিংয়ের ফিনিশিংটা এমন কেন হলো?
2: ধন্যবাদ পারভেজ, প্রথমে বেন কারেনকে অভিনন্দন, মানে ব্যাট ক্যারি করে শেষ পর্যন্ত তিনি অপরাজিত রইলেন এবং এটি তৃতীয় ব্যাটার তিনি, এর আগে জাহিদ বলে গেলেন যে ব্র্যান্ডন টেইলর
0: এবং গ্র্যান্ড ফ্লাওয়ার,
2: গ্র্যান্ড ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার প্রথম ক্রিকেটার যিনি ওডিআইতে প্রথম ব্যাট ক্যারি করেন, মানে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আর টেস্টের প্রসঙ্গে আপনি এসেছিলেন, ওই খেলারও ধারাভাষ্য আমি প্রচার করি। জাভেদ ওমর তিনি টেস্টে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 85 রান করে, এবং ঘটনাটি ঘটে বুলাওয়েতে, নট হারারে, বুলাওয়েতে। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে এই রেকর্ড তিনি করেন। তার ব্যাট ক্যারি করার রেকর্ড এই জিম্বাবুয়ের বিপক্ষে। শেষ পাঁচ ওভারে যে নাটকীয়তা আমরা লক্ষ্য করলাম, প্রতি ওভারে ১২ করে রান নিলেন এবং খেলার জয় পরাজয়ের যে ইম্প্যাক্ট যদি বলেন, ওখানেই কিন্তু ঘটবে। দেখুন, যখন কারেনের কথা ধরুন, কোনোভাবেই তাকে আউট করা যায়নি। ওই সময়টা আসলে কি করণীয়, আপনাকে ব্যাটারকে আগে রিড করতে হবে যে তার উইক জোনটা কোথায়, এটা খুঁজে বের করা। এবং সেটির জন্যে আপনাকে এই উইকেটে বিশেষ করে বডি লাইন বরাবর বল করা, আই লাইন বরাবর বল করা, মাথার বরাবর বল করা, যাতে করে সে যখন হুক পুল করতে যাবে কানায় কোনায় লেগে বল গগনে উঠে যায়। আবার যদি আপনি অন্যভাবে দেখেন যে না, আমি ওই পথে যাব না, আমি ইয়র্কার লেন্থে বল করব, আমি স্লোয়ার ডেলিভারি দেব, আমি অফ স্টাম্পের বাইরে বল ফেলে একটু ভেতরে ঢোকাবো, কারণ আপনি অফ স্টাম্পের বাইরে বল ফেলে ভেতরে ঢোকান আর বাইরে নেন, দুটোই কিন্তু বিপজ্জনক। তার কোনোটাকে আমরা লক্ষ্য করলাম, লক্ষ্য করিনি। বাংলাদেশের বিশেষ করে এখন যদি আপনি পেস ডিপার্টমেন্টের কথা বলেন, বিশ্বমানের প্রত্যেকে, মোস্তাফিজুর রহমান যদি আজকে দলে নেই, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, প্রত্যেকে কিন্তু বিশ্বমানের বোলার এবং তাদের এই কথাগুলো খুব ভালো করে জানা যে কোথায় বল করতে হবে, কিন্তু সেটার ইমপ্লিমেন্ট তো হতে হবে, সেটার এক্সিকিউশন তো দেখাতে হবে, সেটা কিন্তু আমরা দেখিনি। যে কারণে ব্রাডের কথা বারবার আপনি উল্লেখ করলেন, ব্রাডে তিনি যে শেষের দিকের বা আট নম্বর ব্যাটার হিসেবে তিনি পাঁচটি বলকে সিক্সে পরিণত করেন এবং বিগ বিগ সিক্স অফ, এবং তার যে টাইমিং, তার যে ফুটওয়ার্ক, এক কথা এক্সেলেন্ট। তো এই যে পাঁচটি বলকে তিনি সিক্সে পরিণত করলেন, ওখানেই তো ৩০ রান হয়ে গেল।
0: পাঁচ বল থেকে ৩০ চলে এসছে,
2: পাঁচ বল থেকে ৩০ রান, দুই বল থেকে ৮ রান, দুটি চার, দুটি বলকে তিনি চারে পরিণত করেন, ব্যবধানটা কিন্তু ওখানেই করে দিলেন। এবং ব্রাড কিন্তু অনলি ৩৬ বলসে তিনি ৫০ রান করেন।
0: এটা টি টোয়েন্টি স্টাইল ব্যাটিং,
2: একদম একদম টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে তিনি বাংলাদেশকে বলতে পারেন যে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন করে দিলেন। তারপরও আশা ভরসার স্থল তো থাকতেই হবে বাংলাদেশও, যে ব্যাটাররা খুব খারাপ ব্যাটিং করে তেমনটা নয়। তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তারপর তৌহিদ হৃদয়, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, রিশাদ হোসেন, প্রত্যেকেই কিন্তু ভালো ব্যাটিং করতে জানেন। ৫০ ওভারে সর্বসাকুল্যে রান হল ২৪৭। তো ২৪৭ রান ৫০ ওভারে হতে পারে, এটা কোনো কঠিন সাধ্য ব্যাপার না। প্রশ্ন হলো এই উইকেটে সেটা সম্ভব কিনা, এটা বড় প্রশ্ন। যদিও প্রথম যে একদিনের আন্তর্জাতিক খেলা হয়, যে উইকেটে খেলা হয়েছিল সে উইকেটে কিন্তু আজকে খেলা
0: হচ্ছে না,
2: এটি ভিন্ন উইকেটে। সেজন্যই আমার ওই জায়গাটা আশা ভরসার স্থল, যে ৫০ ওভারে ২৪৭, এটা তো এমন না যে ২৮০ ৯০ বা ৩০০ প্লাস এরকম কোনো রান, তেমনটা কিন্তু নয়, ২৫০ নিচেই রান। সেই জন্য ফাইটটা করতে হবে ওইভাবে, আর খেলাটাকে রিড করা। আমরা বলি না গুড থিঙ্কার অব দ্য গেম, আমরা বলি না, ওটা হতে হবে, মানে খেলাটাকে রিড করতে হবে, ব্যাটার বোলারদেরকে রিড করতে হবে, সেই অনুযায়ী একটা প্ল্যানিং করে। আসলে আপনি দেখুন ফিল্ডিংও কিন্তু ভালো হয়নি, ওভার থ্রোতে কতবার রান দেওয়া
0: হয়ে গেছে।
2: তো ওভার থ্রোতে বিভিন্ন ফিল্ডিংয়ে বিভিন্ন কারণে যদি অতিরিক্ত রান এত বেশি দেওয়া হয় সেটাও তো দলের জন্য একটা অমঙ্গলের কারণ। সব মিলিয়ে বোলিং ফিল্ডিংটা আসলে যেরকম আমরা আশা করি সেরকম কিন্তু হয়নি। বাংলাদেশ এত খারাপ বোলিং সাম্রাজ্য নয়, যথেষ্ট শক্তিশালী বোলিং সাম্রাজ্য। জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল দলকে শাসন করা, তাদেরকে নিধন করা, তাদেরকে দাসত্ব মেনে চলতে বাধ্য করার মতো যোগ্যতা বাংলাদেশের বোলিং সাম্রাজ্য রাখে বলে আমার বিশ্বাস।
0: তবে এই জায়গাটায় যখন আপনি জিম্বাবুয়ের ব্যাটিং নিয়েই আলোচনা করছিলেন, তারা 247 করে ফেলেছে, অবশ্যই ব্র্যাড এভান্সের বিধ্বংসী একটা ইনিংস, 5টা ছক্কা হাঁকিয়েছেন, 2-4 ইনিংসের ব্যবধান হয়তো করে দিয়েছেন। অন্যদিকে বেন কারেন পুরো ইনিংসে ক্যারি করে গেছেন একটা প্রান্ত, 135 বল খেলেছেন, 111 রান করেছেন। এই জায়গাটায় মাঠের যে ডিমেনশন, এটা কি আসলেই ব্যাটারদের জন্য বড় শট খেলতে একটু সমস্যা হয় কিনা? এবং আমরা কিন্তু খেয়াল করেছি যে জিম্বাবুয়ের ব্যাটাররা একাধিকবার ডাবলস কিংবা ট্রিপলস এই জায়গায় কিন্তু অনেক বেশি মনোযোগ দিয়েছেন, কারণ তারাও জানেন যে গ্যাপগুলো এই বড় মাঠে যদি ফেলা যায় বাউন্ডারির চেয়েও বেশি উত্তম হবে হয়তো ওই ডাবলগুলো নেওয়া বা সেদিকে একটু সোচ্চার থাকা। এই জায়গাটাতেও কি বাংলাদেশকে সচেতন থাকতে হবে কিনা, যেহেতু বাউন্ডারি মারা কঠিন?
2: এক্স্যাক্টলি, আপনি যখন দেখবেন যে উইকেটের আচরণ খুব একটা সুবিধাজনক নয় বা আমাদের ফেভারে নয় বা আমাদের অনুকূলে নয় বা কারোরই অনুকূলে নয় দুপক্ষেরই, তখন আপনাকে সিঙ্গেলস ডাবলসের উপরে নজর দিতেই হবে, যে কাজটা কিন্তু বিশেষ করে কারেন করে গেলেন অসাধারণভাবে, যেটাতে সিঙ্গেলস নেওয়া দরকার, যেটাতে ডাবলস নেওয়া দরকার, যে বলটিকে চারে পরিণত করা দরকার, যে বলটিকে সিক্সে পরিণত করা দরকার, তিনি কিন্তু সেটি করলেন। আর ব্রাড তখন শেষ 5 ওভারে ওই সময় উইকেট হাতে 4-5টা সেই কাজটা
0: লাইসেন্স পেয়ে গেছেন,
2: লাইসেন্স তো দিয়েই দিলেন কারেন, কারেনই তাকে লাইসেন্স দিয়ে দিলেন যে তুমি তেড়ে ফুড়ে মারো, যেটি মাঠের ভাষায় যেটিকে বলে ঠাঁসিয়ে মারা আমরা বলে থাকি বা দর্শকরা বলে থাকে, তো ঠাঁসিয়ে মারা বা তেড়ে ফুড়ে মারা, সে তার দায়িত্বটা খুব ভালোভাবেই পালন করে গেলেন। কিন্তু দায়িত্বশীল ব্যাটিং যেটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কারেন কিন্তু করে গেলেন, একদম একাই আমি বলবো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের বিরুদ্ধে তিনি যে লড়াইটা করে গেলেন এবং সুস্পষ্ট আত্মবিশ্বাস যাকে বলে সেটির একটি এক্সিবিশন বা প্রদর্শনী তিনি দেখিয়ে গেলেন।
0: তার ব্যাটিংটা দেখে কি আপনার মনে হয়েছে যে তিনি একজন জেনুইন জিম্বাবুয়ান ব্যাটার? মানে যেহেতু তার ইংলিশ রুটস আছে, আমার তো মনে হয় যে তার ভেতরের ওই ইংলিশ ম্যানটা আজকে বোধহয় বেরিয়ে এসেছেন, কোয়ালিটিতেই বাদবাকিদের তুলনায় তাকে একটু বেটার মনে হচ্ছিল। কিন্তু
2: দেখুন, স্যাম কারন হলো তার ভাই, টম কারনও তার ভাই, তারা তো ইংলিশ দলে খেলেন। তো এই যে তিনি, আপনি বারবার বললেন যে 4টি অর্ধশতরান, 1টি শতরান, আজকের এটি নিয়ে 2টি শতরান, বাংলাদেশের বিপক্ষে 1টি শতরান, আয়ারল্যান্ড না হয় একটু দুর্বল এবং হারারেতেই করেন তিনি ওই শতরানটি, আয়ারল্যান্ড একটু দুর্বল হলো ওয়ান ডেতে কিন্তু বাংলাদেশ অনেক শক্তিশালী
0: এবং বিশেষ করে তাদের বোলিংটা,
2: তো বাংলাদেশকে কিন্তু ওয়ান ডেতে কাউন্ট করে পৃথিবীর অন্যান্য যেসব পরাশক্তি দলগুলো। তো সেখানে যিনি শতরান করেন তিনিও যে ইংল্যান্ড দলে একসময় খেলবেন না সেটা ভাবার কোনো কারণ নেই, তা আমার বিশ্বাস তাকেও একসময় দেখা যাবে, যেহেতু দুভাই ওখানে, তাকেও একসময় দেখা যাবে এবং সে যোগ্যতা তিনি রাখেন। আপনি দেখুন তার যে গুণাবলী, প্রথম হলো যে বোলার যখন বল করে আপনি কি দেখবেন, বোলারের গ্রিপটা দেখবেন, তার ফুটওয়ার্ক দেখবেন, বল কোথায় পড়ে সেটি দেখবেন, বলের মুভমেন্ট দেখবেন, এবং সে কিন্তু একদম শেষ সেকেন্ড পর্যন্ত ওয়েট করে, দেন সে শর্টস খেলবো কি খেলবো না সিদ্ধান্ত গ্রহণ করে। এই যে রিড করার যে অসাধারণ ক্ষমতা কারণের, আমার বিশ্বাস যে একটা সময় তাকে ইংল্যান্ড দলে দেখা যাবে।
0: এবং একটা মজার বিষয় লক্ষ্য করলাম যে ব্র্যাড এভান্সের আপনি রান পার্সেন্টেজগুলো হিসাব করছিলেন যে টোটাল 38টা রান তিনি করেছেন এই হাফ সেঞ্চুরির ভিতরে, 58 রানের মধ্যে 38 রানই এসছে তার 4-6 থেকে, তার বাউন্ডারি পার্সেন্টেজ বেশি। অন্যদিকে আমরা বেন কারেনের ইনিংসটা যদি দেখি, 111 রানের মধ্যে মাত্র 36 রান তিনি বাউন্ডারি থেকে নিয়েছেন, 9-4, অর্থাৎ তার স্ট্যামিনার একটা প্রশংসাকে আমরা করতে পারি কিনা, যেহেতু পুরো ইনিংস ক্যারি করেছেন?
2: স্ট্যামিনা তো অবশ্যই, স্ট্যামিনা না থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকা যায় না। আপনি যখন দম হারিয়ে ফেলবেন তখন আপনি ভুল শটস খেলবেন, কিন্তু সে কিন্তু কোনো ভুল শটস খেলেনি,
0: তাকে দেখে ক্লান্তই মনে হয়নি,
2: কোনো ক্লান্তই মনে হয়নি, যে কারণে প্রচুর দমের অধিকারী কিন্তু ক্যারেন। আর একটা জিনিস হল, আর একটা প্রশ্ন আপনার যদি রিপিট করেন,
0: অন্য যেটা ছিল যে তিনি আসলে এত কম সংখ্যক বাউন্ডারি হাঁকিয়েছেন, তার মানে তার রানিং বিটুইন দ্য উইকেটস এত দারুণ ছিল।
2: রানিং বিটুইন দ্য উইকেটে কিন্তু দারুণ দক্ষ এবং দারুণ ফাস্ট। এক রানকে দুই রানে পরিণত করা, দুই রানকে তিন রানে পরিণত করা, এরকম একটা মানসিকতা কিন্তু তার মধ্যে দেখা যায়। ফলে অনেকগুলো গুণাবলীর সমন্বয়ে তার এই যে পরপর চারটি অর্ধশতরান, তারপরে দুটি শতরান, এটি তো আর এমনিতে হয় না। এবং বাংলাদেশের মতো, যেটি আমি উল্লেখ করলাম, এরকম একটা শক্তিশালী দলের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট ক্যারি করা, এটি অনেক কঠিন সাধ্য ব্যাপার।
0: এবং সুযোগও দেননি, মজার বিষয় হচ্ছে যে এমন হয় যে একটা ইনিংস তিনি একটা দুটো সুযোগ দিয়েছেন, সেরকমও কিছু হয়নি, তো দুর্দান্ত। আমরা বাংলাদেশের বোলারদের নিয়ে কি একটু আলোচনা করতে পারি কিনা, ওনারা বোরান ভাইও ইনক্লুডেড হচ্ছে।
1: আমি একটু শরাফত ভাইকে এত কাছে পেয়েছি যে আমি এক প্রশ্ন না করে পারছি না, বা লোভ সামলাতে পারছি না। শরাফত ভাই, আপনি জানেন যে বাংলাদেশ যে দলটি এখন খেলছে, অনেকদিন ধরেই বাংলাদেশ টেস্ট ভালো খেলছে, যে টেস্ট টিমটা সেই টিমটা ওয়েল ব্যালেন্স, যখন স্কোয়াড ঘোষণা করা হয় আমরা বরাবর বলি ওডিআই ফরম্যাটটা নিয়ে খানিকটা প্রশ্ন ছিল, যে আসলে ব্যাটিং লাইন আপে 6-7 নম্বরের পরে গিয়ে কে ব্যাটিং করবে, কে ব্যাটিং ব্যাট ক্যারি করে 50 ওভার্স পর্যন্ত টেনে নিবে, বা মাহমুদুল্লাহ রিয়াদ কে হবে, এই জায়গাগুলো নিয়ে প্রশ্ন ছিল। টি-20টাও মোটামুটি টিমটা দাঁড়িয়ে গিয়েছিল, বেশ কিছু নিউ ব্যাটার্স, শামিম পার্টারি যুক্ত হয়েছেন, এছাড়া অন্যান্য আদার্স, যারা ইমনের কথা বলবো, সে যুক্ত হওয়ার পরে অনেকটা ব্যাটিং লাইন আপটা শক্তিশালী হয়েছে। আমাদের একটি জায়গায় প্রশ্ন ছিল, কনসার্নের জায়গা ছিল আমাদের ওডিআই ফরম্যাটটা। সেখানে আপনি দেখবেন যে পরপর চারটি ওডিআই সিরিজ কিন্তু আমরা জয়লাভ করেছি, এবং কাদের বিপক্ষে? আপনি পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়া, ক্রিকেটের যারা পরাশক্তি, ক্রিকেটকে যারা ডমিনেট করে তাদের বিপক্ষে, সেই সব দলগুলোর সাথে জয়লাভ করবার পরে এই বাংলাদেশ জিম্বাবুয়ে যখন সফরে গেল, প্রথম টেস্টে ইনিংসে পরাজিত হলো এবং প্রথম ওডিআই ম্যাচেও পরাজিত হলো। এই যে বাংলাদেশের ফল ডাউন, মানে বাংলাদেশ যে হঠাৎ করে থমকে গেল, তাদের জয়ের ধারা বন্ধ হয়ে গেল জিম্বাবুয়ের বিপক্ষে গিয়ে, এর পেছনে কারণটা কি থাকতে পারে বলে আপনি মনে করেন?
2: জাহিদ, বড় অর্জনের পরে একটা ক্লান্তি আসে, যেমন আপনি উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, তাদের বিপক্ষে বাংলাদেশের জয়। তখনকার বোলিংটা আপনি দেখেন, এই যে নাহিদ রানা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি যে বোলিং করলেন, আমার তো দেখে মনে হলো যে ব্রেটলি যখন বল করত, বাংলাদেশের ব্যাটারদের কোনোটা হেলমেটে গিয়ে লাগে, কোনোটা মাথায় লাগে, কোনোটা আইলাইন বরাবর, কোনোটা বডি লাইন বরাবর। নাহিদ রানা কিন্তু ঠিক বাংলাদেশের যে অবস্থা হতো ব্রেটলিদের আমলে, নাহিদ রানা কিন্তু অজিদের বা অস্ট্রেলিয়ান ব্যাটারদের ঠিক একই অবস্থার মধ্যে ফেলে দেয়। কোনোটা হেলমেটে লাগে, কোনোটা নাকে মুখে লাগে, কোনোটা চোখ বরাবর যায়। তো সেই বোলিংটা কিন্তু এই খেলায় কিন্তু লক্ষ্য করিনি। প্রথম খেলায় দেখুন 21 রানে
1: 6টি উইকেট
2: তিনি লাভ করেন, সেই রিভার্সটা কিন্তু দেখতে পাইনি এই খেলায়। কারণ নাহিদ রানার উপরে কিন্তু বাংলাদেশের, আমি বলবো যে আপনি যদি বাংলাদেশের বোলিং সাম্রাজ্যের কথা বলেন, এখন তিনি লিড দেন, তিনি নেতৃত্ব দেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আমরা বলি না, যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, তিনি নেতৃত্বটা দেন। কিন্তু সেই বোলিংটা কিন্তু আমরা লক্ষ্য করিনি, বারবার কিন্তু এক্সট্রা বাউন্স, এক্সট্রা বাউন্স, এক্সট্রা বাউন্স।
1: মানে আপনি আজকের ম্যাচের কথা বলছেন?
2: আমি আজকের খেলার কথা বলছি, এক্সট্রা বাউন্স, ওই একই ধরনের বল। কারণ প্রতিপক্ষ তো, আপনি যখন ভালো বোলিং করবেন আপনাকে নিয়ে গবেষণা হবে, আপনার ভিডিও ফুটেজ দেখা হবে,
1: অবশ্যই
2: অ্যানালিস্ট থাকে প্রত্যেকটা দলে, তাই না? তো তাকে নিয়ে তো খুব ভালোভাবে রিড করা হলো,
1: ডেফিনেটলি, অবশ্যই,
2: যে কারণে সে একটির বেশি উইকেট পায়নি। তো সেই বোলিংটা আমরা দেখতে পাইনি। তো এখন জিম্বাবুয়ের মতো এরকম একটা অপেক্ষাকৃত দল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে ওয়ান ডে সিরিজে হারিয়ে জয়লাভ করা, এটা আসলে খুবই দুঃখজনক।
1: মোমেন্টামটা একদম ডাউন হয়ে গিয়েছে আমাদের ব্যাটারদের, বিশেষ করে প্রথম ম্যাচে 142 রান করতে পারলো না। মানে কল অফকে আপনি আশা করেছিলেন বাংলাদেশের ব্যাটারদের কাছ
2: থেকে? কোনোভাবেই না, কোনোভাবেই না। আপনি 50 ওভারের খেলা, এটা তো টি-20 না।
1: না,
2: টি-20তে অনেক সময় 116 রানে অল আউট হয়,
1: জি,
2: যেখানে টার্গেট হলো 142। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে করে 141, সেখানে 50 ওভারে তো অনায়াসে হেসে খেলে জিতে যাওয়ার কথা। কিন্তু কি হলো, বাংলাদেশ 116 রানে অল আউট, 25 রানে হেরে গেল 141 রান করা একটি দলের সাথে। ওই 141 রানে আপনার 25 রানে হারা, তার মানে 150 রানে হারার সমান।
1: সেটাই,
2: এটা খুবই দুঃখজনক।
1: শরাফত ভাই, আপনার কমেন্ট্রি ক্যারিয়ার দীর্ঘদিনের, আমরা জানি প্রতিটা দলের, আমার কাছে মনে হয় যারা ক্রিকেট খেলে তাদের উত্থান পতনের গল্প আপনার জানা আছে। এই জিম্বাবুয়ে দল তাদের সোনালী একটা অধ্যায় ছিল এবং আপনি সেই সময়কার সাক্ষী ছিলেন। বর্তমানের যে জিম্বাবুয়ে দলটি রয়েছে, মাঝখানে তাদের আমরা অনেক পতনের গল্প দেখেছি, ক্রিকেট থেকে হারিয়ে যেতে বসেছিল অলমোস্ট, এই জিম্বাবুয়ে দলকে আপনি নিয়ে আপনি কি বলবেন, এদের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? আসলে
2: জাহিদ, একটা সময় তো অত্যন্ত শক্তিশালী যে পাকিস্তান ভারতের মতো দলকেও তারা হারিয়ে দিত,
1: জি,
2: সেটি যখন কমেন্ট্রি করে আমরা আলোচনা করলাম, সেই অ্যালিস্টার ক্যাম্পবেল, গাই হুইটাল, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, পল স্ট্রাং, জনসন, তারা সব বিশ্বমানের,
1: জি,
2: কিন্তু ওই যে বর্ণবাদের কারণে তারা বিভিন্ন দেশে চলে যায়,
1: জি,
2: দলটা ভেঙে যায়। বাংলাদেশ কিন্তু, আমি তখনও একবার উল্লেখ করলাম যে ICC ট্রফি যখন খেলা হতো, এই জিম্বাবুয়ের সাথে প্রতিবার হেরেই বাংলাদেশ কিন্তু বিদায় নিত, বিশ্বকাপে যেতে পারেনি বাংলাদেশ। এক পর্যায়ে কেনিয়ার সাথে খেলা হয়, ফাইনালে কেনিয়াকে হারিয়ে দেয়, যদিও সেমি ফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং সেটি 99 বিশ্বকাপে
1: মনে পড়ে আপনার নিশ্চয়ই?
2: একদম একদম। এবং বিশ্বকাপে গিয়েই পাকিস্তান দলকে হারিয়ে দেয়।
1: আপনি ছিলেন এবং একটু যারা এই প্রজন্মে যারা আছেন তাদেরকে একটু জানিয়ে রাখতেই চাই, যেটি কথা বলছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত, সেই সময়ের যে ক্রিকেট আবেগ, ক্রিকেট ইমোশন, ক্রিকেট প্যাশন আমাদের মানে প্রজন্ম বা আমাদের সময়কার যে কেমন ছিল, সেই অনুভূতিগুলো তা আসলে ভাষায় বর্ণনা করতে পারবো না। তখন বাংলাদেশ বেতার সেই খেলাগুলো ধারাভাষ্য সরাসরি মাঠ থেকে সম্প্রচার করত এবং চৌধুরী জাফরুল্লাহ শরাফত প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সেসব ম্যাচের, অর্থাৎ তার চাইতে ভালো আর কে বলতে পারবেন?
2: জাহিদ, 97 সালে যে ICC ট্রফি হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে, এক বলে 1 রান, আপনাদের সবারই মনে থাকার কথা, সেই যে উত্তেজনা, এবং তার আগে পর্যন্ত, 97 সালের আগে পর্যন্ত ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশে। এখন যেমন আর্জেন্টিনা ব্রাজিল, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল, তখন কেউ আবাহনী কেউ মোহামেডান, কি একটা ক্রেজ যেটি ভাবাই যায় না। তো সেই 97 সালে যখন ICC ট্রফি হয়, তার আগে পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট হতো বলতে পারেন অ্যামেচার ক্রিকেট খেলা হতো, MCC দল তারা সফর করতো, পশ্চিমবঙ্গ দল
1: আসতো, হংকং
2: সফর করতো,
1: হায়দ্রাবাদ
2: ব্লুজ তারা বাংলাদেশ সফর করতো, এরকম খেলা হতো। বাট প্রফেশনাল খেলা যেটা, সেটা সত্যিকার অর্থে ICC ট্রফিতে জয়ের পরই কিন্তু যাত্রা শুরু হয়। সেই বিগ ম্যান আকরাম খান সেই দলের অধিনায়ক এবং মোহাম্মদ রফিক, মিনহাজুল আবেদিন নান্নু, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি, আসিফুল হোসেন শান্ত, জাবেদ ওমর বেলিম, আনিসুর রহমান, সানোয়ার হোসেন, মাফ করবেন আমি যদি কারো নাম,
1: নাইমুর রহমান
2: দুর্জয় কারো নাম যদি আমি ভুলে গিয়ে থাকি মাফ করবেন, তাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট আসলে এই পর্যায়ে এসছে।
1: আর একটি নাম যুক্ত করতে চাই, আধার আলী খান
2: বর্তমানে ধারাভাষ্যকার, তাদের হাত ধরেই কিন্তু, তাদেরই উত্তরসূরি কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ,
1: বর্তমানে যারা খেলছেন
2: বিভিন্ন মুর্তজা, মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য খেলোয়াড়েরা, তাদেরই উত্তরসূরি। তো আমি যেটি বলতে চাই যে 97 সালের আগে পর্যন্ত ফুটবল খেলা নিয়ে খুব মাতামাতি
1: উন্মাদনা থাকতো,
2: সেই ফুটবল খেলা থেকে মানুষকে ক্রিকেটে নিয়ে আসা, এই যে মাইক্রোফোন, এই যে বাংলাদেশ বেতার, এই বেতারই কিন্তু সবচেয়ে বড় কারণ এবং বেতারই কিন্তু সবচেয়ে বড় মাধ্যম।
1: আমার কথাটা আপনি কেড়ে নিয়েছেন একদমই, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই বেতার বেতারই পেরেছে
2: একদম একদম। ওই খেলা একমাত্র বাংলাদেশ বেতারই কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে। ধারাভাষ্যকার হিসেবে আমি খুব গর্ববোধ করি, কারণ মানুষকে ফুটবল থেকে যে ক্রিকেটে নিয়ে আসা, ক্রিকেটটা যে একটা জনপ্রিয় খেলা, ক্রিকেট যে একটা উত্তেজনাপূর্ণ খেলা, ক্রিকেট যে একটা প্রতিটি বলের রঞ্জে রঞ্জে উত্তেজনা থাকে, সেই জিনিসটা বা সেই বিষয়গুলো বাংলাদেশের দর্শক সমর্থকদের হৃদয়ে ঢুকিয়ে দেওয়া, তারপর রাস্তায় নামিয়ে নিয়ে আসা, তারপর রং খেলা খেলি, সেখানে আমার অনেক বড় একটা
1: অবশ্যই আপনার অবদান অস্বীকার করার মতো একদমই নয়। বাংলাদেশ বেতারের মাইক্রোফোনে যেভাবে আপনি তখনকার সময়ে বাংলাদেশের মানুষকে ক্রিকেটের প্রতি যে আবেগ বাংলাদেশ বেতার এবং আপনার কণ্ঠ একসাথে তৈরি করে দিয়েছিল, তারপর থেকে কিন্তু আমাদের আর পেছনে ফিরতে হয়নি। তারপরে আজকের যে উত্তরণ, আজকে যে বাংলাদেশের ক্রিকেট এই জায়গায় আসা, সত্যি মানে এর পেছনে অনেক গল্প, অনেক নাটক, অনেক কিছু, অনেক দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে কিন্তু আজকের ক্রিকেট এই পর্যায়ে এসেছে। আমরা যেখানে ছিলাম যে জিম্বাবুয়ের ক্রিকেটকে আপনি কি দেখছেন ইন ফিউচার, আসলে তারা কি আর কামব্যাক করতে পারবে তার তাদের সেই সময়কার, বা তাদের এই যে মাঝে মাঝে সফলতা আমরা দেখি মানে একটু আধারাবাহিক, তো সব মিলিয়ে কি অবস্থা মানে জিম্বাবুয়ের ক্রিকেট নিয়ে আপনি কি বলবেন?
2: যাই হয় কি, যে কোনো দেশের যে কোনো খেলাধুলা সরকারি একটা খুব পৃষ্ঠপোষকতা দরকার হয়। যেমন কেনিয়া ক্রিকেটটা ধ্বংস হয়ে গেল,
1: একদমই
2: এর একমাত্র কারণ হলো কোনো সরকারি কোনো সমর্থন নেই। কেনিয়া একটা পর্যায়ে গিয়ে তাদের যে জার্সি পরে খেলে সেই জার্সির স্পন্সর পর্যন্ত পায়নি। তাদের জনপ্রিয় খেলা হলো অ্যাথলেটিক, দেখবেন যে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের অনেক অ্যাথলেট তাদের, তারা চ্যাম্পিয়নও হয়, কখনো কখনো রানার আপও হয়, কিন্তু ক্রিকেটটা নিয়ে তাদের মাথা ঘামানো একেবারেই নেই বললেই চলে। যে কারণে দেখুন আপনি 2003 সালে
1: সেমিফাইনাল খেললো
2: সাউথ আফ্রিকায় যে বিশ্বকাপ হয়, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে তারা হারিয়ে
1: দিয়েছিল,
2: এবং স্টিভ টিকোলো তখন বিশ্বমানের ব্যাটার বা ব্যাটসম্যান,
1: অবশ্যই
2: আরো অনেকের কথা
1: বলতে
2: হিতেশ মোদি,
1: টনি সুজি, মার্টিন,
2: মার্টিন সুজি, টনি সুজি দুই ভাই, শেষ ওভারটা মার্টিন সুজি বল করে, খালেদ মাসুদ পাইলট যখন 11 রান দরকার শেষ ওভারে আইসিসি ট্রফিতে, প্রথম বলটিকেই খালেদ মাসুদ পাইলট সিক্সে পরিণত করেন, এক পর্যায়ে গিয়ে 5 বলে 5 রান এবং শেষে গিয়ে 1 বলে 1 রান,
1: শিহরণ জাগে ওই সময়ের ঘটনা মনে পড়লে, মানে এখনো মনে হয় যে সেদিনের স্মৃতি তাজা স্মৃতি, একদমই তাই।
2: এবং ক্রিকেটটা আসলে কিভাবে খেলে এই বেতারের মাধ্যমে সেটি বলতে সক্ষম হই, যে কিভাবে বল করলে উইকেট পাওয়া যায়, কিভাবে ব্যাট করলে বলকে সিক্সে পরিণত করা যায়, কিভাবে বল করলে বলকে 4-এ পরিণত করা যায়, এবং নিয়ম কানুনগুলো যারা লিসনার্স বা দর্শক সমর্থক তাদের সামনে যে উপস্থাপন করা, এবং খেলাটাকে পপুলার করার জন্যে, মানে যাতে মানুষ ক্রিকেটের প্রতি তারা রাস্তায় নেমে পড়ে, ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায়, বা ক্রিকেটের প্রতি তাদের যে হৃদয়ে ধারণ করা।
1: তখনকার অনেকেই ক্রিকেট বোঝেনি, কিন্তু আপনার যে কণ্ঠ এবং বাংলাদেশ বেতারের যে সম্প্রচার সেটা শুনে কি হয়েছে, বাংলাদেশ ক্রিকেটে জয়লাভ করেছে, কিভাবে জয়লাভ করেছে, মানে এত বিশ্লেষণের দরকার নেই, বাংলাদেশ জিতেছে রঙের খেলায় মেতে যাও, ব্যাপারটি সেরকম ঘটেছিল। এত কালচার কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় হতো না ক্রিকেটের, এখন যেমনটা হয়, বাংলাদেশ জয়লাভ করেছে এটাই হচ্ছে বড় কথা, রং চারিদিকে মিছিল শুরু হয়ে গেল, মনে আছে সেই সব দিনগুলোর কথা আসলে মনে পড়ে। আমাদের হয়তো এই প্রজন্ম অনেকেই সেদিনের সাক্ষী ছিল না, বাট গল্পগুলো যখন চলে আসে, জি
2: দেখুন তখনকার দৃশ্যপট এরকম, আর এখনকার এই দেখুন গত মাসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ ওয়ানডে সিরিজে, কোথাও কিন্তু একটা মিছিলও হয়নি। বাংলাদেশ যে জিতে গেল খুব যে উদযাপন মাঠের মধ্যে সেটাও কিন্তু হয়নি। বিকজ অব দ্যাট বাংলাদেশ ওই লেভেল এখন ক্রিকেট
1: পেশাদারিত্বের জায়গায়,
2: পেশাদারিত্বের জায়গায়। আগে যেমন জয়লাভ করলে ডাগ আউটের দিকে যে দৌড় শুরু করত, আপনার মনে থাকার কথা যে 2015 বিশ্বকাপ বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছিল, সেই যে রুবেলের 3 উইকেট লাভ করা শেষের ইনিংসের শেষ দু বলে ইয়র্কার লেন্থের বোল্ড আউট, প্রথমে ব্রাড ব্রাড ব্রাডকে পরে এন্ডারসন এবং ব্রড
1: ব্রড
2: তাদেরকে বোল্ড আউট করে যে দৌড়টা দিল, এত প্রচন্ড গতিতে দৌড় মনে হয় উসাইন বোল্ট দৌড় শুরু করলেন। তো সেই সব উদযাপন কিন্তু এখন নেই, কারণ বাংলাদেশ ওই দলকে হারাবে, ও ইয়েকে হারাবে, অস্ট্রেলিয়াকে হারাবে, নিউজিল্যান্ডকে হারাবে, এগুলো স্বাভাবিক ব্যাপার।
1: আমার মনে হয় যে আমরা মধ্যবিরতির পরে খেলায় আমরা ফিরে আসতেই চাই, কারণ ইতিমধ্যে খেলা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের দুজন ব্যাটার অলরেডি সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, তারা দুজন মাঠে প্রবেশ করেছেন। ইনিংসের প্রথম বলটি হতে যাচ্ছে,
2: প্লিজ। আমার মনে হয় ধারা ভাষ্যকারের পরিবর্তন ডেফিনেটলি এখন কথা বলা শুরু করবেন মির্জা ফরিদুল ইসলাম।
1: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন জনাব চৌধুরী জাফরুল্লাহ সারাফাত এবং বোরহানউদ্দিন মোল্লা, আপনাদের দুজনকে অত্যন্ত চমকপ্রদ আলোচনা আপনারা ইতিমধ্যে শ্রোতাদের জানিয়ে দিলেন। আমরা যেটি দেখেছি যে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশে তারা কিন্তু ব্যাট করার জন্য ইতিমধ্যেই প্রবেশ করেছে দুজন ব্যাটার, বিশেষ করে তানজিদ তামিম এবং সৌম্য সরকার। এখন পর্যন্ত তারা কিন্তু মাঠে প্রবেশ করলেন। আর সৌম্য সরকারের কথা বলি, এখন পর্যন্ত 85টি ম্যাচ তিনি খেলেছেন, পাশাপাশি আমরা যদি দেখি তানজিদ তামিম তিনি 39টি ম্যাচ খেলেছেন। সেই জায়গা থেকে বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা, একটা বড় লক্ষ্যমাত্রা কিন্তু দেওয়া হয়েছে, 247 রান করেছে 6 উইকেটে 50 ওভার থেকে। সেই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটাররা তারা কিন্তু এখন ব্যাট করবেন। এখন পর্যন্ত আমরা যতদূর দেখেছি 2টি বল কিন্তু হয়েছে, 2 বল থেকে কোনো রান সংগ্রহ করতে পারেনি। সৌম্য সরকার এবং তানজিদ তামিমের কথা বলছিলাম শ্রোতা বন্ধুরা, এটা বড় রানই কিন্তু তারা করতে হবে আজকের দিনে, 248 রান করতে হবে। এখন পর্যন্ত এই প্রান্ত থেকে নয়, ওই প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি বোলার তিনি দৌড় শুরু করেছেন, তিনি এন গাড়াভা তিনি দৌড় শুরু করেছেন। দলনায়ক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন, তিনি বল করছেন। গত ম্যাচে আমরা দেখেছি 3টি উইকেট তিনি পেয়েছিলেন, আজকের ম্যাচে তিনি উদ্বোধনী বোলার হিসাবে তিনি মাঠে প্রবেশ করেছেন বা বল করছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি তানজিদ তামিম তিনি 1টি রান করেছেন 3 বল থেকে, এবং পাশাপাশি সৌম্য সরকার তিনি অবশ্য এখন পর্যন্ত কোনো বল মোকাবেলা করেননি। লক্ষ্যমাত্রা 248 রানের লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু ব্যাট করে চলেছে বাংলাদেশের দুজন ব্যাটার। সৌম্য সরকারের কথা বলছিলাম এবং তানজিদ তামিম তারা রয়েছেন, তানজিদ তামিম তিনি নয়, সৌম্য সরকার ব্যাট করবেন। এই প্রান্ত দিকে দলনায়ক রিচার্ড এন গাড়াফা তিনি দৌড় শুরু করবেন। এ প্রান্ত দিকে সৌম্য সরকার তিনি প্রস্তুত রয়েছেন, ফিল্ডিংয়ের অবস্থান দেখে নিচ্ছেন তিনি। অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন ক্রিকেটার, বেশ কিছু ওডিআই ম্যাচ তিনি খেলে ফেলেছেন, প্রায় 85টি ওয়ানডে একদিনে আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলেছেন। প্রান্ত দিকে দৌড় শুরু করেছেন, বল করলেন, এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, দেখে শুনেই খেললেন। এ বল থেকে অবশ্য রান হওয়ার কোনো সুযোগটা তৈরি করতে পারেননি সৌম্য সরকার। সৌম্য সরকার তিনি প্রথম বল মোকাবেলা করলেন, এ বল থেকে রান পেলেন না, দলীয় রান বাংলাদেশের 1 বিনা উইকেটে। আমরা চাইব বাংলাদেশ দল প্রথম ম্যাচে 25 রানে হেরেছিল, দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশের করে নেবে। সেই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটারদের একটা বুদ্ধিদীপ্ত ব্যাট করতে হবে আজকের দিনে। লক্ষ্যমাত্রা 248, সেই 248 রানের যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়েই ব্যাট করতে নেমেছেন দুজন উদ্বোধনীয় ব্যাটার। আবারও দৌড় শুরু করেছেন, লেগ স্টাম্প ঘুরে ছিল, এবার কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, বল এবং ব্যাট কোনোটাই সাড়া দেয়নি। সেই ক্ষেত্রে উইকেট রক্ষক যিনি ছিলেন তিনি সাড়া দিয়েছেন, উইকেট রক্ষক উইকেটের পিছনে দাঁড়িয়ে রয়েছেন ক্লাইভ, তিনি বলটাকে নিলেন, রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। দলীয় রান বাংলাদেশের 2 বিনা উইকেটে, প্রথম ওভারের বল করছেন এখন পর্যন্ত। এই ওভার দিকে 1টি 2টি 3টি 4টি 5টি বল হয়েছে এখন পর্যন্ত,
3: পাঁচটি বল করেছেন, দু রান সংগ্রহ করেছেন। প্রান্ত থেকে আবারও যাবেন তিনি বোলিং প্রান্তে, যার কথা বলছিলাম এডিচার্ড অ্যান্ড গার্ভা তিনি দলনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আমরা দেখেছি যে বাংলাদেশের তানজিদ তামিম তিনি রয়েছেন, গত ম্যাচে তিনি ভালো করতে পারেননি বা ভালো করতে পারেননি, তিনি মাত্র 8 রান করেছিলেন। সৌম্য সরকার আমরা দেখেছিলাম 6 রান করেছিলেন, নাজমুল শান্ত সেখানে ভালো করতে পারেন। আমরা চাইবো আজকের ম্যাচটা বাংলাদেশ তারা জয়লাভ করবে, সেই জায়গা থেকে লক্ষ্যটা অনেক বেশি হয়েছে, লক্ষ্যমাত্রা 248, সেই লক্ষ্য নিয়েই কিন্তু ব্যাট করবেন বা করছেন এখন পর্যন্ত। দুজন উদ্বোধনী ব্যাটার মাঠে প্রবেশ করেছেন, সেই জায়গা থেকে এখন পর্যন্ত তানজিদ তামিম 3টি বল খেলেছেন, পাশাপাশি সৌম্য সরকার তাকে দেখতে পাচ্ছি তিনি 1টি বল খেলেছেন, এখন পর্যন্ত 2 রান সংগৃহীত হয়েছে বাংলাদেশের দলীয় স্কোরে। আমরা যদি দেখি বাংলাদেশের পক্ষে আজকে যারা বল করেছিলেন সেই জায়গা থেকে মেহেদী মিরাজ তিনি 2 উইকেট পেয়েছিলেন, তাসকিন আহমেদ তিনি 2 উইকেট পেয়েছিলেন, রিশাদ 1 উইকেট পেয়েছিলেন, এবং আমরা দেখেছি নাহিদ

0: প্রিয় দলের, তারা কিন্তু দিন শেষে ভালো একটি স্কোর করেছে, 247 রান করেছে। 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশের দুজন উদ্বোধনী ব্যাটার তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। তানজিদ তামিম রয়েছেন 3 বল থেকে 1, সৌম্য সরকার তিনি এখন ব্যাট করবেন ওই প্রান্ত দিকে, তিনি প্রস্তুত রয়েছেন। এই প্রান্ত দিকে রিচার্ড তিনি প্রস্তুত রয়েছেন, চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে। এবার লেগ স্টাম্পের উপরে ঘুরিয়ে দিয়েছেন স্কোর লেগের দিকে, রান পাবেন। একটি বারের জন্য জায়গার পরিবর্তন হলো, এটি রান কিন্তু এসেছে ওখানে বেন কার্ডেন, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন। ততক্ষণে দু ব্যাটার তারা কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন করলেন, এর সাথে আরেকটি রান যুক্ত হল, দলীয় রান 3 বিনা উইকেটে। 248 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশের দলের দুজন উদ্বোধনীয় ব্যাটার, তারা মাঠে প্রবেশ করেছে। বিশেষ করে তানজিদ তামিমের কথা বলতে হয়, এই উদীয়মান তরুণ তিনি কিন্তু চমৎকার ক্রিকেটটাই খেলে থাকেন। সৌম্য সরকার তিনি অভিজ্ঞতা ভরপুর একজন ক্রিকেটার, বলতে না বলতে পরের বল, এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, বুঝে উঠতে পারেনি ব্যাটার কি হয়েছে সেখানে, কিন্তু বুঝে উঠতে পেরেছেন এই প্রান্তে বোলার, তিনি কিন্তু মাথায় হাত ভুলালেন, যে তিনি হাত দিলেন মাথায়, কি হলো এটি, যা কোনো বিপদ হয়নি বাংলাদেশের ব্যাটারদের জন্য। এবং এরই সাথে প্রথম ওভারে খেলাটাও শেষ হয়ে গেল, প্রথম ওভারে বাংলাদেশে 3 রান সংগ্রহ করেছে তানজিদ তামিম, তিনি 2 রান করেছেন, সৌম্য সরকার তিনি 1 রান যুক্ত করেছেন। আমরা দেখেছি বাংলাদেশ যখন বল করতে আসে সেখানে অতিরিক্ত খাত থেকে 13 রান দিয়েছিলেন, 50 ওভারে 247 করেছে 6 উইকেটে, সেই জায়গা থেকে বিশাল একটি রানের পাহাড় কিন্তু গড়ে তুলেছে তারা। 248 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ দলের ব্যাটাররা। বিশেষ করে আমরা যদি বলি ভ্যান কার্ডেন, তিনি অসাধারণ ব্যাটিংটাই করেছেন, 135 বল থেকে 111 রান তিনি করেছেন। পাশাপাশি আমরা যদি বলি যে ব্রাড ইভান্স, তিনি 58 রান করেছেন। এই দুজন ব্যাটার তারা কিন্তু আজকের দিনে অসাধারণ ব্যাটিংটাই করেছিলেন, 38 বল থেকে 58, কি চমৎকার ঝকঝকে চকচকে একটি ইনিংস তিনি খেলেছেন। এই প্রান্ত দিকে মুজাহিরা ভানিকে দেখতে পাচ্ছি, 59 ম্যাচে 72টি উইকেট নামের পাশে, 49 রানে 5 উইকেট তিনি এখন পর্যন্ত, তার এটি হচ্ছে বেস্ট বোলিং। মুজাহিরা ভানিকে দেখতে পাচ্ছি, তিনি দৌড় শুরু করবেন। ওই প্রান্ত থেকে ব্যাটার প্রস্তুত রয়েছেন সৌম্য সরকার, প্রান্ত দিকে বোলার তিনি দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, করলেন লেগ স্টাম্পের উপরে আলতো করে ঘুরিয়ে অনসাইডে খেলার চেষ্টা, লেগ লেগের দিকে তিনি খেলতে চেয়েছিলেন, অন ড্রাইভটাই করতে চেয়েছিলেন, ঠিকভাবে খেলতে পারেনি, যা হোক শেষ পর্যন্ত অবশ্য উইকেটের পিছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি অবশ্য বলটাকে নিলেন। এখান থেকে অবশ্য এখন পর্যন্ত এ বল থেকে কোনো রান হয়নি। ক্লাইভকে দেখতে পাচ্ছি উইকেটের পিছনে দাঁড়িয়ে রয়েছেন, পরের বলটা হয়তো তিনি আবারও যাচ্ছেন তার বোলিং প্রান্তে, সেই জায়গা থেকে বল করলেন, এটাও কিন্তু ভালো ধরনের বল ছিল ব্যাটে এবং বলে ঠিকভাবে খেলতে পারেনি সৌম্য সরকার, যাহার তাই হয়েছে ডট বল, এ বল থেকেও রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। লক্ষ্যমাত্রা 248 রানের লক্ষ্য নিয়েই কিন্তু ব্যাট করছে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটার। বিশেষ করে তানজিদ তামিমের কথা বলতে হয়, 4 বল থেকে 1 রান করেছেন সৌম্য, তার সঙ্গে হচ্ছে 3 বল থেকে 1।
1: শুনছেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে। খবরের পর আমরা আবার আপনাদের নিয়ে যাব খেলার ধারা বিবরণীতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সানজানা খান। World Environment Day was observed in Khulna like other places of the country today. The theme of the day this year is Climate Change, Today's Action, Tomorrow's Security. In Khulna, a discussion meeting was held at the Divisional Commissioner Office Conference Room on the occasion. Divisional Commissioner Mohammed Abdullah Harun attended it as chief guest. Presided over by Deputy Commissioner Ms. Hure Jannat, the meeting was attended by Range DIG Mohammed Mustafizur Rahman, Police Commissioner Mohammed Zahidul Hassan, Senior Consultant at the 250-bed General Hospital Dr. Qazi Abu Rashid, Head of Environmental Science Discipline of Khulna University Professor Dr. Mohammed Mujibur Rahman presented the keynote paper. Director of Divisional Office of the Environmental Department, Khondokar Mohammed Fazlul Haq, delivered the welcome speech at the function. Later, the prize distribution and tree plantation program were inaugurated at the same venue. Earlier, a colorful rally was brought out from the Divisional Commissioner's office premises and ended at

0: some venue after parading different main roads of the city. The people of Khulna, different professions took part in it. The divisional and district administration and the environmental department have jointly organized it. In Shatkhira, a discussion was held at the Deputy Commissioner's Conference Room to mark the day. Deputy Commissioner Ms. Kausar Aziz attended it as chief guest. Presided over by the Deputy Director of District Environment Department, the additional Deputy Commissioner General and officials of the concerned department were present at that time. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. In Joshur, a similar meeting was held at the Deputy Commissioner's Conference Room on the occasion. The additional Deputy Commissioner Education and ICT attended it as chief guest, while the police super as special guest. Presided over by the Deputy Director of District Environment Department, the meeting was attended by the officials of the concerned department. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. Later, prizes were distributed among the winners in various competitions organized to mark the day at the same place. A discussion was held at the Deputy Commissioner's conference room in Chinnada to mark the day. Presided over by the Assistant Director of District Environment Department, the meeting was attended by the Civil Surgeon and Police Super. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. World Environment Day was also observed in other districts of Khulna Division through holding similar programs. A view exchange meeting on the preparation of HSC exam 2026 and progress of HSC admission 2026 was held at the conference room of Bangladesh Open University Regional Center in Joshur today. The meeting laid emphasis on increasing publicity and extensive public relations to organize the HSC examination in a fair and cheat-free environment. Presided over by Regional Director of Bangladesh Open University, Joshur Sheikh Sohail Ahmed, the meeting was attended by the HSC Program Admission Officer of the Regional Center and official of the concerned department. Football. And Rajpur Sporting Club defeated Jamaat Jubo Shongho 3-2 in the 16-team football tournament at the Borough Kolumdhari ground in Mohammadpur Upazila of Magura today. Dhaka Met Office says the well-marked low persists over northwest Madhya Pradesh and adjoining area. It is very likely to move north-northwestward and rescue northeastward thereafter. Under its influence, deep pressure gradient persists over North Bay and adjoining areas. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to hoist local cautionary signal number 3. I repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed till further notice. Dhaka Met Office also says under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Rajshahi, Mamensingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions during next 48 hours commencing from 6 a.m. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Chattogram metropolitan areas and landslide may occur at places over the hilly regions of Chattogram division. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squalls wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: তার ব্যক্তিগত রান আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি পাঁচ রান, পাশাপাশি সম্মা সরকার তার রান হচ্ছে পাঁচ বল থেকে চার। তৃতীয় ওভারের খেলা চলছে, লক্ষ্যমাত্রা 248। এবার অবশ্য সম্মা সরকার তিনি ব্যাট করবেন, তার সংগ্রহ হচ্ছে এখন পর্যন্ত চার। দৌড় শুরু করলেন দলনায়ক, এবার কিন্তু জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালেন, বল এবং ব্যাট কোনোটাই সাড়া দেয়নি। শেষ পর্যন্ত রাইজেন ডেলিভারি, বলটা চলে গেল উইকেট রক্ষক ক্লাইভ, তার কাছে এ বল থেকে অবশ্য রান পেলেন না, ডট বল। অত্যন্ত বুদ্ধিদীপ্ত বোলার, প্রথম ম্যাচে তিন তিনজন ব্যাটারকে তিনি সাজঘরে ফিরে দিয়েছিলেন। দলনায়ক হিসাবে একজন ক্রিকেটারের যা করা দরকার, বুদ্ধিদীপ্ত ক্রিকেট হিসাবে, খেলা হিসাবে যা দরকার সেটি তিনি করে যাচ্ছেন। সিকান্দার রাজাকে দেখতে পেলাম, ব্যাট হাতে তিনি 33 রান করেছেন, যাক পরে বলটা করলেন। এবার কিন্তু আবারও থার্ড ম্যান অঞ্চলে স্কার কাট করে দিয়েছেন, বল চলে গেল সেই জায়গা থেকে ফিল্ডার করতেই, ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই সম্মা এবং তামিমের মধ্যে একটি বারের জন্য জায়গার পরিবর্তন হলো, আরেকটি রান যুক্ত হলো। তৃতীয় ওভারের খেলা চলছে, ওভার থেকে চারটি বল হয়েছে, চার বল থেকে এখন পর্যন্ত বেশ কিছু রান কিন্তু দিয়েছে, এখন পর্যন্ত দুটো তিনটো চারটি রান কিন্তু হয়েছে, চার রান দিয়েছে 13 বিনা উইকেটে। লক্ষ্যমাত্রা 248, লক্ষ্যমাত্রা 248, 13 রান সংগৃহীত হয়েছে। পরের বলটা, পঞ্চম বল নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু আবারও লেগ স্টাম্পের উপরে, অনসাইডে খেলার চেষ্টা, শেষ পর্যন্ত তানজিদ তামিম ঠিকভাবে খেলতে পারেনি, যা কোনো বিপদ হয়নি, কোনো রানও হলো না, রান সংখ্যা যা ছিল তাই 13 বিনা উইকেটে। লক্ষ্যমাত্রা 248। শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, আপনাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশ দলের দলনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি টসে জয়লাভ করে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি দিন শেষে 247 রান সংগ্রহ করেছে 6 উইকেটে 50 ওভার থেকে। ওভারের শেষ বলটি করবেন রিচার্ড, এবং এটিও অবশ্য ডট বল, ডট বলের মধ্য দিয়ে তৃতীয় ওভারটাও শেষ হয়ে গেল। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 13 বিনা উইকেটে। যেটি বলছিলাম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের বোলারদের মধ্যে আমরা যদি দেখি, মেহেদী হাসান মিরাজ তিনি দুটো উইকেট লাভ করেছেন, তাসকিন আহমেদ তিনি দুটো উইকেট লাভ করেছেন, পাশাপাশি রিশাদ তিনি একটি উইকেট, এবং নাহিদ রানা তিনি একটি উইকেট লাভ করেন। দিন শেষে যেটি বলছিলাম 247, 6 উইকেটে 50 ওভার থেকে জিম্বাবুয়ে দল তারা সংগ্রহ করে। প্রথম ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ দলের একটা পরাজয়, সেই জায়গা থেকে বাংলাদেশ দল তারা কিন্তু প্রথম ম্যাচটা পরাজিত হয়। এছাড়াও বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যে তিনটি এক ওডি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিব, 11, 15 এবং 19 তারিখে ম্যাচগুলো অনুষ্ঠিত, 17 তারিখে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বলতে না বলতে পরের বল, এই ওভারের মুজারা বানিকে দেখতে পেলাম, তিনি এই ওভারের প্রথম বলটা করলেন, এ বল থেকে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ নেই, 13 বিনা উইকেটে। তানজিদ এখন পর্যন্ত তার সংগ্রহ হচ্ছে 10 বল থেকে 5, সম্মর সংগ্রহ হচ্ছে 9 বল থেকে 5 রান, তিনি এখন ব্যাট করবেন। মুজারা বানি মাত্র তিনি দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু স্লিপে থাকা ফিল্ডার বলটাকে তিনি কিন্তু তালুবন্দি করলেন ক্রেইগ আরভিন, তিনি কিন্তু সম্মকে, অর্থাৎ সম্মর এই ক্যাচটি তিনি লুপে নিলেন। মুজারা বানির কথা বলছিলাম, তিনি অসাধারণ বল করে থাকেন, এবং এই বলটা তিনি খোঁচা মারলেন, খোঁচা মেরে শেষ পর্যন্ত স্লিপে থাকা ফিল্ডার যিনি রয়েছেন ক্রেইগ আরভিনের কথা বলছিলাম, তিনি কিন্তু বলটাকে তালুবন্দি করলেন, এবং এরই সাথে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটল 13 রানে, 13 রানে প্রথম উইকেটের পতন। সম্ম সরকার ব্যক্তিগত 5 রান করে 10 বল থেকে মাথা নিচু করে তিনি কিন্তু প্যাভিলিয়নের দিকে চলে যাচ্ছেন। সম্ম সরকার এর আগেও আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে তিনি মাত্র 6 রান করেছিলেন, আজকের দিনে মাত্র 5 রান করে তিনি মুজারা বানির বলে ক্যাচ দিয়ে, ওখানে ক্যাচটা লুপি নিয়েছেন ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে তিনি কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছেন। বাংলাদেশের লক্ষ্যমাত্রা যেটি সেটি হচ্ছে 248, সেই 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে যখন ব্যাট করতে আসলেন, প্রথম উইকেটের পতনটা ঘটে গেল, অর্থাৎ 13 রানের মাথায় মুজারা বানি তিনি কিন্তু সফলতা লাভ করলেন, এবং একটি উইকেটের পতন কিন্তু বাংলাদেশ দলের হয়ে গেল। আমরা আজকের দিনে দেখেছি জিম্বাবুয়ে দল তারা কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে, বিশেষ করে আমরা বেন কারেনের কথা বলবো, 111 রান করেছিলেন। এরপরে যিনি আসবেন নাজমুল শান্ত, হয়তো তিনি মাঠে প্রবেশ করবেন। নাজমুল শান্তকে আমরা দেখব, জুটি বাঁধবেন তাজি তামিমের সাথে। নাজমুল শান্ত তিনি এখন পর্যন্ত 69 ম্যাচ খেলেছেন, 2049 রান এখন পর্যন্ত, 50-12 এবং শতক রয়েছে তার 4টি। তার সর্বোচ্চ রান 122 তিনি অপরাজিত ছিলেন। মুজারাবানি তিনি বল করবেন, শেষ পর্যন্ত যা হওয়ার সেটি তো হয়েছে, একটি উইকেটের পতন কিন্তু হয়েছে বাংলাদেশ দলের। সৌম্য সরকারের কথা বলছিলাম, তিনি ব্যক্তিগত 5 রান করে, দলীয় রান যখন 13 তিনি কিন্তু প্যাভিলিয়নে চলে যান। নাজমুল শান্ত তিনি এসেছেন, দেখা যাক, এই একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে, সেই জায়গা থেকে এই পার্টনারশিপ দুজন ব্যাটারকেই করতে হবে, বিশেষ করে শান্ত। তিনি অবশ্য মোকাবেলা করবেন, মুজারাবানি বল করলেন, শান্ত দেখে শুনেই খেললেন, ভঙ্গি ছিল রক্ষণাত্মক, বলটা তিনি সময়ও করলেন, এ বল থেকে অবশ্য রান পেলেন না। এ ওভারে 4টি বল কিন্তু হয়েছে, এ ওভার থেকে এখন পর্যন্ত 4টি বল হয়েছে। মুজারাবানির কথা বলি, এর আগের ম্যাচে তিনি 2 উইকেট লাভ করেছিলেন, আজকের ম্যাচে অবশ্য এখন পর্যন্ত নামের পাশে 1টি উইকেট তিনি তুলে নেন। ওভার থেকে 4টি বল হয়েছে, পঞ্চম বলটি করবেন মুজারাবানি, চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে। ওই প্রান্ত থেকে নাজমুল শান্ত তিনি প্রস্তুত, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন অফ স্টাম্পারে একটু বাইরে, দেখে শুনে ছেড়ে দিয়েছেন, বল চলে গেল উইকেট রক্ষক তার কাছে, এ বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই, ডট বল। চতুর্থ ওভারে খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচটা শেষ হয়েছে, সেই ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ 25 রানে পরাজিত হয়েছিল, এটি হচ্ছে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এছাড়া আগামী 11 তারিখে তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওভারের শেষ বলটা নিয়ে দৌড় শুরু করলেন মুজারাবানি, আবারও অফ স্টাম্পারে একটু বাইরে খেলেছেন, কিন্তু রান পাবেন না, রান নেওয়ার সুযোগ অবশ্য নেই ওখানে ফিল্ডার বলের লাইনে, সেখানে অবশ্য ব্যাটেন তিনি ফিল্ডিং করলেন, ব্রায়ান ব্যাটেন তিনি ফিল্ডিং করলেন, ডট বলের মধ্য দিয়ে আরেকটি ওভার শেষ হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আমরা আজকে যুক্ত রয়েছি বেশ কয়েকজন, শ্রোতাবাজন চৌধুরী জাফরুল্লাহ শরাফাত, জনাব বোরহানউদ্দিন মোল্লা, জনাব আহমেদ বিন পারভেজ এবং আমি মির্জা ফরিদুল ইসলাম। নাজমুল শান্ত এখন পর্যন্ত 4টি বল তিনি খেলেছেন, রানের খাতা খুলতে পারেননি, পাশাপাশি সৌম্য সরকার তিনি তো আউট হয়ে যান, ওই মুজারাবানি তার বলে কিন্তু আউট হয়ে যান, এবং তার সংগ্রহ ছিল 10 বল থেকে 5, তানজিদ তামিম তার সংগ্রহ হচ্ছে 10 বল থেকে 5, দুজন ব্যাটার অপরাজিত রয়েছেন। বিশেষ করে তানজিদ তামিমের কথা বলছিলাম, তাকে একটি ভালো রান করতে হবে, পাশাপাশি নাজমুল শান্ত তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার, তিনিও রয়েছেন, একটা জুটি একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে এই মুহূর্তে। তানজিদ তামিম 11 বল থেকে 5 রান সংগ্রহ করেছেন, নাজমুল শান্ত এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি, তার সংগ্রহ হচ্ছে 4 বল থেকে এখন পর্যন্ত তিনি রান করতে পারেননি, দলীয় রান 13, 1 উইকেটে। পঞ্চম ওভারে খেলা চলছে, পঞ্চম ওভারের প্রথম বলটা হয়েছে, এ বল থেকে অবশ্য কোনো রান আসেনি। রিচার্ড দলনায়ক তিনি বল করছেন, ওভারের আরেকটি বল হল দ্বিতীয় বল, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, আলতু করে অনসাইডে ঘুরিয়ে দিয়েছেন, স্কোয়ার লেগের দিকে বলটা চলে যায়, সেই জায়গা থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই একটি রান কিন্তু পেয়ে গেল, অর্থাৎ এর রানটি এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে, তার সংগ্রহ হচ্ছে এখন পর্যন্ত তিনি পৌঁছে গেছেন 6 রানে, 12 বল থেকে 6। এবার অবশ্য ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত, শান্ত তিনি প্রস্তুতি গ্রহণ করছেন, অপর প্রান্তে রিচার্ড তিনি রয়েছেন। দলনায়ক হিসেবে তার যে বুদ্ধিদীপ্ত বোলিং সেটি কিন্তু প্রথম ম্যাচে দেখেছি, 3টি উইকেট তিনি পেয়েছিলেন, বল করলেন, এবার কিন্তু অনসাইডে আবারও খেলেছেন, অনসাইডে জোরের সাথেই খেললেন, শেষ পর্যন্ত ফিল্ডার ছিলেন বলের লাইনে, এ বল থেকেও রান নেওয়ার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত 14, 1 উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। নাজমুল শান্ত তিনি 5টি বল খেলেছেন, এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি, লক্ষ্যমাত্রা 248 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশের ব্যাটাররা। এখন পর্যন্ত 1টি উইকেটের পতন হয়েছে, সৌম্য সরকার তিনি ব্যক্তিগত 5 রান করে প্যাভিলিয়নে চলে যান, পরের বল করলেন, এবার কিন্তু ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে শেষ পর্যন্ত বলটা চলে গেল সীমানার বাইরে। নাজমুল শান্ত তিনি কিন্তু এই চারের মধ্য দিয়েই তার রানের খাতা খুললেন এবং তার ব্যক্তিগত রান বাড়ল, অর্থাৎ তিনি চার দিয়েই রানের খাতা খুললেন, দলীয় রানটাও বাড়ল। কি অসাধারণ টাইমিং, দেখার মতো, সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। কি চমৎকারভাবে তিনি ব্যাটটাকে চালালেন এবং মুহূর্তের মধ্যেই মাটি কামড়িয়ে বলটা চলে গেল সীমানার বাইরে, দলীয় রান 18-1। নাজমুল শান্ত পরের বলটা তিনি মোকাবেলা করবেন প্রান্ত দিকে, দলনায়ক রিচার্ড তিনি বল করলেন, এবার কিন্তু আড়াআড়িভাবেই তিনি বলটাকে খেলেছেন, একেবারে নিজেকে পুরোপুরি সামনে গিয়ে বলটাকে তিনি সমীহ করলেন, এ বল থেকে অবশ্য রান পেলেন না, ডট বল। এখন পর্যন্ত দলীয় রান 18-1। পঞ্চম ওভারে খেলা চলছে, পঞ্চম ওভারের শেষ বলটা করবেন, চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, ওই প্রান্ত দিকে নাজমুল শান্ত তিনি প্রস্তুত রয়েছেন, লক্ষ্যমাত্রা 248। ওভারের শেষ বলটা নিয়ে রিচার্ড দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু চমৎকার বোলিংটা ছিল, ব্যাটার যিনি ছিলেন তিনি কিন্তু আরও চমৎকারভাবে ব্যাট করলেন এবং ডট বলের মধ্যে দিয়ে আরেকটি ওভার শেষ হয়ে গেল। এখন পর্যন্ত 5 ওভার শেষে 18-1 বাংলাদেশ দলের সংগ্রহ। আর এই যখন অবস্থা, আমন্ত্রণ জানাব জনাব বোরহানউদ্দিন মোল্লা আপনাকে।
2: অসংখ্য ধন্যবাদ মির্জা ফরিদ। 248 রানের যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ দল পেয়েছে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে এসে বাংলাদেশ ইতিমধ্যে একটি উইকেটের পতন বাংলাদেশের ঘটেছে এবং সৌম্য সরকার তিনি তার ফর্মে ফিরতে পারলেন না এই ম্যাচেও। একজন অভিজ্ঞ ক্রিকেটার, অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটের সাথে আছে, অনেকদিন পরে তিনি সুযোগও পেয়েছিলেন বাট সুযোগটাকে তিনি কাজে লাগাতে পারলেন না। মুজারাবানি যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করছেন, তিনি তৃতীয় ওভারটি শুরু করেছেন 7 রান দিয়ে, 1 উইকেট তার নামের পাশে। মুজারাবানি কেন যেন বাংলাদেশের ব্যাটারদের জন্য একটি আতঙ্কের নাম হয়ে গেল পারভেজ, হঠাৎ করে এই সফরে আমরা দেখতে পেলাম। প্রথম ম্যাচে দুর্দান্ত ছিল, তাকে খেলতেই পারছিল না বাংলাদেশের ব্যাটাররা। একটু ব্যাটারদের মাইন্ডসেট কোন দিকে আছে আমি এই ব্যাপারটি নিয়ে একটু প্রশ্ন করতেই চাই বা রাখতেই চাই। রাখার সুযোগটা কিন্তু তারাই করে দিয়েছে, লেগ স্টাম্পের উপরে পুল খেলেছিলেন, কন্ট্রোল ছিল পুলের উপরে, তবে ফিল্ডারকে বিট করতে পারেননি পারভেজ। মানে মাইন্ডসেটটা মানে কি মনে হচ্ছে আপনার, মাইন্ডসেট কি ঠিক আছে যে ব্যাটিং করতে হবে, খেলায় ফোকাস রাখতে হবে, জিততে হবে, এরকম?
3: আমার মনে হয় উইকেটের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন না ব্যাটাররা, বারবার ভাবছেন উইকেট কি জানি কিছু একটা করবে, সে কারণে পুরোপুরি আত্মবিশ্বাস তাদের যে থাকে সাধারণত যে কোনো একটা শটে যাওয়ার আগে, সে আত্মবিশ্বাসের ঘাটতি আমরা দেখছি। এবং সৌম্যর উইকেটটা দেখলে আসলে বোঝা যায় যে তিনি টেন্টেটিভলি অফের বাইরের বলে খোঁচা মেরে দিয়েছেন, বলতে বলতে একটা খোঁচা মেরে দিয়েছেন তানজিদ তামিমও, তবে এ যাত্রায় বেঁচে গেলেন, থার্ডে বলটা গিয়েছে, একটা রান পাবেন। এই ধরনের ব্যাটিং মানে টেন্টেটিভ, পায়ের কাজ একটু মনে হচ্ছে বুঝতে পারছেন না, সামনে আগাবেন পেছনে যাবেন, বলটা মুভ করছে ঠিক আছে, তবে বাংলাদেশের বোলাররাও তো সে একই মুভমেন্ট পেয়েছেন এবং সেই সময় সেই জায়গাটা কিন্তু বেন কারেন বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে খেলতে হবে। ইনিশিয়ালি আপনার স্ট্রাইক রেট 50-60 থাকলেও সমস্যা নেই, ইনিংস লম্বা করলে কিন্তু আপনি পুষিয়ে দিতে পারবেন।
2: অবশ্যই সলিড ব্যাটিংটা বাংলাদেশ করতে পারছে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে ধরনের ব্যাটিং বাংলাদেশের কাছ থেকে আশা করি, সেই কিনেসটা কিন্তু একদম ওভারকাম করতে পারছে না এই জিম্বাবুয়ে সফরে, সোফার তেমনটি মনে হচ্ছে। সৌম্য সরকার তার জন্য একটা গ্রেট অপরচুনিটি ছিল নিজেকে পুনরায় ফিরে পাওয়ার, জাতীয় দলে সেটেল ডাউন হওয়ার। আমার কাছে মনে হয় এবার যদি তিনি জাতীয় দলের বাইরে একবার চলে যান, সেখান থেকে তার কামব্যাক করাটা খুবই ডিফিকাল্ট হবে, কারণ পাইপলাইনে খেলোয়াড় জমা হচ্ছে আমরা জানি। মুজারাবানি পরের বল অফ স্টাম্পের উপরে ভালো বল ছিল, রাইজিং ছিল, শেষ পর্যন্ত সুইংটাও ছিল, অ্যাঙ্গুলার ডেলিভারি ছিল, ব্যাটার উইকেটটাকে কাভার করে ডিফেন্সিভ মোডে খেলেছেন শান্ত, রান নেওয়ার কোনো সুযোগ নেই। অ্যাট এ টাইম কয়েকজন ব্যাটারের অফ ফর্মে চলে যাওয়া, মানে অল অফ এ সাডেন, যেটা অপ্রত্যাশিত ছিল, যারা দারুণ ছন্দে ছিলেন সেসব ব্যাটাররা কোনো কিছুই করতে পারছেন না, কমপ্লিট ব্যাটিংটা বাংলাদেশের কোনো ব্যাটারের কাছ থেকে হচ্ছে না। যেমনটি পারভেজ বলছিলেন যে পরিপাটি, একেবারে মানে ফল্টলেস ব্যাটিং, তাদের যে ফুটওয়ার্কের ব্যাপারটা রয়েছে, আত্মবিশ্বাস এক ধরনের চেহারা থাকে খেলোয়াড়দের মধ্যে যখন বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং করে, সেই জায়গায় ফিরে আসতে পারছে না, ভয় নাকি অ্যাডাপ্ট করতে সমস্যা হচ্ছে ওই কন্ডিশনের সাথে, জানি না কি হচ্ছে। ষষ্ঠ ওভারের শেষ বলটি হবে, পঞ্চম বল থেকে কোনো রান নেই, শান্ত মোকাবেলা করেছেন, 4 রান তার নামের পাশে। পনেরো বল থেকে সাত তানজিদ, একজন ফ্রি স্ট্রোক মেকার, তিনিও কিন্তু এখনও নিজেকে খোলসের মধ্যেই রেখেছেন পনেরো বল থেকে সাত রান। সাধারণত এই ধরনের চেহারা তার থেকে আমরা দেখি না। এবারে আরও একটি বল হফ স্ট্যাম্পের বাইরে, অ্যাঙ্গুলার ডেলিভারি ছিল, গুড লেন্থে পড়ে বলটি বাড়তে সুইং করে চলে গেল উইকেটরক্ষকের নিয়ন্ত্রণে, রান পাবেন না। ছয় ওভার থেকে ১৯ বাংলাদেশের রান, একটি উইকেটের পতন বাংলাদেশের হয়েছে। যেহেতু উইকেটের পতন রোধ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ব্যাটাররা তাদের যে সাবলীল ব্যাটিং এবং তাদের যে আত্মবিশ্বাস, সেই জায়গায় তারা এখনও পর্যন্ত কামব্যাক করতে পারেনি। আমার কাছে মনে হয় যে উইকেটটাকে ইনট্যাক্ট রেখে বাংলাদেশের ব্যাটাররা একেবারে সলিড ব্যাটিং, যেটা অনমেরিট ব্যাটিং, কোনো প্রকার এলোমেলো না করে, কোনো এরেটিক শট না খেলে, একটু আমার কাছে মনে হয় যে ক্রিকেটের গ্রামারটা অনুসরণ করে এগিয়ে যাওয়া উচিত। যেহেতু এখনও পর্যন্ত তাদের যে কনফিডেন্স লেভেল ওই পর্যায়ে পৌঁছায়নি জিম্বাবুয়ে সফরে, আমার কাছে মনে হয় বেসিকে ফিরে আসা উচিত। এবং তারপরে আস্তে আস্তে আত্মবিশ্বাস যখন বাড়বে, কয়েকটি শট খেলার পরে মিডল অফ দ্য ব্যাট বা মেকার্স নেমে খেলবে, দেন বাংলাদেশ কিন্তু ব্যাটাররা স্বাভাবিক জায়গায় ফিরে আসবে। এবারে অলমোস্ট ক্যাচ হতে হতে শেষ পর্যন্ত চলে গেল দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে ডিপ থার্ড ম্যান অঞ্চলে, ঝুঁকিপূর্ণ ছিল। সাইড শটগুলোও কিন্তু এয়ারে ভাসছে, সেই শটগুলো গ্রাউন্ডে খেলতে পারছে না। আপনি ঠিকই বলেছেন যে আত্মবিশ্বাসের অনেক বেশি ঘাটতি রয়েছে এবং এখনও জিম্বাবুয়ে সফরে গিয়ে তারা কিন্তু ওইভাবে মানিয়ে নিতে পারছে না কন্ডিশনের সাথে। অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল পরপর দুটি ওডিআই ম্যাচ, শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল, কিন্তু কতটা কুইকলি তারা ফিরে আসলো এবং টি টোয়েন্টিতে তারা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দিল, অ্যাডাপ্ট করে ফেললো ওয়েদারের সাথে। আপনি তো সেই জায়গায় পিছিয়ে থাকতে পারেন না এজ এ প্রফেশনাল ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে কোনো কন্ডিশনের এক্সকিউজ দেওয়ার সময় বাংলাদেশের খেলোয়াড়দের এখন আর নেই। আপনাকে দ্রুতই কিন্তু এই জায়গাগুলোতে আপনাকে মানিয়ে নিতে হবে, তাহলেই না হয় আপনি একটু বড় দলের সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। ২০ এক উইকেটে এই মুহূর্তে দলীয় রান বাংলাদেশের লক্ষ্যমাত্রা হচ্ছে ২৪৮ রান, ১৪২ রান টার্গেট ছিল প্রথম ম্যাচে, সেই রান বাংলাদেশ করতে পারেনি। অনেকে হয়তো ভাবছেন যে তাহলে ২৪৮ রান কিভাবে করবে। হ্যাঁ, এরকম তো বাংলাদেশ চেজ করেছে এবং ক্রিকেট তো সব দিন একরকম যাবে না। এবারে ফোলার লেংথ লেগ স্ট্যাম্পের উপরে ফ্লিক করে দিয়েছেন, যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার আছেন, দৌড়ালেন পেছনে পেছনে, শেষ পর্যন্ত বসে একেবারে বাউন্ডারি লাইনের কাছাকাছি জায়গা থেকে তিনটি রান বাংলাদেশের এই দুজন ব্যাটার করে নিয়েছেন। হারারের এই স্টেডিয়াম যদিও গ্যালারি ওইভাবে পরিপাটি না, বাট মাঠটা কিন্তু অনেক বড়, আপনি এখান থেকে তিনটি রান অনায়াসেই করতে পারেন, আমরা সেই ব্যাপারটি জানি। শান্ত ভালো একটি শট ছিল, এবারে গ্রাউন্ডে খেলতে পেরেছিলেন, টাইমিংটাও ভালো ছিল, শান্তর মতোই খেলেছেন এবং সেখান থেকে তিনটি রান বাংলাদেশের যুক্ত হলো। পারভেজ, আমার মনে হয় যে আপনি হোম কন্ডিশনে যত দলের বিপক্ষে, যত শক্তিশালী দলের বিপক্ষে আপনি সফলতা পান না কেন, যদি আপনি ওভারসিজ ভালো করতে না পারেন, তাহলে কিন্তু বড় দলের তকমা আপনার গায়ে লাগবে না।
3: একেবারে সঠিক বলেছেন, তবে এই শটটা কিন্তু বড় ছিল। ফ্রন্ট ফুটে দাঁড়িয়ে লফটেড একটা অন ড্রাইভ খেললেন তানজিদ হাসান তামিম, এই বুঝি খোলস থেকে বেরিয়ে আসলেন, ছক্কা হাঁকিয়ে দিয়েছেন বাংলাদেশের। তাদের প্রথম ছয় পেতে কিন্তু খুব বেশি সময় লাগলো না, এনগারাবা খুব একটা খারাপ ডেলিভারি হয়েছে সেটাও কিন্তু না, তবে অন দ্য রাইজ যেভাবে পিক আপ করলেন বলটাকে তানজিদ তামিম, এক কথায় অসাধারণ। এবং বড় দলের তকমা পেতে হলে আপনাকে কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও সাহসী হতে হবে, সেই কাজটাই করলেন।
2: অবশ্যই সাহস দেখাতে হবে এবং উদাহরণ রাখতে হবে যে যে কোনো কন্ডিশন থেকে আমরা উঠে দাঁড়াতে পারি। বিষয়টা তো মানে সেখানেই যে আপনি ব্যর্থ হচ্ছেন এটা নিয়ে প্রশ্ন খুব বেশি আসবে না, কিন্তু ব্যর্থ হওয়ার পরে আপনি কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই জায়গাগুলো বাংলাদেশ ইতিমধ্যে অন্তত পক্ষে অর্জন করতে সক্ষম হয়েছে। অনেক সময় আমরা দেখেছি যে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের, সেখান থেকে আবার কামব্যাক করেছে। সুতরাং চারটি সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ, পঞ্চম সিরিজের জন্য হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে, সেই সুযোগ বাংলাদেশ অবশ্যই হারাবে না। এনগ্রাভা রয়েছেন বোলিং এন্ডে, তিনি ২১টি রান দিয়েছেন, চতুর্থ ওভারটি করছেন তার কোটার, ইতিমধ্যে ২১ রান দিয়ে কোনো উইকেট তার নামের পাশে নেই, একটি মাত্র উইকেটের বাংলাদেশের পতন হয়েছে। তানজিদ রয়েছেন ১৪ রান করে ১৮ বল থেকে। শান্ত আমার কাছে মনে হয় একটু অপ্রস্তুত তিনি ছিলেন, যে কারণে বোলারকে তিনি আটকে দিয়েছেন যে নো মোর প্লিজ স্টপ দেয়ার, এবং সেখানে তিনি থেমে গেলেন। টার্গেটটা হচ্ছে আরও একবার জানিয়ে রাখি, টার্গেট বাংলাদেশের ২৪৮ যে কন্ডিশনটা ছিল প্রথম দিনে তো একেবারে গ্লুমি ওয়েদার ছিল, সূর্য খুব একটা দেখা যায়নি, আজ একটু সানি আমরা দেখেছি, এখনও মাঠে খানিকটা সেভাবে রৌদ্র আছে আমার কাছে মনে হচ্ছে। এবারে একেবারে ফুল লেংথ স্ট্যাম্পের মধ্যে শেষ পর্যন্ত অবশ্য ডিফেন্সিভ মোডে খেলে দিয়ে একটু স্লো পুশ করে দিয়ে রানটা সংগ্রহ করেছেন। সপ্তম ওভারে খেলা শেষ, 31-1 বাংলাদেশের রান, লক্ষ্যমাত্রা বাংলাদেশের জন্য হচ্ছে 248। ঠিক এই স্টেজে 23 রান ছিল জিম্বাবুয়ের 2 উইকেটে, এবং পরবর্তীতে দুটি পার্টনারশিপ। পার্টনারশিপ ইজ দ্য কি, আপনি যে কোনো ফরম্যাটের ক্রিকেটে যদি আপনি পার্টনারশিপটা বিল্ড আপ করতে পারেন তাহলে আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে। দুটি পার্টনারশিপ চেঞ্জ করে দিয়েছে অনেক কিছু, এবং কারেনের যে একটি 100 সেটা তো অবশ্যই বলতে হবে, ভাইটাল ছিল দলের ইনিংসে, এবং বাংলাদেশ নিশ্চয়ই করে সেটাকে ফলো করবে বাংলাদেশের কোনো একজন ব্যাটার, যেহেতু অফ ফর্মে রয়েছে অনেকেই এবং আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। টিল দ্য এন্ড পর্যন্ত, অর্থাৎ 10 উইকেট পর্যন্ত এই ম্যাচ কোনোভাবেই নেওয়া যাবে না। যদি ম্যাচ শেষ করতে হয় তাহলে 5-6 উইকেটের মধ্যে শেষ করতে হবে, কারণ ওই প্রেশারটা পরবর্তীতে নিতে পারবে কিনা এটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এবার অফ স্ট্যাম্পের উপরে গুড লেন্থের বল, উইকেটটাকে কাভার করে শেষ পর্যন্ত অবশ্য ব্যাকফুটে গিয়ে 5 করে দিয়েছিলেন কাভার অঞ্চলে। শর্ট কাভার ইনার সার্কেলের ভিতরে ফিল্ডার রয়েছেন, সেখান থেকে কুড়িয়ে দিয়েছেন, একটি রান কিন্তু নিয়েছেন। মুজারাবানি ভালো বোলিং করেন, আমরা শুরু থেকেই দেখেছি তার ক্যারিয়ারে যথেষ্ট প্রমিজিং তিনি ছিলেন, এখন তো আরও বেশি পরিণত হচ্ছেন, সুতরাং একজন ভালো বোলার বলতে হবে জিম্বাবুয়ের পয়েন্ট অফ ভিউ থেকে। তবে জিম্বাবুয়ে দলের যে পাইপলাইন, তাদের যে যদি আপনি সাপ্লাই লাইন চিন্তা করেন, সেখানে মাঝখানে খানিকটা ঘাটতি ছিল, অনেক খেলোয়াড়ের অভাব ছিল। ইদানিংকালে আবার দেখছি যে বেশ কিছু তরুণ ক্রিকেটার উঠে আসছে। মুজারাবানি পরে বল, আবার অফ স্ট্যাম্পের উপরে গুড লেন্থের বল, লাইনে গিয়ে আবার হেড ডাউন করে ডিফেন্সিভ মোডে খেলেছেন তানজিদ হাসান তামিম, রান নেওয়ার কোনো সুযোগ নেই। 32-1 উইকেটে দলীয় রান বাংলাদেশের। অষ্টম ওভারে খেলা হচ্ছে, দর্শকদের ক্রিকেটের প্রতি চাহিদাও জিম্বাবুয়েতে অনেকটা কমে গিয়েছে দেখেছি আমরা। যে হারারের যে স্টেডিয়াম সেখানে খুব বড় গ্যালারি নয়, তারপরেও জাম্প্যাক স্টেডিয়াম আমরা কখনোই ভাবে দেখি নাই, সেই চিত্র মানে চিত্রটা এখনও পর্যন্ত আছে। এবং জিম্বাবুয়ে মাঝখানে টেস্ট ক্রিকেট থেকে নির্বাসিত ছিল, নিজেরাই নির্বাসনে চলে গিয়েছিল, আবারও কাম ব্যাক করেছে। তবে একটি মজার ব্যাপার হলো, তারা যখন টেস্ট ক্রিকেটটা খেলে নির্বাসনের পর বাংলাদেশের সাথে খেললো, সেখানে কিন্তু বাংলাদেশ হেরে গেল, মনে আছে কিনা আপনার? আবার দীর্ঘ বিরতির পরে টেস্ট ম্যাচ, সেখানেও কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিল। এভাবেই চলছে তাদের ক্রিকেটের, টেস্ট ক্রিকেটের অগ্রযাত্রা। একসময় তো আমরা জানি যে ভারতকে তারা হারিয়েছে, সুতরাং মানে এই দলটি কিন্তু যথেষ্ট স্ট্রং একটি দল ছিল। তাদের যে সোনালী সময়, এই গল্পগুলো আমরা বারবার বলি, কেন বলি, কারণ জিম্বাবুয়ের সাথে এত বেশি খেলা হয় আমাদের, এত হতো বেশি খেলা, এবং এবারে এজ হয়েছে, বল যাচ্ছে থার্ড ম্যান অঞ্চলে, সেখানে অবশ্য ফিল্ডার আছেন, ডিপ থার্ড ম্যান, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে একজন ফিল্ডার, কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো। এবং বন্ধুত্বের হাত তারা বাড়িয়েছেন বাংলাদেশের জন্য অনেকবার, যখন কেউ আমাদের এখানে সফরে আসছে না ঠিক তখন তাদেরকে নিয়ে আমাদের যে আয়োজনগুলো বিভিন্ন সময় হতো, যে কারণে ওডিআই ক্রিকেটে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি মোকাবেলা করেছে এই জিম্বাবুয়ে দলকেই। 84তম ম্যাচ, এর আগে 83 একে অপরের বিপক্ষে খেলেছে। এই মুহূর্তে বাংলাদেশ অষ্টম ওভারে রয়েছে। একসময় কেনিয়া বাংলাদেশের সাথে নিয়মিত খেলত, সেই কেনিয়া ক্রিকেটের যে ডিকশনারি সেখান থেকে অনেকটা হারিয়ে গিয়েছে বলতে গেলে বলা যায়। সেই সময়কার টনি সুজি, মার্টিন সুজি, তারপরে মরিস দম্বের কথা, হ্যাঁ স্টিভ ডিকোলো, ওয়ার্ল্ড ক্লাস একজন ব্যাটার ছিলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হয়ে তিনি অনেকবার খেলে গিয়েছেন, এবং বড় একজন ব্যাটার ছিলেন তিনি, সেই স্টিভ ডিকোলো, তার ভূমিকা আমরা ICC ট্রফিতে জানি। এবারে অফ স্ট্যাম্পের বাইরে পড়ে সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে অ্যাঙ্গেল ব্যাটে শেষ পর্যন্ত খেলেছিলেন, ওখানে ব্যাটের ফেসটাকে ওপেন করে দিয়ে শর্ট পয়েন্টে ফিল্ডার ইনার সার্কেলের ভিতরে, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবে না বাংলাদেশ। 34-1 উইকেটে, উইকেটটাকে ইনট্যাক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, যেহেতু ব্যাটাররা খানিকটা মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে রয়েছে, মেন্টালি তার অনেক বেশি ডাউন, সুতরাং এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। ফ্লিক করে দিয়েছেন, যাচ্ছে সীমানার দিকে, ইন বিটুইন টু ফিল্ডার্স, এবার কে আটকাতে পারবেন, বলের গতি কিন্তু থেমে যাচ্ছে, শেষ পর্যন্ত ডিপ মিডউইকেট অঞ্চল থেকে ফিল্ডিং হয়ে বল যতক্ষণে ফিরে আসলো। এবারে বোধহয় 3টি রান হবে না, এবারে নাকি 3টি রান হয়ে গিয়েছে কিনা, দুটি রান নিয়ে খুশি থাকতে হলো, এবং এর সাথে না 3টি রানই হয়েছে পারভেজ। 37-1 উইকেটে অষ্টম ওভার শেষে বাংলাদেশ দলের রান, লক্ষ্যমাত্রা হচ্ছে 248 রান, একটি ডিসেন্ট স্টার্ট বাংলাদেশের টু ওপেনার্সের কাছ থেকে আমরা আশা করেছিলাম। বাট অভিজ্ঞ সৌম্য সরকার, এখন তো আপনি সৌম্য সরকারকে অভিজ্ঞ বলবেনই বলবেন, না বলার কোনো কারণ নেই, যদিও তিনি মানে জাতীয় দলে খুব বেশি লম্বা সময়ের জন্য সার্ভাইভ করেননি কখনোই, আসা যাওয়ার মাঝেই তিনি ছিলেন, আবার সুযোগ পেয়েছেন, কিন্তু তার কাছ থেকে যে সার্ভিসটা আমরা আশা করেছিলাম অ্যাজ এ সিনিয়র ক্যাম্পেইনার সেটা তিনি দিতে পারেননি, প্রথম ম্যাচও দিতে পারেননি, দ্বিতীয় ম্যাচও দিতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত, আমি তার ক্ষেত্রেও একই কথা বলবো, এই ধরনের মানে এই টাইপ অফ যারা আছে খেলোয়াড়রা যারা আছেন যারা জাতীয় দলে এই মুহূর্তে সুযোগ পেয়েছেন, এরা একবার জাতীয় দলের বাইরে গেলে তাদেরকে আবার নতুন করে সুযোগ পাওয়াটা টাফ হয়ে যাবে, সুতরাং তাদেরকে তাদের যে স্বাভাবিক খেলা তাদের যে তাদেরকে যে প্রত্যাশা নিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তার ধারাবাহিকতা দেখাতে হবে, এর বিকল্প কোনো পথ নেই যদি জাতীয় দলে টিকে থাকতে হয়। শান্ত 15 বল থেকে 9 রান, তানজিদ 23 বলে 19 রান করেছেন। সামনে ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ খুব বেশি এক্সপেরিমেন্টে যাবেও না, যারা আছেন তাদেরকে নিয়েই হয়তো বা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। নবম ওভারের প্রথম বলটি অফ স্ট্যাম্পের উপরে সেখানে পুশ করে দিয়েছেন কাভার পয়েন্ট অঞ্চলে, ইনার সার্কেলের ভিতরে ফিল্ডার বলের লাইনে আছেন, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। শান্ত এবং তানজিদের মধ্যে বাক্য বিনিময় হচ্ছে, এটা ভালো, এটা মানে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি একটা কথা আছে, কানেকটিভিটি থাকা দরকার আছে, একে অপরের চোখের ভাষা বোঝা, দলের কন্ডিশন কি, কিভাবে ব্যাটিং করতে হবে, লক্ষ্যমাত্রা কি, অনেক কিছুর বিষয় থাকে, কারণ ক্রিকেট এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু এগিয়ে যায়। পরে বল আবার গুড লেন্থ জাস্ট আট অন দ্য মানি, ডিফেন্সিভ মোডেই খেলেছেন ওখানে তানজিদ হাসান তামিম, রান নেওয়ার কোনো সুযোগ নেই। তানজিদ আমার দৃষ্টিতে তিনি দীর্ঘদিনের জন্যই বাংলাদেশ দলে এসেছেন বলে আমি বিশ্বাস করি, এবং তার সেই ধরনের ট্যালেন্ট এবং সেই ধরনের স্কিলও আমরা দেখতে পেয়েছি, সাহসী ক্রিকেটার যেটা খুবই দরকার। তামিম ইকবাল এই ধরনের ব্যাটিংটাই করতেন, উইকেট থেকে এগিয়ে গিয়ে স্টেপ আপ করে সব কিছু মিলিয়ে যে সাহসিকতা রাখা দরকার সেটা তার মধ্যে আমরা দেখতে পাই। পরে বলটি এবারে দুজন ফিল্ডারের মাথার উপর দিয়ে স্ল্যাশ, বল চলে গিয়েছিল সেখানে ডিপ থার্ড ম্যান অঞ্চলে, অফ স্ট্যাম্পের বাইরে পড়া রাইজিং ডেলিভারিটা ছিল অন দ্য রাইজ, শেষ পর্যন্ত স্কোর অফ দুই উইকেটে খেলেছিলেন এবং সেখানে ফিল্ডার প্রস্তুত ডিপ থার্ড ম্যান অঞ্চল থেকে কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো তানজিদের ব্যাট থেকে। এই এই ব্যাপারগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায়, আর একটু ক্যারি করলে কিন্তু থার্ড ম্যানের ফিল্ডার পর্যন্ত চলে যেত, সেটা হয়নি, ভাগ্য ভালো। বাংলাদেশের নবম ওভারে 4 নম্বর বলটি করবার জন্য ইভান্সকে দেখতে পাচ্ছে বোলিং এন্ডে, একদম ফ্রেশ নিউ কামার ইন দ্য টিম আমি বলবো। এবারে গুড লেন্থে ছিল, এজ হয়েছে, ইনসাইড এজ কিনা, এবং শেষ পর্যন্ত উইকেটরক্ষক বলটিকে নিলেন, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতনটি ঘটে গেল শান্তর মাধ্যমে, শান্ত আউট হয়ে গেলেন। যেহেতু DRS-এর কোনো সুযোগ নেই, সুতরাং আম্পায়ার যা দিবেন সিদ্ধান্ত দ্যাট উইল বি দ্য ফাইনাল কল, শান্ত তিনি ফিরে আসছেন, চেক করা হচ্ছে যে ফেয়ার ডেলিভারি ছিল কি না, কমপ্লিটলি ফেয়ার ডেলিভারি, ব্যাকআপ লেন্থ শার্পলি ইনসুইং করে ঢুকছিল এবং শেষ পর্যন্ত ব্যাটের কোনো একটি জায়গা স্পর্শ করে, হ্যান্ডেল অফ দ্য ব্যাট স্পর্শ করে বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। শান্ত 9 রান করে শেষ পর্যন্ত ফিরে আসছেন দলকে আরও বিপর্যয়ের মধ্যে রেখে, 38 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতনটি ঘটল বাংলাদেশের, চকচকে রোদ, কিন্তু সেই রোদের সাথে মিলে বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু চকচকে হচ্ছে না, চাকচিক্যময় হচ্ছে না, কারণ 2টি উইকেটের পতন অলরেডি ঘটে গেল, একটি পার্টনারশিপ আমরা এই উইকেট থেকে প্রত্যাশা করেছিলাম বাট সেটা করতে পারল না। পারভেজ যে বলটা ছিল ব্যাকআপ লেন্থ শার্পলি সুইং, এবং কিভাবে আউট হলেন আসলে শান্ত,
3: জায়গায় দাঁড়িয়েছিলেন, পায়ের মুভমেন্ট নেই, ডিসাইসিভলি ব্যাকফুটে গিয়ে বলার লাইনে যদি আসতে পারতেন তাহলেও একটা ব্যাপার হতো। আমরা এই ধরনের যে বলগুলো ভেতরে ঢুকে তার জন্য, সেই বল থেকে তার কিছু দুর্বলতা আমরা আগেও দেখেছি, তিনি রাউন্ড দ্য উইকেটে আসা বোলারদেরও বল যেগুলো ভেতরে ঢুকে সেভাবে অনেক সময় দেখা গেছে অফ ব্যালেন্স হয়ে বোল্ড হয়ে গেছেন, ব্যাট প্যাডের ভেতরে একটা গ্যাপ রয়ে যায়, সেই গ্যাপটা দিয়েই কিন্তু বলটা যাচ্ছিল এবং ব্যাটের ইনসাইডে যে লেগেছে, দারুণ একটা ক্যাচ নিয়েছেন মাদান্দা উইকেট রক্ষক, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে লো ডাউন একটা ক্যাচ, এবং আলাউদ্দিন পালেকার সঙ্গে সঙ্গে আঙুলটা তুলে দিয়েছেন, তিনি নিশ্চিত ছিলেন যে ব্যাটের ভেতরে কানায় লেগেছে। শান্তও খুব একটা কমপ্লেন করেননি, অর্থাৎ তার অফ ফর্মটা কিন্তু যাচ্ছে, বজায় থাকছে, গত বছর এই বছরের শুরুর মাঝামাঝি অংশ পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত কিন্তু শান্তর ব্যাট কথা বলছিল, খুব ভালো ফর্মে ছিলেন, হঠাৎ করে কি হলো এবারে সিরিজে এসে কিছু বুঝতে পারছি না।
2: সেটাই, শান্ত একদমই টাচে ছিলেন তিনি, হঠাৎ করেই তিনি অফ ফর্মে যাচ্ছেন। জিম্বাবুয়ে সফরটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কাল হয়ে দাঁড়ালো কিনা, সবাই একসাথে যদি এভাবে অফ ফর্মে চলে যায়। সামনে প্রচুর ক্রিকেট রয়েছে আমাদের, এবং এই যে তাহিদুদ্দিন এসেই তিনি বলটাকে মাটির দিকে লাগান, মানে ব্যাটটাকে একেবারে গ্রাউন্ডের দিকে তিনি ফেসটাকে ঘোরালেন, এটা দরকার ছিল না, এটাকে ছেড়ে দেওয়ার দরকার ছিল। একটু সাহসিকতা দেখালেও ঠিক আছে, দেখাবেন, কিন্তু সেটা তো আপনাকে জায়গা মতো দেখাতে হবে, ঝুঁকির জায়গায় আপনাকে সরে আসতে হবে। এবারে গুড লেন্থের বল স্টাম্পের মধ্যে, আবারও সফট হ্যান্ডে খেলেছেন, রান নেওয়ার এখান থেকে সুযোগ পাবেন না। নবম ওভার শেষে 38 বাংলাদেশের রান, 2 কেটে নাজমুল হোসেন শান্ত 16 বল থেকে 9 রান করে লাস্ট ম্যান যিনি আউট হয়েছেন। আমার বিশ্বাস যে যারা আছেন পরবর্তীতে ব্যাটিংয়ে আসবেন, ডেপথ তো আমরা জানি বাংলাদেশের ব্যাটিংটা রিশাদ পর্যন্ত আমরা টেনে নিতে পারি, তবে গভীরতা যতই থাকুক যদি আপনি পার্টনারশিপটা দিতে না পারেন তাহলে তো আসলে এত গভীরতা দিয়েও কোনো লাভ নেই। তো এই জুটিটা বাংলাদেশের জন্য তানজিদ এবং হৃদয়, দুজন ইয়াংস্টার বাংলাদেশের ক্রিকেটের, সুতরাং তাদের উপর আমরা আস্থা রাখতে পারি। হৃদয় কিন্তু অলরেডি ওডিআই ক্রিকেটে তার যে সক্ষমতা প্রমাণ করেছেন, আমরা অনেক ক্ষেত্রে বলি যে মুশফিকের জায়গাটা তিনি দখল করতে পারবেন কি না, মুশফিক অনেক বড় ক্রিকেটার, এখনই তার সাথে তার কম্পেয়ার করাটা অন্যায় হবে বলে আমি মনে করি, তবে তার ছায়া খানিকটা তার মধ্যে আছে এটা আমরা অবশ্যই দেখি, কারণ মিডল অর্ডারটাকে সামলাতে হলে একজন পরিপক্ক ডিসেন্ট সেন্সেবল একজন ক্রিকেটার দরকার হয়, যার মধ্যে এই ধরনের তার যে চলনে বলনে এক ধরনের একটা বিষয় থাকে সেটা কিন্তু খানিকটা স্থিরতা আছে, পরিপক্কতার খানিকটা ছোঁয়া আছে, সব মিলিয়ে তিনি একজন ভালো ব্যাটার হবেন বলে আমরা বিশ্বাস করি। 38-2 কেটে 10 ওভারের প্রথম বল, রান হলো না, রান হলো না এখান থেকে। 10 ওভারের দ্বিতীয় বলটি মোজারাবানি, মোজারাবানি দারুণ অবিশ্বাস্যভাবে ভালো করছেন তিনি, আবারও গুড লেন্থের উপরে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত আবারও ডিফেন্সিভ মুডেই খেলেছেন, ব্যাটটাকে অ্যাঙ্গেল করে দিয়েছিলেন, ঠিক ছিল, কন্ট্রোলটা নিজের হাতে ছিল, গ্রিপটা যদি ঠিক রাখা যায়, গ্রিপ যদি নড়বড় হয়ে যায় তাহলে কিন্তু সেই বলগুলো এদিক ওদিকে চলে যায়, শক্ত হাতে এই ডিফেন্ডগুলো করতে হয়। সেখানে তানজিদ তামিম হি ইজ ভেরি মাচ কেয়ারফুল, আই থিঙ্ক 20 রান তার নামের পাশে, 38-2 কেটে স্কোরবোর্ড এই মুহূর্তে বাংলাদেশের। মোজারাবানি আছেন স্ট্যাকিং এন্ডে, স্ট্যাকিং মানে বোলিং এন্ডে, তিনি ইতিমধ্যে 14 রান দিয়েছেন 5 ওভারে, ভেরি মাচ টাইট ফিস্টেড বোলিং ফ্রম মোজারাবানি অ্যান্ড হি ইজ ডুইং সো ফর এ লং টাইম। এবারে অফ স্টাম্পের বাইরে লেট পার্ট অফ দ্য উইকেটে বাউন্স, এবং সেখানে ব্যাটটাকে নিয়ে গিয়েছিলেন অলমোস্ট শেষের দিকে গিয়ে, গুড লেন্থে পড়ে শেষ দিকে গিয়ে অনেকটা রাইজ করেছিল বলটা, অল অফ এ সাডেন ব্যাটটাকে সেখানে নিয়েও গিয়েছিলেন, লাকিলি ব্যাটটাকে আবার সরিয়ে নিয়ে এসেছেন উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। আমার মনে হয় এই ব্যাপারগুলো করতে হয়, ক্লোজ টু ব্যাট বিপদ অলমোস্ট চলে এসেছিল তানজিদের জন্য, কিন্তু ভাগ্য ভালো তার চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে বিপজ্জনকভাবে। 10 ওভারে 4 নম্বর বলটি গুড লেন্থের বল, এবারে ঠিক আছে উইকেটটাকে কভার করে বলের লাইনে গিয়ে, অ্যাজ এ ব্যাটার ইউ হ্যাভ টু নো হোয়ার ইজ ইউর অফ স্টাম্প, আপনি যখন বলটাকে ছাড়বেন আপনাকে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আমার অফ স্টাম্পটা কোথায়, তাহলে আপনি ভালোভাবে ছাড়তে পারবেন, এইটুকু মানে বোধ শক্তি আপনার রাখতে হবে। উইকেটটাকে কভার করবেন, মুভ করতে হবে, একই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি ক্রিকেটের ব্যাটিংটা অন্ততপক্ষে প্রপার ব্যাটসম্যানশিপটা কিন্তু আপনি এক্সপোজ করতে পারবেন না, দ্যাটস ফর শিওর। আপনাকে অবশ্যই আপনার মুভ করতে হবে এবং স্টেপ আপ করতে হবে, স্টেপ ডাউন করতে হবে, উইকেট কভার করে এগিয়ে, এই যে এবার ঠিক আছে পাটাকে নিয়ে আগে গিয়ে শেষ পর্যন্ত বাউন্সার ডেলিভারি আন্ডার দ্য বল ডাক করলেন, ওয়াইড সিগন্যালের আশা পারফেজে ছিল বাট আম্পায়ার কোনো ইঙ্গিত কিন্তু দেননি, অর্থাৎ কোনো ওয়ার ডেলিভারি না। 38-2 কেটে, তবে ওভার হাইটেড ছিল এটা আমি বলবই, অনেকটাই শর্টে পড়ে লং হাফ থেকে, হ্যাঁ ওয়ার ডেলিভারি হওয়ার কথা ছিল, ওভার হেডেড অনেকটা উপর দিয়ে গিয়েছিল বলটা, যাই হোক আম্পায়ার এটা দেননি। 38-2 কেটে নবম ওভার শেষে 10 ওভারে খেলা হচ্ছে, মোজারাবানি ছিপছিপে গড়ন, লিটল বিট ওপেন চেস্ট বলে, ভালো ডাইভার্সিটি আছে তার, ওভার দ্য উইকেট অ্যাঙ্গুলার ডেলিভারি পুশ করেছেন কাভার পয়েন্টে, ফিল্ডার সেখানে আছেন কুড়িয়ে দেওয়ার আগে, এখান থেকে রান নেই, রান নেওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। 10 ওভারে খেলা শেষ, 38 উইকেটে বাংলাদেশ, 20 রানে অপরাজিত তানজিদ এবং তাহিদ হৃদয় এখনও পর্যন্ত শোল্ডারটাকে ওপেন করতে পারেননি, আর খেলার এই যখন অবস্থা তখন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি পারভেজ আপনাকে।
3: ধন্যবাদ বোরহানউদ্দিন মোল্লা। 10 ওভারের খেলা শেষ হয়েছে, অর্থাৎ প্রথম পাওয়ার প্লে শেষ, যে নজন ফিল্ডার ইনার সার্কেলের মধ্যে থাকবেন তারা এখন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেতে পারেন, তবে প্রথম 10 ওভারের গল্পটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হয়নি। 38-2 উইকেট হারিয়ে 10 ওভারে ব্যাট করেছে বাংলাদেশ। এই রানগুলোর মধ্যে 20টা রান একাই নিয়েছেন তানজিদ হাসান তামিম। অপরদিকে উইকেটের পতন ঘটছে। সৌম্য সরকার 5 করে আউট হয়েছেন, নাজমুল হোসেন শান্তু 9 রান করে আউট হয়েছেন, এখন তাওহিদ হৃদয় এসেছেন জুটি বাঁধতে। ব্র্যাড এভান্স নতুন ওভারে প্রথম বলটা নিয়ে আসলেন স্টাম্প টু স্টাম্প ফুলার লেন্থে, দুটো স্লিপ রেখেছেন। তাওহিদ হৃদয় ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন, খুব যে স্বাচ্ছন্দ্যে খেলেছেন সেটা কিন্তু বলা যাবে না। তানজিদ তামিম অন্য প্রান্তে দু একটা খুব ভালো শট খেললেও প্রচুর সংখ্যক ডট বল খরচ করছেন, এবং বিশেষ করে মুজারাবানের বোলিংটা খেলতে অনেক বেশি কষ্ট হচ্ছে ব্যাটারদের। 5 ওভার বল করে ফেলেছেন অবশ্য এক প্রান্ত থেকে মুজারাবানি। আমরা গত ম্যাচে দেখেছিলাম জিম্বাবুয়ে তাদের 4 পেসার দিয়ে কিন্তু কাজটা সেরে ফেলেছিল বাংলাদেশকে, 116 রানে তারা অল আউট করে ফেলতে পারে, এবং সেই জায়গাটায় এখনও পর্যন্ত 3 পেসারকে আমরা ইন অ্যাকশন দেখেছি, এনগারাভা, মুজারাবানি এবং ব্র্যাড এভান্স, যিনি এখন বল করছেন। অফ স্ট্যাম্পের বাইরের একটা বল করলেন ব্র্যাড এভান্স, ওভার দ্য উইকেটে এসে বলটাকে গাইড করে দিলেন থার্ডের দিকে, এবং সেখান থেকে হৃদয় তার প্রথম রানটা তুলে নিলেন এই ইনিংসে। 4 বল থেকে 1 তাওহিদ হৃদয়, 20 রানে অপরাজিত রয়েছেন তানজিদ তামিম 32 বল থেকে। বাংলাদেশ 39-2 উইকেট হারিয়ে 10 ওভার 2 বল শেষে, টার্গেট 248 রানের। ব্র্যাড এভান্স দুর্দান্ত বোলিং করছেন, 1 ওভার 2 বল 2 রান খরচ করে একটা উইকেট পেয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্তর গুরুত্বপূর্ণ উইকেটটা, ওভারের পরবর্তী বলটা ডাউন দ্য লেগ ছিল, ফ্লিক করে দিয়েছেন, বল যাচ্ছে স্কোয়ার লেগে, দৌড়ে আসলেন ফিল্ডার, ততক্ষণে অবশ্য ব্যাটাররা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, দ্বিতীয় রানের ঝুঁকিতে আর গেলেন না এই যাত্রায়। রানটা বেড়েছে বাংলাদেশের 40, 2 উইকেট হারিয়ে। গত ইনিংসে তাওহিদ হৃদয় 58 বল খেলে তিনি 25 রানের একটা ইনিংস খেলেছিলেন। সময় প্রয়োজন ছিল, বাংলাদেশের হাতে অনেক বল বাকি ছিল, মনে হচ্ছিল তিনি এবং সোহান যখন পার্টনারশিপ করছিলেন যে 142 সেটা করেই ফেলবে বাংলাদেশ, তবে হৃদয় এবং সোহান দুজনই যখন খুব কাছাকাছি সময়ে গিয়ে আউট হয়ে যান, তারপরে কিন্তু বাংলাদেশের জন্য বিপত্তিটা ঘটে যায়। ওভারের পরের বলটা করলেন ক্রেগ ব্র্যাড এভান্স, অন ড্রাইভ খেলেছেন, ওয়াইডিশ লং অন থেকে ফিল্ডিং হবে এবং সেই সুযোগে একবারের জন্য জায়গা বদল হয়েছে। এই রানটিও আসলো হৃদয়ের ব্যাট থেকে। তানজিদ তামিম 21-33 বল খেলে বাংলাদেশ 41-2 উইকেট হারিয়ে। ব্যাটারদের যেই দৈন্যদশা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এই সিরিজের শুরু থেকে, একেবারে যে একমাত্র টেস্ট হয়েছিল সেখানেও বাংলাদেশ ইনিংস এবং 85 রানের ব্যবধানে হেরে যায়। প্রথম ওয়ানডে ইন্টারন্যাশনালটাতে বাংলাদেশ 25 রানে হেরে যায়, 142 তাদের জন্য টার্গেট ছিল, সেটাই তারা চেস করতে পারেনি। আজকে কিন্তু 248 রানের টার্গেট তাদের সামনে। ব্র্যাড এভান্সের ওভারের পরের বল, এবারে ড্রাইভ করেছেন পয়েন্ট অঞ্চলে, দারুণ ফিল্ডিং, একাধিক রান বাঁচিয়ে দিয়েছেন, ভালো টাইমিং ছিল, তানজিদ তামিমের ব্যাট থেকে বলটা বেরিয়ে এসেছিল, তবে একটার বেশি রান তিনি বল থেকে পাবেন না, আপাতত কোনো বাউন্ডারিজ আসছে না, সিঙ্গেলসে ডিল করতে হচ্ছে বাংলাদেশকে এই মুহূর্তে। অসাধারণ ফিল্ডিং এফোর্ট ইনোসেন্ট কায়া, তিনি সেই ফিল্ডিংটা করলেন, 42 রানে আছে বাংলাদেশ এই মুহূর্তে। 10 ওভার 5 বলের খেলা হয়েছে, তাওহিদ হৃদয় 5 বল খেলে ফেলেছেন, 2 রান পেয়েছেন, 2 সিঙ্গেল। সিঙ্গেলস ডাবলসে বেশ মনোযোগী হন তিনি, খুবই বিজি একজন ক্রিকেটার, 2 স্লিপ রাখা আছে হৃদয়ের জন্য। ব্র্যাড এভান্সের ওভারের পরের বলটা এবারে কাভারের দিকে ঠেলেছেন হৃদয়, বল থেকে কোনো রান পাবেন না, এবং এর সাথে আরও একটি ওভারের সমাপ্তি হয়েছে। 4 রান নিশ্চয়ই ওভার থেকে, 11 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 42-2 উইকেট হারিয়ে। তাওহিদ হৃদয় 2 রানে অপরাজিত, তানজিদ তামিম তিনি 22 রানে অপরাজিত রয়েছেন। তানজিদকে ইনিংসটা বোধহয় লম্বা করতে হবে, কারণ যদি আমরা জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসটা দেখি সেখানে একটা টেম্পলেট সেট করে দিয়েছিলেন বেন কারেন, তার ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নিয়েছেন আজকে, এবং 111 রানে অপরাজিত ছিলেন 135 বল খেলে, এবং সেই জায়গাটায় তিনি কিন্তু তার ব্যাটটা ক্যারি করেছেন পুরো ইনিংস জুড়ে, অর্থাৎ ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন, একেবারে শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকে বেরিয়ে গেছেন। তৃতীয় জিম্বাবুয়ান ব্যাটার হিসেবে ব্যাটটা তিনি ক্যারি থ্রু করেছিলেন একজন ওপেনার ব্যাট করতে নেমে, এর আগে গ্র্যান্ড ফ্লাওয়ার এবং সেই সাথে ব্র্যান্ডন টেইলর তিনি এই ইনিংস ক্যারি করার কাজটা করেছিলেন ব্যাট হাতে। বোলিংয়ে পরিবর্তন, নিউ ম্যান নিয়াম হুরি, 6টা ম্যাচ থেকে 5টা উইকেট, ইকোনমি 5.50। গত ম্যাচেও ভালো বল করেছিলেন তিনি, উইকেটও পেয়েছিলেন, বাহাতি নতুন একজন পেসার এই জিম্বাবুয়ে সেট আপের মধ্যে, আন্ডার-19 থেকে উঠে এসেছেন, বয়সটা মাত্র 20 বছর। নিয়ামুরি এর মধ্যে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কটা ম্যাচ তিনি খেলে ফেলেছেন, মুজারাবানির জায়গায় তাকে নিয়ে আসা হয়েছে, বাহাতি মিডিয়াম ফাস্ট বোলার। প্রথম বলটা করলেন স্লিপে, ফিল্ডার ছিল, ফুলার লেন্থের বল, অন ড্রাইভ খেলেছেন তানজিদ তামিম, মিরনে ফিল্ডিং হয়েছে, বল থেকে কোনো রান নেই, 11 ওভার 1 বল শেষে 42-2 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। তানজিদ তামিম 22, তাওহিদ হৃদয় 2, 5 রান করে সোম্মা আউট হয়েছেন, 9 রান করে নাজমুল হোসেন শান্ত তিনি আউট হয়েছেন, এবং এই দুটো উইকেট হারিয়েই বাংলাদেশ এই মুহূর্তে 12তম ওভারে ব্যাট করছে, টার্গেট 248 রানের। নিয়ামুরি আসছেন এবারে ডাউন দ্য লেগ, আম্পায়ার হয়তো ওয়াইডের সংকেতই দেবেন, তবে পুল শটে যেতে চেয়েছিলেন সেখানে তানজিদ তামিম, ডিপারে কিন্তু ফিল্ডার আছে স্কোয়ার লেগে, ঝুঁকিপূর্ণ হতো যদি হাওয়ায় ভাসিয়ে শটটা খেলতেন, তবে এই পুল শটটা তিনি বেশ ভালো খেলেন, পুল শট পিক আপ শট যদি বলি, ফ্রন্ট ফুটে এসে লফটেড যে পিক আপ শটটা হয় এই ধরনের শট তিনি খেলতে খুব পছন্দ করেন, কাউ কর্নার মিড উইকেট স্কোয়ার লেগ এবং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ এই অঞ্চলগুলো টার্গেট করতে পছন্দ করেন তানজিদ হাসান তামিম। আজকে যদি অনেকটা নিজের খোলসের মধ্যে থেকেই খেলছেন, আর ইনিংসটা যেহেতু বড় করতে হবে সেরকম একটা চিন্তাভাবনা তার রয়েছে। ওভারের পরের বল অন দ্য রাইজ, ড্রাইভ খেলেছেন কাভার অঞ্চল দিয়ে, শটে বেশ জোর আছে, বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষমেশ সীমানা পেরিয়ে 4 রানের জন্য, বাংলাদেশের জন্য বিরাট স্বস্তির খবর। তানজিদ তামিম তিনি টাইমিংও করেছেন এবং গ্যাপটাও বের করেছেন একসঙ্গে, চমৎকার একটা কাভার ড্রাইভ সফল করে এসেছিলেন, অফ স্টাম্পের বাইরে বেশ খানিকটা জায়গা ছিল এবং পুরোপুরি ব্যাটের ফুল ফ্লোতে একটা ড্রাইভ খেললেন, তবে এই ড্রাইভটার মধ্যেও বটম হ্যান্ডের একটা প্রয়োগ আমরা কিন্তু লক্ষ্য করলাম এবং টপ হ্যান্ডটা দিয়ে তিনি গ্যাপটা নিয়ন্ত্রণ করার জন্য বা ডিরেকশনটা সেট করে দিয়েছিলেন এই শটটার। আরও 4 রান তানজিদ তামিমের ব্যাটে, ইতিমধ্যে একাধিক 4 এবং সে সাথে একটা ছক্কাও হাঁকিয়েছেন তিনি 26 রানের এই ইনিংসটায়। তানজিদ তামিমের একটা দুর্নাম আছে, তিনি একটা স্টার্ট পেয়ে সেটা বড় করতে পারেন না, স্ট্রাইক রেট যদিও খুব ভালো থাকে সাধারণত, আজকে একটু ধীরগতিতে ব্যাট করছেন যদিও, 47 2 উইকেটে বাংলাদেশের সংগ্রহ তানজিদ তামিম, তিনি স্ট্রাইকে আছেন। ওদিকে আসছেন নিয়ামুরি, ওভারের পরের বল আবেদন হচ্ছে, হালকা আবেদন, ওভার পিচ ডেলিভারি ছিল, অনেকটা ইয়র্ক করে ফেলেছিলেন তানজিদ তামিম নিজেকে, অফের বাইরের বলটা ড্রাইভ করতে চাইলেন এবং ব্যাটের কানার খুব কাছ দিয়ে বলটা উইকেট কিপার মাদান্দার কাছে গিয়েছে এবং সে কারণেই কোনো বিপদ আপাত মুহূর্তে ঘটল না, তবে ভাসিয়ে দিয়েছিলেন বলটা, লেন্থে একটা পরিবর্তন আমরা দেখলাম। নিয়ামুরি তিনি চেষ্টা করছেন ব্যাটারকে ড্রাইভ খেলাতে এবং সেখানে স্লিপে যেহেতু ফিল্ডার আছেন তাদেরকেও কাজে লাগাতে চাইছেন তিনি। কারেন্ট রান রেট 4 একটু উপরে, 4.09, তবে রান কিন্তু করতে হবে এর চেয়ে অনেক হায়ার রেটে এবং সেটাই দেখতে হবে এই মুহূর্তে রেকর্ড রান রেটটা কত। নিয়ামুরির ওভারের পরের বল অন দ্য রাইজ, আবারও স্কোয়ার ড্রাইভ খেলেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, ফিল্ডার পরাস্ত হয়েছেন, ডিপ থার্ডের ফিল্ডার অনেকটুকু বায়ে দৌড়ে গিয়ে তারপর কিন্তু বলটা কুড়িয়ে থ্রো করেছেন, ততক্ষণে দুবারের জন্য জায়গার পরিবর্তন হয়ে গেছে দুই ব্যাটারের মধ্যে, আরও 2 রান যুক্ত হলো তানজিদ তামিমের জন্য, পৌঁছে গেলেন তিনি 28 রানে 34 বল থেকে, আর অন্যদিকে বাংলাদেশ তারা দলীয় 50 থেকে 1 রান পেছনে, অর্থাৎ 49 রানে বাংলাদেশ রয়েছে এই মুহূর্তে 2 উইকেট হারিয়ে। 12তম ওভারের খেলা চলছে, টার্গেট 248 রানের, প্রথম 4 বল থেকেই 7 রান হজম করেছেন নিয়ামুরি, রওনা দিয়েছেন ওভার দ্য উইকেটে, প্রস্তুত সেখানে বাহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম, খুব একটা রুম দেননি, লেন্থ ডেলিভারি ছিল অফ স্টাম্পের খানিকটা বাইরে, ব্যাক ফুটে পাঞ্চ করেছেন।
4: সুপ্রিয় শ্রোতা, শুনছেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় দলের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী, যা সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা খেলার বাকি অংশ আপনারা শুনতে পাবেন মাগরিবের নামাজের আজান এবং স্থানীয় বাংলা খবরের পর। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন সূরা বাকারা। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা আল বাকারা। তোমাদের যে বিপদাপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। আল কুরআন সূরা শুরা আয়াত 30। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।
5: আল্লাহু আকবার, আল্লাহ

أشهد أن لا إله إلا الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো। আল কুরআন সূরা লোকমান। ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে পূর্ণ মুমিন নয়। আল হাদিস।
3: এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা। খুলনা এ উপলক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বন সংরক্ষক ইমরান আহমেদ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার শেখ মোহাম্মদ মোশারফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, 250 সদস্য বিশিষ্ট

0: এর আগে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অপরদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক ও যুগ্ম সচিব দৌলতুজ্জামান খান আজ চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। এ সময় তিনি সুইমিং সুবিধা সহ জেলার সার্বিক ক্রীড়া কার্যক্রম, অবকাঠামো ও উন্নয়ন পরিকল্পনার বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়া ক্রীড়ার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা আরও সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাউবি পরিচালিত এইচএসসি পরীক্ষা 2026 প্রস্তুতিমূলক ও এইচএসসি ভর্তি 2026 অগ্রগতি সংক্রান্ত এক মত বিনিময় সভা আজ বাউবি আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি কল্পে করণীয় নির্ধারণে সকলের মতামত ব্যক্ত করেন এবং স্টাডি সেন্টার সমূহে মত বিনিময় সভা করা, প্রচার প্রচারণা বৃদ্ধি করা ও ব্যাপক গণ জনসংযোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। আঞ্চলিক পরিচালক যশোর শেখ সোহেল আহমেদের সভাপতিতে আঞ্চলিক কেন্দ্রের এইচএসসি প্রোগ্রামের ভর্তি কর্মকর্তা, উপ আঞ্চলিক কর্মকর্তা পরিচালক সহ উপ আঞ্চলিক কেন্দ্র সমূহের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ যশোর সদর উপজেলার 4,880 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দিলওয়ার হোসেন খান খোকন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে 5 কেজি করে আমন ধানের বীজ এবং 20 কেজি করে রাসায়নিক সার দেয়া হয়। খেলার খবর ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড় কলমধারী মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় রাজপুর স্পোর্টিং ক্লাব 3-2 গোলে ঝামা যুব সংঘকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এরপর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 3টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি খেলার চলতি ধারা বিবরণীতে।
2: দৌড়ে, কারণ ব্যাট হাতেও তার একটা এক্সপ্লোসিভ ইনিংস ছিল, যেটা আসলে জিম্বাবুয়ের স্কোরটাকে 248 বা 247 নিতে হেল্প করেছে। তবে বেন কারেন, আমার মনে হয় তার সেঞ্চুরিটাও আমাদের মনে রাখতে হবে। অসাধারণ একজন ব্যাটার এবং জিম্বাবুয়ের জন্য ভবিষ্যতের একটা অ্যাসেট তিনি কিন্তু নিজেকে তৈরি করছেন এবং 3 ফরম্যাটে খেলার সামর্থ্য রাখেন ডেফিনেটলি। ব্র্যাড ইভান্সের পরের বল আবারও স্টাম্পের মধ্যে, এবারে অবশ্য গ্লান্সটা খেলেছেন তানজিদ, বল চলে গেছে ওই ডিপ ফাইন লেগ এবং ডিপ স্কোয়ার লেগের মাঝামাঝি একটা জায়গায় যেখানে ফিল্ডার স্টেশন করা আছেন। বল কুড়িয়ে দিলেন, এই যাত্রায় একটির বেশি রান আসবে না। জায়ান্ট স্ক্রিনে বারবার দেখানো হচ্ছে একটাই জিনিস, ওই যে বাংলাদেশের ব্যাটাররা খোঁচা দিয়ে আউট হয়ে যান, এই বিষয়গুলো কিন্তু বারবার জায়ান্ট স্ক্রিনে আসে এবং সেটা দেখে হয়তো আর একটু উদ্বুদ্ধ হচ্ছেন এই মুহূর্তে জিম্বাবুয়ের বোলাররা। 2টো উইকেটই পড়েছে উইকেটের পেছন থেকে ক্যাচ দিয়ে, শান্ত এবং

0: সাথে সৌম্য সরকার দুজন তারা কিন্তু উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন। অনেকটা টেস্ট স্টাইল উইকেট পতন ঘটাতে সক্ষম হয়েছেন জিম্বাবুয়ের বোলার। একটা ওয়াইড স্লিপে ফিল্ডার এবং স্টাম্পের মধ্যে বলটা রেখেছেন ফুলার লেন্থে, শর্ট মিড উইকেটে ফিল্ডিং হবে। তাওহিদ হৃদয় কি করছিলেন, তিনি একা একা দৌড়ে গিয়েছিলেন। ইনফ্যাক্ট সেটা তানজিদ তামিম হৃদয় এমনভাবে কলটা দিয়েছিলেন নন স্ট্রাইকিং এন্ড থেকে ছুটে যাচ্ছিলেন, তিনি আর কোনো দিকে তাকাননি। তানজিদ তামিম বুঝতে পেরেছিলেন ঝুঁকিপূর্ণ হতে পারে, অনেক দূর এগিয়ে গিয়ে তারপরে তানজিদকে তিনি মানা করলেন। সমূহ বিপদ থেকে রক্ষা পেল বাংলাদেশ, ডিরেক্ট হিট হলে নিশ্চিত আউট, এবং বোলারও যদি আসলে স্টাম্পের পেছনে দাঁড়াতেন তাহলেও হয়তো আউট হয়ে যেতে পারতেন তানজিদ তামিম। একটা জীবন পেলেন বলা যায় হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি। এর আগেও আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ কয়েকবার দেখেছি তাওহিদ হৃদয় তার পার্টনারের সঙ্গে যখন খেলছেন মাঝে মধ্যেই হয় নিজে রান আউট হয়ে যান, নাহলে তার পার্টনার রান আউট হয়ে যায়। এবং তার ইনিশিয়াল মুভমেন্টের কারণে আসলে তানজিদ তামিম বুঝতে পারেননি যে তিনি আসলে সিঙ্গেলটা চাইছেন নাকি না। দুটো রান পেয়ে গেছেন এবারে দৌড়ে, লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছিলেন, ফুলার লেন্থের বল ছিল ইভান্সের কাছ থেকে, সেই দুটো রান তাওহিদের ব্যাটে, তিনি 5 রানে পৌঁছেছেন 15 বল থেকে 5 রান। এবং তার স্ট্রাইক রেট এই মুহূর্তে 33, সেটাকে কিন্তু আসলে অনেক ইম্প্রুভ করতে হবে, এই জায়গায় থাকা মানে তো দলকেই বিপদে রাখা। 15তম ওভারের খেলা চলছে, বাংলাদেশ 63-2 উইকেট হারিয়ে তানজিদ তামিম তিনি 39 পৌঁছে গেছেন 47 বলে। তাওহিদ হৃদয় অন্যদিকে 16 বল থেকে 5 অপরাজিত এবং তিনি ওভারের শেষ বলটার স্ট্রাইকটা নিচ্ছেন, সফট হ্যান্ডে ঠেলেছেন, রানটা নেবেন, সম্পন্ন করলেন আবারও ঝুঁকিপূর্ণ একটা রান। তবে এবার কলিংটা ভালো হয়েছে দুই ব্যাটারের মধ্যে এবং এরই সাথে 15 ওভারের খেলাও শেষ হল, 64-2 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। তানজিদ তামিম তিনি 39 করেছেন, তাওহিদ হৃদয় করেছেন 6, ছোটখাটো একটা পার্টনারশিপ গড়ে উঠছে এই জায়গাটায়। এবং জিম্বাবুয়ে তারপরও যেহেতু পানির বিরতি দেওয়া হয়েছে, সেই পানির বিরতিতে একটা ব্যাপার বোঝা যায় যে জিম্বাবুয়ে এখনও বেশ আত্মবিশ্বাসী, বিশেষ করে তাদের ওই ইনিংসটা যেভাবে তারা শেষ করেছে ব্যাট হাতে, তারপর তারা আরও অনেক আত্মবিশ্বাসী যে এই সিরিজটা তারা এই ম্যাচটা জিতেই হয়তো সিলগালা করে ফেলতে পারবে। তাদের পেসাররা খুব দারুণ ছন্দে আছেন, ভালো বোলিং করছেন, সব মিলিয়ে 4 জন পেসার যারা বাংলাদেশকে অল আউট করে দিয়েছিল 116 রানে গত ম্যাচটায়, সেই 4 পেসারই কিন্তু আজকে কিছু হলেও ওভার করেছেন। সবচেয়ে বেশি ওভার করেছেন মুজারাবানি, টানা 5 ওভারের একটা ওপেনিং স্পেল, যে জায়গাটায় তিনি উইকেটও পেয়েছেন 1টি এবং সেটি ছিল সৌম্য সরকারের উইকেট। সৌম্য 5 রান করে আউট হয়ে গেছেন, নাজমুল হোসেন শান্ত মাত্র 9 রান করে আউট হয়ে গেছেন, অর্থাৎ টপ অর্ডার টাবারও বাংলাদেশের খানিকটা কোলাপস করেই গেছে সেটা কিন্তু বলা যায়। 3 ম্যাচের ওডিআই সিরিজ এবং ইতিমধ্যে যেহেতু জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে, এই ম্যাচটা বাংলাদেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বলে বোঝানোর নয়। এবং তারপর 3 ম্যাচের T20I সিরিজও কিন্তু অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ জিম্বাবুয়ে তারা মুখোমুখি হবে। দুই দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই স্কোয়াড ঘোষণার পরিপ্রেক্ষিতেই দেখছিলাম গতকাল ফ্লাইট ধরেছেন পারভেজ হোসেন ইমন এবং তার পাশাপাশি আরও একজন সাইফউদ্দিন, তারা দুজন আসলে রওনা দিয়ে জিম্বাবুয়ের পথে আসা শুরু করেছিল, হয়তো পৌঁছেও গেছেন এর মধ্যে। তবে T20 স্কোয়াডের সঙ্গে তারা যুক্ত হবেন ওয়ান ডে সিরিজটা শেষ হওয়ার পর। তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের, সিচুয়েশন হাতের নিয়ন্ত্রণে এখনও রয়েছে যেহেতু হাতে 8টা উইকেট আছে, তবে পরবর্তী যে ব্যাটাররা রয়েছেন তাদের মধ্যেই বা কয়জন আসলে ছন্দে আছেন। বিশেষ করে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, বেশ কয়েকটা ম্যাচ হয়ে গেছে তার কাছ থেকে কিন্তু কোনো বড় সড়ো পারফরমেন্স ব্যাট হাতে অন্তত আমরা পাইনি, কিংবা একটা সাপোর্টিং রোলেও তিনি থাকবেন সেটাও কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি। সুতরাং আজকের ম্যাচটায় এমন হতে পারে তাকে আমাদের প্রয়োজন হতে পারে এবং তখন তিনি যেন ভালো পারফর্ম করেন সেই আশাটাই আমরা আসলে রাখতে চাই। এই ড্রিঙ্কস ব্রেকটা দুই দলের জন্যই দরকার, হট অ্যান্ড হিউমিড কনডেক্স একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সেখানে এবং সেই জায়গা থেকে এই পানির বিরতির সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজিরও কিছু অদল বদল আমরা হতে দেখতে পারি এই দু দলের অ্যাপ্রোচের মধ্যে। তানজিদ তামিমকে অবশ্য খুব বেশি কিছু বলার থাকে না, তিনি স্বাভাবিকভাবেই রান তুলতে চান এবং জলদি রানগুলো তুলতে চান। 47 বলে 39 পৌঁছে গেছেন তিনি এবং তার সঙ্গে রয়েছেন তাওহিদ হৃদয়, যিনি আবার অনেকটা তার উল্টো, সময় নেবেন, অনেক বল কনসিড করবেন, উইকেটে থাকবেন এবং এভাবে করে ম্যাচটা জেতানোরও চেষ্টা তিনি শেষ মুহূর্তে করবেন। সো হৃদয়ের উপরও অনেক বড় দায়িত্ব রয়েছে পার্টনারশিপটাকে লম্বা করার, কারণ এরপর আছেন নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার, এরপরে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং তারপর মেহেদী হাসান মিরাজ, এই 3 জন কিন্তু বাকি রয়েছেন। তানজিদের 39 রানের ইনিংস খেলার পথে বেশ কিছু ভালো ভালো শট খেলেছেন, স্কোয়ার দিয়ে 4, অনসাইড দিয়ে লঙ্গনের উপর দিয়ে ছক্কা, তারপর আবার কাভার ড্রাইভে 4, বেশ কিছু দৃষ্টিনন্দন শট, একদম স্ট্রেট ড্রাইভও ছিল একটা, অর্থোডক্স যে মিড অফ পজিশন সেটা দিয়ে বলটা চলে গেছে এবং স্টেপ আউট করে বেরিয়ে এসেও ইনসাইড আউট একটা 4 কিন্তু বের করতে সক্ষম হয়েছেন। এই প্রলিফিক প্লেয়ার বলা যেতে পারে তানজিদ তামিম, তিনি ভালো খেলছেন, তার কাছ থেকে এক্সপেকটেশন এটাই হবে। বাংলাদেশের সমর্থকদের যারা ক্রিকেট ফলো করেন, যারা ক্রিকেট ভালোবাসেন, তারা চাইবেন তানজিদ তামিমের কাছ থেকে একটা বড় ইনিংস। 15 ওভারের খেলা শেষ হয়েছে এবং খেলার এই পর্যায়ে ধারাভাষ্যে একটা পরিবর্তন হবে, যুক্ত হচ্ছেন মির্জা ফরিদুল ইসলাম।
1: অসংখ্য ধন্যবাদ আহমেদ বিন পারভেজ। বাংলাদেশ দল এখন পর্যন্ত 64টি উইকেটে, লক্ষ্যমাত্রা 248, সেটি আমরা বারবার বলার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে বাংলাদেশের দুজন ব্যাটার এখন পর্যন্ত সাজঘরে ফিরে গেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে নাজমুল শান্ত, তিনি মাত্র 9 রান করে ফিরে গেছেন। সৌম্য সরকার, তিনি 5 রান করে তিনিও কিন্তু প্যাভিলিয়নে চলে যান। এরপর তানজিদ তামিমের কথা বলছিলাম, উদ্বোধনী ব্যাটার হিসেবে তিনি মাঠে এসেছেন এবং এখন পর্যন্ত ভালোভাবে বলগুলো তিনি দেখতে পাচ্ছেন। হৃদয় রয়েছেন, হৃদয় দেখে শুনে খেলবেন, প্রথম অবশ্য সময়টা তিনি নেবেন। বলটা হয়েছে শেষ পর্যন্ত, অবশ্য 1টি 2টি রান কিন্তু নিয়ে নিলেন ব্যাটার দায়, তারা এরই সাথে আরও 2টি রান যুক্ত হয়েছে 66টি উইকেটে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ। আপনার শুনছেন বাংলাদেশ বেতার। যারা যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে, সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে বাংলাদেশ দল ব্যাট করছে। বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে তানজিদ তামিমের কথা বলতে হয়, এখন পর্যন্ত তার বুদ্ধিদীপ্ত ব্যাটটাই দেখতে পাচ্ছি। তো হৃদয় রয়েছেন, হৃদয়ের সাথে তামিম, তিনি কিন্তু এখন পর্যন্ত খেলে চলেছেন। এই বলটাকে বারবার দেখানো হচ্ছে, শেষ পর্যন্ত এখানে একজন ফিল্ডার ছিলেন, দৌড়ে গিয়ে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই দৌড়ে স্পর্শ করেছে কিনা সেটি কিন্তু দেখানো হচ্ছিল। সেই জায়গা থেকে না, শেষ পর্যন্ত 4 হয়নি, 2টো রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। আবার চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে। এই প্রান্ত থেকে রিচার্ড এনগারভার, তিনি অবশ্য আরেকটি বল করলেন, এ বল থেকে অবশ্য রান পেলেন না। যেটি বলছিলাম, হৃদয় রয়েছেন, 19 বল থেকে 8 রান করেছেন তিনি। এছাড়া তানজিদ তামিম 47 বল থেকে 39 রানে অপরাজিত রয়েছেন। 16তম ওভারে 2টো বল কিন্তু হয়েছে, 2 বল থেকে 2টো রান কিন্তু এসেছে এখন পর্যন্ত। যে রিচার্ডের কথাই বলছিলাম, দলনায়ক হিসাবে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম তিনি উইকেট পেয়েছেন, আজকের দিন এখন পর্যন্ত কোনো উইকেট তিনি পাননি। এখন পর্যন্ত 25 রান দিয়েছেন তিনি, কোনো উইকেটে দেখা পাননি। হৃদয়কে দেখতে পাচ্ছি, তিনিই ব্যাট করবেন। হৃদয় রয়েছেন ব্যাট হাতে, এখন পর্যন্ত 19 বল থেকে 8 রান করেছেন। তিনি এখন স্ট্রাইক প্রান্তে রয়েছেন, দৌড় শুরু করলেন প্রান্ত দিকে। এবার কিন্তু বলটা করলেন, শেষ পর্যন্ত সোজা ব্যাটেই খেলেছেন, ভিতে খেললেন, রান পাবেন না, রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই, এ বল থেকে রান পেলেন না। তৃতীয় নম্বর বলটা হলো, সেই জায়গা থেকে এখন পর্যন্ত 66টি উইকেট। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যকার এই ম্যাচের চলতি ধারা বিভিন্ন বাংলাদেশ দল সরাসরি খেলাটা প্রচার করছে। আমরা 4 জন রয়েছি আপনাদের সাথে, শ্রদ্ধা ভাজন চৌধুরী, জাফরুল্লাহ সারাফাত রয়েছেন, ব্রহানউদ্দিন মোল্লা, আহমেদ বিন পারভেজ এবং আমি মির্জা ফরিদ। বলতে বলতে পরের বলটা এবার কিন্তু খেলেছেন, স্কোর কাট করে দিয়েছেন, বল চলে যাচ্ছে শেষ পর্যন্ত থার্ড ম্যানের দিকে, ফিল্ডার রয়েছেন সেখানে, একজন ফিল্ডার এখানে ব্যাটনকে দেখতে পাচ্ছি, ব্রায়ান ব্যাটন, তিনি ব্যাটনেট, তিনি অবশ্য ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটাররা তারা কিন্তু জায়গার পরিবর্তনটা সেরে নিলেন। এর সাথে একবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, দলীয় রান 66 থেকে 67 পৌঁছে গেছে। তানজিদ তামিম তিনি রয়েছেন, দেখে শুনে খেলতে হবে, একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে। আমরা যেমনটি দেখেছিলাম বেন কারেন, তিনি অসাধারণ ইনিংসটা খেলেছিলেন, 111 রানের একটা ইনিংস খেলেছেন, নট আউট থেকেছেন। এছাড়াও ব্রেট ইভান্স, তিনিও কিন্তু ইভান্সের কথা বলতে হয়, তিনি কিন্তু 58 রানে একটি ঝলমলে চকচক ইনিংস খেলেছেন, 38 বল থেকে 58 করেছেন। পরের বলটা এবার কিন্তু বাউন্সার, দেখে শুনে বলটাকে তিনি মাথাটা নিচু করলেন, নিচু করে বলটাকে ছেড়ে দিলেন, শেষ পর্যন্ত উইকেট রক্ষক তার কাছেই বলটা চলে যায়, বল থেকেও রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। এখন পর্যন্ত 68টি উইকেটে, 16তম ওভারে খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যে এর আগে বেশ কিছু ম্যাচ হয়েছে, অর্থাৎ 82টি ম্যাচে 51টি বাংলাদেশ জয়লাভ করে এবং 31টি ম্যাচে আমরা দেখেছি যে জিম্বাবুয়ে দল জয়লাভ করে। দীর্ঘদিন থেকেই বাংলাদেশ ক্রিকেট খেলছে, ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত 465টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দল। বলতে না বলতে পরের বলটা এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ঘুরিয়ে দিয়েছেন, স্কোর লেগের দিকে, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে, যতক্ষণে বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু 1টি বারের জন্য তারা জায়গার পরিবর্তনটা সেরে নিয়েছেন। এর সাথে 69 রানে পৌঁছে গেছে বাংলাদেশ দল 2 উইকেট হারিয়ে, লক্ষ্যমাত্রা 248 এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে 64 2 উইকেটে। 15তম ওভার শেষে 16তম ওভারের খেলা চলছে, 16তম ওভারের এটি শেষ বল। অবশ্য আবার চলে যাচ্ছেন বোলিং প্রান্তে বোলার, সেই জায়গা থেকে হৃদয়কে দেখতে পাচ্ছি, 21 বল থেকে তিনি 19 রান করেছেন এবং 48 বল থেকে 40 রানে তামিম অপরাজিত রয়েছেন। একটা ভালো ক্রিকেটটা হয়তো দিন শেষে দেখবো আমরা, বলতে না বলতে পরের বলটা আবার কিন্তু খেললেন, এবার কিন্তু থার্ড ম্যানে বলটাকে পাঠিয়ে দিয়েছেন, রান পাবেন একটি, হ্যাঁ একটি বারের জন্য জায়গার পরিবর্তন করলেন, এর সাথে আরেকটি ওভার শেষ হয়ে গেল। 16 ওভার শেষে 70 রান সংগৃহীত হয়েছে বাংলাদেশ দলের 2 উইকেটে। আমরা যদি দেখি যে বাংলাদেশের পক্ষে আজকে যে দুজন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন, একজন হচ্ছেন সৌম্য সরকার, তিনি উদ্বোধনী ব্যাটার হিসেবে তানজিদ তামিমের সাথে জুটি বেঁধেছিলেন এবং তিনি আউট হয়ে যান 5 রানে ব্যক্তিগত। এরপর নাজমুল শান্ত তিনি এসেছিলেন, তিনিও কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান। এরপর হৃদয়ের এসেছেন তৌহিদ, হৃদয়ের কথা বলছিলাম, হৃদয় তিনি এসে এখন পর্যন্ত তিনি কিন্তু দেখে শুনেই খেলছেন এবং তার যে ব্যাটিংটা আমরা দেখেছি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ব্যাটটাই করে থাকেন হৃদয়। সেই জায়গা থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 72 উইকেটে। 16 ওভার শেষে 17তম ওভারে খেলা শুরু হবে। সেই জায়গা থেকে মুজিবুর্রহমানকে দেখতে পাচ্ছি, কিছুটা আঘাতপ্রাপ্ত কিনা, তিনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন মুজিবুর্রহমান। খেলা কিন্তু চলবে 72 উইকেটে। 16 ওভার শেষে 17তম ওভারে খেলা শুরু হবে। সিকান্দার রাজাকে দেখতে পাচ্ছি, সিকান্দার রাজা 154টি ম্যাচ খেলেছেন, 94 উইকেট নামের পাশে যুক্ত আছে, 55 রানে 4-4টি উইকেট কিন্তু তিনি তুলে নিয়েছিলেন। বেস্ট বোলিং ফিগারটাই বলছিলাম, 55 রানে 4 উইকেট সিকান্দার রাজা। তিনি এখন পর্যন্ত 154 ম্যাচে 94 উইকেট নামের পাশে যুক্ত করেছেন। সেই ব্যাটারটাই, সেই বোলারই কিন্তু এসেছেন, ব্যাট হাতেও কিন্তু আজকে ভালো করেছেন, তিনি 33 রান করেছিলেন। সেই জায়গা থেকে বল হাতে দেখা যাক তিনি কী করতে পারেন, একটা সময় তিনি পার করেছেন, ভালো ব্যাটিংটা করতে পারেন তিনি। অনেক সময় আমরা দেখেছি তার কাছ থেকে 4 এবং 6 ছক্কার কিন্তু ফুলজুটি আমরা দেখতে পাই সিকান্দার রাজার কাছ থেকে। সিকান্দার রাজা প্রথম ওভারে 17তম ওভারে প্রথমটা বলটা করলেন, এ বল থেকে অবশ্য রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন করেছে দুই ব্যাটার, বিশেষ করে তামিম এবং রয়েছেন হৃদয়, তাদের মধ্যে জায়গার পরিবর্তন, এবং এর সাথে আরেকটি রান যুক্ত হয়েছে। 71 পৌঁছে গেছে বাংলাদেশ দল, লক্ষ্যমাত্রা 248। সেই জায়গা থেকে বাংলাদেশের এই দুই ব্যাটারকে একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে, সেই পথেই হাঁটছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে। তানজিদ তামিম 40 রানে অপরাজিত রয়েছেন, তিনি এখন ব্যাট করবেন। 16তম ওভার শেষে 17তম ওভারে দ্বিতীয় বলটা নিয়ে দৌড় শুরু করেছেন সিকান্দার রাজা, বল করলেন, এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, দেখে শুনেই খেললেন তানজিদ তামিম, বলটাকে সময় করলেন, বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই, সোজা ব্যাটে খেলেছেন, যা হওয়ার তাই হয়েছে, অর্থাৎ রান পেলেন না। 71-2 উইকেটে প্রথম ম্যাচটা হেরে যায় বাংলাদেশ দল, সেখানে 25 রানে, একটা লো স্কোরিং ম্যাচ হয়েছিল, 141 রান করেছিল সেখানে জিম্বাবুয়ে দল, সেই ম্যাচে 116 রানেই বাংলাদেশ ইনিংস থেমে যায়, 25 রানে একটা জয় পেয়েছিল। আজকের দিনে আমরা দেখেছি বাংলাদেশ দল তারা টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিল মেহেদী হাসান মিরাজ, এবং সেই জায়গা থেকে দিন শেষে আমরা দেখি 50 ওভারে 6 উইকেটে 247 করেছিল, 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ দলের ব্যাটাররা ব্যাট করে চলেছে। 71-2 উইকেটে 17তম ওভারে খেলা চলছে, পরের বলটা নিয়ে সিকান্দার রাজা, এবার কিন্তু তুলে মেরেছেন শেষ পর্যন্ত লং আপ এবং লং অনের মাঝামাঝি জায়গা দিয়ে, বলটা চলে গেল সীমানার বাইরে, এবং এরই সাথে আমরা আরেকটি 4-এর মান লক্ষ্য করলাম, কি অসাধারণ 4 একটি আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে ওই তানজিদ তামিমের ব্যাট থেকে। তিনি পৌঁছে গেলেন 44 রানে, 51 বল থেকে 44 রান করলেন, দেখার মতো, সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না, কি চমৎকার এক ড্রপ দু ড্রপে বলটা চলে গেল সীমানার বাইরে, 4 রান, 2 রান বাড়ল 75-2 উইকেটে, এবং তানজিদ তামিমের সংগ্রহ হচ্ছে 44। পরে বলটা নিয়ে সিকান্দার রাজা, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ঘুরিয়ে দিয়েছেন, স্কোয়ার লেগের দিকে বল চলে যাচ্ছে এবং রান পাবেন একটি, হ্যাঁ একবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে। ইনোসেন্ট কাইয়া তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, এবং এর সাথে আরেকটি রান যুক্ত হয়েছে, 76 পৌঁছে গেছে বাংলাদেশ দল, লক্ষ্যমাত্রা 248। সিকান্দার রাজা তিনি বল করছেন, ওভার থেকে এখন পর্যন্ত 5টি বল তিনি করেছেন, এবার শেষ বলটাই তিনি করবেন। 17তম ওভারে শেষ বলটা নিয়ে আবারও সিকান্দার রাজা চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, ওই প্রান্ত থেকে হৃদয়কে দেখতে পাচ্ছি, হৃদয় তিনি প্রস্তুত রয়েছেন, রাজা দৌড় শুরু করলেন, ছোট রান বল করলেন, এবার কিন্তু আবারও খেলেছেন, অন সাইডে খেললেন, রান পাবেন একটি বারের জন্য জায়গার পরিবর্তন, এবং এরই সাথে দলীয় রান আরেকটি বাড়ল, অর্থাৎ 76 থেকে 77 পৌঁছে যাবে, ততক্ষণে কিন্তু ওভারটা শেষ হয়ে যাবে, 77 ওভার শেষে 2 উইকেটে এখন পর্যন্ত 77 রান, 17 ওভার শেষে 2 উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ, লক্ষ্যমাত্রা 248। সেই লক্ষ্য নিয়েই কিন্তু ব্যাট করছে দুজন ব্যাটার এখন পর্যন্ত রয়েছেন, বিশেষ করে উদ্বোধনী ব্যাটার যিনি এসেছিলেন মাঠে প্রবেশ করেছেন তানজিদ তামিম, তিনি কিন্তু ভালোভাবেই বলগুলোকে দেখতে পাচ্ছেন এবং তার সংগ্রহটা কিন্তু বেড়ে চলেছে, তিনি কিন্তু 45 রানে 52 বল থেকে অপরাজিত রয়েছেন, হৃদয় 24 বল থেকে 12 তিনি অপরাজিত রয়েছেন, দলীয় রান 77-2 উইকেটে 17 ওভার শেষে। আমরা দেখেছিলাম যে জিম্বাবুয়ে দল যখন ব্যাট করতে আসে তাদের উল্লেখযোগ্য রান ছিল বেন কারেন, তিনি 111 রান করেছিলেন। সেই জায়গা থেকে আরেকজন ব্যাটার ইভান্সকে দেখতে পেয়েছি, 58 রান তিনি করেছিলেন। এটা বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে দিন শেষে তারা 247 ছয় উইকেটে সংগ্রহ করেছিল। বাংলাদেশ দলের এখন পর্যন্ত দুজন ব্যাটার সাজঘরে ফিরে গেছে। নাজমুল শান্ত তিনি 16 বল থেকে 9 রান করেছিলেন। এছাড়াও আমরা দেখেছিলাম সৌম্য সরকার, তিনি 5 রান করে প্যাভিলিয়নে চলে যান। প্রান্ত দিকে বোলিংয়ের পরিবর্তনটা লক্ষ্য করছি, শেষ পর্যন্ত ইভান্সকে দেখতে পাচ্ছি। ইভান্স তিনি এসেছেন বল করতে, অত্যন্ত ভালো বল করে থাকেন, একটি উইকেটও তিনি পেয়েছেন এখন পর্যন্ত 78-2 উইকেটে। ইভান্স এখন পর্যন্ত তিনি কিন্তু একটি উইকেট নামের পাশে যুক্ত করেছেন। 17 ওভার শেষে 18তম ওভারে খেলা চলছে, লক্ষ্যমাত্রা 248। ইভান্স একটি উইকেট পেয়েছেন এখন পর্যন্ত, 4 ওভার একটি বল করেছেন, 20 রান দিয়ে একটি উইকেট নামের পাশে যুক্ত করেছেন 78-2 উইকেটে। তানজিদ তামিম রয়েছেন 45 রানে, তিনি এখন ব্যাট করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন নানা, স্ট্রাইক প্রান্তে রয়েছেন হৃদয়, তহিদ হৃদয় 25 বল থেকে 13। আবার ইভান্স দৌড় শুরু করলেন তিনি, এবার কিন্তু চমৎকার ব্যাটিং করেছেন। এবার ফিল্ডার ওখানে ছিলেন, তিনি অনসাইডে খেলেছেন, রান পাবেন একটিবারের জন্য, জায়গার পরিবর্তনটা হয়ে গেল। আর একটু জোরে খেললে হয়তো বলটাকে চারে পরিণত করতে পারতেন, সেটি অবশ্য হয়নি। হৃদয় অবশ্য এই প্রান্তে চলে আসলেন, স্ট্রাইক প্রান্তে, নন স্ট্রাইক প্রান্তে চলে গেলেন তানজিদ তামিম। তার সঙ্গে হচ্ছে 46, দলীয় রান 79 পৌঁছে গেছে। 17 ওভার শেষে 18তম ওভারে খেলা চলছে। ইভান্সের এই ওভার থেকে এখন পর্যন্ত 2 রান এসেছে। একটা বুদ্ধিদীপ্ত ব্যাটিংটাই করতে হবে বাংলাদেশকে জয়লাভ করতে হলে, যেহেতু প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে। সেই জায়গা থেকে পরবর্তী বলটি নিয়ে আবারও দৌড় শুরু করলেন, 3 নম্বর বলটা। এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, দেখে শুনে খেলেছেন, রান পাবেন না। সেই জায়গা থেকে হৃদয়ে তিনি কিন্তু অনেকক্ষণ ধরে ক্রিজে রয়েছেন, 25 বল থেকে 13 রান করেছেন, 53 বল থেকে 46। ওখানে তানজিদ তামিমের কথা বলছিলাম, 17 ওভার শেষে 18তম ওভারের ইতিমধ্যে 3টি বল হয়েছে। ইভান্স একটি উইকেট নামের পাশে যুক্ত করেছেন, লক্ষ্যমাত্রা 248। সেই জবাব দিতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের দুজন ব্যাটার সাজঘরে ফিরে গেছে। সৌম্য সরকার তিনি 5 রান করেছিলেন, নাজমুল শান্ত 9 রান করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরে একটা জুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরের বলটা করলেন, এবার কিন্তু আবারও রক্ষণাত্মক ভঙ্গি দেখেছেন হৃদয়, এ বল থেকেও রান পাবেন না, রান আর কোনো সুযোগ অবশ্য নেই। 18তম ওভারে খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। আজকে রয়েছে আপনাদের সাথে সকলের শ্রদ্ধাভাজন, সকলের পরিচিত মুখ, বাংলাদেশের অন্যতম একজন ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফাত, রয়েছেন আহমেদ বিন পারভেজ, বোরহানউদ্দিন মোল্লা এবং আমি মির্জা ফরিদ আপনাদের সাথে যুক্ত রয়েছি। আবারও এই প্রান্ত থেকে ইভান্স দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, অপস্টাম্পের একটু বাইরে বলটাকে ড্রাইভ করেছেন। এবার অবশ্য শর্ট কাভারের দিকে বলটাকে পাঠিয়ে দিয়েছেন, সেই জায়গা থেকে ফিল্ডার করতে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই দু ব্যাটার তারা কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তন করলেন। এরই সাথে দলীয় রান বাড়ল, 80তে পৌঁছে গেছে, লক্ষ্যমাত্রা 248। সেই জায়গা থেকে বাংলাদেশ দল এখন করেছে 80 রান। 17 ওভার শেষে 18তম ওভারে খেলা চলছে, 18তম ওভারের শেষ বলটা করবেন ইভান্স। এখন পর্যন্ত নামের পাশে একটি উইকেট, রান দিয়েছেন 22টি, একটি উইকেট তিনি তুলে নিয়েছেন। ওই প্রান্ত থেকে ব্যাটার তানজিদ তামিম তিনি প্রস্তুত রয়েছেন, তিনি এখন মোকাবেলা করবেন। এ প্রান্ত থেকে এ ওভারের শেষ বলটা তিনি করবেন, এবার কিন্তু দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবং এবার কিন্তু কিছু লাফিয়ে উঠেছিল, বাউন্সার দিয়েছেন, শেষ পর্যন্ত উইকেট রক্ষক, বলটা চলে যায় তার হাতে ডট বলের মধ্য দিয়ে, কিন্তু 18তম ওভারের খেলাটাও শেষ হয়ে গেল। না, ওয়াইড দিয়েছেন শেষ পর্যন্ত, হ্যাঁ ওয়াইড দিয়েছেন, এবং এর সাথে অতিরিক্ত খাত থেকেও কিন্তু একটি রান যুক্ত হলো। এখন পর্যন্ত 6টি কিন্তু আমরা দেখেছি রান কিন্তু তারা দিয়েছে, ওয়াইড দিয়েছে। সেই জায়গা থেকে তানজিদ তামিম চেষ্টাও করেছিলেন, শেষ পর্যন্ত ফিল্ড আম্পায়ার যিনি রয়েছেন তিনি অবশ্য আলাউদ্দিন ফালেকার, তিনি কিন্তু ওয়াইডের সংকেত দিলেন। অতিরিক্ত খাত থেকে বেশ কিছু রান কিন্তু এখন পর্যন্ত এসেছে ইভান্স, তিনি চলে যাচ্ছেন তার পরবর্তী বলটি নিয়ে। এমাত্র তিনি দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু সোজা ব্যাটেই খেললেন, এ বল থেকে অবশ্য রান পাবেন না। ডট বলের মধ্যে দিয়ে 18তম ওভারে খেলা শেষ হয়ে গেল, 18 ওভার শেষে 81-2 উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। যেটি বলছিলাম শ্রোতা বন্ধুরা, অনেকদিন পর আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি বাংলাদেশ বেতারে। এখন পর্যন্ত বাংলাদেশ দল তারা কিন্তু 167 রানে কিন্তু পিছিয়ে রয়েছে, 167 রান কিন্তু বাংলাদেশ দলকে করতে হবে, তাহলেই কিন্তু আজকের যে কাঙ্ক্ষিত জয় সেটি কিন্তু তুলে নেবে। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায়, প্রথম টেস্টে, একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ হেরে যায় জিম্বাবুয়ের সাথে। সেই জায়গা থেকে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ এখন খেলছে, সেই ম্যাচ থেকে বাংলাদেশ দল 32 ওভার থেকে এখন 167 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। 18 ওভারের খেলা কিন্তু শেষ হয়েছে, 18 ওভার শেষে এখন পর্যন্ত 81 রান সংগ্রহ করেছে। আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটন কুমার দাস 2020 সালে, অর্থাৎ 2020 সালে তিনি 176 রান করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়া তামিম ইকবাল দুটো ম্যাচ তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে, 158 এবং 154 করেছিলেন 2009 সালে, এবং 2020 সালে তিনি 158 করেছিলেন এই জিম্বাবুয়ের বিপক্ষে। যাক, সেই কথা বলতে না বলতে রাজাকে দেখতে পাচ্ছি, এবার কিন্তু ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, ডিপ এক্সট্রা খাবার অঞ্চল দিয়ে শেষ পর্যন্ত বল চলে গেল বিদ্যুৎ গতিতে মাটি কামড়িয়ে সীমানার বাইরে, 4 রান হৃদয়ের ব্যাট থেকে। হৃদয় কিন্তু একটি 4-এর মার উপহার দিলেন, হৃদয় রানটাও বাড়ল, দুলু রান বাড়বে, দুলু রান বেড়ে এখন পর্যন্ত কত, 85-তে পৌঁছে গেছে 2 উইকেটে। 19তম ওভারের খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। হৃদয় কিন্তু হাত খুলে খেলে থাকেন, তার কিন্তু 4 এবং 6-এর ফুলজিরু তার কাছ থেকে আমরা দেখতে পাই। হৃদয় এবং তানজিদ তামিম তারা রয়েছেন, একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে, সেই দিকেই কিন্তু এখন পর্যন্ত এগোচ্ছেন তারা। এই বল থেকে আবার সিকান্দারা যা পরের বলটা নিয়ে দৌড় শুরু করেছেন, এবার কিন্তু খেললেন ভেদে, খেললেন অন সাইডে, রান পাবেন না, রান নেওয়ার সুযোগ অবশ্য নেই, ফিল্ডার ছিলেন বলের লাইনে, বল থেকে রান পেলেন না, ডট বল। প্রথম বল থেকে আমরা দেখেছি হৃদয় এবং তানজিদ তামিম তারা কিন্তু এই মুহূর্তে ভালো ক্রিকেটটাই খেলছে, 85-2 উইকেটে। 19তম ওভারে খেলা চলছে, পরবর্তী বলটি নিয়ে আবারও সিকান্দার রাজা দৌড় শুরু করেছেন, বল করলেন, আবার কিন্তু অফ ড্রাইভ করে দিয়েছেন, ভিতেই বলটা চলে যায়, শর্ট মিড অফের দিকে ফিল্ডার রয়েছেন, সেই জায়গা থেকে ফিল্ডার করতে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন। এ বল থেকে অবশ্য কোনো রান পেলেন না, রান হওয়ার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এ ওভার থেকে এখন পর্যন্ত 3টি বল হয়েছে, 4র্থ বল নিয়ে দৌড় শুরু করেছেন, আবারও খেললেন, এবার কিন্তু আবেদন হয়েছে কি না, এটা আবেদন করলেন, শেষ পর্যন্ত সেই আবেদনটা কতটুকু যুক্তিযুক্ত হবে সেটি হয়তো আমরা দেখব। সেই জায়গা থেকে না কোনো বিপদ আপাতত হবে না, অর্থাৎ তো ভালোভাবেই খেলেছেন। ওখানে হৃদয়ের কথা বলছিলাম, রাজা চলে যাচ্ছেন পঞ্চম বলটি নিয়ে, বল করলেন, এবার কিন্তু আবারও খেলেছেন, অন সাইডে খেললেন, রান পাবেন একটি, একবারের জন্য জায়গার পরিবর্তন করেছেন, ফিল্ডার ছিলেন বলের লাইনে তিনি ফিল্ডিং করলেন, ওখানে মাঝভেরে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন। যতক্ষণে তিনি বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটি বারের জন্য জায়গা তারা পরিবর্তন করেছে, এবং এই রানের সুবাদে কিন্তু দলু রানটাও বাড়লো, 86-তে পৌঁছে গেছে। 19তম ওভারে খেলা চলছে, শেষ বলটি করবেন সিকান্দার রাজা। রাজা এখন পর্যন্ত তিনি বেশ কিছু রান দিয়েছেন, 12টি রান দিয়েছেন। পরের বল এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, দেখে শুনেই খেলার চেষ্টা, শেষ পর্যন্ত বলটা চলে যায় উইকেট রক্ষকের কাছে, ডট বলের মধ্যে দিয়ে 19তম ওভারে খেলা শেষ হয়েছে। 19 ওভার শেষে 86-2 উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, যে যেখান থেকে শুনছেন দেশ এবং দেশের বাইরে, সংগ্রহ বাংলাদেশ থেকে আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে। আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে বাংলাদেশ দল তারা টসে জয়লাভ করেছিল, বাংলাদেশ দলের দলনায়ক মেহেদী হাসান, এবং টসে জয়লাভ করে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। শেষ পর্যন্ত আমরা দেখেছি দিন শেষে প্রথম ইনিংসে 247 করেছিল 6 উইকেটে, 50 ওভার থেকে জিম্বাবুয়ে দল। বাংলাদেশ সেই জবাব দিতে গিয়ে এখন পর্যন্ত 86-2 উইকেটে 19 ওভার শেষে। তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বাংলাদেশকে জয়লাভ করতে হলে 248 করতে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের ব্যাটার এখন পর্যন্ত তানজিদ তামিমের কথা বলতে হয়, 46 রানে অপরাজিত রয়েছেন। পরের বলটা করলেন, এই ওভারের প্রথম বলটা অবশ্য করলেন, 20তম ওভারের প্রথম বল, এবং এক্ষেত্রে অবশ্যই ইভান্সকে দেখতে পাচ্ছি, ইভান্স তিনি রয়েছেন একটি উইকেট নামের পাশে যুক্ত রয়েছে, যেটি বলছিলাম আলাউদ্দিন পালেকার, আফ্রিকান এই আম্পায়ার, তাকে কিন্তু দেখানো হলো ওই প্রান্ত থেকে। আবারও ইভান্স তিনি দৌড় শুরু করেছেন, বল করলেন, লেগ স্টাম্পের উপরে খেলার চেষ্টা করেছিলেন, ঠিকভাবে খেলতে পারেনি, যা হোক কোনো রান পেলেন না, রান সংখ্যা যা ছিল তাই এখন পর্যন্ত 88-2 উইকেটে। 20তম ওভারে খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। 20তম ওভারে খেলা চলছে, ওই প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি হৃদয় তিনি ব্যাট করবেন, তার সংগ্রহ 35 বল থেকে 21 রানে অপরাজিত রয়েছেন। 55 বল থেকে 46 রানে অপরাজিত রয়েছেন তানজিদ তামিম। ইভান্সকে দেখতে পাচ্ছি আবারও চলে যাচ্ছেন তার বোলিং মার্কে। 19তম ওভার শেষে 20তম ওভারে তৃতীয় নাম্বার বলটা তিনি করবেন, এই মুহূর্তে দৌড় শুরু করলেন তিনি, হৃদয় রয়েছেন, বল করলেন, এবার কিন্তু দেখে শুনেই খেললেন, রান পাবেন না, রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই, অনসাইডে খেলেছেন, রানার সুযোগটা তৈরি করতে পারেনি ফিল্ডার বলের লাইনে, এক্ষেত্রে রান পেলেন না। হৃদয় এখন পর্যন্ত 36 বল থেকে 21 রান করেছেন, পাশাপাশি 55 বল থেকে 46, 88 2 উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। ইভান্স 3 বল করছেন এখন পর্যন্ত, 5 ওভার 3 বল করেছেন, 25 রান দিয়ে 1 উইকেট নামের পাশে যুক্ত করেছেন। উইকেটে অবশ্য নাজমুল শান্তর উইকেটে তিনি তুলে নিয়েছিলেন, সেই জায়গা থেকে হৃদয়কে দেখে শুনে খেলতে হবে। যেমনটি দেখেছিলাম বেন কার্ডেন, তিনি অসাধারণ ইনিংস খেলেছিলেন, 111 রানের একটা ইনিংস, ঝলমলে চকচকে ইনিংস খেলেছেন তিনি। বলতে না বলতে পরের বল অপেস্টামের একটু বাইরে, রাইজিং ডেলিভারি, শেষ পর্যন্ত বলটাকে ছেড়ে দিলেন, ব্যাটটাকে উঁচু করে ধরলেন এবং শেষ পর্যন্ত উইকেট রক্ষক যিনি রয়েছেন বলটা চলে যায় ক্লাইভ তার কাছে। বল থেকে অবশ্য রান আর কোনো সুযোগ নেই, রান সংখ্যা যা ছিল তাই, লক্ষ্যমাত্রা 248। বাংলাদেশ দলকে জয়লাভ করতে হলে সেটি করতে হবে। বাংলাদেশ দল তারা কিন্তু এই মুহূর্তে ব্যাটিং করে চলেছে, দুজন ব্যাটার বিশেষ করে তানজিদ তামিম উদ্বোধনী ব্যাটার হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত তিনি অপরাজিত রয়েছেন, তার সংগ্রহ হচ্ছে 46। পরের বলটা করলেন, আবার হৃদয়ের ব্যাট থেকে রান আসবে, একটিবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে। হৃদয় তার সংগ্রহ হচ্ছে এখন পর্যন্ত 22, একটা পার্টনারশিপ আমরা হয়তো আমরা দেখব, 50 রানের একটা পার্টনারশিপ হয়েছে, 51 রানের পার্টনারশিপ, অর্থাৎ 70 বল থেকে তারা 51 রানের একটা পার্টনারশিপ তারা সংগ্রহ করেছে, অভিনন্দন তাদেরকে। এটা পার্টনারশিপ, ক্রিকেট মানেই তো পার্টনারশিপ, সেটি টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি, যেই কথাগুলোই বলি না কেন, সেই জায়গা থেকে একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে। সেই কাজের কাজটি কিন্তু তারা আপাতত করে যাচ্ছে, করতে হবে তাদেরকে। হৃদয় 38 বল থেকে 22 রানে অপরাজিত রয়েছেন এখন পর্যন্ত, তানজিদ তামিমকে দেখতে পাচ্ছি, দেখা যাক তিনি কী করতে পারেন, দলের জন্য কতটুকু সার্থকতা বয়ে আনতে পারেন। তানজিদ তামিম 46 রানে অপরাজিত রয়েছেন, ফিল্ডিংয়ের অবস্থান তিনি দেখে নিচ্ছেন, 89 2 উইকেটে 20তম ওভারের শেষ বলটা করবেন। এ প্রান্ত থেকে ইভান্সকে দেখতে পাচ্ছি, দৌড় শুরু করলেন তিনি, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, অনসাইডে ঘুরিয়ে দিলেন, রান পাবেন একটিবারের জন্য। শর্ট মিড উইকেটের দিকে, মিড অনের দিকে বলটা চলে যায়, সেই জায়গা থেকে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগে দুই ব্যাটার একটিবারের জন্য জায়গার পরিবর্তন করলেন এবং এরই সাথে 20তম ওভারের খেলাটাও শেষ হয়ে গেল। 20 ওভার শেষে 92 উইকেটে দুজন অপরাজিত ব্যাটার তারা ব্যাট করবেন, তানজিদ তামিম 47 এবং তৌহিদ হৃদয় 22 রানে অপরাজিত রয়েছেন। আর এই যখন অবস্থা, শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য আসছেন শ্রদ্ধাভাজন চৌধুরী জাফরুল্লাহ শরাফাত।
2: ধন্যবাদ ফরিদ, সময় যত গড়াচ্ছে জয়ের পাল্লা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ছে, কারণ দুজন অপরাজিত ব্যাটার, একজন হলেন তৌহিদ হৃদয়, অপর অপরাজিত ব্যাটার হলেন তানজিদ হাসান। ইতিমধ্যে তারা অর্ধশত রানের যে দীর্ঘস্থায়ী জুটি সেটি তারা গড়তে সমর্থ হয়। 18 হল ভয়কে জয় করার বয়স, 19 হল অদম্যকে দমিয়ে জয় করার স্পর্ধা দেখানোর ছাড়পত্র। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে সাফল্যের রঙিন তুলিতে, বিজয়ের ছবি একে দেখাবে কে সেটি দেখব এবং আপনাদেরকে জানাব। থাকুন বাংলাদেশ বেতারের সাথে, উপভোগ করুন ক্রিকেটের লাইভ অ্যাকশন। দুজনেই কিন্তু গুড থিঙ্কার অব দ্য গেম, সেটিতে কোনো সন্দেহ নেই, একজন হলেন তৌহিদ হৃদয়, একজন হলেন তানজিদ হাসান। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে তারা করে 247, অর্থাৎ জয়ের সরণী বা জয়ের রংধনু বা রানের ব্যাকবন যদি স্পর্শ করতে হয় তাহলে বাংলাদেশকে করতে হবে 248। এক্সেলেন্ট মুভমেন্ট দরকার ব্যাটারদের বা ব্যাটসম্যানদের, সেটি তারা এখনো পর্যন্ত করে চলেছেন, সেটিতে কোনো সন্দেহ নেই। সেকেন্দার রাজা, দু ওভার মেডেন নেই, 12 রান উইকেট নেই, অফ স্পিনার সেকেন্দার রাজা, পাকিস্তান বা পাকিস্তানি বংশোদ্ভূত এই খেলোয়াড় বল করলেন এবার অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে ব্যাকআউট পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েই একটি রান। দুজন ব্যাটার একটি নয়, দুটি রান হবে। দুজন ব্যাটার তারা দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, ফলে দুটি রান সংগৃহীত হল। বড় অহংকারী এক ক্রিকেট সাম্রাজ্য হল এই জিম্বাবুয়ে। একটা সময় তাদেরকে ভাবা হতো, বর্তমানে সেটি নেই। এবং আনন্দ উল্লাসের তরঙ্গ এখনো ছড়িয়ে পড়েনি জিম্বাবুয়ের রাজধানী হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। 92 উইকেটে বাংলাদেশ, 20.1 ওভারে তাদের আপাতত সংগ্রহ। তানজিদ হাসান 49, অন শর্ট অফ 50, 57 বল মোকাবেলা করে। তাওহিদ হৃদয় 22, 38 বল মোকাবেলা করে। টার্গেট হল 248 বল করলেন অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে ব্যাকআউট পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন। ওখানে ফিল্ডার মজুদ, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রানও হল না। ক্রিকেটের এই মহাযজ্ঞের উৎসবে প্রথম খেলায় জয়লাভ করে জিম্বাবুয়ে এবং দ্বিতীয় খেলায় এখনো পর্যন্ত বাংলাদেশ, তারা জিম্বাবুয়ের তুলনায় খানিকটা হলেও এগিয়ে। 92 উইকেটে বাংলাদেশ, 20.2 ওভারে তাদের আপাতত সংগ্রহ। 2.2 ওভার মেডেন নেই, 14 রান ও উইকেট নেই। এই হল সিকান্দার রাজার বোলিং বিশ্লেষণ। পরবর্তী বলটি করার জন্য সিকান্দার রাজা আস্তে আস্তে তার বোলিংয়ের শেষ প্রান্তে তিনি ফিরে গেলেন, দৌড় শুরু করলেন, বল করলেন। এবারে সঙ্গে সঙ্গে অনসাইডে ঠেলে দিয়েই একটি রান, এরই সাথে তানজিদ হাসানের অর্ধশতরান পূর্ণ হল এবং দর্শক সমর্থকরা তুমুল করতালির মাধ্যমে তানজিদ হাসানের এই অর্ধশতরানকে অভিনন্দিত করলেন। 59 বল মোকাবেলা করে 5টি বলকে তিনি 4-এ পরিণত করেন এবং 1টি বলকে তিনি 6-এ পরিণত করেন। এবারে ফাইন লেগ অঞ্চলের দিকে ঘোরানোর একটা প্রচেষ্টা, বল ব্যাট কোনোটাই সাড়া দেয়নি। উইকেট রক্ষক তিনি অবশ্য বেলস ফেলে দিলেন, কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হল এবং আম্পায়ার শেষ পর্যন্ত ওয়াইডের ইঙ্গিত করলেন, ফলে আরও একটি রান বাড়ল, আরও একটি বল বাড়ল। সিকান্দার রাজা বল করলেন, ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করলেন অফসাইডে, ফিল্ডার বলের লাইনে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রানও হল না। অগ্নিস্ফুলিঙ্গ ব্যাটিং আসলে করা দরকার, ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে যে ব্যাটিং করা দরকার সেটি করতে হবে। আরও একটি বল হয়ে গেল, এটি অবশ্য ডট বল। ভারতীয় মহাসাগরে নতুন সুনামি তোলা ব্যাটিং যাকে বলে, সিকান্দার রাজা বল করলেন, এবারে সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, রান পাবেন না কারণ ফিল্ডার বলের লাইনে, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রানও হল না। ওভার শেষ, আরও একটি ওভার শেষ হয়ে গেল। খুব যেটিকে বলে চাপে চাপে বিধ্বস্ত বা চাপের উপরে চাপ বোলাররা তৈরি করতে সমর্থ হল সেটি বলা যাবে না। বাংলাদেশের দরকার 154 রান, 29 ওভার মোকাবেলা করার সুযোগ পাবে এবং রাজা তিন ওভার মেডেন নেই, ১৬ রান উইকেট নেই। এই হলো তার বোলিং বিশ্লেষণ। কারণ ১১১ রান তিনি করেন অপরাজিত থেকে, জিম্বাবুয়ের পক্ষে ১৩৫ বল মোকাবেলা করে, ৯৪-২ উইকেটে বাংলাদেশ। ২১ ওভারের খেলা শেষ, ২২ ওভারের খেলা শুরু হবে। তানজিদ হাসান ৫০-৫৯ বল মোকাবেলা করে বল করলেন, এবারে সঙ্গে সঙ্গে ঠেলে দিয়েই একটি রান, অত্যন্ত সহজেই দুজন ব্যাটার তারা জায়গা পরিবর্তন করলেন। নিয়ম হরি বোলার, নিয়ম হরি বোলার, ১.১ ওভার মেডেন নেই, ৮ রান উইকেট নেই। এই হলো তার বোলিং বিশ্লেষণ। রেকর্ড রান রেট হল ৫.৩১, কারেন্ট রান রেট হল ৪.৪৫। নিয়ম হরি বল করলেন, একবারে স্টাম্পের মধ্যে ফ্রন্ট ফুটে গিয়ে খেললেন, বল চলে গেল শর্ট কভারে, ওখানে ফিল্ডার মজুদ, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান হলো না। ব্যাটিং ভঙ্গিমা মূর্ত হয়ে যখন দেখা দিবে তখনই বাংলাদেশ ধাপে ধাপে তারা এগিয়ে যাবে। সব্যসাচী পারফরমেন্স আসলে করা দরকার, প্রত্যুত পণ্যমতির পরিচয় দেওয়া দরকার, সেটি দিতে পারলেই বাংলাদেশ ডেফিনেটলি ভালো করবে। এবারে ঠুকে দিলেন, সঙ্গে সঙ্গে পুল করে দিলেন, বল চলে গেল ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, একটি রান। তানজিদ হাসান ৫টি বলকে তিনি ৪ পরিণত করেন, ১টি বলকে তিনি ৬ পরিণত করেন, এবং ৬০ বল মোকাবেলা করে তিনি করেন ৫১, এখনো পর্যন্ত অপরাজিত থেকে। ক্রিকেটের মনোভাব, শিল্পকর্ম, রোমাঞ্চ সবই কিন্তু খেলার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আরও একটি বল হয়ে গেল, একটি রান সংগৃহীত হল, ৯৭-২ উইকেটে বাংলাদেশ, ২২ ওভারের খেলা এগিয়ে, ১৭০ বল ১৫১ রান, হাতে ৮ উইকেট। খুব একটা কঠিন সাধ্য ব্যাপার নয়, শুধু বলের মেধা এবং গুণাগুণ বিচার বিশ্লেষণ করে যদি ব্যাটিং করতে পারে তাহলেই এই খেলায় জয়লাভ করা সম্ভব। এবারে ঠুকে দিলেন, বলে ব্যাটে করতে পারেনি, হালকা আবেদন আমরা লক্ষ্য করলাম উইকেট রক্ষক কর্তৃক, কিন্তু আম্পায়ার এই আবেদন তিনি গ্রহণ করতে পারেননি। আর একটু পরেই জয়ধ্বনি শুরু হবে, এখন হালকা হালকা জয়োচ্ছ্বাস চলছে, এটি বাস্তবে রূপান্তরিত হবে। পরবর্তী বলটি করার জন্যে নিয়ম হরি দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে রাইজিং ডেলিভারি, সঙ্গে সঙ্গে আপার কাট, বল চলে গেল পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। অ্যাট দিস মোমেন্ট জিম্বাবুয়ে তারা খানিকটা পিছিয়ে এবং বাংলাদেশ খানিকটা এগিয়ে, পরবর্তী ওভারের খেলা না, ২২ ওভারের শেষ বলটি করবেন নিয়ম হরি। নিয়ম হরি ১.৫ ওভার মেডেন নেই, ১৮ রান ১২ রান উইকেট নেই। এই হলো তার বোলিং বিশ্লেষণ। এখন মোকাবেলা করবেন তানজিদ হাসান, ৫২-৬১ বল মোকাবেলা করে, ফ্রি হিট, আম্পায়ারের সংকেত আমরা লক্ষ্য করলাম। নিয়ম হরি দৌড় শুরু করলেন, বাঁ হাতি ফাস্ট মিডিয়াম বোলার, এবারে লফট এট ওয়ান ড্রাইভ ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, ততক্ষণে ব্যাটসম্যান দয় তারা দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন এবং বাংলাদেশের 17 রান পূর্ণ হল। দর্শক সমর্থকরা তুমুল করতালির মাধ্যমে বাংলাদেশের এই 17 রানকে অভিনন্দিত করলেন। খুব বেশি যে দর্শক এসছে তেমনটা নয়, যেটিকে আমরা বলি জনগর্জনে প্রকম্পিত, জনগর্জনে আন্দোলিত, জনজোয়ারের একটা হিমাচল গ্যালারিতে লক্ষ্য করলাম আনন্দের হিল্লোল, ক্রিকেটের পল্লব কোনোটারই কিন্তু কমতি নেই। এক কথায় যদি বলি, ক্রিকেটের যা যা মুগ্ধতা তার কোনোটারই কিন্তু কমতি নেই, সেরকম দর্শক সমাগম এখনো পর্যন্ত লক্ষ্য করিনি, যেটিকে বলে কাতারে কাতারে মানুষের ঢল, প্রচুর বৃক্ষরাজি মাঠের চারিপাশে। বল করলেন এবার অফ স্টাম্পের বাইরে, টেনে অন সাইডে ড্রাইভ করলেন, অন ড্রাইভ বল চলে গেল লং অন অঞ্চলের দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 1 রান। 102 উইকেটে বাংলাদেশ, ড্রামা, সাসপেন্স, থ্রিল, অ্যাকশন, ক্লাইম্যাক্স, এন্ট্রি ক্লাইম্যাক্স এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে হবে। বাংলাদেশ বেতারের সামনে কোটি কোটি লক্ষ লক্ষ লিসেনার্স অপেক্ষা করুন। আরও একটি বল হয়ে গেল, 1 রান সংগৃহীত হল, এই রানটি এসছে তানজিদ হাসানের ব্যাট থেকে, 55। তানজিদ হাসান, তাওহিদ হৃদয় 25, এখন তিনি মোকাবেলা করবেন। 103 2 উইকেটে বাংলাদেশ, 23 ওভারের খেলা এগিয়ে, বোলার হলেন সেকেন্দার রাজা, বল করলেন সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, কভার ড্রাইভ বল চলে গেল ডিপ, এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন 3টি রান। 3 বারের জন্য জায়গা পরিবর্তন করলেন, ফলে 3টি রান সংগৃহীত হল। সেকেন্দার রাজা মূলত ভালো বোলার, অফ স্পিনার, ভালো বোলিং তিনি করে থাকেন, তবে এই খেলায় এখনো পর্যন্ত স্বরূপে ফিরে আসতে পারেনি, নিজেকে উজ্জ্বলভাবে মেলে ধরতে পারেনি। বল করলেন এবারে আবেদন, আবেদন কি কারণে এত জোরালো আবেদন জানি না, উইকেট রক্ষক প্রথমে, তারপর তার দেখা দেখে বোলার সেকেন্দার রাজা, তিনিও প্রচণ্ড জোরে সোরে আবেদন, আবারও এন গারাভা তিনিও যোগ দিলেন। জায়ান্ট স্ক্রিনে অ্যাকশন রিপ্লে দেখানো হল, আবেদন কট বাইন্ডের, ডিআরএস যেহেতু নেই পরীক্ষা নিরীক্ষারও কোনো সুযোগ নেই। বল করলেন এবারে উইকেট টু উইকেট, কবজির মোচড়ে মিড উইকেট অঞ্চলের দিকে ঠেলে দিলেন, ওখানে ফিল্ডার বলে লাইনে, এটি অবশ্য ডট বল। সেন্টার অফ দ্য পার্টে নিয়ে আসলে ব্যাটিং করা দরকার, ফুল ফ্লো অফ দ্য ব্যাট যেটিকে বলে, সেটি করা দরকার। আরও একটি বল হয়ে গেল, 1টি রান সংগৃহীত হল, এই রানটি এসছে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে, ওভার শেষ, নতুন ওভারের খেলা শুরু হবে এবং নতুন ওভার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কে বল করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দেব। 108 2 উইকেটে বাংলাদেশ, মিডল অফ দ্য পার্টে যদি নিয়ে শর্টস খেলতে পারে সেটি হবে বাংলাদেশ দলের জন্যে মঙ্গলের কারণ। শৃঙ্খলা পরায়ণ ব্যাটিং যেটিকে বলে বা হলমার্ক শট যেগুলোকে বলে সেটি যদি করতে পারে তাহলে নিশ্চয়ই করে বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা সেটি স্পর্শ করা সম্ভবপর হবে। নিয়মহুরি বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলার বল করলেন আউট সুইঙ্গার নিচু বল, সঙ্গে সঙ্গে ব্যাকআউট পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, প্লেসমেন্টটা ভালো হয়নি, ফিল্ডার বলে লাইনে এটি অবশ্য ডট বল। কারেন্ট রান রেট 4.66, রিকোয়ার রান রেট 5.22। তাওহিদ হৃদয় প্রস্তুত, এখন তিনি মোকাবেলা করবেন। বোলার হলেন নিয়মহুরি, বল করলেন এবারে ঠুকে দিলেন, বলে ব্যাটে করতে পারেনি তাওহিদ হৃদয়, এটি অবশ্য ডট বল। 109-2 বাংলাদেশ, 24 ওভারের খেলা এগিয়ে। নিয়মহুরি 2.1 ওভার মেডেন নেই, 15 রান উইকেট নেই। নিয়মহুরি বল করলেন ইন সুইঙ্গার নিচু বল, সঙ্গে সঙ্গে ফ্রন্ট ফুটে গিয়ে অফ সাইডে খেললেন, ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার মতো কোনো সুযোগ নেই। পরবর্তী বলটি করার জন্যে নিয়মহুরি তার বোলিং মার্কে তিনি ফিরে গেলেন, এই মাত্র ঘুরলেন, প্রস্তুত, ওদিকে প্রস্তুত তাওহিদ হৃদয়, বল করলেন এবারে অফ স্টাম্পের বাইরে, আউট সুইঙ্গার ধরনের, প্রথমে আম্পায়ার ওয়াইডের ইঙ্গিত করলেন, প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করলেন হৃদয় খেলবেন, পরবর্তীতে যখন দেখলেন যে এটি ওয়াইড হতে পারে তখন তিনি এই বলটি খেলা থেকে নিজেকে বিরত রাখলেন। দুর্দান্ত ট্যাকটিশিয়ান হলেন এই তাওহিদ হৃদয়। সুইফট টাইমার অব দ্য বল তাকে বলা হয়, পাওয়ারফুল হিটার অব দ্য বল তাকে বলা হয়। নিয়মহুরি বল করলেন এবারে উইকেট টু উইকেট, ফ্রন্ট ফুটে এসে ফরওয়ার্ড খেললেন, ফিল্ডিং হয়ে গেল, রান হল না। 110-2 বাংলাদেশ, 24 ওভারের খেলা এগিয়ে। এখন মোকাবেলা করবেন তাওহিদ হৃদয়, হৃদয়ে বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে তিনি ব্যাটিং করে থাকেন। বল করলেন এবারে পুল করে দিলেন, হাফ পুল হাফ সুইপ যেটিকে বলে, বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, একটি রান, আরও একটি রান বাড়ল। পরবর্তী বলটি করার জন্যে বোলার তার বোলিং প্রান্তে তিনি ফিরে গেলেন, এত বিশাল এত বিস্তৃত ত্রিভুজ আনন্দ স্রোতে একেবারে মিলেমিশে একাকার হওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। 111-2 বাংলাদেশ, বল করলেন অফ স্টাম্পের বাইরে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, রান হল না, প্লেসমেন্টটা ভালো হয়নি, আর একটু যদি ব্যাকসাইড দিয়ে বলটি বাইপাস করে দিতে পারতেন তাহলে 4 হতে পারত। এটি আসলে মারার বল, মিস করে গেলেন তানজিদ হাসান, সুস্পষ্ট আত্মবিশ্বাস যার মধ্যে লক্ষ্য করা যায়। বল করলেন এবারে বোলার্স ব্যাক ড্রাইভ, প্রথমে বলের গতিরুদ্ধ বা গতিরোধ করলেন, ২৪ ওভারের খেলা শেষ, ১১১-২ উইকেটে বাংলাদেশ। ২৫ ওভারের খেলা শুরু হবে এবং প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় ২৫ রানে হেরে যায় বাংলাদেশ। সিরিজে ফিরে আসার খেলা হল দ্বিতীয় ওয়ানডে এবং আজ যদি জয়লাভ করতে পারে তাহলে লাস্ট যে ওয়ানডেটা হবে সেটি হবে অলিখিত ফাইনাল। সেটিতে যে দল জয়লাভ করবে সেক্ষেত্রে তারাই সিরিজ জয়লাভ করবে। সেকেন্দার রাজা তিনি এসছেন, বল করলেন, এবারে অন সাইডে পুশব্যাক, বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, রান হল না। বিউটিফুল এক্সিকিউশন আসলে দরকার রান নিতে হলে। ১-১-১-২ উইকেটে বাংলাদেশ, বল করলেন, এবারে সঙ্গে সঙ্গে ফ্লিক অফ দ্য রিস্ট, বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ব্যাটার দয়, তারা দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। মিস ফিল্ডিং ওখানে এন গারাভা, তিনি মিস করে গেলেন, যে কারণে যেখানে কোনো রান হওয়ার কথা নয় সেখানে দুটি রান হয়ে গেল, আরও একটি বল হয়ে গেল। এবারে ফ্লাইটের ডেলিভারি, সঙ্গে সঙ্গে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, ৪ রান, ইউটিলিটি শট যাকে বলে, এক্সিলেন্ট টাইমিং, অদ্ভুত ধরনের ফুটওয়ার্ক, বল চলে গেল AK-47 বুলেটের গতিতে মাটি কামড়িয়ে সীমানার বাইরে, আরও একটি বল হয়ে গেল একেবারে উইকেটের লাইনে, হেড ডাউন ক্লোজ ডাউন করে মোকাবেলা করলেন, রক সলিড ডিফেন্স যাকে বলে, এটি অবশ্য ডট বল। ১১৭-২ উইকেটে বাংলাদেশ, ২৫ ওভারের খেলা এগিয়ে, এবারে ব্যাক ফুটে গিয়ে পান্স করে দিলেন, বল চলে গেল মিড অন অঞ্চলের দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এ বলে কোনো রান পেলেন না। পরবর্তী বলটি করার জন্যে দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে লেগের দিকে সরে গিয়ে কভার অঞ্চলে ঠেলে দিয়েই একটি রান। সংঘবদ্ধতার প্রতিচ্ছবি কিন্তু আমি দেখতে পাচ্ছি। ২৫ ওভারের খেলা শেষ, দুই অপরাজিত ব্যাটার বা ব্যাটসম্যান, একজন হলেন তাওহিদ হৃদয় যার সংগ্রহ হল ৩৬, অপর অপরাজিত ব্যাটার বা ব্যাটসম্যান হলেন তানজিদ হাসান যার সংগ্রহ হল ৫৭, ৬৮ বল মোকাবেলা করে খেলার অবস্থায়। আবারও ভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, আসছেন আমাদের অন্যতম ধারা ভাষ্যকার আহমেদ বিন পারভেজ।
0: অসংখ্য ধন্যবাদ চৌধুরী জাফরুল্লাহ সারাফাত। গত ৫ ওভারে বাংলাদেশের এই দুই ব্যাটারের যে প্রতিরোধ সেটা আপনার কণ্ঠে নিশ্চয়ই বাংলাদেশ বেতারের শ্রোতারা দেশ এবং দেশের বাইরে থেকে উপভোগ করেছে, এবং উপভোগ্য একটা ম্যাচের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে বাংলাদেশের সামনে। ১৩০ প্রয়োজন ১৫০ বল থেকে হাতে ৮টা উইকেট রয়েছে। যে কাউকেই জিজ্ঞেস করলে তারা হয়তো বলবে এই ম্যাচে বাংলাদেশ খানিকটা হয়তো এগিয়ে রয়েছে, তবে রান চেজে বাংলাদেশের খানিকটা দুর্বলতা আছে, খুব জলদি কোলাপস হয়ে যেতে পারে। সেই শঙ্কাগুলো মাথায় নিয়েই কিন্তু তাওহিদ হৃদয় এবং সেই সাথে তানজিদ তামিম তাদের এই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন ওভারটা করতে এসেছেন ইয়ামহুরি, বাহাতি পেস বোলার, এনগারাভার পর ২০ বছর বয়সী নতুন একটা বাহাতি পেসার এই জিম্বাবুয়ে দলে অন্তর্ভুক্ত হয়েছে এবং প্রথম ম্যাচটায় আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার আগে টেস্ট ম্যাচটাতেও তিনি দারুণ বল করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে, সে কারণে তাকে কিন্তু এই আক্রমণে নিয়ে আসা ইনিংসের ঠিক মাঝ পথটায়। 26তম ওভারের খেলা চলছে, 25 ওভার দুই বলের খেলা ইতিমধ্যে হয়ে গেছে, প্রথম দুটো বল ডট এসেছে। নিয়ামহুরি রান্দো উইকেটে আসছেন তাহিদুদ্দিনের জন্য, অফ স্টাম্পের বাইরে সাফল্য করে বেরিয়ে এসেছিলেন, কাভারে ড্রাইভ করলেন সফট হ্যান্ডে, রান পাবেন না, গ্যাপ বের করতে পারছেন না। শুরুর দুটো ওভারে বেশ খরুচে ছিলেন নিয়ামহুরি, 14 রান দিয়েছিলেন, পরবর্তী এক ওভার তিন বলে মাত্র 3টা রান দিয়েছেন, অর্থাৎ উইকেট না পেলেও রানের চাকা আটকে রাখার মতো বোলিংটা কিন্তু করছেন। এবং জায়ান্ট স্ক্রিনে বারবার মুজারাবানিকেও দেখানো হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু এই পার্টনারশিপ ভাঙার জন্য খানিকটা ডেসপারেশন জিম্বাবুয়েদের কাছ থেকে আমরা দেখব। 25 ওভার তিন বল শেষে 118 দুই উইকেটে নিয়ামহুরি, তিনি রাউন্ড দ্য উইকেটে আসছেন তাহিদুদ্দিনের জন্য, ডানহাতি ব্যাটার, জায়গায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে

ফিল্ডার প্রস্তুত আছেন, এ বল থেকে কোনো রান নেই, অল্প একটু চাপে বাংলাদেশকে ফেলার চেষ্টা করছে ডট বল প্রেশার যেটাকে বলে। কারেন্ট রান রেট বাংলাদেশের 4.6, রিকোয়ার্ড রান রেট 5.34। ইনিংসের কোনো অংশেই আসলে বাংলাদেশ রান রেটটাকে ছয়ের কাছাকাছি যেতে দেয়নি, যেটা খুব ভালো একটা দিক বলা যায় একটা রান চেজে। এই বিষয়টা খুবই প্রয়োজন যে আপনি অন্তত রিকোয়ার্ড রান রেটটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। নিয়াম হুরি বেশ নিয়ন্ত্রিত বোলিংটাও করছেন, তিনি প্রথম চার বল থেকে কোনো রান দেননি। ওভারের পঞ্চম বল রাউন্ড দ্য উইকেট আবারও স্টাম্প টু স্টাম্প একেবারে নিশানাটা সঠিক রেখে জায়গা মতো বল করে যাচ্ছেন, এবং হৃদয়েরও প্রশংসা করতে হয়, ভালো বলকে সমীহ করার এখনও সুযোগ সময় রয়েছে, সেটাই তিনি করছেন। সোজা ব্যাটে খেলছেন, এ বলটাতেও বোলার নিজেই বলটা কুড়িয়ে নিয়েছেন, বোলার্স ব্যাক একটা শট খেলেছেন সেখানে তাওহিদ হৃদয়, তিনি পৌঁছে গেলেন 36 রানে। বল অনেকগুলো খেলেছেন যদিও, 38 রান। রানের যদি হিসেব করি সেখানে কিন্তু স্ট্রাইক রেট খুব একটা ভালো নয়, তবে পুষিয়ে দেওয়ার সুযোগ আছে। ওভারের পরের বল ওভার পিচ ডেলিভারি, কাভার দিয়ে ড্রাইভ করেছেন ইনার সার্কেল, পরাস্ত ডিপ এক্সট্রা কাভার দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, তবে ফিল্ডার ছুটছেন, বলটা কুড়িয়ে বল ফেরত দিয়ে দিবেন সেখানে। ব্রায়ান বেনেট ছিলেন ফিল্ডার, সেই সুযোগে অবশ্য একাধিক রান আসবে, ব্যাটারদের কাছ থেকে 3টা রান দৌড়ে নিতে সক্ষম হয়েছেন। বড় একটা মাঠ হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, এবং বাউন্ডারি সীমানায় বল না পৌঁছতে পারলেও দৌড়ে একাধিক রান নেওয়ার কিন্তু সুযোগ থাকে। মনে হচ্ছিল একটা মেডেন হবে, সেটা হয়নি। 3 রান এসছে ওভারের শেষ বল থেকে, 121, 2 উইকেট হারিয়ে বাংলাদেশ। এখনও 2 অপরাজিত ব্যাটার তারা রয়েছেন, একটা ডানহাতি বাহাতি ব্যাটিং কম্বিনেশন যেটা নিয়ে খানিকটা দুশ্চিন্তায় রয়েছে এই মুহূর্তে জিম্বাবুয়ে। তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয়, যে একটা পার্টনারশিপ হয়তো গত ম্যাচে যদি হতো তাহলে হয়তো বাংলাদেশ সেই ম্যাচ সহজে জিতে যেত, সেটা কিন্তু গত ম্যাচে করতে পারেনি। হৃদয় এবং সোহানের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল, সেই পার্টনারশিপ যখন ভেঙে যায় তারপর কিন্তু হুড়মুড়িয়ে বাংলাদেশ অল আউট হয়ে যায় 116 রানে, এবং প্রথম ম্যাচটায় 25 রানের একটা পরাজয় বরণ করতে হয় জিম্বাবুয়ের বিরুদ্ধে। তবে এই ম্যাচটায় আবারও একটা রান চেজ, অনেক বড় রান। আমরা যদি মাঠের হিসেবটা করি এবং গত ম্যাচের পরিস্থিতি হিসেব করি, ডেফিনেটলি 248 খুব সহজ নয়, তবে বাংলাদেশের এই দুই ব্যাটার আপাতত ভরসা যোগাচ্ছেন। 127 রান প্রয়োজন বাংলাদেশের ম্যাচটা জিততে হলে, হাতে আছে 24টা ওভার, অর্থাৎ 144টা বল বাকি। সেই 144 বল থেকে 127 রান করতে হবে। বোলিংয়ে পরিবর্তন আসছে, ষষ্ঠ বোলার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রায়ান বেনেটকে, রাইট আর্ম অফ ব্রেক বোলার। মূলত বাহাতি তানজিদ তামিমকে টার্গেট করে বোধহয় তাকে নিয়ে আসা হয়েছে। তাওহিদ হৃদয় তাকে সহজেই হয়তো খেলতে পারবেন অ্যাঙ্গেলের সঙ্গে, অন সাইডটা ফাঁকা রাখা আছে, সেখানে ডিপারে ফিল্ডার আছে, পার্ট টাইম একজন বোলার, সেখানে আবার ফোকাসের ঘাটতি যেন না হয় সেই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে বাংলাদেশকে। অনেক সময় এই ধরনের বোলারকে নিয়েই আসা হয় একটা দুটো ওভার করে ব্যাটারদের কনসেন্ট্রেশনের একটা পরীক্ষা নিতে, কারণ পার্ট টাইম বোলারদের দেখলে হয়তো ব্যাটাররা মারতে চাইবেন। ওভার পিচ ডেলিভারি ছিল, টার্ন করে ঢোকার মুখে অন ড্রাইভটা খেলেছেন হৃদয়, খুব একটা ঝুঁকি নেননি, সোজা ব্যাটে খেলছেন, খুব দারুণ একটা ব্যাপার। সিঙ্গেলটা পেয়ে গেছেন তাওহিদ হৃদয়, স্ট্রাইকটা তুলে দিলেন তানজিদ হাসান তামিমের কাছে, 57 রানে আছেন, ধৈর্যশীল একটা নক খেলছেন। স্বাভাবিক যে গতিতে রান তোলেন সেখান থেকে গতি খানিকটা কম, তবে আস্তে আস্তে যত ম্যাচিওর্ড হচ্ছেন তত তিনি হয়তো বুঝতে পারছেন তার এই উইকেটের মূল্য কত, কত দায়িত্ব নিয়ে তাকে ব্যাট করতে হবে। একটা সময় তার এই পজিশনেই তামিম ইকবাল ব্যাট করেছেন, ম্যাচের পর ম্যাচ বাংলাদেশকে বড় ইনিংস খেলে জিতিয়েছেন, পরিস্থিতি সামাল দিয়েছেন, সেই একই কাজটাই এখন এই জুনিয়র তামিমকে করতে হবে। ওভারের পরবর্তী বলটা নিয়ে আসলেন রাউন্ড দ্য উইকেটে ব্রায়ান বেনেট, স্টাম্পের উপরে ছিল, খুব একটা টার্ন নেই, তবে ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ঢঙে খেললেন তানজিদ হাসান তামিম। বলটা দেখে নিচ্ছেন তিনি এই মুহূর্তে, একটা দুটো বল হয়তো দেখবেন বড় শটে যাওয়ার আগে, তবে যেটা ভাবছিলাম ধৈর্যচ্যুতি হয়েছে ব্যাটারের, পার্ট টাইম বোলারকে দেখে ভেবেছিলেন বড় শটে যাবেন, যে ভয়টা আমরা সবাই পাই বাংলাদেশের ব্যাটারদের নিয়ে যখন সেট হয়ে গেছেন একটা পার্ট টাইম বোলার আসলেন এবং কাজের কাজটা কিন্তু সেখানেও হয়ে গেল। এনগারাবাও জানেন বাংলাদেশের ব্যাটারদের ধৈর্য একটা সময় কিন্তু ধৈর্যের বাঁধটা ভাঙবে, এবং বিশেষ করে তানজিদ তামিম, তিনি বড় শটে যেতেই চান সবসময়, স্ট্রাইক রেট সেই অনুযায়ী কিন্তু বড় রাখতে পারেননি, এবং যখনই বড় শটে যেতে চাইলেন ভুল বলটাকে বাছাই করলেন, স্টাম্পের মধ্যে থাকা ফুল লেন্থের বল স্লগ সুইপ করতে চাইলেন, বলে ব্যাটেই হয়নি, ব্যাট প্যাটের ফাঁক গোলে বলটা অফ স্টাম্পকে আঘাত করলো, এবং 57 রানের একটা ইনিংস সেটা কিন্তু শেষ হয়ে গেল তানজিদ তামিমের। 70 বল থেকে 57 পরিষ্কার বোল্ড হয়ে গেলেন, এবং ব্রায়ান বেনেট তিনি কিন্তু আঘাতটা হানলেন বাংলাদেশকে, যখন মনে হচ্ছিল ক্রুজ কন্ট্রোলে আছে, ভালো পারফর্ম করছে ব্যাটাররা, বড় একটা পার্টনারশিপ জমে যাচ্ছে, ঠিক সেই সময়টায় এই পার্ট টাইম অফ স্পিনার এসে আঘাত হানলেন, এবং আবারও কিন্তু বাংলাদেশ তারা ওই ব্যাপারটাই প্রমাণ করে দিল যে মানসিক দৃঢ়তার জায়গা থেকে

0: এখনও অনেক কিছু শেখার আছে। আমার পাশে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত রয়েছেন। আমি তার ইনিশিয়াল রিয়াকশনটাই আসলে জানতে চাই, এই উইকেট পতনের যে ব্যাপারটা কিভাবে ঘটলো, আমরা কিন্তু অনুমান করতে পারছিলাম এরকম কিছু ঘটতে পারে।
1: যারা নিয়মিত বোলারদেরকে মোকাবেলা করা, আর যখন পার্ট টাইমার যারা, তারা যখন বল করতে আসে, বেশিরভাগ ব্যাটারি দেখবেন আপনি তাদেরকে খুব হালকাভাবে নেয়, যে ওদের বল তো আর খুব বেশি মেধা নেই, গুণাগুণ নেই, যে কারণে বিগ শটে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি বিগ শটে যান, আপনি দেখুন বল কোথায়, ব্যাট কোথায়, পা কোথায়, কোনোটাই কিন্তু ঠিক নেই। ফলে যা হওয়ার তাই হলো, পরিষ্কার বোল্ড আউট হয়ে প্যাভিলিয়ানের পথ ধরল। একটু দায়িত্বশীলতার পরিচয় দিলে এই খেলায় এই অবস্থা থেকে বের করে নেওয়া, জয়লাভ করা বাংলাদেশের জন্য কোনো কঠিন সাধ্য ব্যাপার না, শুধু একটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে, দ্যাটস ইট।
0: ধৈর্যের পরীক্ষায় এই মুহূর্তে অবশ্য পাশ করতে পারেনি তানজিদ তামিম। 57 রান করলেও অনেকে তাকে বাহবাও দেবেন, তবে এই ইনিংসটা আসলে লম্বা করতে হতো, সেই আফসোসও অনেকে করবেন। ব্রায়ান বেনেট, তিনি আসছেন নতুন ব্যাটার নুরুল হাসান সোহান, তার জন্য দলে সুযোগই পেয়েছেন লিটন কুমার দাসের অনুপস্থিতিতে। উইকেট কিপার হিসেবে দারুণ একটা দিন কাটিয়েছেন, প্রথম ম্যাচটাতেও দলের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন, 33 রান সোহানের ব্যাট থেকে এসেছিল। এবং সোহান হৃদয়, এ দুজন মিলেই কিন্তু বাংলাদেশকে অন্তত একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাচ্ছিলেন ম্যাচটা জেতার পথে গত ম্যাচটাতেও। তবে এই পার্টনারশিপ ভেঙে যাওয়ার পর কিন্তু বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে এই যাত্রায় নুরুল হাসান সোহানের দায়িত্ব যেটা হবে, তাওহিদ হৃদয়কে একটা সঙ্গ দেওয়া আর একটা নতুন পার্টনারশিপ তৈরি করা, আপাতত রান কিছু ওভারে যদি কমও হয় সেই ব্যাপারটাও মাথায় নিয়ে পার্টনারশিপটা লম্বা করার চেষ্টা করা। ব্রায়ান বেনেট নিশ্চয়ই খুশি হবেন। সোহান প্রথম রানটা অবশ্য পেয়ে গেছেন, অনসাইডে ঘুরিয়ে দিয়ে রানের খাতা খুললেন, খুব একটা সময় নিলেন না, দুটো বল খেলে একটি রানে তিনি পৌঁছেছেন। এবং 27 ওভারের শেষ বলটা করলেন ব্রায়ান বেনেট ওভার দ্য উইকেটে, ব্যাকফুটে গিয়ে তাওহিদ হৃদয় কাভারের ড্রাইভটা খেললেন, ফিল্ডার বরাবর, রানের দেখা নেই, চমৎকার একটা ওভার। এবং এই ম্যাচেরই টার্নিং পয়েন্ট হতে পারে এই ওভারটি, যেখানে মাত্র দুটো রান খরচ করে একটা উইকেট তুলে নিয়েছেন ব্রায়ান বেনেট। 123 তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 27 ওভারের খেলা শেষে, টার্গেট 248 রান হিসেবে খুব একটা বেশি নয়, তবে এই জায়গা থেকেও ধৈর্য ধরে ব্যাটিংটা করে যেতে হবে। এরপরে আরও দুজন প্রতিষ্ঠিত ব্যাটার অন্তত রয়েছেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তারপরে চারজন বোলার যাদের মধ্যে আবার রিশাদ তাসকিন, তারাও কিছুটা মেরে খেলতে পারেন, তবে তাদের উপর আসলে পুরো দায়িত্বটা তুলে দেওয়া যাবে না। যখন প্রেশার মোমেন্ট আসবে তখন কোনো না কোনো ব্যাটারকে আসলে থাকতে হবে শেষ পর্যন্ত এই ম্যাচ যদি বাংলাদেশ বের করতে চায়। সৌম্য 5 রানে আউট হয়ে গেছিলেন, শান্ত 9 রানে আউট হয়ে গেছিলেন, তারপর হৃদয় এবং তানজিদ তামিমের একটা দারুণ পার্টনারশিপ, তবে সেটাও ভেঙে গেল গত ওভারে। 57 রান করে ফিরে গেছেন তানজিদ তামিম, 70 বল তিনি মোকাবেলা করেছেন, এবং এখনই আক্রমণের মোক্ষম সুযোগ, ব্যাপারটা চিন্তা করেই তার প্রিমিয়াম বোলারকে নিয়ে এসেছেন এনগারাবা, যে বোলারের নাম ব্লেসিং মুজারাবানি, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, দীর্ঘাকায় একজন বোলার, উচ্চতার খুব ভালো ব্যবহার তিনি করতে পারেন, এক্সট্রা বাউন্স আদায় করতে পারেন। নতুন ওভারের প্রথম বলটা করলেন নুরুল হাসান সোহানের জন্য, সোহান প্রথম বলটাই খানিকটা খাটো লেন্থের ছিল, বডি বরাবর আসছিল, সেটাকেই অনসাইডে ঘুরিয়ে দিয়েছেন এবং সেখান থেকে একটি রান বের করে নিতে সক্ষম হলেন। 124 তিন উইকেট হারিয়ে বাংলাদেশ, 27 ওভারে এক বলের খেলা শেষ হয়েছে। তাওহিদ হৃদয় তিনি স্ট্রাইকে আসবেন, অনেকগুলো বল খেলে ফেলেছেন, 65 বল, সেখান থেকে তিনি 40 রানে পৌঁছেছেন, স্ট্রাইক রেট খুব একটা ভালো অবস্থায় নেই, তবে পার্টনারশিপটা ভালো জমিয়েছিলেন তানজিদ তামিমের সঙ্গে। মুজারাবানি ওভারের পরের বলটা নিয়ে ফুলার লেন্থে করেছেন, এবারে অবশ্য সোজা ব্যাটেই খেলার চেষ্টা তাওহিদ হৃদয়ের কাছ থেকে, মিড উইকেটে ফিল্ডিং হয়েছে, বল থেকে রানের কোনো সুযোগ আসবে না বাংলাদেশের জন্য। মোমেন্টাম যখনই বিল্ড হচ্ছিল এই পার্টনারশিপে, ঠিক তখনই পার্টনারশিপে ভাঙনটা হলো। তানজিদ তামিম আরও একটা ভালো স্টার্ট পেয়ে 57 রানের একটা উজ্জ্বল ইনিংস খেলে তারপর কিন্তু এমন একটা শট খেললেন যেখানে তিনি শুধু নিজেকেই হয়তো দোষারোপ করতে পারবেন, বোলারকে কতই বা ক্রেডিট দেওয়া যায়, তিনি শুধু স্টাম্পের মধ্যে বলটা রেখেছিলেন, বাকি কাজটা তো তামিম নিজেই করলেন। কারেন্ট রান রেটটা কমছে একটু একটু করে, 4.66 ছিল, এখন কিন্তু 4.54, এবং রিকোয়ার্ড রান রেটটাও 5.5 দিকে এগিয়ে যাচ্ছে। তাওহিদ হৃদয় সফট হ্যান্ডে গাইড করতে চেয়ে একা একাই বললেন রানটা নিয়ে ফেলি, কিন্তু রান ছিল না সেখানে, ভালো কল নন স্ট্রাইকিং এন্ড থেকে সোহান, তিনি তাকে সাবধান করে দিয়ে বললেন যে ছোট ভাই এই সময় ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই, অযথা একটা রান আউটের সিচুয়েশন তৈরি করার কোনো প্রয়োজন নেই। এবং সেটা বুঝেই তাওহিদ হৃদয় তিনি ক্রিজে ফিরে এসেছেন, ডিরেক্ট হিট অবশ্য হয়নি স্ট্রাইকিং এন্ডে, তবে বিপদ হতে পারত, এই সময়টায় প্যানিক করা যাবে না, এই সময়টায় ফোকাস ধরে রাখতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে, সেই কাজটা এই হৃদয় সোহান দুজনেরই করতে হবে। 124 তিন উইকেটে, ওভারে চতুর্থ বল নিয়ে ওভার দ্য উইকেটে মুজারাবানি অন সাইডে, ফুলের লেন্থের বল ছিল, পায়ের কাছে ডেলিভারি, হৃদয় সুন্দর মতো ফ্লিকটা খেলেছেন, বল চলে গেছে স্কোয়ার লেগে, একটি রান পেয়ে যাবেন, রানের খাতা ঘোরাচ্ছেন তিনি এই মুহূর্তে, চাকাটা ঘুরছে, তাওহিদ হৃদয় 41 পৌঁছে যাবেন। নুরুল হাসান সোহান স্ট্রাইকে ফিরেছেন, বেশ কিছু ইনোভেটিভ শট খেলতে পারেন, তবে উইকেটে থিতো হওয়াটা এই মুহূর্তে প্রয়োজন, খুব বেশি ঝুঁকিতেও যাওয়া যাবে না। 125 তিন উইকেট হারিয়ে নুরুল হাসান সোহান নিজেকে প্রমাণের চেষ্টা করবেন, বিশ্বকাপ আসতে খুব বেশি দেরি নেই, আগামী বছরই ওডিআই ওয়ার্ল্ড কাপ, এবং দলে বা স্কোয়াডে যদি জায়গাটা পেতে চান তাহলে কিন্তু এই ধরনের কঠিন পরিস্থিতিতেই একটা ম্যাচ উইনিং পারফরমেন্স দেয়া লাগবে তার, তাহলে হয়তো স্কোয়াডের জন্য বিবেচিত হবেন, সেই বিষয়গুলো মাথায় রেখে ব্যাট করতে হবে, আপাত মুহূর্তে দলকে জেতানোর মতো ব্যাটিংটা করতে হবে। সোহান এবারে দাঁড়িয়েছিলেন মিডল স্টাম্প বরাবর, বলটা লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার মুখে গ্লান্স করে দিয়েছেন, বল চলে গেছে ডিপ ফাইন লেগে, একটি রান পাবেন নুরুল হাসান সোহান। সিঙ্গেলসে ডিল করছে এই মুহূর্তে বাংলাদেশ, গত ওভারে তানজিদ তামিমের উইকেট হারানোর পর আপাত মুহূর্তে খুব একটা ঝুঁকি তারা নিতে চাইছেন না, পাঁচ বল থেকে তিনটা রান এসছে এই ওভারে, তাওহিদ হৃদয় 41, নুরুল হাসান সোহান 3, বাংলাদেশ 126 তিন উইকেট হারিয়ে 28তম ওভারের শেষ বলটা নিয়ে আসছেন রিচার্ড এনগারাবা, ইনফ্যাক্ট ব্লেসিং মুজারাবানি, দুঃখিত ওভারের আরও একটা বল হয়ে গেছে, এক্সট্রা বাউন্স আদায় করেছেন, দেখে শুনে হৃদয় ছেড়ে দিলেন, খেলারই চেষ্টা করলেন না, ভালো লিভ, ভালো বলকে সমীহ করলেন, আরও একটা ওভার যেটা জিম্বাবুয়ের পক্ষেই গিয়েছে বলা যায়, মাত্র তিনটা রান কনসিড করেছে তারা, 126 তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ 28 ওভার শেষে। এবং জিম্বাবুয়ের ব্যাটিংয়ের কথাটা যখন মনে পড়ছে, ঠিক এই অবস্থায় তারা কিন্তু অনেক বিপদগ্রস্ত অবস্থায় ছিল, 66 রানে তাদের চতুর্থ উইকেট পড়ে যায়, 148 রানে তাদের ছটা উইকেট পড়ে যায়, সেইখান থেকে তারা একটা মিরাকুলাস কামব্যাক করেন, ম্যাগনিফিসেন্ট ব্যাটিং করেছিলেন সেখানে বেন কারেন একটা প্রান্ত ধরে রেখে, এবং ব্র্যাড এভান্স তিনি বিগ হিটিংয়ের ঝলক দেখিয়ে বাংলাদেশকে অনেকটাই বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের শেষ দিকটায়, ওই তাসকিন আহমেদের খরচ করা শেষ ওভারে 22টা রান, সেটা কতটুকু বাংলাদেশকে ভোগাবে, বাংলাদেশের এখন কিন্তু 122 রান প্রয়োজন, সেই 22টা রান কেটে দিলে কিন্তু আর 100 রান লাগত, তো সেই জায়গা থেকেই মনে হচ্ছে যে ওই যে শেষ ওভারের 22 রান সেটা বাংলাদেশকে অনেক বেশি ভোগাতে পারে যদি আরও উইকেট পড়ে যায়। নতুন ওভারটা শুরু হচ্ছে, ব্রায়ান বেনেট পুরস্কার পেলেন গত ওভারে উইকেট পাওয়ার, তাকে আরও একটা ওভার দিয়েছেন রিচার্ড এনগারাবা, 29তম ওভারের প্রথম বলটা করলেন তিনি, অফ স্টাম্পের ওপরে ছিল, ফুলার লেন্থের বল ঘুরিয়ে দিয়েছেন অন সাইডে, একটি রান পেয়ে যাবেন নুরুল হাসান সোহান, মিড উইকেট থেকে ফিল্ডিং হওয়ার ফাঁকে হৃদয় স্ট্রাইকে ফিরেছেন 41। বাংলাদেশের মিডল অর্ডারের বর্তমানে কান্ডারি যাকে বলা হয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহরা নেই, তবে নতুনদের মধ্যে সবচেয়ে কনসিস্টেন্টলি প্রায় প্রতি ম্যাচে রান তোলা একজনই ব্যাটার আছেন তিনি, সেই তাওহিদ হৃদয়, এবার অবশ্য ব্যাকফুটে দাঁড়িয়েছিলেন, অফের বাইরে বেশ জোরের উপর বলটা করেছিলেন ব্রায়ান বেনেট, গতির তারতম্য রয়েছে তার বোলিংয়ে, ব্যাট বলে ব্যাটে করতে পারেননি, কাটশটটা মেলাতে পারেননি ব্যাটে, ওভারে তৃতীয় বল নিয়ে ওভার দ্য উইকেটে আসছেন বেনেট, ঝোলানো ডেলিভারি, হৃদয় গ্যাপটা খুঁজে পাননি, অন সাইডে ঘুরিয়েছেন, স্কোয়ার লেগে ফিল্ডিং হয়েছে, শর্ট স্কোয়ার লেগের ফিল্ডার তৎপর, এবং জিম্বাবুয়েনরা সেই উইকেটটা ফেলার পর থেকেই কিন্তু মনে হচ্ছে বেশ উজ্জীবিত, ফিল্ডিং এফোর্টটাও বেশ ভালো হচ্ছে, বোলাররাও সঠিক জায়গায় বল করছেন, মানে রান করতে হলে আপনাকে কষ্ট করতে হবে, সংগ্রাম করতে হবে, খুব সহজে ছাড় দেবে না জিম্বাবুয়ে। ওভারের পরের বলটা এবারে ইনসাইড আউট করে টার্নের বিরুদ্ধে গিয়ে ওয়াইডিশ লং অফের দিকে বলটাকে পাঠিয়েছেন, সেখানে ক্রেগ আরভিন রয়েছেন, বল কুড়িয়ে দেওয়ার আগে কটা রান পেয়েছেন সেটা জানিয়ে দেবো, একটি রান এসছে, সেই রানটি তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে, 42 রানে পৌঁছেছেন 72 বল মোকাবেলা করে নুরুল হাসান সোহান স্ট্রাইকে, খুব একটা খারাপ স্টার্ট হয়নি, একটা বলই শুধু ডট দিয়েছেন, বাকি সবগুলো বল থেকে সিঙ্গেল বের করতে সক্ষম হয়েছেন, পাঁচ বল থেকে চার, ওভারের পরের বল ফ্রন্ট ফুটে এসে অন ড্রাইভটা খেলেছেন মাটিতে নামিয়ে রেখে, ঝুঁকিহীন ব্যাটিং, একজন পার্ট টাইম বোলার হওয়া সত্ত্বেও এই দুই ব্যাটারই কিন্তু তার বিরুদ্ধে কোনো বড় সড়ো ভুল করতে চাইছেন না, বড় শটে যেতে গিয়ে বিপদে পড়তে চাইছেন না, লেগ সাইডে ডিপার অঞ্চলে তিনজন ফিল্ডার রাখা আছে ঠিক এই ধরনের শটের জন্য, অপেক্ষায় রয়েছেন এই ফাঁদে কে কখন পা দেন, তবে হৃদয় এবং সোহান এখনও পর্যন্ত কিন্তু সেই কাজটা করেননি, সব মিলিয়ে তিনটা রান এসছে প্রথম পাঁচ বল থেকে ওভারের শেষ বল, সেখানেও রক্ষণাত্মক ঢঙে খেললেন, আরও একটা ডট, আরও একটা সস্তায় ওভার শেষ করলো বলা যায় জিম্বাবুয়ে, মাত্র তিনটা রান তারা দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে ফিজিও এবং সেই সঙ্গে বিপরীত অবস্থায় যারা 12th man 13th man রয়েছেন তারাও কিন্তু মাঠে প্রবেশ করার পরিকল্পনা করছেন। 29 ওভারের খেলা শেষ হয়েছে, বাংলাদেশ 129 তিন উইকেট হারিয়ে, আরও 119 রান প্রয়োজন 126 বল থেকে, বল এবং রানের ব্যবধানটা কিন্তু কমে যাচ্ছে, এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে এখন বোধ হয় একটা পানি পানির বিরতি দেওয়া হয়েছে, আম্পায়াররা হয়তো একটা ড্রিঙ্কস ব্রেক কল করেছেন। আমরা শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে পারি যে বাংলাদেশ তারা আজকে টসে জিতেছিল প্রথম ম্যাচের মতো এবং জিম্বাবুয়েকে তারা আগে ব্যাটিংয়ে পাঠায় এবং শুরুতে জিম্বাবুয়ের একাধিক উইকেট পতন ঘটানোর পরও বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত 247 রান হজম করে জিম্বাবুয়ের কাছ থেকে। বেন কারেনের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, 111 নট আউট, তিনি পুরো ইনিংসটা ক্যারি করে নিয়েছেন, হি ক্যারি দ্য ব্যাট থ্রু দি ইনিংস, এবং তাকে সঙ্গ দিয়েছিলেন অন্যদিকে ব্র্যাড এভান্স, যিনি 58 করেছিলেন 38 বল থেকে। দুজনের মধ্যে 99 রানের একটা পার্টনারশিপ, সেটা দিয়েই জিম্বাবুয়ে 247 করে 6টা উইকেট হারিয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন 2টো উইকেট পেয়েছিলেন, মেহেদি 2টো উইকেট পেয়েছিলেন, রিশাদ পেয়েছিলেন 1টি উইকেট, শরীফুল এবং মোসাদ্দেক তারা ছিলেন উইকেট শূন্য। তবে তাসকিনের ওই শেষ ওভার যেখান থেকে 22টা রান বের করে নিয়ে আসতে সক্ষম হন ব্র্যাড এভান্স, 3টা ছক্কা 1টা 4, সব মিলিয়ে আসলে সেই ওভারটাই ম্যাচের মোমেন্টামটা অনেকটা জিম্বাবুয়ের পক্ষে নিয়ে যায়। প্রক্ষান্তরে বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, তানজিদ হাসান, তামিম, সৌম্য সরকার ওপেনিং জুটিটা খুব বেশিক্ষণ টেকেনি। 13 ওভারের মাথায়, ইনফ্যাক্ট 13 রানের মাথায় সৌম্য সরকার আউট হয়ে যান 10 বল থেকে 5 রান করে মুজাররবানির বলে, দ্বিতীয় স্লিপে ক্রেগ আরভাইনের হাতে ক্যাচ ধরিয়ে দিয়ে। এবং তারপর নাজমুল শান্ত, তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি ব্র্যাড এভান্সের বলে খোঁচা দিয়ে আউট হয়ে চলে যান মাদান্দে, উইকেটরক্ষক ক্যাচটা ধরেছিলেন, মাত্র 9 রান এসেছিল সেই নাজমুল শান্তর ব্যাট থেকে। তবে তারপর একটা ভালো পার্টনারশিপ তানজিদ হাসান, তামিম এবং নুরুল তাওহিদ হৃদয়ের মধ্যে, সেই পার্টনারশিপটাও ভেঙে যায় 2 ওভার আগে যখন বোলিং করতে এসে ব্রায়ান বেনেট তিনি সেই পার্টনারশিপটা ভেঙে দেন।
1: পারভেজ, 2টো জিনিস, একটা হলো যে যখন আপনি 50 করবেন বা অর্ধশত রান করবেন, আপনার লক্ষ্যমাত্রা হবে আমি 17 রান করব। যখন আপনি 17 রান করবেন তখন আপনার টার্গেট হবে আমি 150 রান করব। 50 করা মানেই এটা নয় যে আমার দায়িত্ব শেষ। আপনি দায়িত্ব শেষ যদি মনে করেন, তাহলে যেভাবে তানজিদ হাসান আউট হয়ে গেলেন, কোথায় বল, কোথায় ব্যাট, কোথায় পা এবং বিগ শট, আপনার বিগ শট তো দরকার নেই, এখনো কিন্তু 126 বলস বাকি। আপনি সিঙ্গেলস ডাবলস এর উপরে খেলেন, সিঙ্গেলস ডাবলস এর উপরে খেলে একটা পর্যায়ে যখন আপনি দেখবেন যে না, আমার উইকেট এখন হাতে, এখন আমি বিগ শটে যেতে পারি, তখন আপনি বিগ শটে যান। অকারণে কেন আপনি ঝুঁকি নেবেন? আপনি জিম্বাবুয়ে যখন ব্যাটিং করে সিঙ্গেলস ডাবলস এর উপরে কারেন্ট খেলেনি, তো সেটা
0: দেখে করতে হতো ওই ইনিংস, ওই দরকার ছিল।
1: আর এই সমস্যাটা কিন্তু এই যে ইনিংসটাকে দীর্ঘস্থায়ী করা, জুটিটাকে দীর্ঘস্থায়ী করা, এই দুর্বলতা কিন্তু বাংলাদেশের আমার ধারণা এক যুগের মতো, এটার থেকে বের হয়ে আসতে পারছে না, এখান থেকে বের হয়ে আসতে হবে, তাহলে বাংলাদেশ ডেফিনেটলি ভালো করবে। যেটা হওয়ার সেটা সবসময় তো ক্রিকেটে হয় না, সবসময় যা ঘটার সেটি ঘটে না, তবে যেটা হয়ে গেল ওটা নিয়ে আলোচনা না করে এখন থেকে অন্তত ধরে খেলার যে এডুকেশন বা ধরে খেলার যে কোয়ালিফিকেশন সেটা অন্তত ধারণ করতে হবে
0: এবং সেটা দেখানো প্রয়োজন। এই মুহূর্তে নুরুল হাসান, সোহান এবং তাওহিদ হৃদয়ের ড্রিঙ্কস ব্রেকটা শেষ হয়েছে, আলোচনা করছেন।
1: 119 রান দরকার, 126 বল মোকাবেলা করার সুযোগ,
0: এখনো বল এবং রানের মধ্যে যে তফাত সেখানে কিন্তু বলই এগিয়ে, অর্থাৎ রান কিন্তু এখনো 6-এর কম করতে হবে প্রতি ওভারে, সেই হিসেবটা রয়েছে। এনগারাবা কথা বলছেন মুজারাবানির সঙ্গে, বোধহয় ফিল্ড সেট আপে কী কী পরিবর্তন করা যায়। নতুন ব্যাটারকে যেহেতু তারা সামনে পেয়েছে, নুরুল হাসান সোহান, তিনি স্ট্রাইকে থাকবেন, তাকে স্ট্রাইকে দেখেই হয়তো কিছু পরিকল্পনা ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। মুজারাবানির ওভারগুলো খেলে ফেলা কিন্তু গুরুত্বপূর্ণ হবে, 24টা বল তার বাকি রয়েছে, অর্থাৎ 4 ওভারের বোলিংটা তার বাকি, 17 রান খরচ করে 1টা উইকেট পেয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার। বাংলাদেশকে খুব ভুগিয়েছেন, এর আগেও ভুগিয়েছেন, এখনও কিন্তু সেই কাজটাই করে যাচ্ছেন। মুজারাবানি একটা স্লিপ রেখে বল করছেন, নুরুল হাসান সোহান সাফল করে অফের বাইরে এসে বলটা ছাড়তে চাইলেন কিন্তু ঠিকমতো কিন্তু ছাড়তেও পারলেন না, ব্যাটের আন্ডার এজে লেগে প্রায় স্টাম্পের দিকে বলটা কিন্তু ধেয়ে যাচ্ছিল। পরিষ্কার মানসিকতা নিয়ে খেলতে হবে, এই জায়গায় চিন্তাভাবনাটা পরিষ্কার থাকতে হবে, ছাড়লে আগেই ছেড়ে দিতে হবে। তিনি একেবারে শেষ মুহূর্তে ভাবলেন যে ছাড়বো এবং সে কারণেই কিন্তু ঠিকঠাক মতো বলটাকে লিভও করতে পারেননি। এই ব্যাপারগুলো কিন্তু একজন ব্যাটারকে অনেকটা চাপের মধ্যে ফেলে দেয়, মিডল অফ দ্য ব্লেডে নেওয়াটা প্রয়োজন এই মুহূর্তে নুরুল সোহানের। এবং হৃদয় যেহেতু অন্য প্রান্তে ভালো ব্যাটিং করছেন, তাকেও স্ট্রাইক তুলে দেওয়াটাই তার দায়িত্বের পর্যায়ে পড়ে। ওভারের পরের বল সাফল করে এসেছিলেন, তারপর একটা ফ্লিক খেলার চেষ্টাও করলেন, বলে ব্যাটে হয়নি, তবে যেহেতু বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে গেছে আম্পায়ার, তিনি কিন্তু ওয়াইডের সংকেতটাই দিলেন। আবারও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ শটে যেতে চাইলেন নুরুল হাসান সোহান, হৃদয় হেঁটে এসে হয়তো তার বড় ভাইকে একটা উপদেশ দিলেন, বললেন যে এখনও কিন্তু ধৈর্য ধরার সময় রয়েছে। পরবর্তীতে যে তিন ব্যাটাররা নামবেন তিনজনেরই কোয়ালিটি বেশ ভালো, মোসাদ্দেক হোসেন সৈকত, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, সবাই ব্যাট করতে পারেন, হাই স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন, তবে তাদের পর্যন্ত পৌঁছানোর আগে অন্তত ম্যাচটাকে একটু ডিপে নেওয়া প্রয়োজন। নুরুল হাসান সোহান ওভারের পরের বলটা ফুলের লেন্থের বল ছিল, অফ ড্রাইভ করার চেষ্টা করলেন, ফিল্ডার তো দুজনই দাঁড়িয়ে রয়েছেন সার্কেলের ভেতরে, তিনি একাই হেঁটে হেঁটে ভাবছিলেন রানটা নেবেন, পরে বুঝলেন সম্ভব নয় এবং অন্য প্রান্ত থেকে হৃদয়ের কোনো রেসপন্সই নেই, তিনি দাঁড়িয়ে থেকে বলছেন ভাই কি করছেন আপনি, তো তিনি ফিরে গেলেন। ওভারের আরও একটা বল এনগারাবার কাছ থেকে আমরা দেখছি তিনি প্রস্তুতি নিচ্ছেন, দুটো বল করেছেন লিগাল বল, একটা ওয়াইড, সব মিলিয়ে দুই বল থেকে একটি রান এসছে এই ওভারে। বাংলাদেশ 130, তিন উইকেট হারিয়ে সোহান 5 রানে অপরাজিত 8 বল থেকে, তিনি থাকবেন স্ট্রাইকে। ওভার দুই উইকেটে মুজারাবানি, লেন্সটা বেশ ভালো, কোনো জায়গায় দিচ্ছেন না অফের বাইরে, গাইড করার চেষ্টা করেও ব্যর্থ, পয়েন্টের দিকে বলটা ঠেলেছেন, আরও একটা ডট বল। প্রেশারটা বাংলাদেশের ব্যাটারদের ওপর এই মুহূর্তে, তানজিদ তামিমের উইকেট পড়ার পর থেকেই মনে হলো মোমেন্টামটা জিম্বাবুয়ে তাদের করে নেওয়ার চেষ্টা করছে। 123 বল থেকে 118, এই হচ্ছে ইকুয়েশন। দ্বিতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটা যদি না জিততে পারে বাংলাদেশ তাহলে কিন্তু এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পরাজয় বরণ করতে হবে। টানা 4টা সিরিজ ঘরের মাটিতে বাংলাদেশ জিতেছে এবং তারপর ওই ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বাঘা বাঘা দলদের ঘরের মাটিতে ওডিআই সিরিজ হারানোর পর তাদের কিন্তু হারতে হবে জিম্বাবুয়ের কাছে যদি এই ম্যাচটা না জিততে পারে। মুজারাবানির ওভারের পরের বলটা ওভার পিচ ডেলিভারি ছিল, তবে সফট হ্যান্ডে অফ ড্রাইভ করেছেন, মিরফের ফিল্ডার বরাবর যেখানেই মারছেন ফিল্ডারকে খুঁজে পাচ্ছেন নুরুল হাসান সোহান, চাপটা অনেকটা নিজের উপর চলে এসেছে কিন্তু 10 বল থেকে 5। এখন কিন্তু মনে হচ্ছে এমন কোনো শটে তিনি যেতে পারেন যেখানে ঝুঁকি আছে এবং সেটা হলে কিন্তু বাংলাদেশেরই বিপদ। একটা মাত্র ওয়াইড, এছাড়া বাকি সবগুলো ডট বল। তবে মুজারাবানির ওভারগুলো আসলে নিরাপদে কাটিয়ে দেওয়াটাও গুরুত্বপূর্ণ, কারণ তিনি প্রতিপক্ষের মূল বোলার, অন্য কোনো বোলারকে বাংলাদেশ টার্গেট করতে পারে কিনা সেটি হয়তো দেখার বিষয়। আসছেন ব্লেসিং মুজারাবানি, ওভারের পঞ্চম বলটা নিয়ে প্রস্তুত নুরুল হাসান সোহান, আবারও সফট হ্যান্ডে গাইড করতে চাইলেন সেই থার্ডের দিকে, তবে এবারও পারলেন না, পয়েন্টের ফিল্ডার ছুটে এসে বলটা ধরে ফেললেন। বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু মনে হচ্ছে জিম্বাবুয়ে তারা বিশ্বাস করা শুরু করেছে এই ম্যাচে তারা কামব্যাক করে ফেলতে পারবে। 118 এখনও কিন্তু প্রয়োজন, তিন অঙ্কের কোটা যখনও টার্গেট থাকে তখনও কিন্তু ব্যাটিং সাইড ভাবতে পারে না যে আমরা কাছাকাছি পৌঁছে গেছি, সেটাকে একটু নামিয়ে আনতে হবে, 18-19 রান করে নিতে হবে। 100 নিচে যখন টার্গেটটা নেমে আসে তখন হয়তো ব্যাটারদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে না আমরা কাছাকাছি পৌঁছে গেছি, বাকিটুকু হয়তো হয়ে যাবে। মুজারাবানি 30তম ওভারে শেষ বলটা নিয়ে আসছেন ওভার দ্য উইকেটে, সোহান প্রস্তুত, আবারও রক্ষণাত্মক ঢঙে খেললেন, ওই এক ওয়াইড ছাড়া আর কোনো রান হয়নি এই ওভারে, ম্যাচটা জমে উঠছে। 30 ওভারের খেলা শেষ, 130, তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ, নুরুল হাসান সোহান 5, তাওহিদ হৃদয় 42 রানে অপরাজিত, এবং খেলার এই অবস্থায় ধারাভাষ্যে পরিবর্তন হবে, যুক্ত হচ্ছেন বোরহানউদ্দিন মোল্লা।
2: পারভেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এখান থেকে যদি আমরা বলি সেক্ষেত্রে বলবো এনিবডিজ গেম, ঠিক এখান থেকে যে কোনো কিছুই ঘটতে পারে, বাংলাদেশের দিকেও খেলা যেতে পারে, আবার জিম্বাবুয়ে তারাও তাদের নিজেদের করে নিতে পারে এই ম্যাচ। একটি ওভার শেষ হলো, শুধুমাত্র একটি অতিরিক্ত রান, মিডল অর্ডারের ব্যাটাররা বাংলাদেশে ব্যাটিং করছে এবং ব্যাটার লাইক সোহান তিনি ব্যাটিং করছেন, এক্সপিরিয়েন্স ক্রিকেটার, ডোমেস্টিক ক্রিকেটে জাতীয় দলেও তিনি আসা যাওয়া করছেন, কিন্তু সিঙ্গেলে ডিল করতে পারছেন না, এটাই হচ্ছে সবচেয়ে হতাশাজনক। প্রথম বলটি 31তম ওভারের ওয়ান সাইডে খেলে দিয়ে তাওহিদ হৃদয় জায়গা বদল করেছেন আরও একবার, 131 এই মুহূর্তে বাংলাদেশের রান, তিন উইকেটে। 119 বল থেকে করতে হবে 117 রান, বল এবং রানের মধ্যে পার্থক্য মাত্র 2। ঠিক এখান থেকে যদি আস্কিং রানের রেটটা আরও বেড়ে যায় সেটা বাংলাদেশের জন্য খুব খারাপ হবে আমার কাছে মনে হয়, যে যেহেতু 7 উইকেট হাতে রয়েছে এখনও, বাট উইকেটের পতন যখন বাংলাদেশের শুরু হয় আমরা জানি, মিডল অর্ডার যখন পার করে যায়, লেট মিডল অর্ডার, সেখানে অনেক আতঙ্ক থাকে, অনেক ভয় থাকে যে আরও উইকেটের পতন অনবরত ঘটে কি না, সেখানে উইকেটটাকে ইনট্যাক্ট করার মতো ব্যাটার, অভিজ্ঞ ব্যাটারের দরকার হয়, বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, সেখানে মেহেদী মিরাজের মতো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার রয়েছেন, রয়েছেন মোসাদ্দেক হোসেনের মতো ক্রিকেটার। সুতরাং আমরা বিশ্বাস রাখতে চাই যে হয়তোবা তারা সেখানে নিজেদেরকে মেলে ধরতে পারবে। আর একটু বল স্ট্যাম্পের মধ্যে, সেখান থেকে ব্যাটার অ্যাঙ্গেল ব্যাটে গাইড করে দিয়েছিলেন, ওখানে বল চলে গিয়েছিল শর্ট পয়েন্ট অঞ্চলে, ফিল্ডার প্রস্তুত করিয়ে দেওয়ার আগে অবশ্য রান যুক্ত হলো আরও একটি। এবারে প্রতিটি বলে কিন্তু সিঙ্গেলের ডিল হচ্ছে, এটাই আমি চাচ্ছিলাম যে চার ছক্কার জন্য না গিয়ে, কোনো অনমেড ক্রিকেটে না গিয়ে বা উচ্চাভিলাষী শর্ট না খেলে যদি সিঙ্গেলের উপরে, মানে সিঙ্গেলের উপরে ডিল করা যায়, তাহলে কিন্তু রানের চাকাটা সচল রাখা যায়। সেই কাজটুকু এই ওভারে অন্তত পক্ষে দুজন ব্যাটার করতে পেরেছেন। চারটি রান হয়েছে চারটি বল থেকে বেনেটের এই ওভার থেকে। বেনেট একজন পার্ট টাইমার, এবারে পুল খেলেছেন, তবে ফিল্ডারকে বিট করতে পারলেন না, স্কোয়ার লেগ অঞ্চলে সরাসরি ফিল্ডারের হাতে, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। তাহিদুদ্দিন 44 রান করে রান বিটেন 75 বল থেকে। বাংলাদেশের জন্য একজন ওডিআই ক্রিকেটের মিডল অর্ডারের আদর্শ ব্যাটার, সাধারণত মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, সাকিব যারা ছিলেন তাদের জায়গাটা। হ্যাঁ, এবারে ভালো শট, বল যাচ্ছে সীমানার দিকে, স্কোয়ার অফ দ্য উইকেটে কাট করে দিয়েছেন ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, চার রান, দারুণ। তাহিদুদ্দিনের ব্যাট থেকে একটু শর্ট অ্যান্ড ওয়াইড, সেই বলটাকে তিনি বেছে নিয়েছিলেন কাট খেলার জন্য এবং প্রপারলি খেলতে পেরেছিলেন। চারটি রান যুক্ত হলো আরও বাংলাদেশ দলের জন্য, চারটি রান যুক্ত হলো তাহিদুদ্দিনের জন্য। যে কথা বলছিলাম যে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের নাম আমি একটু আগে উচ্চারণ করলাম, এই সকল ক্রিকেটারদের রিপ্লেসমেন্টের জন্য আমরা এই মুহূর্তে খুবই অপেক্ষা আছি। সেখানে তাহিদুদ্দিন খানিকটা হলো তিনি সেই অভাবটুকু পূরণ করতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। প্রতিটি ম্যাচেই তিনি রান পাচ্ছেন, ধারাবাহিকতা বজায় রেখে তিনি রান করে যাচ্ছেন, এবং তার যে স্ট্যামিনা এবং তার যে খেলার ধরন, সেখানে বেশ কিছু বিষয় কিন্তু লক্ষণীয় যে তিনি আসলে সার্ভাইভ করার জন্যই ক্রিকেটে এসেছেন এবং পরিপক্কতার ছাপও রাখছেন অতি অল্প সময়ের ব্যবধানে, বোঝাই যায় আসলে কে টিকে থাকার জন্য এসছে। আর একটু বল, আবারও কাট করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, এবারে সোহানের কাছ থেকে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আরও একটি রঙিন চারের মার। এই ধরনের চারগুলো প্রেশার রিলিজ করবে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে। ঠিক এখন প্রয়োজন 106 রান, হাতে বল রয়েছে 113টি, পরপর দুটি চারের মার, ইনিংসের চেহারাটা কিন্তু অনেকটা বদলে দিল এবং ব্যাটারদের আত্মবিশ্বাসটা কিন্তু বেড়ে যাবে। যখন একজন ব্যাটার অ্যালং দ্য কার্পেট প্রপার টাইমিংয়ে সঠিক প্লেসমেন্টে চারের মার মারেন, তখন তার আত্মবিশ্বাসটা কিন্তু বেড়ে যায়। আমার বিশ্বাস নুরুল হাসান সোহানের আত্মবিশ্বাস বাড়বে। গুড লেন্থের বল অফ স্ট্যাম্পের উপরে, পুশ করেছেন সফট হ্যান্ডে, শর্ট পয়েন্ট অঞ্চলে ফিল্ডার আছেন বলের লাইনে, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। বাংলাদেশের প্রয়োজন ঠিক এখান থেকে 106 রান, 112টি বল আরও রয়েছে। মোজারাবানি, তিনি প্রথম বল থেকেই চার দিয়েছেন। মোজারাবানি একজন ভালো বোলার, অবশ্যই বলতে হবে জিম্বাবুয়ের যে বোলিং ইউনিট তার নেতৃত্ব তিনিই দিচ্ছেন, বাংলাদেশের ব্যাটাররাও তাকে সমীহ করে খেলছেন। তার মধ্যে বাড়তি পেস রয়েছে, উইকেট টু উইকেট বল করতে পারেন, চ্যানেলটাকে মেনটেন করতে পারেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এ সিমার, আমরা বারবার বলি, এবং লেন্থটাকে পিক করতে পারেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একজন ব্যাটারকে রিড করে ফেলা খুব আর্লি, এই কাজটুকু কিন্তু মোজারাবানি তিনি করছেন, যে কারণে তিনি 7 ওভার বল করেছেন, 7 ওভার 3 বল 22 রান দিয়ে একটি উইকেট মাত্র 22টি রান তিনি দিয়েছেন, দারুণ। টাইট ফিস্টেড বোলিং, ইকোনমি বোলিং এবং লিমিটেড ওভার ক্রিকেটের জন্য আদর্শ বোলিং। এবারে হুক খেলেছেন, আলগা বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, সোহানের ব্যাট থেকে এই ওভারের দ্বিতীয় চারের মার। লেগ স্টাম্পে বল ছিল, একটু শাফল করে শেষ পর্যন্ত ব্যাটটাকে ঘুরিয়েছেন, একেবারে প্রপার সুইং যে করাতে পেরেছেন খুব তা বলবো না, যেহেতু একটু লোই হয়েছিল বলটা, প্রপার হাইটে ছিল না ওই হুক খেলার জন্য। তারপরও তিনি ঘুরে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে তিনি এই চারের মারটি মারলেন। একটি চার যখন আমি একটু আগে বললাম যে ব্যাটার প্রপার বা কনভিনসিংলি মারতে পারবেন, তখন তিনি আরও একটি চারের জন্য এগিয়ে যাবেন, আরও আত্মবিশ্বাসী হবেন ও কনফিডেন্ট লুক থাকবে তার, সেখান থেকে রান আসবে। এবারে গাইড করেছেন থার্ড ম্যান অঞ্চলে, 45 ফিল্ডার প্রস্তুত, একেবারে লেট পার্ট অফ দ্য উইকেটে ব্যাটটাকে প্লেস করে দিয়েছিলেন এবং সেখান থেকে রান যুক্ত হলো সোহানের ব্যাট থেকে আরও একটি, 147 বাংলাদেশের স্কোর বোর্ড। সোহান একটু চালিয়ে খেলছেন, এক্সেলারেট করছেন, আমার কাছে মনে হয় যে তাহিদুদ্দিনের সাথে কথা হৃদয়ের সাথে তার কথা হয়েছে যে ভাই এক প্রান্তে একটু চালিয়ে খেলতে হবে, কারণ আমাদের আস্কিং রান রেটটা যদি বেড়ে যায় সেটা আবার একটা লোড হয়ে যাবে আমাদের জন্য, সে লোড নিতে গিয়ে উইকেটের পতন ঘটে যেতে পারে। সুতরাং আমাদের স্বাভাবিক খেলাটা একটু ওপেন চেস্ট করে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে হবে। বকডাউন হয়ে গেলে একদম চলবে না। এবারে গুড লেন্থের বল অফ স্ট্যাম্পের উপরে লাফিয়ে উঠেছিল, ওই প্রান্তে তাহিদ হৃদয় মাথা ঠান্ডা রেখে একেবারে রক্ষণাত্মক কৌশলে ব্যাটটাকে দিয়ে নামিয়েছেন বলটা, রান নেওয়ার সুযোগ নেই। 32 ওভার শেষে 147, 3 উইকেটে দলীয় রান বাংলাদেশের। বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে 248 রান, এটা একটা চ্যালেঞ্জ এই ধরনের উইকেটে। মাইন্ড ফিল্ড আমরা শুরু থেকেই বলছি, কারণ এখানে আসলে রান পাওয়াটা খুব দুষ্কর, এবং যেহেতু জিম্বাবুয়ে তাদের হোম কন্ডিশনে খেলছেন, চেনা জানা একটি পরিবেশ, বাংলাদেশ সেখানে সবেমাত্র গিয়েছে, অ্যাডাপ্ট করতে একটু সময় নিচ্ছে বাংলাদেশ। সেই সুযোগটা জিম্বাবুয়ে কাজে লাগিয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে তারা ইনিংস ব্যবধানে পরাজিত করেছে, এবং জয়ের ধারাবাহিকতা ধরে রেখে প্রথম ওডিআই ম্যাচেও কিন্তু বাংলাদেশকে তারা 25 রানে হারিয়ে দিয়েছে। এই ম্যাচ বাংলাদেশের জন্য কামব্যাক করার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচে বাংলাদেশ পরাজিত হলে এই সিরিজে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে, অর্থাৎ পরপর 4টি সিরিজ জয়লাভ করবার পরে বাংলাদেশ কোনোভাবে চাইবে না যে এই সিরিজ বাংলাদেশ হাতছাড়া করুক। মাধবরে দেখতে পাচ্ছি তিনি আসছেন বোলিং এন্ডে, এবং ওই প্রান্তে ওয়েসলি মাধবরে তিনি এসছেন প্রথম বলটি তিনি করেছেন। প্রথম বল থেকে কোনো রান হয়নি। ব্যাটার নুরুল হাসান সোহান, অপেক্ষাকৃত সিনিয়র পার্টনার তাহিদ হৃদয়ের তুলনায়, এবং সোহানের সম্পর্কে আমরা জানি একটু অ্যাটাকিং ব্যাটিং করতে তিনি অভ্যস্ত। সাধারণত লিমিটেড ওভারের শর্টেস্ট ভার্সনে তিনি বেশি তাকে আমার কাছে মনে হয় যে প্রয়োগ করেন, এবং তাকে সেখানেই বেশি আমরা দেখি খেলতে। এবং এই মুহূর্তে যেহেতু তিনি সুযোগটা পেয়েছেন অন্তত 50 ওভার্সের জন্য লিটনের রিপ্লেসমেন্টে, সেই সুযোগ তিনি কাজে লাগাবেন। দ্বিতীয় বলটি হলো, সেখান থেকে কোনো রান নেই, ডিফেন্সিভ মোডে খেলেছেন। এই একটি ওভার আবার ডট বল হচ্ছে, একটু গ্যাপ ফাইন্ড করতে হবে, এবং সেখানে গ্যাপ ফাইন্ড করে সেই ভ্যাকান্ট এরিয়াগুলোতে বলগুলোকে প্লেস করতে হবে। একজন ভালো ব্যাটার কী করেন যখন তিনি 4 ছক্কা মারতে পারেন না, বা যখন তিনি দেখেন যে অতিরিক্ত লুজ বল আসছে না যেগুলোকে তিনি প্রপারলি হিট করতে পারবেন একেবারে স্ট্রং হ্যান্ডে, সেই বলগুলো থেকে তিনি গ্যাপ গুলিয়ে গুলিয়ে 1-2, 1-2 করে করে রানের চাকাটাকে সচল রাখবেন। এটাই হচ্ছে একজন ভালো বা আদর্শ ব্যাটারের প্রধান গুণ। সুহান যেহেতু 50 ওভার্স ক্রিকেটের সাথে অন্তত ইন্টারন্যাশনাল পর্যায়ে এত বেশি ইউজ টু না যতটুকু খেলেন লিস্ট এতে, সুতরাং সেই জায়গা সাথে যদি আপনি এই ইন্টারন্যাশনাল মঞ্চের মানে তুলনা করেন, আপনি স্টেজে তুলনা করেন, ইন্টারন্যাশনাল স্টেজটা কিন্তু অত্যন্ত হার্ড, এবং এখানে আপনাকে কোপ আপ করা, অ্যাডাপ্ট করার জন্য অনেক বেশি আপনাকে মেধাবী হতে হয়, স্কিল থাকতে হয় অনেক বেশি, এবং অভ্যস্ত হতে হয়। আর একটু বল, এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। এর আগের ওভার থেকে বেশ কিছু রান, কিন্তু এই ওভারটি আবার মেড ইন ওভার হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাকফুটে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এন্ড অফ দ্য ইনিংস বা এন্ড অফ দ্য ম্যাচ। আপনাকে প্রতিটি ওভার থেকে অন্তত পক্ষে গ্যাপ গুলিয়ে গুলিয়ে রানের চাক্কাটাকে সচল রাখা, রানের চাকাটাকে অন্তত পক্ষে সচল রেখে মানে রানটাকে বাড়িয়ে নেওয়া, যাতে করে আস্কিং রান রেটটা আপনার উপরে বোঝা হয়ে না দাঁড়ায়। 147, 3 উইকেটে 33 ওভার শেষে অতিরিক্ত খাত থেকে 12টি রান যুক্ত হয়েছে। ফল অফ উইকেট 13 রানে প্রথম উইকেট, 38 রানে দ্বিতীয় উইকেট, এবং 122 রানে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন হয়েছিল। এই মুহূর্তে এনগ্রাভ অবশ্য 6 বল করে 29 রান দিয়ে কোনো উইকেট পাননি। মোজারাবানি 1 উইকেট পেয়েছেন পরের বল, এবং ইভান্স 1 উইকেট পেয়েছেন পরের বলটি। এবারে লেগ স্টাম্পের উপরে ফ্লিক করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, মিড উইকেট অঞ্চলে ডিপার পজিশনে ফিল্ডার আছেন, কুড়িয়ে দেওয়ার আগে আরও 1টি রান যুক্ত হলো বাংলাদেশের জন্য। ইভান্সকে দেখতে পাচ্ছি সপ্তম ওভারটি নিয়ে এসেছেন তিনি, 28 রান দিয়ে এ পর্যন্ত 1 উইকেট তার নামের পাশে আছে। ইভান্স একজন নিউ কামার জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য, অনেকটাই ফ্রেশ, এবং তার যে দৈহিক গড়ন যথেষ্ট পজিটিভ, এবং ওপেন চেস্ট অনেকটাই, হাই আর্ম। ওভার 2 উইকেট এবারে পুল খেলেছেন, ঝুঁকিপূর্ণ আমি বলবো না, ফাঁকা জায়গা দিয়ে তিনি বলটাকে শেষ পর্যন্ত ডিপ ব্যাকওয়ার্ড স্কলেগ অঞ্চল দিয়ে বলটাকে বের করে দিয়েছেন নুরুল হাসান সোহান। গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত তার জন্য, নিজেকে প্রমাণ করবার জন্য। অভিনন্দন এই চারটাকে, অবশ্যই গুরুত্বপূর্ণ মুহূর্ত এই জন্যই বলছি কারণ এনিবডিজ গেম, বাংলাদেশ একটু চাপের মধ্যে রয়েছে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরে, এবং এই যে সময়টুকু পার হচ্ছে এটাই হচ্ছে ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা যাদেরকে যে মানে যে দল তাদের দিকে রাখতে পারবে ম্যাচটাকে, তারাই কিন্তু এন্ড অব দ্য ম্যাচ জয়লাভ করবে বলে আমি বিশ্বাস করি। যারা এই সময়টা আধিপত্য বিস্তার করতে পারবে তারাই কিন্তু ম্যাচের ফলাফল নিবে। একদম গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল মোমেন্ট ফর দিস ম্যাচ বাংলাদেশ এখন সেই জায়গায় অবস্থান করছে। ঠিক এখন একেবারে মোমেন্টামটাকে ক্যারি করতে হবে। এবারে অফ স্ট্যাম্পের বাইরে লেট কাট করে দিয়েছেন, শর্ট থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, ঘুরিয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হলো বাংলাদেশ দলের জন্য। এই মুহূর্তে 95 রান বাংলাদেশের দরকার, 99 বল থেকে 153 তিন উইকেটে স্কোরবোর্ড। 34তম ওভারে রয়েছে আমরা, নুরুল হাসান সোহান 27 বল থেকে 21 রান, তাহিদুদ্দিন 49 রান করেছেন, সফার 79টি বল তিনি মোকাবেলা করেছেন। ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে দুই দল। এই সময়টায় যারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবে তারাই কিন্তু এই ম্যাচে জয়লাভ করবে। বাংলাদেশের দুজন সেটেল ডাউন ব্যাটার, বিশেষ করে তাহিদ রেদায় নিশ্চয় করে তিনি হাল ছাড়বেন না, এবং তিনি যদি তার লড়াইটা চালিয়ে যেতে পারেন আরও খানিকটা সময় তাহলে কিন্তু বাংলাদেশের এই ম্যাচ কাছাকাছি জায়গায় বাংলাদেশ চলে যাবে। তখন বাংলাদেশের পরবর্তী ব্যাটার যারা আছেন তাদের জন্য সমীকরণটা সহজ হবে। তবে তাহিদ রেদায় তাকে ব্যাটটাকে লম্বা সময়ের জন্য ক্যারি করতে হবে, যেমনটি কারণের কাছ থেকে আমরা দেখেছি। কারণ তিনি একদম শুরুতে এসেই শেষ পর্যন্ত ব্যাটটাকে ক্যারি করেছেন। আর একটি বল অফ স্ট্যাম্পের উপরে গুড লেন্থে ছিল, এবারে ব্যাটটাকে অ্যাঙ্গেল করে দিয়েছিলেন, ওখানে শর্ট মানে গালি অঞ্চল অবশ্য ফিল্ডার একজন রয়েছেন, সরাসরি তার হাতে এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। 97 বল থেকে 95 রান, অলমোস্ট বল এবং রানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কাছাকাছি জায়গায় চলে এসেছে। রানে বল সিচুয়েশন কিন্তু বাংলাদেশের জন্য হয়ে যাচ্ছে, এবং এই উইকেটে পার ওভারে 6 রান করে করাটাও কিন্তু কঠিন। শেষ বলটি বাউন্সার ডেলিভারি অফ স্টাম্পের বাইরে গুড লেন্থে পড়ে বাড়তি সুইং নিয়ে, অবশ্য শর্ট করে দিয়েছিলেন, সেখান থেকে বাড়তি সুইং নিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। তাহিদ রেদায় শুরু থেকেই তার ক্যারিয়ারের অন্তত পক্ষে ওডিআই ক্রিকেটে নিজেকে মানিয়ে নিয়েছেন, কোনো সন্দেহ নেই। প্রতিটি ম্যাচেই তিনি দলের জন্য ভূমিকা রাখছেন, এবং এই ধারাবাহিকতা তাকে ধরে রাখতেই হবে। ওভারের শেষ বলটি এভান্স নিয়ে যাচ্ছেন, ওভার উইকেট অফ স্ট্যাম্পের উপরে গুড লেন্থের বল, ইনকামিং ছিল বটে, ব্যাটটাকে একদম চমৎকার জায়গায় প্লেস করতে সক্ষম হয়েছিলেন বলের লাইনে, সেখানে কভার অঞ্চলে ফিল্ডার, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবে না। ডট বল ওভার শেষ হলো, 34 ওভার শেষে 154 বাংলাদেশের রান 3 উইকেটে, লক্ষ্যমাত্রা হচ্ছে বাংলাদেশের 248 রান। মডার্ন ডের ওডিআই ক্রিকেটে এই 248 রানকে চেস করে জয়লাভ করাটা কোনো কঠিন ব্যাপার নয়। তবে বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা, অন্তত জিম্বাবুয়ে সফরে যাওয়ার পরে তারা একটি হারের বৃত্তের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে, সেই জায়গা থেকে যদি আপনি তুলনা করেন তাহলে এই রানটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং, এবং আত্মবিশ্বাসটাকে ফিরে পাওয়া এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশ দল তারা যে লড়াইটা করছে, আমি লড়াই বলবো, কারণ 248 রান করতে গিয়ে ইতিমধ্যে 3 উইকেটের পতন, খুব বেশি ওপেন হ্যান্ডেড হতে পারছেন না, এবং একতরফা প্রাধান্য বিস্তার করা জিম্বাবুয়ে দলের বিপক্ষে আমাদের খেলোয়াড়দের যেমন দেখি ব্যাটারদের, সেই জায়গায় থেকে খানিকটা পিছিয়ে আছে। আর সুতরাং এই যে লড়াইটা, এই লড়াইটা চালিয়ে যেতে হবে এবং জয় ছিনিয়ে নিতে হবে। জয় ছিনিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই বাংলাদেশকে যদি এই সিরিজে টিকে থাকতে হয়। ব্যাটার দুজন রয়েছেন, নুরুল হাসান সোহান 21-27 বল থেকে, তাহিদুদ্দিন 49 রান করেছেন তিনি এখনও পর্যন্ত। বোলিং এন্ডে মাধে ভেরেকে দেখতে পাচ্ছি, এক ওভার থেকে কোনো রান দেননি, অর্থাৎ মেডেন ওভার তিনি পেয়েছিলেন। 96 বল থেকে 94 রান করতে হবে বাংলাদেশকে জয়লাভ করবার জন্য। খেলা খানিকটা সময়ের জন্য বিরতি, কিছু একটা হয়েছে মাঠে, আমরা সেটি দেখতে পাচ্ছি। 34 ওভার শেষে 154 তিন উইকেটে নুরুল হাসান সোহান 27 বল থেকে 21 রান। সোহানের থেকে আমরা আরেকটু পজিটিভ ক্রিকেট দেখতে চাই, বিশেষ করে সিঙ্গেলের ডিল করবার ব্যাপারে তার খানিকটা দুর্বলতা রয়েছে আমরা জানি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি ইয়ারে শট খেলতে অভ্যস্ত, এবং টি টোয়েন্টি ক্রিকেটের জন্য একজন আদর্শ ক্রিকেটার, অনেক সমীকরণ তিনি মিলিয়েছেন বিপিএলে আমরা জানি। তবে যে প্রাপ্ত সুযোগটা তিনি পেয়েছেন সেই সুযোগটা তিনি অবশ্যই কাজে লাগাবেন, এবং তিনি যাকে রিপ্লেস করছেন লিটন দাস, সুতরাং দল তার কাছ থেকে যে ধরনের ডিমান্ড করে, লিটন দাসের যে ভূমিকা দলের প্রতি সেই ভূমিকা তিনি পালন করবেন। মাধেবেরে প্রথম বলটি অফ স্ট্যাম্পের উপরে, সোহান ডিফেন্সিভ মোডে খেলেছেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই। লং ফরওয়ার্ড হেড ডাউন স্ট্রাইকটাকে রোটেট করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন দিস সিচুয়েশন ফর বাংলাদেশ, উপায় নেই। এবারে পুশ করে দিয়েছেন, সেখানে ফিল্ডার প্রস্তুত, কুড়িয়ে দেওয়ার আগে রানটা কিন্তু হয়ে গেল। তাহিদ হৃদয় হয়তো বারবার তাগিদ দিচ্ছিলেন যে ভাই একটা রান নিয়ে আমাকে দেন, সাইড শটে পয়েন্ট অঞ্চলে পাঠিয়েছিলেন, রানযুক্ত হলো আরও একটি বাংলাদেশ দলের জন্য। 155-3 উইকেটে বাংলাদেশ 35তম ওভারে খেলা হচ্ছে, রান করতে হবে 93 বাংলাদেশকে জয়লাভ করার জন্য, হাতে বল রয়েছে 94টি। হৃদয় 49 রান করে আনবিটেন রয়েছেন। এবারে আবারও গাইড করলেন পয়েন্ট কভারের মাঝামাঝি জায়গায়, ফিল্ডার যেহেতু একটু দূরে ছিলেন। দিস ইজ দ্য সেন্সিবল ক্রিকেট আই থিঙ্ক, এবং এটাই হচ্ছে ট্যালেন্ট। 50 রান পূরণ হলো হৃদয়ের ঠিক এই রানের সাহায্যে, অভিনন্দন তাকে আমাদের পক্ষ থেকে। 83 বল মোকাবেলা করে 3টি চারের সাহায্যে এই 50 পূরণ করলেন তিনি। সেন্সিবল ক্রিকেট একজন ট্যালেন্টেড ক্রিকেটারের কাছ থেকে, যেহেতু দেখলেন যে ফিল্ডার একটু দূরে আছেন ফ্রম দ্য বল, সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন, একটু স্লো পুশ করবার মাধ্যমে রানটা তিনি করে নিয়েছেন। এই ধরনের সেন্সিবিলিটি অবশ্যই দেখাতে হবে, এবং মেধাবী ক্রিকেটার এমনটি করেন। জোরে না মেরে একজন ফিল্ডার যখন দূরে থাকেন, তখন আস্তে করে গ্যাপে রেখে সেখান থেকে কিন্তু 2টো রান করে নেওয়া যায়। কারণ যখন ফিল্ডার একটু রিমোট এরিয়ায় বা দূরবর্তী জায়গায় থাকেন, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু 2টি রান হয়ে যায়। সেই সেন্সটাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন তাহিদ হৃদয়। ওভারের আরও একটি বল, কুইকার অন, স্টাম্পের উপরে পুশ করেছেন, শর্ট মিড অফে ফিল্ডার প্রস্তুত, রানিং বিটুইন দ্য উইকেটস অ্যাপ্রিসিয়েট করতেই হবে। সেখান থেকে আরও একটি রান যুক্ত হলো বাংলাদেশ দলের জন্য, রানটি আসলো নুরুল হাসান সোহানের ব্যাট থেকে, 23 রান তার নামের পাশে। তাহিদ হৃদয় 50-83 বল মোকাবেলা করে 157-3 উইকেটে বাংলাদেশ 91 রান দরকার বাংলাদেশকে জয়লাভ করার জন্য। ঠিক এখান থেকে মাধবীরে আছেন, 5 বল থেকে 3টি রান তিনি দিয়েছেন, ভালো বোলিং করছেন একজন অ্যাজ এ পার্ট টাইমার। আমার কাছে মনে হয় না যে তিনি রেগুলার বল করেন, তবে হাত ঘোরাতে পারেন ভালোই, স্পটটাকে ভালোভাবে বেছে নিয়েছেন এবং সেখানেই তিনি বলটাকে পিচ করাচ্ছেন। ডাউন দ্য ট্র্যাক অন ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, কন্ট্রোল অবশ্য ছিল, চেক শটে সেখানে পাঠিয়েছিলেন ওয়াইড লং অঞ্চল থেকে কুড়িয়ে দেওয়ার আগে। রান যুক্ত হলো আরও একটি বাংলাদেশ দলের জন্য, রানটা আসলো তাহিদ হৃদয়ের ব্যাট থেকে, তার রান 51, নুরুল হাসান সোহান 23। 35 ওভার শেষে 158-3 উইকেটে বাংলাদেশ, লক্ষ্যমাত্রা হচ্ছে 248 রান। ঠিক এখান থেকে 90 বল থেকে করতে হবে 90 রান। আর খেলার এই যখন অবস্থা, তখন মাইক্রোফোনে আরও একবার পরিবর্তন, আমন্ত্রণ জানাচ্ছি মির্জা ফরিদ আপনাকে।
3: অসংখ্য ধন্যবাদ বোরহানউদ্দিন মোল্লা আপনাকে। একটা চমৎকার লড়াই কিন্তু দেখতে পাচ্ছি দিন শেষে, সেই জায়গা থেকে বাংলাদেশ 158 করেছে 3 উইকেটে, যেখানে করেছিল জিম্বাবুয়ে দল প্রথমে ব্যাটিং করতে নেমে 247-6 উইকেটে 50 ওভার থেকে সে জবাবটা ভালোভাবেই দিচ্ছে, সেটি কিন্তু আমরা বলতেই পারি। এখন পর্যন্ত 35 ওভার শেষে বাংলাদেশের রান 158-3 উইকেটে। তৈরি হৃদয় এবং নুল হাসান সোহান দ্বারা রয়েছেন, একটা বুদ্ধিদীপ্ত ক্রিকেটটাই দিন শেষে তাদের খেলতে হবে। প্রথম ম্যাচটা যেহেতু হেরে গেছে বাংলাদেশ দল, সেই জায়গা থেকে বাংলাদেশ দলের ব্যাটারদের একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত নুল হাসান সোহান এবং হৃদয় তারা কিন্তু সেই কাজটা করে যাচ্ছেন। একটা চমকপ্রদ লড়াই কিন্তু দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে। আরেকটি বল করবেন, চলে যাচ্ছেন ইভান্স তার বোলিং প্রান্তে, এখন পর্যন্ত 38 রান দিয়ে 1 উইকেট তিনি পেয়েছেন 162-3 উইকেটে। 35তম ওভার শেষে 36তম ওভারে খেলা চলছে। আবার ইভান্স বল করলেন, এবার কিন্তু সজোরে ড্রাইভ করেছেন, বাস ড্রাইভ, শেষ পর্যন্ত বল চলে যাচ্ছে দুজন ফিল্ডারকে ফাঁকি দিয়ে লং আপ এবং লং অনের মাঝামাঝি জায়গা দিয়ে সরাসরি সীমানার বাইরে। দুটো বলকে কিন্তু চারে পরিণত করলেন, এর আগের একটি বলে চার হয়েছিল, এ বলটা থেকে কিন্তু চার হয়েছে। হৃদয় তিনি হৃদয় নিংরানো ব্যাটটাই করে যাচ্ছেন এই মুহূর্তে, যেহেতু প্রথম ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ, লো স্ক্রিং ম্যাচ ছিল সেখানে, সেই জায়গা থেকে এই ম্যাচটা তো বাংলাদেশকে জয়লাভ করতে হবে। 166-3 উইকেটে 36তম ওভারে খেলা চলছে। হৃদয়ের সংগ্রহ 54-85 বল থেকে, ফিল্ডিংয়ের অবস্থান তিনি দেখে নিচ্ছেন এই মুহূর্তে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 166, পরের বলটা এবার কিন্তু বল করলেন অনসাইডে ঘোরানোর চেষ্টা, শেষ পর্যন্ত রান পাবেন না, অন ড্রাইভটাই করে দিয়েছিলেন, রান নেওয়ার সুযোগ অবশ্য তৈরি করতে পারেন। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজন বলারকে দেখেছি তিনি ব্যবহার করেছেন, দলনায়ক যিনি রয়েছেন রিচার্ড, তিনি কিন্তু গত ম্যাচে দেখেছিলাম 3টি উইকেট নামের পাশে যুক্ত করেছিলেন দলনায়ক হিসেবে, তার যে বুদ্ধিদীপ্তি বোলিংটা আমরা দেখেছিলাম। ইভান্সকে দেখতে পাচ্ছি, তিনি এখন পর্যন্ত এ ওভার থেকে এখন পর্যন্ত 3টি বল করেছেন, পরের বলটা নিয়ে দৌড় শুরু করেছেন। এবার কিন্তু ফুলার লেন্থের বল ছিল, ড্রাইভটা করেছিলেন অফ ড্রাইভ শেষ পর্যন্ত ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে আরভিন, তিনি ফিল্ডিং করলেন এই বল থেকে, অবশ্য রান পাবেন না, রানার কোনো সুযোগ নেই। ওভার থেকে চারটি বল কিন্তু হয়েছে, চার বল থেকে আট রান সংগ্রহ করেছে হৃদয়, তিনি রয়েছেন 59-88 এখন পর্যন্ত, তার হচ্ছে 85 বল থেকে তিনি রানটি সংগ্রহ করেছে এখন পর্যন্ত, 86 বল থেকে 82 রান সংগ্রহ করতে হবে দলকে জয়লাভ করতে হলে। পরে বলটা নিয়ে আবার দৌড় শুরু করেছেন লম্বা রান আপ, শেষ পর্যন্ত বলটা করলেন তিনি, অফ স্টাম্পের একটু বাইরে শর্ট এক্সট্রা কাভারের দিকে পাঠিয়ে দিয়েছেন, সেই জায়গা থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, পাঠিয়ে কিন্তু তারা তড়িৎগতিতে একটিবারের জন্য জায়গার পরিবর্তন করলেন। এর সাথে আরেকটি রান যুক্ত হলো বাংলাদেশ দলের 167-3 উইকেটে। 85 বল থেকে 81 রান করতে হবে সেটি কিন্তু দেখানো হচ্ছে এখন পর্যন্ত, আমরা যেটি দেখেছি যে 167 করেছে। শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের দিনও বাংলাদেশ দলের দলনায়ক মেহেদী হাসান মিরাজ, সেই তিনি কিন্তু সকালেই টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে বাংলাদেশ দল যখন বোলিং করতে এসেছিল জিম্বাবুয়ে দলের 6 জন ব্যাটার সাজগারে ফিরে যায়, এরপরে 50 ওভার থেকে 247 করেছিল, সেই জবাবটা দিতে 248 রানের জবাব দিতে গিয়ে এখন পর্যন্ত 169 রান করেছে বাংলাদেশ দল। এর সাথে কিন্তু আরেকটি ওভার শেষ হয়ে গেছে, 36 ওভার শেষে 169-3 উইকেটে 84 বল থেকে এখন পর্যন্ত 79 রান করতে হবে। বাংলাদেশ দল এখন পর্যন্ত যেভাবে ব্যাট চালাচ্ছে, আমার মনে হচ্ছে এই জুটি বিশেষ করে নূর হাসান সোহান এবং তহিদ হৃদয়, তাদেরকে দেখে শুনেই খেলতে হবে। রিফাকে জানিয়ে দিতে চাই শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারাবিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ, FM 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্টজ, কক্সবাজার FM 100.8 মেগাহার্টজ, বরিশাল FM 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্টজ, কুমিল্লা FM 103.6 মেগাহার্টজ এবং রাঙামাটি FM 103.2 মেগাহার্টজে আপনারা শুনতে পাচ্ছেন। এছাড়াও খেলার চলতি ধারাবিবরণী বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.db থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, বলতে না বলতে এখন পর্যন্ত বিডি থেকেও আপনারা শুনতে পাচ্ছেন। প্রান্ত থেকে যেটি বলছিলাম, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যে এর আগে যে ম্যাচগুলো হয়েছিল সেই জায়গা থেকে বাংলাদেশ দল কিন্তু চালকের আসনে রয়েছে। বাংলাদেশ দল 51টি ম্যাচ কিন্তু জয়লাভ করেছে, 31টি ম্যাচ আমরা দেখেছি যে জিম্বাবুয়ে দল তারা কিন্তু জয়লাভ করেছে। বাংলাদেশ এখন পর্যন্ত তারা 465টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, 169টি ম্যাচে জয়লাভ করেছে, 286টি ম্যাচে কিন্তু পরাজিত হয়েছে, রেজাল্ট হয়নি এখন পর্যন্ত, আমরা যেটি দেখেছি 10টি ম্যাচের কোনো রেজাল্ট হয়নি। জিম্বাবুয়ে দল 247 রান আজকের দিনে করেছে 6 উইকেটে, সেই জবাবটা বাংলাদেশ দল এখন ভালোভাবেই দিচ্ছে বলে মনে হচ্ছে নূর হাসান সোহান এবং তহিদ হৃদয়, তারা রয়েছেন এখন পর্যন্ত। বাংলাদেশ দলের 3-3 জন ব্যাটার সাজঘরে ফিরে গেছে, 36 ওভার শেষে 37তম ওভারে খেলা শুরু হবে, 37তম ওভারের খেলায় মাধভের তাকে দেখতে পাচ্ছি, এবং কি করলেন এটি, কি করলেন এই বলটাকে একেবারে, তিনি কিভাবে খেললেন এই বলটাকে, তার যে খেলানো ঠিক হয়নি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, একেবারে ভুল করলেন, এই ভুলের মার্শাল হয়তো দিন শেষে দিবেন কিনা বোরহান।
4: তীরে এসে তরি ডুবানোর মতো একটি ঘটনা, তাহিদ হৃদয় তিনি আউট হয়ে গেলেন হঠাৎ করেই, একেবারেই তিনি তার যে কনসেন্ট্রেশন সেই জায়গায়
5: ফ্র্যাকচার, ঘুরে দাঁড়িয়ে যে শটটা এইভাবে খেলার দরকার ছিল না, পুল শট, সেখানে ফিল্ডারও ছিল, তিনি মেজাজ হারালেন, এবং এই যে তার যে টেম্পারমেন্ট লুজ করা, শেষ পর্যন্ত উইকেটটাকে কিন্তু তিনি হারালেন, অর্থাৎ 60 রান করে 90 বল থেকে তিনি ফিরে যাচ্ছেন 169-4 উইকেটে। খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল তাহিদ হৃদয়ের ব্যাটটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এবং তিনি যেহেতু রান পাচ্ছিলেন, ছন্দে ছিলেন, এবং অনেকক্ষণ তিনি উইকেটে থেকে তিনি বুঝতে পেরেছেন যে আসলে কন্ডিশনটা কি, উইকেটের সাথে তার অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু ভালো হয়ে গিয়েছিল, তার উইকেটটা পতন ঘটা মানে দুটি মানে নতুন 2-3 উইকেটের পতনের সমান।
3: একটা মহাবিপদে যদি ফেলে দেওয়ার কথা যদি যেটি বলছেন যে একটা মহাবিপদে কিন্তু তিনি দলটাকে ফেলে গেলেন, এই বলটা তো আসলে ব্রহ্ম ভাই আউট হওয়ার মতো কিন্তু কোনো কিছু নেই এখানে, একদমই না। সেই জায়গা থেকে তিনি কি করলেন আসলে, যে আপনি যেটি বললেন তীরে সেতু ডোবানোর মতো সেই গল্প কি হয় কি না দিন শেষে, সেটিও কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। নতুন করে কে আসবেন সেটিও আপনাদেরকে জানাবো। মোসাদ্দেক সৈকত তিনিই হয়তো আসবেন, গত ম্যাচে তিনি মাত্র 3 রান করেছিলেন, আজকের দিনে তিনি জুটি বাঁধবেন খানুল হাসান সোহানের সাথে।
5: একজন মির্জা ফরিদ যখন একজন ব্যাটার সেটেল ডাউন বা সেটেল ব্যাটার আউট হয়ে যান, সেট ব্যাটার আউট হয়ে যান, তখন নতুন করে যখন একজন ব্যাটার আসেন তাকে সময় নিতে হয়, পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে গেলে তাকে অনেক বেশি প্রেশারে থাকতে হয়, সেই কিনেস কাটে উঠতে গেলে অনেকটা সময় পার করতে হয়। সেই সুযোগটা কিন্তু প্রতিপক্ষ আপনাকে দিবে না, সেটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করবে। তো আমি খুবই হতাশ তাহিদ হৃদয়ের এই ব্যাটিংটা ক্যারি করতে পারতেন আরও অনেকক্ষণ সময়।
3: হ্যাঁ, যেমনটি করেছেন বেন কারেন সেটি কিন্তু আমরা দেখেছি কি অনবদ্য একটা ইনিংস তিনি খেলেছেন, 111 রান, নট আউট তিনি থাকলেন। আসলে ক্রিকেট দিন শেষে কখনো হাসায় কখনো কাদায় সেটি কিন্তু আমরা দেখেছি। আজকের দিনে যেটি আপনি দেখলেন যে তাওহিদ হৃদয় যেভাবে তিনি আউট হয়ে গেলেন, প্রথম ম্যাচটা ভালো করেছিলেন, 116 রান যেখানে ছিল সেখানে 25 রান তার নামের পাশে যুক্ত ছিল, আজকের দিনে তিনি 60 রান করলেন, মাঠ ফিরে এসে তিনি কিন্তু সহজ একটি উইকেট তুলে নিলেন। আসলে সেই জায়গা থেকে দেখা যাক, 171, 4 উইকেট, 36 ওভার শেষে 37তম ওভারে খেলা চলছে এখন পর্যন্ত। বাংলাদেশের যেটি করণীয় সেটি হচ্ছে আবার একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে, সেই পার্টনারশিপটা কতক্ষণ কে করবে সেটি হচ্ছে এখন দেখার বিষয়। মোসাদ্দেক সৈকত তিনি অবশ্য খেললেন, অনসাইডে খেলার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে রান পাবেন না, রান নেওয়ার কোনো সুযোগটাও কিন্তু তৈরি হয়নি। হৃদয় আউট হয়ে গেলেন কিন্তু তিনি আরেকটু খেলতে পারতেন, এখন পর্যন্ত 4 জন ব্যাটার সাজঘরে ফিরে গেছে। তাজিদ তামিম তিনি 57 করেছিলেন, সৌম্য সরকার 5 রান করেছিলেন, নাজমুল শান্ত 9 রান করেছিলেন এবং শেষ ব্যাটার হিসাবে তাওহিদ হৃদয় তিনি কিন্তু 60 রান করে প্যাভিলিয়নে চলে গেলেন। আরেকটি বিপর্যয় বলবো, 171, 4 উইকেট এখন পর্যন্ত, 80 বল থেকে 77 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে, সেই লক্ষ্যমাত্রা নিয়েই বাংলাদেশ দল এখন ব্যাট করতে হবে। লক্ষ্যমাত্রাটা একেবারে নেহাত মন্দ নয়, 248 করতে হবে, যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরেছিল 25 রানে, 116 রান করেছিল, 142 রানের 42 রানের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকে বাংলাদেশ অবশ্য প্রথম ম্যাচটা জয়লাভ করতে পারেনি। আজকে একটা বড় টার্গেট দিয়েছে 248 রান, সেই জায়গা থেকে একটা লড়াকু মনোভাব কিন্তু আমরা দেখেছিলাম বিশেষ করে নুরুল হাসান সোহান এবং হৃদয়ের মধ্যে। শেষ পর্যন্ত হৃদয় তো আউট হয়ে গেলেন, যা 37তম ওভারে খেলা শেষ হয়েছে 172, 4 উইকেটে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের কথা বলছিলাম শ্রোতা বন্ধুরা। জিম্বাবুয়েও দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলছে, 585টি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে, 156টিতে তারা জয়লাভ করেছে, 406টি ম্যাচ তারা পরাজিত হয়েছে, টাই হয়েছে 7টি ম্যাচ এবং রেজাল্ট হয়নি 16টি ম্যাচের। সেই জায়গা থেকে তারাও কিন্তু অনেক দিন থেকে ক্রিকেট খেলছে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যকার এই ম্যাচে আজকে শেষ পর্যন্ত দেখা যাক 248 রান সেটি করতে পারবে কিনা বাংলাদেশ, এখন সেটি হচ্ছে দেখার বিষয়। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 172, 4 উইকেটে। সেই জায়গা থেকে 37তম ওভারে খেলা শেষে 38তম ওভারে খেলা শুরু হবে। প্রান্ত থেকে আবারও দেখতে পাচ্ছি বোলিংয়ের কখনো কখনো পরিবর্তন লক্ষ্য করছি। এবার কিন্তু সজোরে ড্রাইভটা করে দিয়েছেন, কাভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে শেষ পর্যন্ত বলটা চলে গেল সীমানার বাইরে। দলনায়ক নিজে এসেছেন, বলটা হাতে তুলেছেন তিনি এবং বল হাতে এসে প্রথম বলটাকে তিনি কিন্তু 4 দিয়েছেন এবং এরই সাথে আরেকটি 4-এর মার কিন্তু লক্ষ্য করলাম। দলীয় রানটাও বাড়ল, 176-এ পৌঁছে গেছে এখন পর্যন্ত বাংলাদেশ দলের রান, 176। সেই জায়গা থেকে আবারও কিন্তু যাচ্ছে ওই প্রান্ত থেকে রিচার্ডকে দেখতে পাচ্ছি আবারও চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে। এখন পর্যন্ত 6 বার 1টি বল করেছেন, 33 রানে কোনো উইকেটের দেখা পানি, 77 বল থেকে 72 রান করতে হবে পরের বলটা। অবশ্য আবার একটু বাইরে আলতু করে ওখানে কিন্তু খেলার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত না ঠিকভাবে খেলতে পারেনি, যা হোক কোনো রান পাবেন না, রান নেওয়ার কোনো চেষ্টা অবশ্য করেননি। 176, 4 উইকেটে 38তম ওভারে খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। 76 বল থেকে 72 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। সৈকত তিনি 7 বল থেকে 7 রান করেছেন, অপর প্রান্তে নুল হাসান 32 বল থেকে 25, একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে, 76 বল থেকে 72 করতে হবে বাংলাদেশ দলকে জয়লাভ করতে হলে। দলনায়ক নিজেই বল করছেন, এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পাননি, বল করলেন এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, জায়গা দাঁড়িয়ে ব্যাটটাকে চালালেন, ঠিকভাবে খেলতে পারেনি, শেষ পর্যন্ত বলটা চলে যায় উইকেট রক্ষকের কাছে, ক্লাইভের কাছে বল চলে যায়, এ বল থেকে কোনো রান অবশ্য পেলেন না। 176 উইকেটে 75 বল থেকে 72 রান করতে হবে, একটা চমকপ্রদ ইনিংসটাই খেলতে হবে। ইনসাইডেস সেটি কিন্তু দেখানো হচ্ছিল যে ঠিকভাবে খেলতে পারেনি, এই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটারদের যেটি করতে হবে একটা বুদ্ধিদীপ্ত ব্যাট করতে হবে, তাহলেই হয়তোবা দিন শেষে আরও 72 রান সংগ্রহ করতে পারবে। বলতে না বলতে পুল খেলেছেন, শেষ পর্যন্ত ক্যাচ আউটের সম্ভাবনা, মিড উইকেটে শর্ট মিড উইকেটে ধরা পড়লেন, মুজারাবানির হাতে ক্যাচটা লুপে নিলেন, মুজারাবানি কিন্তু ক্যাচটা লুপে নিয়েছেন এবং এরই সাথে আরেকটি উইকেটের পতন ঘটে গেল, পঞ্চম উইকেটের পতন। বলছিলাম একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে, সেটি কিন্তু করতে পারলেন না। ব্যক্তিগত 7 রান করে 8 বল থেকে মোসাদ্দেক সৈকত, তিনি কিন্তু আউট হয়ে গেলেন। মোসাদ্দেক সৈকত যেটি বলছিলাম শ্রোতা বন্ধুরা, প্রথম ম্যাচেও তিনি ভালো করতে পারেননি, মাত্র 3 রান করেছিল বোরহান ভাই, আজকেও তিনি 7 রান।
5: খুবই খুবই দুঃখজনক যে মোমেন্টামটা বাংলাদেশ পেয়ে গিয়েছিল, অন্তত তাহিদ হৃদয়ের ব্যাটিংয়ের উপরে ভর করে তাহিদ হৃদয় যেভাবে তিনি আউট হয়েছেন, উইকেটটাকে থ্রো করে গেলেন। এরপরে মোসাদ্দেক হোসেন সৈকত, আমি যে কথা একটু আগে
3: বলছিলেন আপনি
5: যে একজন ব্যাটার যখন আসবে, যেহেতু বাংলাদেশের মোস্ট অব দ্য ব্যাটার্স আর নাও আউট অফ ফর্ম, সুতরাং তারা যখন এসে সেই কিনেসটাকে শো করবে, তাদের যে সাইনেসটাকে কাটিয়ে ওঠানোর চেষ্টা করবে, ওই দুর্বল জায়গাগুলোকে কিন্তু বেছে নেবে প্রতিপক্ষ, দেন আপনাকে সেরকম একটা বল দেওয়া হবে এবং সেই বলে আপনি আউট হয়ে ফিরে আসবেন। সেটা কিন্তু হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, তার কাছ থেকে প্রত্যাশিত যে ব্যাটিং সেটা আমরা পাইনি। এবং এখন আসলে বাংলাদেশ দলকে লড়াইটাই করতে হবে, আসল লড়াই, ধুঁকতে হবে বাংলাদেশকে শেষ পর্যন্ত। এটা মানে বিগ চ্যালেঞ্জ ফর মেহেদি হাসান মিরাজ, তিনি আসবেন এখন হয়তোবা,
3: মেহেদি হাসান মিরাজ আসবেন।
6: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী এতক্ষণ শুনছিলেন। সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছিল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে। এখন আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন। প্রিয় শ্রোতা, আমাদের মিডিয়াম ওয়েভ 537.63 মিটারের এখানেই সমাপ্তি। এরপর আমরা থাকছি আমাদের FM 88.8 মেগাহার্সের আয়োজনে।

0: এখন হয়তো বা
1: মেহেদী হাসান মিরাজ আসবেন।
2: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী এতক্ষণ শুনছিলেন। সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছিল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে। এখন আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন। প্রিয় শ্রোতা, আমাদের মিডিয়াম ওয়েভ 537.63 মিটারের এখানেই সমাপ্তি। এরপর আমরা থাকছি আমাদের FM 88.8 মেগাহার্জের আয়োজনে।

0: এখন হয়তো বা
1: মেহেদী হাসান মিরাজ আসবেন।
2: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী এতক্ষণ শুনছিলেন। সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছিল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে। এখন আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন। প্রিয় শ্রোতা, আমাদের মিডিয়াময়ে 537.6

0: একটু আশা দেখি আমরা, আশার আলো, সে আলো আবার নিভে যায়। নাটকীয়তা আছে, একদম ড্রামা চলছে এই মুহূর্তে মাঠে বলা যেতে পারে। পরে বল পুশ করেছেন কাভার অঞ্চলে, ইনার সার্কেলের ভিতরে ফিল্ডার বিট হয়েছেন, দুটি রান হওয়া উচিত এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দলের জন্য দুটি রান হলো। রান দুটি আসলো সোহানের ব্যাট থেকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, সোহান নয় মাফ করবেন, রিশাদের ব্যাট থেকে রান দুটি আসলো। সোহান অনেকক্ষণ ব্যাটিং করেছেন, সুতরাং তার নাম অনেকটা ইউজ টু হয়ে গেছিল আমরা। চল্লিশ বল থেকে 38 রান দরকার বাংলাদেশের। অনসাইডে খেলেছেন, একটু ফাম্বল, সেখান থেকে একটি রান বের হয়ে আসলো বাংলাদেশের জন্য। ঠিক এখান থেকে দরকার 37 রান। তীরে এসে তরি ডুবানোর অভ্যাস বাংলাদেশের খেলোয়াড়দের আছে আমরা জানি, সেখানে আমরা আর ফিরে যেতে চাই না। মেহেদী মিরাজ ক্যাপ্টেন হয়েছেন, সুতরাং পেশাদারিত্বের সব কিছুকে নিংড়ে দিয়ে আপনি এই ম্যাচ নিজে বের করে নিয়ে আসবেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এটি কথা আমরা বলি, আপনার উপরে এখন অর্পিত দায়িত্ব, সে দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। 42 বল থেকে করতে হবে 37 রান, কোনো ব্যাপার নয়, তবে উইকেটের পতনটা একটু বেশি হয়ে গিয়েছে, 4 উইকেট মাত্র বাংলাদেশের হাতে রয়েছে। লাস্ট ব্যাটার হিসেবে যদি আপনি চিন্তা করেন মেহেদী হাসান মিরাজ, এবং তার সাথে রিশাদও ব্যাটিং করতে পারেন, তবে তিনি যে লম্বা সময়ের জন্য ব্যাটিং করবেন ব্যাপারটা সেরকম নয়, কোন একটি সমীকরণকে মিলিয়ে দিতে পারবেন, কিন্তু লম্বা সময় ক্যালকুলেটিভ ব্যাটিং করে যাওয়া এটা কিন্তু লেট মিডল অর্ডার বা টেল এন্ডারদের কাজ নয়। তারা আসবে, 3 বলে 10 রান দরকার, 2টা ছক্কা মারবে, নয়তো মারবে না, এভাবেই তাদের ব্যাটিং ইনিংসটা শেষ হয়ে যায়। মেহেদী মিরাজকে টিল দ্য এন্ড থাকতে হবে যদি বাংলাদেশকে এই ম্যাচ জয়লাভ করতে হয়, এক কথা আমার, অন্য কোনো কথা নয়, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটি। দুজন সেটেল ডাউন ব্যাটার বাংলাদেশকে এই বিপর্যয়ের মধ্যে ফেলে গিয়েছে, একজন হচ্ছেন তাহিদ হৃদয় এবং শেষ যে ব্যাটার সোহান, তিনি আরও আরও কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে পারতেন। মুজারাবানির ওভার কি শেষ হবে না আজ, নবম ওভারটি তিনি করতে এসেছেন ইতিমধ্যে, এবং রিশাদ ঠিকমতো খেলতে পারেননি, চোখ বন্ধ করে চোখটাকে সরিয়ে নিয়ে ব্যাটের একেবারে সামনের অংশে লাগে, সেখানে ফিল্ডার প্রস্তুত ছিলেন, শর্ট পয়েন্ট অঞ্চলে কিছু একটা হয়েছে ওখানে, আসলে সিকান্দার রাজা কি যেন একটা আপিল করছেন, বলের কোনো শেপ নষ্ট হয়েছে কিনা, নাকি ব্যাটারদের বিপক্ষে তাদের কোনো ক্লেম আছে কিনা, ঠিক উই আর নট টু মাচ ক্লিয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য মিডিল, তবে আই থিঙ্ক সামথিং ইজ হ্যাপেনিং দেয়ার। সিকান্দার রাজা, হি ইজ অলসো টকিং টু রিশাদ অ্যান্ড আদার্স, এন্ড গ্রাভা দ্য ক্যাপ্টেন ইজ নাও ক্লোজ টু দ্য আম্পায়ার অ্যান্ড হি ইজ অলসো অ্যাপিলিং সামথিং, একটি কনভার্সেশন চলছে ওখানে, ড্রেসিং রুমেও কিন্তু কিছু একটা হচ্ছে, সাধারণত কি হতে পারে আসলে ব্যাপারটা।
1: যাই, পরিষ্কার না বিষয়টা আসলে, মানে অনুমান করা কঠিন, তবে ঘটনা তো একটা ঘটবেই যে কোনো।
0: তবে আবার এবারে কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে এবং এখান থেকে রান নেওয়ার কোনো ব্যাপারটি এরকম হতে পারে। রিশাদ হয়তো আবেদন করেছিলেন যে আমি তো প্রস্তুত না, বলটি যেভাবে তিনি মোকাবেলা করেছিলেন তিনি কিন্তু বলের দিকে মোটে খেয়ালই করেননি, মানে মোটেই খেয়াল করেননি, আপনি দেখেছেন কিনা, হয়তো তিনি আপিল করেছিলেন যে আমি তো প্রস্তুত না, তাহলে বলটা কেন করা হলো, কারণ এক হাতে কোনো রকমে তিনি টো অফ দ্য ব্যাট মোকাবেলা করেছিলেন, সেটাই তিনি আম্পায়ারকে জানিয়েছিলেন, আম্পায়ার হয়তো বা সিকান্দার সাথে কথা বলেছেন। এবং আরও একটি বিষয়, ফিল্ড সেট আপের বিষয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা, বারবার কথা বলছেন কিন্তু ইন্টারাপশন হচ্ছে, আম্পায়ার বোঝানোর চেষ্টা করছে, ওখানে মেহেদী মিরাজ তিনিও এগিয়ে এসেছেন, ফিল্ড সেট আপ নিয়ে কোনো কিছু কিনা, তাহলে তো ফিল্ডারদেরকে স্মরণ হতো সেখান থেকে, তবে খেলায় মানে বিঘ্ন ঘটছে এটা শিওর, এবং এই ব্যাপারগুলো কিন্তু একজন ব্যাটারের মনের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করে, মানে তার যে মোমেন্টাম সেটা কিন্তু ডাউন করে দেয়। রিশাদ প্রস্তুত এবারে, তিনি 40 বল থেকে দরকার 37 রান, এবারে স্লগ বল যাচ্ছে সীমানার দিকে, 4 হয়ে যাবে, স্কলেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, দুর্দান্ত একটি 4-এর মার রিশাদের ব্যাট থেকে, সাহসী 4, এই ধরনের 4 অবশ্যই দরকার, একটু ঝুঁকি নিতে হবে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ একটি কথা আমরা বলি, সুতরাং সেখানেও কিন্তু চোখ রাখতে হবে, এটাও মারার বলটাকে মেরে দিতে হবে, এখানে আপনাকে থেমে থাকলে হবে না। রিশাদ হোসেন।

0: একেবারে লেগ স্টাম্পের উপরে পড়া বল, সেই বলটাকে ফ্লিক করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত স্কলেগ অঞ্চল দিয়ে বলটি সীমানার বাইরে পৌঁছে গেল, চার রান বাংলাদেশের জন্য। ঠিক 39 বল থেকে 33 রান করতে হবে 215 ছয় উইকেটে বাংলাদেশ 39 বল থেকে 33 রান। মোজারাবানি ওভারের চার নম্বর বলটি করবেন, বাউন্সার ডেলিভারি অফ স্টাম্পের উপরে না খেলে ছেড়ে দিয়েছেন, গুড লেফ লিফ ফর ফ্রম দ্য ব্যাটার ইশাদ হোসেন, না খেলে ভালোই করেছেন, যাতে বাউন্সার ডেলিভারি ছিল অফ স্টাম্পের উপরে, সেটাকে আসলে কী করবেন তিনি, আপার কাট করতে গেলে বিপদ হতে পারত বা সুযোগ থাকবে, সুতরাং বলটাকে তিনি লেফট করেছেন অর্থাৎ ছেড়ে দিয়েছেন, চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, এই বল থেকে রান পাবেন না। 215 ছয় উইকেটে 33 রান দরকার বাংলাদেশের জন্য। ডাউন দ্য লেগ ঘুরিয়েছিলেন অন সাইডে, আপিল হয়েছে ওয়াইড থেকে বঞ্চিত হওয়ার, বঞ্চিত করার আপিল এটা হতে পারে, কারণ এই ধরনের স্ট্র্যাটেজি মাঠে খেলোয়াড়রা নিয়ে থাকেন, অনেকটা ওয়াইড অফ দ্য উইকেটে লেগ স্টাম্পের বাইরে দিয়ে বলটা যাচ্ছিল, রিশাদ জায়গায় দাঁড়িয়ে ঘোরানোর চেষ্টা করেছিলেন এবং সেইখান থেকে আবেদনটা হয়েছিল। সিকান্দার রাজাও কিন্তু সে আবেদনে শেষ পর্যন্ত পার্টিতে যুক্ত হয়েছেন। তবে আমার কাছে মনে হয় যে এ ধরনের স্ট্র্যাটেজি হয় উইকেট রক্ষক যখন দেখেন যে ডাউন দ্য লেগ বল একটু বাইরে থাকে, সেই বলটাকে যাতে ওয়াইডের কল না করা হয়, সে কারণে অনেকটা আম্পায়ারের উপর এক ধরনের মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হয় বিহাইন্ড দ্য উইকেট। না, আমার কাছে মনে হয় না যে কোনো জায়গায় লেগেছে, গ্লাভসে লাগার কোনো সুযোগ নেই। তবে ওয়াইড কিন্তু বাংলাদেশ পায়নি, পরের বল লেট সুইং, ব্যাটে বলে নাগাল পাননি, জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেছিলেন, রং ফুটেড ছিলেন হিওয়াজ। 44 ওভার শেষ, 215 ছয় উইকেটে বাংলাদেশ, লক্ষ্যমাত্রা হচ্ছে 248, ঠিক এখান থেকে করতে হবে 36 বল থেকে 33 রান। আর খেলার এই যখন অবস্থা, তখন মাইক্রোফোনে পরিবর্তন শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন চৌধুরী জাফরুল্লাহ শরাফত।
1: ধন্যবাদ জাহিদ, দিস ইজ এনিবডিজ গেম, খেলার ফলাফল যে কোনো দিকে যেতে পারে, সেটি হতে পারে বাংলাদেশ, সেটি হতে পারে জিম্বাবুয়ে, তবে এখনো পর্যন্ত আশা ভরসার স্থল যেটিকে বলা হয়, সেই আশা ভরসার স্থল হলেন মেহেদি হাসান। অনেক ক্ষেত্রে তিনি দলকে বিপদের মধ্য থেকে বের করে নিয়ে এসেছেন, আজও তাকে সেই দায়িত্বটা পালন করতে হবে এবং তিনি হলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান। আপাতত তার সংগ্রহ হল 17-19 বল মোকাবেলা করে রিশাদ হোসেন, তার সংগ্রহ হল 7-10 বল মোকাবেলা করে। 33 জয়ের জন্য দরকার 36 বলস মোকাবেলা করে। বোলিং বিশ্লেষণ সেকেন্দার রাজা, 7 ওভার মেডেন নেই, 38 রান উইকেট নেই, সামান্য পেশিতে টান পড়ে থাকতে পারে, যে কারণে খেলা আপাতত বন্ধ, পুনরায় খেলা শুরু হবে সেটি আমরা আশা করতেই পারি। রিশাদ হোসেন 7, কখনো কখনো তিনি বড় বড় শট খেলে থাকেন, রিশাদ গ্লাভস পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু আম্পায়ার তিনি জানিয়ে দিলেন যে আমার কিছুই করার নেই, এখন চেঞ্জ করা সম্ভব নয়, যা হোক পুনরায় খেলা শুরু হবে, তার অর্থবহ ইঙ্গিত আমরা লক্ষ্য করলাম। হারারের এই স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সম্ভাবনার সূর্য যে কোনো দিকে যেতে পারে এবং সেই সূর্য হয়তোবা বাংলাদেশ, হয়তোবা জিম্বাবুয়ে, যে কোনো দলের দিকে যেতে পারে, পয়েন্ট কাভারের দিকে ঠেলে দিয়েই একটি রান, সিঙ্গলস ডাবলসের উপরে আরও অন্তত দুটি ওভার খেলা যেতে পারে, তারপর যেহেতু 4 উইকেট হাতে, রিশাদ হোসেন কখনো কখনো বিস্ফোরক ধ্বংসাত্মক এবং উদ্ধতপূর্ণ ব্যাটিং তিনি করে থাকেন। আরও একটি বল হয়ে গেল, এটি অবশ্য ডট বল। ডট বল মানে মহার্ঘ, এবং যত বেশি ডট বল হবে ততই কিন্তু সেটি চলে যাবে প্রতিপক্ষ অর্থাৎ জিম্বাবুয়ের অনুকূলে। বল করলেন ব্যাকফুটে গিয়ে পান্স করে দিলেন অনসাইডে, ফিল্ডিং হয়ে গেল, রানও হল না। পরবর্তী বলটি করার জন্যে সেকেন্দার রাজা বল করলেন, এবারে সঙ্গে সঙ্গে লেগের দিকে ঠেলে দিয়েই একটি রান। বল ধরে উইকেট রক্ষক বেলস ফেলে দিলেন, কিন্তু কোনো লাভ হবে না, না থ্রো করেছিলেন। তারপরে বল ধরে বেলস ফেলে দিলেন, কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হল। এখন মোকাবেলা করবেন মেহেদি হাসান, ১৮, বল করলেন, এবার অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে গেল ওয়াইডিশ মিড অফ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, একটি রান। প্রতিভাদীপ্ত সামর্থ্যবান একজন প্রবাদ প্রতিম ক্রিকেটারের নাম হল মেহেদি হাসান, বল করলেন সুইপ করার একটা প্রচেষ্টা, বলে ব্যাটে করতে পারেনি। সেকেন্দার রাজা আবেদন করলেন, আম্পায়ার তিনি এই আবেদন সমর্থন করতে পারেননি। ৪৫ ওভারের খেলা শেষ, নতুন ওভারের খেলা শুরু হবে। এই মুহূর্তে ক্রিকেট কিন্তু রন্ধ্রে বন্ধ্রে মাতোয়ারা, এবং ওস্তাদ ব্যাটিং যাকে বলে, দুর্দমনীয় ব্যাটিং যাকে বলে, সেটি আসলে করা দরকার। তাহলেই এই খেলায় বাংলাদেশ জয়লাভ করে তারা সিরিজে সমতা আনতে সক্ষম হবে। দেখা যাক মেহেদি হাসান, রিশাদ হোসেন সেটি তারা করতে পারে কিনা। বাংলাদেশের ব্যাটিং এর অন্যতম সেরা জ্যোতিষ্ক হলেন এই মেহেদি হাসান, বল করলেন ঠুকে দিলেন। মেহেদি হাসান তার উদ্দেশ্য হল থার্ড ম্যান দিয়ে বলটাকে সীমানার বাইরে পাঠানো, কিন্তু বল ব্যাট কোনোটাই সাড়া দেয়নি। উইকেট রক্ষক তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রানও হল না। ইন্দ্রপতন যেন ঘটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং শ্মশানের নিরবতা বাংলাদেশের দর্শকরা, সমর্থকরা বা লিসেনার্সরা তারা দেখতে চায় না। এবারে অন সাইডে ঠেলে দিয়েই একটি রান। দুজন ব্যাটার তারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে জায়গা পরিবর্তন করলেন, ফলে আরও একটি রান বাড়ল। হৃদয়ে রক্তক্ষরণ তিনি ঘটিয়ে যান। তার আউটের পর আরও একজন মোসাদ্দেক হোসেন, তিনি এর আগের খেলায়ও ভালো করতে পারেনি, এই খেলায়ও ভালো করতে পারেনি, এসেই বিগ শট খেলার দরকার কি। এবারে আউট, আউট, আউট, বিগ শট কথাটি মুখ থেকে মাত্র বের হওয়ার সঙ্গে সঙ্গে রিশাদ হোসেন তিনি সেই কাজটি করলেন। সেন্টার অফ দ্য পার্ট নিতে পারেনি, পয়েন্ট অফ কন্ট্যাক্ট একেবারেই ঠিক হয়নি, যে কারণে টাইমিংয়ের হেরফের অত্যন্ত সহজেই, এক চুলও নড়তে হয়নি সেকেন্দার রাজাকে, অত্যন্ত সহজেই তিনি বলটি তালুবন্দি করলেন, এবং ১৫ বলে ৮ রান করে কট সেকেন্দার রাজা, বোল্ড মোজারাবানি। আউট হয়ে এই মাত্র তিনি আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়ানের পথ ধরলেন। ফলে আরও একটি উইকেটের পতন। ইনিংসটাকে প্রলম্বিত করা কোনো ক্রমেই সমর্থন করা যায় না। 15 বল মোকাবেলা করে 8 রান করে রিশাদ হোসেন মুজারাবানির বলে বিভ্রান্ত হয়ে তিনি এই মাত্র প্যাভিলিয়ানের পদ ধরলেন। নতুন ব্যাটারি হিসেবে যিনি এসছেন তিনি হলেন তাসকিন আহমেদ। 93 খেলা রান করেন 269, তার সর্বোচ্চ রান হল 21। 219 উইকেট বাংলাদেশ এবারে স্কোয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়েই একটি রান। ফিল্ডিং হয়ে গেল, দুজন ব্যাটার তারা জায়গা পরিবর্তন করলেন, ফলে একটি রান সংগৃহীত হল। একেবারে সফট ডিসমিসাল রিশাদ হোসেনের, সেটি জায়ান্ট স্ক্রিনে বারবার দেখানো হল। পরবর্তী বলটি করার জন্যে মুজারাবানি তার শেষ ওভারের 5ম বলটি করলেন। এবারে ডাউন দ্য অফ বলে ব্যাটে করতে পারেনি মেহেদি হাসান, উইকেট রক্ষক, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, রান পেলেন না। 25 বল 28 রান, শুরু থেকে বল বেশি রান কম, আর এখন হল বল কম রান বেশি, 25 বল 28 রান। জয়ের সরণি বা জয়ের রংধনু স্পর্শ করার জন্যে এবার শর্ট মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়েই একটি রান। এটি অনেক আগেই আমি বলেছি যে সিঙ্গলস ডাবলসের উপরে খেলা উচিত, সেদিকে না গিয়ে বারবার বিগ শট খেলতে গিয়েই একের পর এক পদস্করণ শুরু হয় বাংলাদেশের, বা প্রসেশন বা মিছিল যাওয়া আসার সেটি শুরু হয়। 221 উইকেটে বাংলাদেশ, 47 ওভারের খেলা শুরু হবে। কে বল করবেন সেটি দেখব এবং আপনাদেরকে সময় মতো সেটি জানিয়ে দেব। বল করলেন, একটি রান, দুজন ব্যাটার তারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে জায়গা পরিবর্তন করলেন। এই রানটি এসছে মেহেদি হাসানের ব্যাট থেকে। এখন মোকাবেলা করবেন তাসকিন আহমেদ। 1 বল মোকাবেলা করে তিনি এখনো পর্যন্ত কোনো রান করতে পারেনি। সেকেন্দার রাজা 8.1 ওভার মেডেন নেই, 42 রান, উইকেট নেই। এই হল তার বোলিং বিশ্লেষণ। 23 বল 26 রানস এবং আবেদন আউট, 8 উইকেটের পতন। সেকেন্দার রাজা শেষ পর্যন্ত উইকেট তিনি পেলেন, অফ স্পিনার জিম্বাবুয়ে দলের LBW এবং ক্লাম LB, ইনফ্যাক্ট অফ স্টাম্পে পড়ে মিড স্টিকে আঘাত করত যদি প্যাডে না লাগত, সেটি আম্পায়ার অনুধাবন করলেন এবং সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে জানিয়ে দিলেন যে তাসকিন আপনি আউট। 2-2-2, 8 উইকেটে বাংলাদেশ। সাতচল্লিশ ওভারের খেলা এগিয়ে। নতুন ব্যাটার হলেন শরীফুল ইসলাম, বল করলেন। এবারে সঙ্গে সঙ্গে কবজির মোচড়ে মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে এই একটি রান, আরো একটি রান বাড়ল। এই রানটি এসছে শরীফুল ইসলামের ব্যাট থেকে, দীর্ঘকায় ব্যাটার হলেন এই শরীফুল ইসলাম। এখন মোকাবেলা করবেন মেহেদি হাসান, ২২, লেগ স্টাম্পের উপরে উইকেট রক্ষক। বল ধরে তিনি বেলস ফেলে দিলেন, কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হল। মেহেদি হাসান এখন তিনি মোকাবেলা করবেন, অনেকক্ষণ ধরে তিনি ২২ রানে বন্দি ২৫ বল মোকাবেলা করে। সেকেন্দার রাজা নবম ওভারের চতুর্থ বলটি তিনি করলেন অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে স্কোয়ার ড্রাইভ, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ২টি রান, ২০ বল ২২ রান, হাতে ২টি উইকেট। পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন, অফ স্টাম্পের উপরে টেনে অনসাইডে ড্রাইভ করলেন, অন ড্রাইভ বল চলে গেল মিড অন অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ১টি রান, ১৯ বল ২১ রান। ৪৭ ওভারের শেষ বলটি করার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে পাইন লেগ অঞ্চলের দিকে ঠেলে দিলেন ১টি রান এবং সীমানার বাইরে ৪ রান। ওয়েলকাম বাউন্ডারি বাংলাদেশের জন্য এবং অতি মূল্যবান মহামূল্যবান ৪টি রান, ২৩১ ৮ উইকেটে বাংলাদেশ। ৪৭ ওভারের খেলা শেষ, ৪৮ ওভারের খেলা শুরু হবে। সাধ্যমতো চেষ্টা করেও মোজারাবানি আই থিঙ্ক সাধ্যমতো চেষ্টা করেও তিনি বলটি ধরে রাখতে পারলেন না। ১৮ বল ১৭ রান, উইকেটের পতন যদি না ঘটে তাহলে এখনো কিন্তু সম্ভব, আর যদি উইকেটের পতন ঘটে তাহলে খেলা চলে যাবে জিম্বাবুয়ের অনুকূলে, তার থেকে নিষ্কৃতি পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সৌম্য সরকার গত খেলাও ভালো করতে পারেনি, আজও ভালো করতে পারেনি, ব্যাক ফর্ম যেটিকে বলে, কোয়াইট ফেল যেটিকে বলে। মেহেদি হাসান ২৫ এবং শরীফুল ইসলাম ৫, ২ বল মোকাবেলা করে ২৩১ ৮ উইকেটে বাংলাদেশ, ১৮ বল ১৭ রান। বল পরিবর্তনের পালা, যে বলগুলো দিয়ে খেলা হয়ে থাকে সেখান থেকে দুই ওয়ান ফিল্ড আম্পায়ার তারা দেখে নেন এবং যে বলটিকে যোগ্যতা সম্পন্ন মনে করেন সেই বলটিকে তারা বোলারের হাতে তুলে দেন এবং সেটিই তারা করবেন। আম্পায়ারের পাশেই ক্রেইগ আরভিন, অত্যন্ত অভিজ্ঞ একজন ক্রিকেটার, সেই স্বর্ণালী দিন যখন জিম্বাবুয়ের, সেই আমলের খেলোয়াড় হলে নেই ক্রেইগ আরভিন। নতুন বলের বক্স নিয়ে মাঠে প্রবেশ করলেন অতিরিক্ত আম্পায়ার, দেখা যাক এখান থেকে যোগ্যতা সম্পন্ন বল পাওয়া যায় কি না? হ্যাঁ, পেলেন এবং বোলারের বোলার বোলা এন গারাভা অধিনায়ক তার হাতে তুলে দিলেন। 18 বল 17 রান, 47 ওভারের খেলা শেষ, 48 ওভারের খেলা শুরু হবে। ব্রাড এভান্স তিনি বল করবেন এবং তার বলের বিপক্ষে যিনি মোকাবেলা করবেন তিনি হলেন অধিনায়ক মেহেদি হাসান। 25 এখন তিনি মোকাবেলা করবেন। প্রস্তুত ব্রাড এভান্স বল করলেন অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, রান হল না। বোলার হলেন ব্রাড এভান্স, 8.1 ওভার মেডেন নেই, 1 উইকেট। এই হল তার বোলিং বিশ্লেষণ। এখন তিনি দৌড় শুরু করলেন, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার বল করলেন এবারে লেগ স্টাম্পের বাইরে, যে কারণে অধিনায়ক মেহেদি হাসান ওয়াইডের আবেদন করলেন যে লেগ স্টাম্পের এত বাইরে কেন ওয়াইড দেওয়া হল না। কিন্তু আম্পায়ার তিনি মেহেদি হাসানের এই আবেদন তিনি গ্রহণ করতে পারলেন না। এখন তিনি মোকাবেলা করবেন মেহেদি হাসান, বল করলেন পয়েন্ট অঞ্চলে ঠেলে দিলেন, ফিল্ডিং হয়ে গেল, ব্যাটার দয় তারা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। 1-2 করে নিলেও যদি উইকেটের পতন না ঘটে তাহলেও কিন্তু এই খেলায় জয়লাভ করা সম্ভব। ১৫ বল ১৬ রান, বোলার হলেন ব্রাড এভান্স, এখন তিনি বল করবেন, আর ব্যাটার হলেন শরীফুল ইসলাম। প্রস্তুত, এদিকে প্রস্তুত বোলার ব্রাড এভান্স, এইমাত্র তিনি দৌড় শুরু করলেন, লম্বা রান আপ, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার ইনকামিং ডেলিভারি আসতে করে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে এই একটি রান। গ্যাপ দেখে প্লেসমেন্টটা ভালো, খুব বেশি রান হয়নি সত্যি, একটি রান সংগৃহীত হল। 14 বল ১৫ রান, জয়ের সরণী বা জয়ের রংধনু স্পর্শ করার জন্যে। 2-3-3-8 উইকেট বাংলাদেশ, 48 ওভারের খেলা এগিয়ে। এভান্স বল করলেন, এবারে পুল করে দিলেন, শর্ট অফ লেন্থ, বল চলে গেল কভার পয়েন্টের দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, একটি রান। 234-8 উইকেট বাংলাদেশ, এবং রানের ব্যাকবোন হল 248, অর্থাৎ লক্ষ্যমাত্রা। 13 বল ১৪ রান, বিজয়ের এমন ঢেউ, সেই ঢেউ দেখতে চায় বাংলাদেশের দর্শক সমর্থকরা, এবং আউট আউট আউট, পরিষ্কার বোল্ড আউট হয়ে প্যাভিলিয়ানের পথ ধরলেন, একেবারে উইকেট রীতিমতো ভূপাতিত করে দিলেন, মিডস্টিক উপড়ে ফেলে দিলেন। এভান্স হলেন এক্ষেত্রে বোলার। শরীফুল ইসলাম 4 বলে ৬টি রান করে তিনি এই মাত্র বোল্ড আউট হয়ে প্যাভিলিয়ানের পথ ধরলেন। জাহিদ যে কথাটি বারবার বলে তীরে এসে তরি ডুবানো, ঘটনা সেরকমই। শেষ ব্যাটার তিনি মাঠে প্রবেশ করলেন, 48 ওভারের খেলা শেষ, 12 বল 14 রান, 12 বলে করতে হবে 14 রান। খেলাটাকে কোথায় নিয়ে এসছে, একটা সময় পরিষ্কার আম্পায়ার অবশ্য পাওয়ার প্লের একটা সংকেত দিলেন, মহাসাগরই শুধু নয়, সাগর মহাসাগর পাহাড় পর্বত হিমাচল সেখানে নিয়ে উপড়ে ফেলে দেওয়া হল। 234 উইকেটে বাংলাদেশ, 12 বল 14 রান। এনগারাবা বল করলেন, আউট আউট আউট, এবং খেলা শেষ। জিম্বাবুয়ে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায়ও বাংলাদেশকে হারিয়ে দিয়ে তারা ওয়ান ডে সিরিজ জয়লাভ করতে সক্ষম হল। 13 রানে বাংলাদেশকে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায় হারিয়ে দিয়ে তারা ওয়ান ডে সিরিজ জয়লাভ করার খ্যাতি অর্জন করল। অভিনন্দন জিম্বাবুয়ে দলকে, পাশাপাশি অভিনন্দন বিজিত দল বাংলাদেশ দলকে। যা হোক, খেলা শেষ, প্রকৌশল তত্ত্বাবধানে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তার মধ্যে অন্যতম হলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে জনাবা আসমা আক্তার শিমু, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রফিক উদ্দিন আকন, প্রযোজনায় জনাব মোহাম্মদ আহসান হাবিব। ধারাভাষ্যে আমরা চারজন, জনাব বোরহান উদ্দিন মোল্লা, জনাব মির্জা ফরিদুল ইসলাম, জনাব আহমেদ বিন পারভেজ এবং চৌধুরী জাফরুল্লাহ শারাফত, আপনাদেরকে বিদায় শুভেচ্ছা জানিয়ে আগামী শনিবার 11 তারিখ তৃতীয় একদিনের আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হবে, সেই খেলার ধারা বিবরণী শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে চৌধুরী জাফরুল্লাহ শারাফত আপনাদেরকে বিদায় শুভেচ্ছা জানিয়ে চলুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই জিম্বাবুয়ের রাজধানী হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে ঢাকা স্টুডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো, খোদা হাফেজ, বিদায়, বাবাই।
2: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, এতক্ষণ হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হল। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টস, এফএম 104 মেগাহার্টস, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্টস, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এফএম 88.8 মেগাহার্টস, কক্সবাজার এফএম 100.8 মেগাহার্টস, বরিশাল এফএম 105.2 মেগাহার্টস, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম 92 মেগাহার্টস, কুমিল্লা এফএম 103.6 মেগাহার্টস এবং রাঙামাটি এফএম 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হল। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও শুনতে পেয়েছেন। সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান আপনারা আবার শুনতে পাবেন আগামীকাল সকাল 9টায় মধ্যম তরঙ্গ।
3: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী এতক্ষণ শুনছিলেন, যা সরাসরি সম্প্রচার করা হল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন এফএম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন জানাবো আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশেষ আয়োজন ফুটবল ফ্ল্যাশ, উপস্থাপনায় কিশোর বাড়ই, শুনতে পাবেন বেলা 3:05। নাটক প্রগতির পথে, মূল কাহিনী অধ্যক্ষ ইব্রাহিম খাঁ, বেতার নাট্যরূপ দেলওয়ার হোসেন দুলাল, প্রযোজনায় কাবেরী মোস্তফা, প্রচারিত হবে বেলা 2:30। সকাল 8:30 পবিত্র কোরআন শিক্ষার আসর, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রতিদিনের মতোই শুনতে পাবেন দুপুর 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী প্রচারিত হবে সন্ধ্যে 6:10। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 ও রাত 9:20 দেশাত্মবোধক গান। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল 9:05। এছাড়া বিকেল 4:05 শুনবেন ছায়াছবির গান। আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন দুপুর 12:20, দুপুর 12:40, বিকেল 4:45 এবং সন্ধ্যে 6:40। এছাড়া প্রতিদিনের মতোই এফএম 88.8 মেগাহার্সে এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 9:00। প্রিয় শ্রোতা, জানালাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
4: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।

الأرض فاحكم بين الناس فاحكم بين الناس بالحق

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের আয়োজন মালার সবকিছুই ফুরিয়ে এলো, বিদায় নেব এখনই। আগামীকাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি আমি শেখ ইমরান সাইদ। সকলের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।